এতক্ষণ আপনি শুনছিলেন স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, পরের শিল্পী সুদীপ্তা ভট্টাচার্য, আপনি শুনছেন আনন্দধ্বনি। ঘড়িতে সময় 5:44 হয়ে 44 সেকেন্ড।

ঘড়িতে সময় 5:52, আর আমরা আনন্দধ্বনির শেষ গানে চলে এসেছি। শেষ গান পীযূষ কান্তি সরকারের গলায়। এতক্ষণ আপনার সঙ্গে ছিলাম মহুল। আজকের সারাদিন আপনার খুব ভালো কাটুক। ভালো থাকবেন সকলে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: আমাদের দুটো কান, দুটো চোখ, দুটো দুটো হাত পা, আমরা তো বিবিধের মাঝে মিলন মহান। তবু আমরা সব জেনে শুনেও কি যেন গোলমাল পাকিয়ে ফেলি, আর মানুষের মধ্যে তৈরি হয় একটা আতঙ্ক, নানা রকম ভয়, নানা রকম ভাবনা চিন্তা, আর প্রতিদিনের ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের জীবনটাকে একটু একটু অস্থির করে তোলে। কিন্তু সে অস্থিরতাই তো সব নয়। রাতের আধার কাটিয়ে সূর্য ওঠে নতুন ভোরে, আর নতুন করে দেয় বেঁচে থাকার প্রেরণা। 107 FM রেইনবোয়ে শুনছেন ভোরাই, ভোরাইয়ে আজ আর যে পরম আপনার সঙ্গে, আর আজকের দিনটি নিয়ে কিছু কথা। ভোরাইয়ের আজকের বিষয় যদিও বন্দিনী, তবু আজকের এই অনুষ্ঠানের নেপথ্যে রয়েছে একটা বিশেষ দিন, বিশ্ব মানব পাচার বিরোধী দিবস। ভাবতে গেলে এটা একটা অদ্ভুত বিষয়, এবং তার জন্য যে একটা বিরোধী দিবস পালন করতে হয় সেটাও খুব অদ্ভুত। কিন্তু এমনই তো হয়, এই পৃথিবীর চেনা সুখ, নরম গন্ধ আর উজ্জ্বল আলো আমাদের তো সবসময় ভুলিয়ে রাখতে পারে না। আমাদের মনের ভিতরে থাকা ঝুলকালিগুলো কখন যেন বেরিয়ে আসতে চায়, কিন্তু সেটা সত্যি নয়। সত্যি সুন্দর, সত্যি এই আলো, পৃথিবীর সবুজ মাখা নরম গন্ধ।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: কাজী সব্যসাচীর কণ্ঠে শুনছিলাম রূপসী বাংলার একটি কবিতা, আর তারপর হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠের একটি গান, ছবির গান। ছবির নাম গরিবের মেয়ে, কিন্তু এই গান আমাদের অন্তরে কেমন যেন লেগে আছে আজও। পৃথিবীর গান, আকাশ আদৌ মনে রাখে। পৃথিবীর মানুষ বড় ক্ষুদ্র, বড় তুচ্ছ, আর নিজের ক্ষুদ্র স্বার্থে সে এমন কিছু কিছু কাজ করে ফেলে যাতে আখেরে ক্ষতি হয় মানুষেরই। যিনি ক্ষতিটি করছেন তার কতদূর লাভ হচ্ছে সে কথা অবশ্য আমরা খুব একটা নিশ্চিতভাবে বলতেই পারি না, তবু সে কাজ তিনি করেন, ক্ষতি হয় মানুষের। প্রতি বছর বহু মানুষ পাচার হয়ে যান সামান্য কিছু অর্থের বিনিময়ে, মানুষ বিক্রি হয়ে যান অন্যের হাতে। বিষয়টা এতটাই সংবেদনশীল যে কথা বলার সময়ও ভাবতে হয় খানিকটা স্তব্ধতার মধ্যে। এই স্তব্ধতা আমাদের মাথার মধ্যে ক্রিয়া করে শুধু বুঝে নিতে ঘটনাটা কতটা গুরুতর। এক স্থান থেকে অন্য স্থানে মানুষকে নিয়ে গিয়ে নিজের স্বার্থে কোনো কাজে লাগানো এবং তার বিনিময়ে মধ্যস্বত্বভোগী কিছু মানুষের হাতে তুলে দেওয়া অর্থ, নানা কারণে, নানা প্রলোভনে, নানা প্রতারণা।

বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মানুষ পাচার হয়ে যায়, আর তারই ফলে পৃথিবীতে এক শূন্যতা সৃষ্টি হয়। অবশ্যই বিশ্বাসের শূন্যতা, ভালো থাকার শূন্যতা, ভালো মানুষের শূন্যতা, আর সেই সব কিছু নিয়েই আমাদের চলতে হয়। চলার পথটা মসৃণ নয় জেনেও এগিয়ে যেতে হয়, আর প্রতিরোধ গড়ে তুলতে হয়। পাশের মানুষটা খারাপ হতে পারে জেনেও তার সঙ্গে ভালো ব্যবহার করতে হয়, অথচ মনের মধ্যে রাখতে হয় সেই প্রতিরোধ ব্যবস্থা। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে শিরদাঁড়া সোজা রেখে লড়াই করার মানসিকতা আমাদের সকলের মধ্যে থাকা উচিত। আজকের দিনটাও সেরকমভাবেই সচেতনতা তৈরির জন্য বেছে নেওয়া হয়েছে। আজ 30শে জুলাই, আজ দ্য ওয়ার্ল্ড ডে এগেনস্ট ট্রাফিকিং ইন পার্সনস, মানব পাচার, তার বিরুদ্ধে একটা বিশেষ দিন। 107 FM রেনবোয় শুনছেন ভোরাই, জীবন, মানুষ, পৃথিবী আর মানুষের গল্প।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। অপুদের আম বাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM Rainbow Kolkata, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA, AIR FM Rainbow Kolkata@gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।

0: 107 FM Rainbow Day.
1: মানব পাচার বোধহয় বিশ্বের অন্যতম প্রাচীন অপরাধগুলির মধ্যে একটি। মানব পাচার, যার আসল উদ্দেশ্যই মানুষকে কাজে লাগানো এবং তার সঙ্গে জড়িয়ে আছে দাসত্বের একটি ভাবনা। নানা কাজেই

সবচেয়ে বেশি ঘটে এই পৃথিবীতে। তার কারণ বোঝাও খুব সহজ, নানাভাবে নারীকে ব্যবহার করা যায়, যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে যৌনতার বিষয়টিও। দাসত্ব এমন একটি বিষয় যা মানুষের অধিকার হরণ করে প্রতি মুহূর্তে, আমাদের দেশে, আমাদের দেশের বাইরে, এ গোটা বিশ্বে মানুষের অধিকার হরণ করে মানুষই। সেই মানবাধিকারের বিপক্ষেই দাঁড়িয়ে রয়েছে এই মানব পাচার। আর মানুষকে মানুষের সেই অপরাধ সম্পর্কে সচেতন করবার জন্যই আজ 30শে জুলাইয়ের দিনটি বেছে নেওয়া হয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় UNODC এবং জাতিসংঘের ন্যাশনাল অর্গানাইজড ক্রাইম UNTOC এদের সহযোগিতায় মানব পাচার প্রতিরোধ, দমন এবং অপরাধীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা রয়েছে। বিশ্বের সমস্ত দেশেই এরা কাজ করে, করে তো বটে, কিন্তু বাস্তব চিত্রটা খুব সুখকর নয়। 2020 সাল থেকে 2023 সালে, এই মাত্র 3 বছরের মধ্যে সারা বিশ্বে 2 লক্ষের বেশি মানুষকে চিহ্নিত করা গেছে যারা পাচার হয়েছেন নানা কারণে, নানা বয়সের নারী পুরুষ নির্বিশেষে, নানা দেশের মানুষ পাচার হয়েছেন বিশ্বের এক প্রান্ত থেকে এক প্রান্তে। হয়তো কখনো দেশের মধ্যেই তারা পাচার হয়েছেন, অথবা কখনো পেরিয়ে গেছেন সীমান্ত। আর বলা বাহুল্য, এই যে 2020 থেকে 2023 সালের মধ্যে যে 2 লক্ষ মানুষকে চিহ্নিত করা গেছে, তারা খুব সামান্যই, অর্থাৎ যতজনকে জানা গেছে, চিহ্নিতকরণ হয়েছে যাদের, তাদের চাইতে অনেক বেশি মানুষ পাচার হয়েছেন যাদেরকে চিহ্নিতই করা যায়নি। কারণ সবাই তো স্বীকারও করেন না। মানব পাচারের নেপথ্যে লুকিয়ে থাকে এমন কিছু বিষয় যাকে সবসময় চিহ্নিতই করা যায় না। বেকারত্ব, অর্থাভাব, এসব কিছুকে খুব সহজেই ব্যবহার করে ফেলতে পারে দুষ্কৃতীরা। দুষ্কৃতি যাকে দেখে হয়তো বোঝার উপায়ই থাকে না তার মনের মধ্যে লুকিয়ে আছে কি। আবার অনেক ক্ষেত্রেই পারিবারিক অশান্তিও একটা বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। বন্ধু খোঁজে মন, নানা বয়সের মানুষই সেই বন্ধুত্বের ফাঁদে পা দিতে পারেন। সবসময় যে সেই বন্ধুত্ব আদতে প্রেম এমন নাও হতে পারে, আবার হতেও পারে। তাই অচেনা মানুষকে বিশ্বাস করার আগে একটু সচেতন হওয়া দরকার। সেই সচেতনতা প্রসারের জন্যই আজকের দিনটি বেছে নেওয়া। আজকের দিনটিকে বিশেষভাবে পালন করা মানুষকে একটু চেনার জন্য, নিজেকে সচেতন রাখার জন্য। FM রেনবোয় শুনছেন ভোরাই, শিল্পী ইন্দ্রাণী সেন।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে,
1: 107 FM রেইনবোয়ে শুনছেন ভোরাই। বন্দিনী, বন্দিনী এই নামটা দেওয়ার কারণ ওই যে কথা বলছিলাম, মানব পাচারের একটা বড় অংশে থাকেন নারীরা, ভুক্তভোগী, শিকার আসলে নারীরাই। কিন্তু শুধুই যে নারীরা শিকার তা নয়, লিঙ্গ নির্বিশেষে মানব পাচারের ঘটনা ঘটে সারা বিশ্বে নানা কারণে, নানাভাবে মানুষ শোষণ করে মানুষকে। আর এই যারা অপরাধী, যারা পাচারের সঙ্গে যুক্ত, তারা কোনো একজন ব্যক্তি নন, হতেই পারেন না, কারণ একজনের পক্ষে তো পাচার করাই সম্ভব নয়। কিছু মধ্যস্বত্বভোগী, কিছু আসল মানুষ যারা ছড়িয়ে আছেন বিশ্বের নানা প্রান্তে। হিসেব বলছে পৃথিবীর সমস্ত দেশই এই মানব পাচারের সঙ্গে যুক্ত। কোনো দেশে পাচার হচ্ছে, পাচার হয়ে আসছে মানুষ, কোনো দেশ থেকে পাচার হচ্ছে, কোনো দেশ মাঝপথে থাকছে যেখান দিয়ে পথ করে নিয়ে যাওয়া হচ্ছে মানুষকে। এই প্রবণতা অনেক চেষ্টা করেও রোখা সম্ভব হয়নি। আইন আছে, কঠোর বিধি আছে, দেশে দেশে নানা রকম শাস্তির বিধান রয়েছে, কিন্তু তবুও রোধ করা যায়নি। এত বছর পরও মানব পাচারের মতো একটি ঘৃণ্য ঘটনাকে, তাই সচেতনতাই মূল লক্ষ্য বলছেন জাতিসংঘের কর্তারা। 2026 সালে এই বিশেষ দিনটির জন্য একটি থিম নির্বাচন করা হয়েছে, যেখানে বলা হচ্ছে

ট্র্যাপড বিহাইন্ড দ্য স্ক্যাম। 2026 সালের যে থিম ওয়ার্ল্ড ডে এগেইনস্ট ট্রাফিকিং ইন পার্সন, তার অর্থই হলো ট্র্যাপড বিহাইন্ড, অর্থ আমি থিমের কথা বলছি, ট্র্যাপড বিহাইন্ড দ্য স্ক্যাম। মানুষ মানুষকে প্রতারণা করে, ছদ্মবেশে কোথাও যেন ভুলিয়ে নিতে চায়, আর সেই প্রবণতাতে আমরা হয়তো খানিক মুগ্ধ হয়ে পড়ি, হয়তো ভাবি একটু ভালো থাকবো, আর সেখানেই ঘটে যায় যা কিছু অপরাধ। মানব পাচারের মতো একটা ঘটনা, যেটা কিনা বহু প্রাচীন বলে মনে করা যেতে পারে, সে ঘটনা আজও কমেনি, এই অপরাধের নিবৃত্তি হয়নি, হয়নি তো বটেই, বরং প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এতে লেগেছে নতুন নতুন রং। ছদ্মবেশ এবং প্রতারণার সহজ কৌশল মানুষের হাতের মুঠোয় এসে পড়েছে, ফলে যারা চাইছেন বিষয়টা প্রতিরোধ করতে, অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রের কর্তারা, প্রশাসন এবং শুভবুদ্ধিসম্পন্ন মানুষ, তাদের কাছে কাজটা আরও অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। আর তাই এবারের থিম ওই স্ক্যাম নিয়ে। হাতের মুঠোয় থাকা মোবাইল ফোন এবং ইন্টারনেটের মাধ্যমে যেমন পাচারকারীরা সহজে পৌঁছে যাচ্ছেন শিকারের কাছে, তেমনি শিকারও অদ্ভুতভাবে বিশ্বাস করে ফেলছে উপ্রান্তে থাকা মানুষটিকে। ক্রমশ বাড়ছে এই প্রবণতা, শুধু ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে নয়, কোনো গ্রামের ক্ষেত্রেও নয়, সারা বিশ্বেই এমন অনেক ঘটনার কথা আমরা দেখতে পাই, কিছু কিছু সংবাদ মাধ্যমে জানতে পারি, আর বেশিরভাগটাই হয়তো জানতে পারি না। হিসেব বলছে সবচেয়ে বেশি পাচার হন আফ্রিকার মানুষেরা, সেটা একটা চিরন্তন বিষয়, বহু বছর ধরেই এমনটা চলছে। কিন্তু এই সাম্প্রতিক যে বিষয়, করোনাকালে, কোভিড অতিমারী এবং লকডাউনের সময় বহু মানুষ এভাবে পাচার হয়েছেন বলে মনে করা হচ্ছে। যে হিসেবটা দিচ্ছিলাম 20-23 সাল, অর্থাৎ এই লকডাউন পিরিয়ডে, করোনা অতিমারীর সময়ে প্রায় 200,000 মানুষের কথা জানতে পারা গেছে, যারা পাচার হয়ে গিয়েছেন, যারা শিকার। কী করে জানতে পারা গেল? অবশ্যই তাদের উদ্ধার করা গিয়েছে, তারা জানিয়েছেন যে তারা পাচার হয়েছেন, অথবা কিছু মামলা দায়ের হয়েছে, তাদের পরিবারের তরফ থেকে মামলা দায়ের হয়েছে যে আমার পরিবারের মানুষটি পাচার হয়ে গেছেন বলে, তবেই না এগুলি জানা গেছে, এই সংখ্যাটা পাওয়া গেছে সারা বিশ্বে। আর তা থেকেই বোঝা যায় যে কত মানুষ পাচার হয়েছেন সেটা আমরা জানতেই পারিনি, কারণ কোনো মামলা দায়ের হয়নি, কেউ এসে বলেননি যে আমাকে পাচার করা হয়েছিল। বিষয়টা অত্যন্ত গভীর এবং সংবেদনশীল, আমরা হয়তো সবটা বুঝেই উঠতে পারি না।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বাড়ছে উন্নত কৌশল। মানুষকে ভুলিয়ে নিয়ে যেতে ছলের অভাব যেমন হতো না, এখন আরও বেশি ছলের প্রকরণ তৈরি হচ্ছে বিভিন্ন সমাজ মাধ্যম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এসব ব্যবহার করে শিকারকে ফাঁদে ফেলা হচ্ছে। তাই এই সব ব্যবহার করেই, এই সমস্ত সমাজ মাধ্যম ব্যবহার করেই আবার সচেতনতা প্রসারের চেষ্টা চালাচ্ছে মানুষ। জাতিসংঘের তরফে ইউনাইটেড নেশনস গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে মীরা সরভিনো, একজন একাডেমি অ্যাওয়ার্ড উইনার অভিনেত্রী, তাকে নিয়োগ করা হয়েছে। তিনি গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে গ্লোবাল ফাইট এগেনস্ট হিউম্যান ট্রাফিকিং এর প্রচার চালাচ্ছেন 2009 সাল থেকে। তার নিজস্ব প্ল্যাটফর্মে তিনি বোঝানোর চেষ্টা করছেন কিভাবে মানব পাচার ঘটে চলেছে প্রতিদিন বিশ্বের বিভিন্ন কোণে, কিভাবে তা থেকে পরিত্রাণ পাওয়া যায়, মানব পাচারের সঙ্গে মানব পাচারের মানে শিকার হলে কিভাবে কি করতে হবে, আইনি সহায়তা, এবং মানব পাচারের সঙ্গে যারা যুক্ত তাদের শাস্তির বিধান কি কি রয়েছে, তা নিয়েও ভাবনা চিন্তা এবং তার নিজের মতামত প্রচার করছেন মীরা, যাতে মানুষের মধ্যে খানিকটা সচেতনতা তৈরি হয়। আমাদের দেশে, আমাদের রাজ্যেও কিন্তু

0: মানব পাচারের একটা বড় চক্র কাজ করে বলে শোনা যায়। শোনা যায় এই কারণেই, কারণ আমরা যারা প্রিভিলেজড, আমরা হয়তো কখনো এরকম ঘটনার সম্মুখীন হইনি, কিন্তু জেলায় জেলায় মানব পাচারের নানা ঘটনার কথা প্রকাশ্যে আসে, বিশেষত শিশু এবং মহিলাদের ক্ষেত্রে। কিছু কিছু জেলা অত্যন্ত সংবেদনশীল। সম্প্রতি জানা গিয়েছে যে মালদা জেলায় একটা বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বলা হয়েছে মালদা জেলা প্রশাসনের তরফে সমস্ত স্কুলকে সচেতন থাকতে হবে, যদি দেখা যায় কোনো ছাত্রী দিনের পর দিন স্কুলে আসছে না, দেরি না করে শিক্ষকদের যোগাযোগ করতে হবে অভিভাবকদের সঙ্গে, যাতে ওই ছাত্রী কেন স্কুলে আসছে না তা জানা যায়। মালদা জেলার 565টি স্কুলকে এমন নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা জানতে পারে ছাত্রীরা ঠিকঠাক আছে কিনা বাড়িতে। নির্দিষ্ট নিয়মে একটা ফর্ম ভরে তাদের জমা দিতে হবে। 7 দিনের বেশি অনুপস্থিত ছাত্রীর তালিকা তৈরি করে পাঠাতে হবে জেলা প্রশাসনের কাছে, যাতে প্রশাসন বিষয়টা সম্পর্কে অবগত হয় এবং তড়িঘড়ি পদক্ষেপ করা যায়। নারী পাচারের ঘটনা বাড়ছে আমাদের রাজ্যে, এমনই অভিযোগ বারবার উঠে আসছে সংবাদ মাধ্যমে, আর সেখান থেকেই সচেতন হওয়ার জায়গা আমাদের জন্য রয়েছে, আমাদের ভাবতে হবে। পশ্চিমবঙ্গে নারী পাচারের যে পরিসংখ্যান তার সঙ্গে একমাত্র তুলনীয় মহারাষ্ট্র। অভিযোগ করা হচ্ছে সারা দেশের মধ্যে মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গই শীর্ষস্থানে। কিছু বেসরকারি সংস্থার, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার রিপোর্ট অন্তত তেমনই বলছে। সরকারি হিসেবে যত মহিলা পাচার হয়ে যান, তাদের অর্ধেককেও হয়তো উদ্ধার করা যায় না। খবরের কাগজ খুললে প্রায় প্রতিদিনই নারী পাচারের ঘটনা দেখা যায়, কিন্তু সমস্যা হলো এই নারী পাচারের খবরগুলিও এত ছোট, এত স্বাভাবিকভাবে ধরা দেয় আমাদের কাছে, আমরা হয়তো বিষয়টা অবহেলায় এড়িয়ে যাই। কিন্তু বিষয়টা মোটেও অবহেলা করবার মতো নয়। আবার এই পাচার হওয়া নারীরা কখনো না কখনো উদ্ধার হন, ফিরে আসার চেষ্টা করেন সমাজের মূল স্রোতে, সমাজের মানুষ তাদের মেনে নিতে খানিক দ্বিধা করেন। মীরার কথা বলছিলাম, যিনি অ্যাডভোকেসি করেন পাচারের বিরুদ্ধে, নারী পাচার, মানব পাচারের বিরুদ্ধে। এই অ্যাডভোকেসির মধ্যে সেই অংশটাও থাকা প্রয়োজন, যিনি পাচার হয়ে গিয়েছিলেন তাকে একটু যত্ন করাও দরকার। আজ বিশ্ব মানব পাচার বিরোধী দিবস। আজ ভোরাইতে সামান্য প্রয়াস সে সংক্রান্ত সচেতনতা প্রচারের।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।
2: ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। অপুদের আম বাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামা গীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9।

0365-999-2-99-365-999-2 এই নাম্বারে আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIRFM Rainbow Kolkata, that is AIRFM RAINBOWKOLKATA AIRFM Rainbow Kolkata @gmail.com অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায় শুধুমাত্র 107 FM Rainbow Day.

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

চেনা শোনা পৃথিবী কখনো অচেনা হয়ে যায়, নেমে আসে দুর্বিপাক, তবু তা কাটিয়ে ওঠাই আমাদের লক্ষ্য। 107 FM রেনবো শুনছেন ভোরাই, শিল্পী নচিকেতা চক্রবর্তী।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: মানব পাচার আর তার সঙ্গে জড়িয়ে থাকা মেয়েদের দুর্বলতা, অর্থাৎ মেয়েরাই সবচেয়ে বেশি শিকার হয় এই মানব পাচারের। সঙ্গে থাকি শিশুরা, কখনো মা সন্তান দুজনকে একসাথেই পাচার করা হয়। পুরুষেরাও যে পাচার হন না এমনটা নয়, কিন্তু তথ্য বলছে 2022 সালের হিসেব ধরলেই দেখা যাচ্ছে যারা দোষী সাব্যস্ত হয়েছেন বিভিন্ন মামলায় তাদের 70% পুরুষ। কিন্তু ভুলে গেলে চলবে না বাকি 30% কথা। মানব পাচারের ক্ষেত্রে মহিলা অপরাধীদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। মহিলা অপরাধীরা খুব সহজেই বিশ্বাসযোগ্যতা অর্জন করে নেন, আর এই সোশ্যাল মিডিয়ার রমরমার যুগে কাকেই বা বিশ্বাস করবেন, কাকে করবেন না। নিজের নিজের পরিবারের সুরক্ষার কথা তো ভাবতেই হবে, পাশাপাশি প্রতিবেশী চেনা কোনো মানুষ, কোনো শিশু, কোনো নারী, দীর্ঘদিন তাকে না দেখলে খোঁজ খবর নেওয়াটাও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। প্রয়োজন চট জলদি প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ। তাই আজকের বিশেষ দিনটা পালন সচেতনতা তৈরি করবার জন্য। ভোরাই থেকে বিদায় নেবে পরম, আশা রাখবে মানুষের দেশ, মানুষের পৃথিবী একদিন সুন্দর হবে। দেখা হচ্ছে ওপার ঘন্টায়। নমস্কার কলকাতায়। যেতে যেতে একটা গান শাহানা বাজপেয়ীর কণ্ঠে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গতকাল লখনৌয়ের সেন্ট্রাল কমান্ড হাসপাতালে ভারতের প্রথম নিবেদিত মিলিটারি মেডিসিন বিভাগের ভার্চুয়াল উদ্বোধন করেছেন। এই প্রচেষ্টার লক্ষ্য হল দ্রুত চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থা তৈরি রাখা, গবেষণার আরও অগ্রগতির পাশাপাশি দেশীয় চিন্তাভাবনার মধ্যে দিয়ে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের জন্য নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞ তৈরি করা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা গতকাল আসন্ন নিট ইউজি কাউন্সেলিং পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেন। স্বাস্থ্য ও পরিবার মন্ত্রক জানিয়েছে, মন্ত্রক স্নাতক স্তরে মেডিকেলে ভর্তি প্রক্রিয়াকে স্বচ্ছ, মেধাভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও ছাত্রবান্ধব করে তুলতে সরকারি দায়বদ্ধতাকে সুনিশ্চিত করতে চায়। বৈঠকে শ্রী নাড্ডা বলেন, কাউন্সেলিং প্রক্রিয়াকে স্বচ্ছ ও সঙ্গতিপূর্ণ করার ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। পঞ্চায়েত রাজ মন্ত্রক গতকাল নতুন দিল্লিতে দেশজুড়ে গ্রাম পঞ্চায়েতকে ডিজিটাল পরিকাঠামোর উন্নত করতে এই উদ্যোগে নাগরিক অংশগ্রহণের লক্ষ্যে দানবীর নামে এক উদ্যোগের সূচনা করেছেন পঞ্চায়েত রাজ মন্ত্রকের সচিব বিবেক ভরদ্বাজ। বিকশিত ভারতের লক্ষ্যে দানবীর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেন শ্রী ভরদ্বাজ। তিনি বলেন, বিকশিত ভারতের ভাবনাকে সুনিশ্চিত করতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে ডিজিটালি সজ্জিত ও সংযুক্ত করে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা প্রয়োজন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, উদ্ভাবন, উন্নত প্রযুক্তি, স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং প্রতিযোগিতামূলক বিশ্বমানের উৎপাদন প্রক্রিয়া ভারতকে অর্থনৈতিক বৃদ্ধির পরবর্তী ধাপে পৌঁছে দেবে। নতুন দিল্লিতে আয়োজিত 22তম জেআরডি টাটা মেমোরিয়াল লেকচারে বক্তব্য রাখতে গিয়ে শ্রী গোয়েল আরও বলেন, দেশীয় পদ্ধতিতে তৈরি পণ্য বিশ্বের বাজারে গুণমানের ভিত্তিতে জায়গা করে নেবে। পূর্বতন সরকারের আমলে তিন বছর বন্ধ থাকার পর কম্পোজিট গ্রান্টের টাকা পাচ্ছে রাজ্যের স্কুলগুলি। নবান্ন সভাঘরে গতকাল সরকার ও সরকারি সাহায্যপ্রাপ্ত 80,000-এর বেশি স্কুলকে এই খাতে 296,64,00,000 টাকা দেওয়ার কাজের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে গতকাল প্যারা অ্যাথলেটিক্স বিভাগে পুরুষদের 100 মিটার ইভেন্টে T47 ফাইনালে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে ইতিহাস গড়েছে ভারত। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছেন আর যে পরমের সঙ্গে। আর ঘড়ি বলছে 7:08 হয়ে 6 সেকেন্ড, এই মুহূর্তে আপনি রয়েছেন পরমের সঙ্গে। আজ ওই তো আজ বৃহস্পতিবার, যেমন কথা দিয়েছিলাম চলে এসেছি বৃহস্পতিবার সকাল থেকে। অবশ্য কথা বলছি একটা গুরুতর বিষয় নিয়ে, তবে তাতে কিছু এসে যায় না। গুরুতর যতই হোক না কেন, জীবনটাকে বেছে নিতে হবে নিজের মতো করে। সচেতন থাকা অবশ্যই আমাদের কাজ, আর সেই সচেতনতার সঙ্গে সঙ্গেই আপনি থাকবেন ভালো, প্রতিবেশীকে রাখবেন ভালো, আত্মীয় স্বজন পরিজন সবাইকে নিয়ে থাকুন খুব আনন্দে। সকাল 10 পর্যন্ত আজ বৃহস্পতিবার রয়েছে পরম আপনার সঙ্গে। সপ্তাহের মাঝখানে একটা দিন যেদিন আপনি কাজ করতে বেরোবেন, আর যদি এখনও আপনার একটু ঘুম ঘুম পেয়ে থাকে তাহলে পরম আপনাকে বলছে উঠে পড়ুন, উঠে পড়ুন। আজ 30 জুলাই 2026 সাল, গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী বছরের 211তম দিন। আসলে আমরা এদিকে ঢলে গেছি, মানে আরও একটা বছর ফুরুত করে উড়ে যাবে আর কয়েকদিনের মধ্যেই। হাতে রয়েছে 154টা দিন, আর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজ 1300 শ্রাবণ 1433 সন। এত হিসেব নিকেশের মাঝখানে যে জিনিসটা আমাদের ভাবতে হয় যে গান আর সুর আর পাখি আর ফুল, এই সব কিছুকে নিয়ে বেঁচে থাকাটাই জীবন। কারণ ওই যে ফুরুত করে বছর আসে আর বছর কেমন করে যেন ঢলে পড়ে শেষের দিকে, শেষ শুধু বছর হয় না, আসলে আমরাও এগিয়ে চলি। থাক সকাল সকাল এসব কথা বন্ধ হোক। কাঠমান্ডু ছবি থেকে অনুপম রায়ের গান দিয়ে শুরু হয়েছিল নমস্কার কলকাতা, আর এবারে অভিমান ছবি থেকে সৃজিতা মিত্র আর দেবায়ন বন্দ্যোপাধ্যায়।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: আপনার চেনা শহর আর চেনা নমস্কার কলকাতায় পরম রয়েছে 107 FM রেইনবোয়ে। আজ 30 জুলাই যে কথা বলছিলাম, আজকের দিনটা যদি হয় আপনার জন্য বিশেষ তাহলে রইল শুভেচ্ছা, আর যদি হয় আজকের দিনটা একটু বেদনাবহ, কোনো না কোনো শোকের স্মৃতি যদি থেকে থাকে আজকের দিনটায় মিশে, তাহলেও বলবো আছি তো আমরা পাশে, একসাথেই না হয় ভাগ করে নেব সেই সব মন খারাপের ক্ষণ। মন খারাপ আর মন ভালো, এই সব কিছুকে পাশে নিয়েই চলতে হবে চেনা শহরে অথবা শহর চালিয়ে কোথাও ঘাসের বেছানো পথে। দুম করে দিনের ডায়েরি খুলে গেলে বলে দিতেই হয় যে আজকের দিনে ইতিহাসে কি কি ঘটেছিল। 1502 সালে আজকের দিনে নাকি ক্রিস্টোফার কলম্বাস তার চতুর্থ সমুদ্র যাত্রা করেছিলেন, মানে সাফল্য পেয়েছিলেন চতুর্থ সমুদ্র যাত্রায়, আর তিনি আবিষ্কার করেছিলেন, গিয়ে পৌঁছেছিলেন হন্ডুরাসের উপকূলবর্তী গুয়ানায়া দ্বীপ। হন্ডুরাসের সেখানে গিয়ে এটা হন্ডুরাসের উপকূলবর্তী একটা এলাকা, সেখানে গিয়েই পৌঁছেছিলেন। এই যে আমরা সবসময় বলি কলম্বাস আবিষ্কার করেছিলেন, অ্যাকচুয়ালি বিষয়টা সেরকম নয়, আবিষ্কার করবার কিছু নেই, এটা তো ছিলই। মানুষ মনে করেছিল যে ও আচ্ছা আমরা চিনতাম না, পাওয়া গেছে একটা জায়গা, আসলে হন্ডুরাস দ্বীপটাও ছিল আর সেখানে গুয়ানায়া দ্বীপটাও ছিল। কিন্তু প্রথমবার ক্রিস্টোফার কলম্বাস গিয়ে পৌঁছেছিলেন আজকেরই দিনে 1502 সালে ওই উপকূলে, এটা ছিল তার চতুর্থ সমুদ্র যাত্রা। আজকের দিনে জন্ম অযোধ্যার নবাব, শেষ নবাব ওয়াজিদ আলী শাহ, যার সঙ্গে কলকাতা জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে, আর ইদানিংকালে বিরিয়ানি বললেই একটা ব্যাপার তৈরি হয়। 1822 সালে আজকের দিনে অযোধ্যার শেষ নবাব ওয়াজিদ আলী শাহ জন্মেছিলেন। 1882 সালে বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু, ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অন্যতম নাম শহীদ সত্যেন্দ্রনাথ বসু, তার জন্ম আজকের দিনে 1882 সালে। 1946 সালে আজকের দিনে জন্ম

বাঙালি থিয়েটার শিল্পী নীলকণ্ঠ সেনগুপ্তর। নীলকণ্ঠ সেনগুপ্তর জন্ম ফরিদপুরে। 1972 সালের পয়লা জুলাই তিনি থিয়েটার কমিউন নামে একটা নাট্যদল তৈরি করেছিলেন। 1955 সালে আজকের দিনে জন্ম বাংলাদেশি অভিনেত্রী ববিতার। বাংলাদেশি অভিনেত্রী ববিতা আমাদের দেশে যথেষ্ট জনপ্রিয়। তার এক এবং অন্যতম কারণ সত্যজিৎ রায়ের অশনি সংকেতে তাকে আমরা দেখতে পেয়েছি। 1973 সালে আজকের দিনে জন্ম সোনু নিগমের। সোনু নিগমের জন্ম 1973 সালে আজকের দিনে 30 জুলাই। আর ঘটনাচক্রে 1973 সালের 30 জুলাই জন্মেছিলেন অভিনেতা সোনু সুদ। এরকম একই দিনে একই বছরে জন্ম এবং একই নাম, বিষয়টা একই বলিউড, সব কিছু একটুখানি কেমন কেমন যেন। আর যে কথা বলছিলাম যে শুধু আশা নয়, যাওয়াও কোথাও কোথাও থেকে যায় আমাদের মনে। কোনো কোনো মানুষের চলে যাওয়া আমরা মনে করে রাখি ভীষণভাবে। সেরকমই আজকের দিনে মনে করা হয়, সম্ভবত আজকেরই দিনে প্রয়াত হয়েছিলেন তুলসী দাস। ভক্তি আন্দোলনের অন্যতম নেতা তুলসী দাস প্রয়াত হয়েছিলেন 1623 সালের আজকেরই দিনে। রামানন্দী সম্প্রদায়ভুক্ত তুলসীদাস তার রামভক্তির জন্যই প্রসিদ্ধ। তার রামচরিতমানস আমাদের সকলেরই জানা। সংস্কৃত রামায়ণ মহাকাব্যের অনুবাদ করেছিলেন তিনি হিন্দিতে। জীবদ্দশায় এই অনুবাদের জন্যই মূল রামায়ণের মতো তাকে মূল রামায়ণের বাল্মীকি বলে, বাল্মীকির অবতার বলে মনে করতেন তার ভক্তরা। আর শুধুমাত্র রামচরিত মানস নয়, তুলসীদাস রচনা করেছিলেন সেই হনুমান চালিসা যা আজকাল অনেক মানুষই পড়ে থাকেন, মনের মধ্যে একটা ভরসা পান, বিশ্বাস করেন, শক্তি অর্জন করেন। মানুষের মধ্যে, মানুষের মনে থাকেন ঈশ্বর, আর তাকেই এই উদযাপন করবার জন্য লিখিত হয় নানা কাব্য, নানা গাথা, নানা কবিতা। তুলসীদাসের কথা বলছি, আজ তুলসীদাসের প্রয়াত দিবস। 1623 সালে আজকের দিনেই তিনি প্রয়াত হয়েছিলেন বলে মনে করা হয়। তার জীবনের অনেকটা সময় তিনি কাটিয়েছেন বারাণসীতে, আর তারই নামে তুলসী ঘাট রয়েছে সেই শহরে। 1956 সালে আজকের দিনে প্রয়াত হন বাংলা শব্দকোষ প্রণেতা যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি, আজ তারও প্রয়াণ দিবস। 1987 সালে আজকের দিনে প্রয়াত হন ছোট গল্পকার ও ঔপন্যাসিক বিভূতিভূষণ মুখোপাধ্যায়। পীযূষকান্তি সরকার, রবীন্দ্রসঙ্গীত শিল্পী পীযূষকান্তি সরকারের প্রয়াণ আজকেরই দিনে 2001 সালে। আজ আপনার জন্য রইল অনেকটা শুভেচ্ছা। যদি নিজের মতো করে ভালো থাকতে চান তাহলে অবশ্যই যে কোনো বাধা পেরিয়ে, যে কোনো প্রয়াসে নিজেকে ভালো রাখার চেষ্টা করুন, কারণ নিজে ভালো না থাকলে আর কিছুই যে করা যায় না। পরম আছে আপনার পাশে, আপনাকে ভালো রাখার জন্য ভালো ভালো গান নিয়ে। নমস্কার কলকাতায়, সকাল 10টা পর্যন্ত।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: ব্রিটিশ শাসক এক সময় এসে উপনিবেশ করেছিল আমাদের দেশে, প্রাথমিকভাবে বলেছিল ব্যবসা বাণিজ্য করবো, কিন্তু তারপর কিভাবে যেন ঘাঁটি গেড়ে আমাদের ওপরই অত্যাচার শুরু করেছিল, সেসব ইতিহাস শুনে শুনেই তো বড় হলাম আমরা। আমরা বাঙালি আর আমাদের মধ্যেই রয়েছে সেই বিপ্লবের বীজ যা দেশকে এনে দিয়েছে স্বাধীনতা, একথা বললে বোধ হয় খুব ভুল হয় না। দীর্ঘদিন ধরে সেরকমভাবেই তো আমরা জেনে এসেছি, বাঙালি শুধু বাঙালি নয়, সারা দেশের মানুষই এক সময় লড়াই করেছেন প্রবল, আর সেখানে নেতৃত্ব দিয়েছেন বাঙালিরা অনেকেই। আজ সেরকমই সত্যেন্দ্রনাথ বসুর জন্মদিন, 30 জুলাই 1882 সালে জন্মেছিলেন সত্যেন্দ্রনাথ বসু। আলিপুর বোমা মামলায় রাজসাক্ষী হয়েছিলেন নরেন গোসাই, আর তাকে গুলি করে হত্যা করার জন্যই 22 নভেম্বর 1908 সালে প্রেসিডেন্সি জেলে ফাঁসি হয়েছিল সত্যেন্দ্রনাথ বসুর। সত্যেন্দ্রনাথ বসুর গোটা পরিবারটাই এরকমই অগ্নিময় ছিল বলা যেতেই পারে। রাজনারায়ণ বসু, রাজনারায়ণ বসু যিনি মেঘনাদবধ কাব্যের অনুবাদ করেছিলেন, তিনি আসলে সাহিত্যিক চিন্তাবিদ, তারই ভ্রাতুষ্পুত্র হলেন সত্যেন্দ্রনাথ বসু। সত্যেন্দ্রনাথ বসুর পিতার নাম অভয়চরণ বসু, মেদিনীপুর, অবিভক্ত মেদিনীপুর জেলায় তার জন্ম, যদিও তার পৈতৃক নিবাস ছিল দক্ষিণ চব্বিশ পরগনার বোড়ালে, অর্থাৎ এখন গড়িয়ার পাশে যে বোড়াল অনেক কাছে চলে এসেছে কলকাতার, সেখানেই জন্মেছিলেন, তার পৈতৃক নিবাস সেখানেই, তো যদিও তিনি জন্মেছিলেন মেদিনীপুর জেলায়। সত্যেন্দ্রনাথ একা নন, তার দাদা জ্ঞানেন্দ্রনাথ এবং রাজনারায়ণ বসুর প্রভাবেই 1902 সালে একটা গুপ্ত বিপ্লবী সংগঠন গড়ে উঠেছিল মেদিনীপুরে, আর সেই সংগঠনের নেতা ছিলেন হেমচন্দ্র দাস কানুনগো, সত্যেন্দ্রনাথ ছিলেন তার সহযোগী। 1905 সালে যখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হলো, সেই সময় তিনি গড়ে তোলেন ছাত্র ভাণ্ডার, সেখানে শুধুমাত্র যে বিপ্লবী কার্যকলাপ হতো তা নয়, গঠনমূলক নানা কাজও হতো, যেমন ব্যায়াম চর্চা, যেটা তো করতেই হবে, বিপ্লব করতে গেলে শরীর চর্চার তো প্রয়োজন রয়েছে, তারই সঙ্গে ছিল তাঁত। দেশীয় বস্ত্র তৈরির জন্য স্বদেশী আন্দোলনের যা মুখ্য, সেই তাঁত ছিল তাদের বিপ্লবী ঘাঁটিতে। কিন্তু এই তাঁত আর ব্যায়াম চর্চার নেপথ্যেই তারা সংগ্রামের জন্য প্রস্তুত হয়েছিলেন। ক্ষুদিরাম বসু তারই সাহায্যে বিপ্লবী দলে যোগদান করেছিলেন, আর সত্যেন্দ্রনাথ বসুর নির্দেশেই ক্ষুদিরাম বিক্রি করতে গিয়েছিলেন, প্রচার করতে গিয়েছিলেন, বিলি করতে গিয়েছিলেন সোনার বাংলা নামে একটা বই, একটা ইশতেহার, আর সেজন্যেই গ্রেফতার হতে হয়েছিল ক্ষুদিরামকে। আজ বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু, শহীদ সত্যেন্দ্রনাথ বসুর জন্মদিন। আমাদের দেশ এই বাংলা, আমরা বাঙালি, আমরা ভারতবাসী, আমাদের গর্বের বুঝি শেষ নেই, প্রত্যেকটা দিন কোনো না কোনো কারণে কোনো না কোনোভাবে বিশেষ, কোনো না কোনো মনীষীর কথা আমরা মনে করি প্রত্যেকটা দিন, আর এই মনে করাটা খুব জরুরি আজকের দিনে, ইতিহাসকে একবার পিছন ফিরে দেখে নিতে গেলে আমাদের এই মানুষগুলিকে ভুলে গেলে চলবে না, কারণ ইতিহাসের ওপরেই তো দাঁড়িয়ে আছে বর্তমান, আর সেই বর্তমানের চাকাই তো গড়িয়ে যাবে ভবিষ্যতের দিকে। যাই হোক, এসব কথার মাঝখানে গান আর সোনু নিগম, আজ তার জন্মদিন। সোনু নিগমের কণ্ঠে একটা গান, সঙ্গে রয়েছেন অন্তরা মিত্র, আর গানটা হাঙ্গামা.com থেকে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবো শুনছেন নমস্কার কলকাতা। ঘড়ি বলছে 7:29 হয়ে 33 সেকেন্ড, আর 7:30 মিনিটে আমরা শুনবো সরাসরি কিছু অংশ কমনওয়েলথ গেমস 2026-এর। ততক্ষণের অপেক্ষায় রয়েছি আর ফিরে আসবো এই হাইলাইটসের পর। থাকবে নমস্কার কলকাতা সকাল 10টা পর্যন্ত, শুনতে থাকুন, সঙ্গে রাখুন 107 FM রেইনবো। পরম অপেক্ষা করছে আপনার জন্য।

0: মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: ভীষণ ভালো লাগে যখন অপ্রত্যাশিতভাবে এসে পড়ে প্রেমিক, তখন মনটা কেমন যেন উড়ু উড়ু হয়ে যায়। যায় বটে, কিন্তু অপ্রত্যাশিতভাবে বর্ষা এলে কেমন লাগে? আসলে অপ্রত্যাশিত হয়ে পড়ছে বর্ষা, এরকমটাই বলছে আমাদের নানারকম রিসার্চ। যে বর্ষা, যে মৌসুমি জলবায়ুর উপর ভারতের অর্থনীতি নির্ভর করত, ভারতের সমস্তটুকু এই মৌসুমি জলবায়ুর উপর নির্ভর করে ছিল। কৃষিভিত্তিক ভারতবর্ষে মৌসুমি বায়ুর উপর এই বর্ষা নির্ভর করা এবং তার উপর সমস্ত অর্থনীতি দাঁড়িয়ে থাকাটা একসময় মনে করা হতো যে এটা একটা সমস্যার বিষয়। ঘটনা হচ্ছে যে সেই মৌসুমি জলবায়ু, সেই বর্ষা কেমন যেন একটা অপ্রত্যাশিতভাবে এসে পড়ছে, কখনো বেশি হচ্ছে, কখনো কম হচ্ছে। আর এর কারণ হিসেবে গবেষকরা বলছেন দায়ী আমরাই। আসলে যে ছন্দে এতদিন বর্ষা আসতো,

0: সেই ছন্দ কোথাও পতন হচ্ছে, আর তার ফলে চারিদিকে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। যে সমস্ত বনভূমি ছিল তার ধীরে ধীরে লোপ পাচ্ছে, আর সেই লোপ সব কেন পাচ্ছে, লোপ আর লোভ দুটো কীরকম যেন একটা পাশাপাশি বসিয়ে ফেলা যায় এমন শব্দ। আর এর ফলে যেটা হচ্ছে, কোথাও বৃষ্টি এত বেশি হচ্ছে যে বন্যা হচ্ছে, এবং কোথাও কোথাও খরার পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা জানি। আর বনভূমি ধ্বংস হওয়ার ফলে দাবানলের, মানে বনভূমি ধ্বংস হওয়ার ফলে নয়, যেহেতু বৃষ্টির ঘাটতি থেকে যাচ্ছে, প্রচণ্ড দাবদাহের কারণে দাবানলেরও সৃষ্টি হচ্ছে। কোথায় মানুষে আগুন লাগাচ্ছে আর কোথায় প্রকৃতি আগুন লাগাচ্ছে সে আমরা বুঝতেই পারছি না। তবে যাই হোক, এই মুহূর্তে আমাদের বক্তব্য সেদিকে নয়, আপাতত আমরা চোখ রাখি বঙ্গোপসাগরের দিকে। নিম্নচাপ, বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে, সেই নিম্নচাপটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক দিয়ে ওড়িশার ওপর ছত্তিশগড় পর্যন্ত চলে যাবে বলে মনে করা হচ্ছে, এবং যত ভূমিভাগে রয়েছে ঢুকছে বা ভূমিভাগের উত্তর দিকে, উত্তর পশ্চিম দিকে যাচ্ছে, তত তার প্রাবল্য কমছে, দুর্বল হয়ে পড়ছে এই মুহূর্তে। অর্থাৎ হিসেব যা বলছে তাতে গত 24 ঘন্টায় সেই নিম্নচাপ অক্ষরেখা ছিল ওড়িশা, দক্ষিণ ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের ওপর। এছাড়া একটা মৌসুমী অক্ষরেখা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর, সেই অক্ষরেখাটা ঝাড়খণ্ড নিম্নচাপের উপর দিয়ে বালেশ্বর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও রয়েছে একটা ঘূর্ণাবর্ত যেটা অসম, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে রয়েছে। তার ফল যেটা হওয়ার সেটা বোঝাই যাচ্ছে যে বৃষ্টি রয়েছে, খামখেয়ালি বৃষ্টি যখন তখন নেমে পড়ছে, কিন্তু দক্ষিণবঙ্গে এই মুহূর্তে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা কম। কোথাও কোথাও হতে পারে, মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে, কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উপকূল সংলগ্ন ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন এলাকায় কিন্তু বৃষ্টি হবে এবং দমকা বাতাস বইতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া গত 24 ঘন্টায় কলকাতা এবং সংলগ্ন এলাকায় কেমন ছিল, কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টায় জেনে নেওয়া যাক সরাসরি হাওয়া অফিস থেকে।
1: হাওয়া অফিসের হালচাল।
0: আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে আজ অর্থাৎ আগামী 24 ঘন্টায় কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ মোটামুটি মেঘলাই থাকবে, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে, সঙ্গে থাকতে পারে বজ্রগর্ভ মেঘের সঞ্চারণা, এদিক ওদিক ঘুরে বেড়াতে পারে। আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত 24 ঘন্টায় কলকাতা এবং সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.3 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন 26.9 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিন্তু স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি বেশি। রাতে তাপমাত্রা বাড়ছে, আকাশে মেঘ জমছে, কে জানে, তাকিয়ে দেখতে হবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অবশ্য ছিল অনেকখানি, সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 76%। আর গত 24 ঘন্টায় কলকাতা এবং সংলগ্ন এলাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 0.5 মিলিমিটার। আর বৃষ্টি টিষ্টি হবে, যদিও এই মুহূর্তে মৎস্যজীবীদের জন্য নেই কোনো রকম কোনো সতর্কবার্তা। বাবলি ছবি থেকে শ্রেয়া ঘোষাল।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: মনকে পাখি হিসেবে দেখার কথা সেই কোন ছোটবেলা থেকেই তো আমরা পড়ে আসছি, এই সমস্ত অলংকার টলংকারে মনকে পাখি হিসেবে দেখানো হয়। এক ধরনের ফ্যান্টাসি বলা যেতে পারে। মন কেন যে পাখি হতে যাবে, আসলে মনও যে বসে না কোথাও, পুরুত পুরুত উড়তে থাকে। আর সেই ফুরুত ফুরুত উড়তে থাকা মনকে নিজের বসে নিয়ে আসার জন্যই আমাদের একটু খানিকটা একাগ্রচিত্ত হওয়া প্রয়োজন। আজ বৃহস্পতিবার আপনার মন পাখি যদি ফুরফুর করতে থাকে, তাহলে প্লিজ তাকে টেনে বসান দাঁড়ে, অফিসে, কারণ এখনও তো শুক্র শনিবারটা আছে, হয়তো শনিবার আপনার ছুটি নেই, হয়তো বা রবিবারও নেই। এমনও হতে পারে যে আজ বৃহস্পতিবারই আপনার উইকলি অফ, তাহলে সেই উইকলি অফের জন্য আপনাকে জানাই শুভেচ্ছা। যদিও থাক, আপনি বরং গান শুনুন। ছবির নাম দেরি হয়ে গেছে, কণ্ঠে অর্ণব দত্ত।

0: তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। লোকসভায় গতকাল পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি সংক্রান্ত বিল পাশ হয়েছে। এই বিলে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন ও পরীক্ষায় অসদাচরণের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। বিলের মাধ্যমে পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স আইনের সংশোধন করা হল। পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারা যুক্ত করা হয়েছে। রয়েছে 10 বছর পর্যন্ত কারাবাস, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও সংশোধনীতে বলা হয়েছে। ভারতের প্রথম টেলিকম উৎপাদন কেন্দ্র তৈরি হবে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। গতকাল নতুন দিল্লিতে মধ্যপ্রদেশ সরকার ও কেন্দ্রীয় টেলিকমিউনিকেশন দপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 350 একর জমিতে তৈরি কেন্দ্র মোবাইল ফোন, টেলিকম যন্ত্রপাতি, অপটিক্যাল ফাইবার, 5G 6G প্রযুক্তির সঙ্গে সংযুক্ত সেমিকন্ডাক্টর পণ্য তৈরি করবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, উদ্ভাবন, উন্নত প্রযুক্তি, স্টার্ট আপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং প্রতিযোগিতামূলক বিশ্বমানের উৎপাদন প্রক্রিয়া ভারতকে অর্থনৈতিক বৃদ্ধির পরবর্তী ধাপে পৌঁছে দেবে। নতুন দিল্লিতে আয়োজিত 22তম JRD টাটা মেমোরিয়াল লেকচারে বক্তব্য রাখতে গিয়ে শ্রী গোয়েল আরও বলেন, দেশীয় পদ্ধতির তৈরি পণ্য বিশ্বের বাজারে গুণমানের ভিত্তিতে জায়গা করে নেবে। বিহার সরকার দারভাঙায় রায়ামে ও মধুবনী সিকৃতে বন্ধ থাকা চিনি কারখানাগুলির খোলার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর পৌরোহিত্যে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে 2026-27 অর্থবর্ষের জন্য 97 কোটি টাকারও বেশি মূল্যের প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা রূপায়ণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ একাডেমিতে বরাখানা অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে কনস্টেবলদের সঙ্গে মধ্যাহ্নভোজে মিলিত হবেন তিনি। রাজ্য পুলিশের তরফে প্রতি বছর এই বরাখানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে IIT ক্যাম্পাসের একটি কোয়ার্টার এক অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক বছর 36-এর দীপক রেড্ডি পুল্লাগুরাম হায়দ্রাবাদের বাসিন্দা। গতকাল দুপুরে এক গবেষক ছাত্র তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মার্কিন যুক্তরাষ্ট্রে 2022 সালের লেখক সলমান রশদির ওপর ছুরিকাঘাতের ঘটনায় এক ব্যক্তিকে ফেডারেল সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। স্যাটানিক ভার্সেস উপন্যাসের কারণে গত কয়েক দশক ধরে হত্যার হুমকির মুখোমুখি হতে হয়েছে লেখককে। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছেন পরমের সঙ্গে। আর ফিরে এসেছি এপার ঘন্টায়, 8:07 হয়ে 37 সেকেন্ড, আর রয়েছেন আপনি পরমের সঙ্গে। সকাল 10টা পর্যন্ত যদি থাকার কথা, সেরমই তো কথা ছিল, মানে আছে, এখনও আছে। হ্যাঁ, পরম কথা দিয়ে কথা রাখে, কিন্তু কথা দিয়ে কথা রাখেন না যারা, তাদের কি হবে? না না না না না, এই নিয়ে মেসেজ করতে বলছি না। কথা দিয়ে কথা রাখেন না কারা, কে জানে কারা কথা দিয়ে কথা রাখেন না। আপাতত পৃথিবী কথা রাখতে রাখতে যে খানিকটা হন্যে হয়ে উঠেছে, মানে ব্যতিব্যস্ত হয়ে উঠেছে, সেই বিষয়টা নিয়েই বলবো। ওপার ঘন্টায় যে কথা দিয়ে শেষ করেছিলাম, যে আমরা তো এই বৃষ্টি টিষ্টি দেখছি, কিন্তু সে কেমন খামখেয়ালি হয়ে উঠেছে, আমরা যা চাইছি তা হয়তো পাচ্ছি না, বা আমাদের চাওয়াটা একটু বেশি হয়ে গেছে। আজ 30শে জুলাই, আজ ওভার শুট ডে, শুধু ওভার শুট না, আর্থ ওভারশুট। আমাদের চাওয়াগুলো ক্রমশ এত বাড়ছে যে পৃথিবী খুব একটা তাল মিলিয়ে উঠতে পারছে না। পৃথিবীর ভিতরে তো রয়েছে একটা অসম্ভব ক্ষমতা, আমাদের সম্পদে ভরিয়ে রেখেছে পৃথিবী প্রকৃতি, কিন্তু আমরা মানুষেরা এত বেশি ব্যবহার করে ফেলেছি সেই সব জিনিসপত্র, তাকেই আমরা শেষ করে দিচ্ছি ক্রমাগত। আর সেই হিসেবটা কষবার জন্য একটা বিশেষ আনুপাতিক হার, একটা বিশেষ পদ্ধতি আবিষ্কার করা হয়েছে, যাকে বলা হচ্ছে ইওডি, আর্থ ওভারশুট ডে। অর্থাৎ আপনার কতটা রিসোর্স প্রয়োজন হচ্ছে বছরের হিসেবে দিন সংখ্যা মিলিয়ে, এবং ঠিক কতটা সঞ্চিত রয়েছে পৃথিবীর কাছে, অর্থাৎ পৃথিবী আর কত দিন আমাদের সেবা করতে পারবে। পৃথিবী আমাদের সেবা করে চলেছে নিরন্তর, কতদিন পারবে সে কথা আমাদের জানা নেই। যে কোনো মুহূর্তে পৃথিবী ধ্বংস হতে পারে, এ কথা আমরা জানি। এসব মহাপ্রলয়ের নানা বর্ণনা রয়েছে সাহিত্যে, শিল্পে, সিনেমায়, বহু বছর আগে বিভিন্ন গ্রন্থে, যে গ্রন্থগুলোকে আমরা এখন ধর্মগ্রন্থ বলে মনে করি, সেগুলো আসলে মানুষকে শিক্ষা দেওয়ার জন্যই তো তৈরি হয়েছিল। সেখানেও কিন্তু বলা ছিল, অত বছর আগেও কিন্তু মানুষ এটা বুঝতে পেরেছিল যে এই পৃথিবীর সম্পদ একদিন নিঃশেষিত হবেই, আর সেদিন আসবে মহাপ্রলয়। তো সেই ক্যালকুলেশনটা করা হয়, ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা ভেবে দেখতে পারি যে আমরা কি করব, কি করব না, কেন করব, কেন করব না, যদি ওইসব ভেবেও কোনো লাভ নেই, কারণ আমাদের চাহিদাটা এত বেশি। অ্যান্ড্রু সিমস নামে এক বিজ্ঞানী এটা আবিষ্কার করেছেন, মানে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাইছেন। তিনি হিসেব করে দেখাতে চাইছেন যে আমরা যেভাবে প্রকৃতিকে ব্যবহার করছি প্রতিদিন, তাতে প্রকৃতির যতটা ক্ষতি হচ্ছে তার থেকেও বেশি নিঃশেষিত হচ্ছে রিসোর্স, সম্পদ, প্রাকৃতিক সম্পদ আমরা ব্যবহার করে ফেলছি, তা আবার পুনর্ব্যবহারযোগ্য করে তুলতে তুলতে কিন্তু আবার ডাইনোসর যুগ চলে আসবে। তো সিমস বলছেন যে শুধুমাত্র নেদারল্যান্ডসে তিনি যা দেখেছেন, নেদারল্যান্ডস যেভাবে

সম্পদ ব্যবহার করছে, তাতে মোটামুটি 3.6টা পৃথিবী থাকলে তাদের একটু সুবিধা হতো এরকমই মনে করা হচ্ছে। এই এই সমস্ত দিন টিন পালনের আসল উদ্দেশ্য একটাই, মানুষকে একটু বুঝিয়ে দেওয়া যে আপনি কি করছেন আর কি হতে পারে, কি হতে চলেছে বা হওয়া যেতে পারে, আর আপনি কি করবেন। অবশ্যই একক মানুষের পক্ষে সেটা সম্ভব নয়, আর মানুষের সংখ্যা এত বেশি, কী বা করতে পারি। তবু আমরা জ্ঞান বিতরণ করতে পারি যে আমরা না হয় একটুখানি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করলাম, সবারই যে নিজের একটা ব্যক্তিগত গাড়ি থাকতেই হবে এমন তো কোনো মানে নেই। তালমার রোমিও জুলিয়েট থেকে শুনছিলাম আগের গানটা ইমন চক্রবর্তীর কণ্ঠে, আর এবার লহগৌরাঙের নাম রে থেকে অরিজিৎ সিং।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবো শুনছেন। নমস্কার কলকাতা আপনার সঙ্গে। আর যে পরম ঘড়ি বলছে 8:15 আর এই মুহূর্তে আপনার জন্য থাকলো একটা দারুণ পুরনো গান।
0: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, ফ্ল্যাশব্যাক সং।
1: পুরনো মানেই কি আর পুরনো, শাহজাহান রিজেন্সি থেকে মধুবন্তী বাগচির কণ্ঠে কিচ্ছু চাইনি আমি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: কিচ্ছু না হয় চাননি আপনি, কিন্তু চেয়েছেন কি একজন শ্বশুর মশাই আপনার কাছে। আজ 9903653992 এটাই জানতে চাইছি, আপনার শ্বশুর মশাইয়ের কথা আপনি চাইলে নাম বলতে পারেন, নাও বলতে পারেন, যদি চান তার সম্পর্কে দুষ্টু মিষ্টি কিছু কথা ছেড়ে যেতেই পারেন মেসেজে। আর যদি হন যে আপনার শ্বশুরমশাই এখনও আসেননি আপনার জীবনে, আপনি চাইছেন, আপনি ভাবছেন যে এই মানুষটিকেই আমি শ্বশুরমশাই করতে চাই, তাহলে সে কথাও জানাতে পারেন পরমকে। আর এতক্ষণ যে কথাগুলো বললাম সবগুলোই বললাম যখন তখন আমার মাথায় ঘুরছিল কোনো না কোনো পুরুষের কথা, নানা বয়সের পুরুষ হতে পারেন যার শ্বশুরমশাই ছেড়ে চলে গেছেন ইহলোক, তেমন পুরুষ অথবা যিনি ভাবছেন যে আগামী দিনে ওই তো ওর বাবাই হবে আমার শ্বশুর, আমি ভাবছিলাম তাদের কথা। আর মহিলারাও কিন্তু ভাবতে পারেন, তাদের ক্ষেত্রে শ্বশুরের কনসেপ্টটা এমন দুষ্টু মিষ্টি হয়তো নয়, হয়তো খানিকটা একটু শ্রদ্ধা টোদ্ধা থাকে এই ক্ষেত্রে, এবং মহিলাদের ক্ষেত্রে ভয় থাকতে পারে, আবার একদম বাবার মতোও হতে পারেন, মানে শ্বশুরমশাই না নিজের বাবা বোঝা যায় না, এই মানে একদম পুরো আলাদা হয়। মানে আমাদের এই ভারতীয় বাঙালিদের ক্ষেত্রে শ্বশুরমশাই কথাটা বললেই মহিলা এবং পুরুষের ক্ষেত্রে দুটো ভাগ সম্পূর্ণ আলাদা হয়ে যায়। আমাদের সিনেমা টিনেমায় কত শ্বশুরমশাই আমরা দেখেছি, জম্পেশ জাঁদ্রেল শ্বশুরমশাই, যারা হিরোদের সবসময় পিছনে কি করে তাদের অনিষ্ট সাধন করা যায় তাই নিয়ে ভাবনা চিন্তা করেন, কখনো তারা যা সিমরন যা বলেন কখনো বলেন না, কখনো তারা সত্যি সত্যি ভিলেন, কখনো তারা ওরকম দুষ্টু মিষ্টি নাটখাট ভিলেন আর কি, কিন্তু ভিলেন বাবা, হিরোর জীবনে শ্বশুরমশাই এরা ভিলেন তো বটেই, শ্বশুরমশাই ভালো, হিরোর বন্ধু, এরকম কোনো সিনেমার নাম জানা থাকলেও আপনি লিখে যেতে পারেন পরমকে 9903653992 নম্বরে। কিন্তু বলছি কেন এত কথা, কারণ আজকের দিনটা বিশেষভাবে পালন করা হয় ন্যাশনাল ফাদার ইন ল ডে হিসেবে, আমাদের দেশে নয় আমেরিকায় পালন করা হয়, ওই মানুষটার প্রতি একটু শ্রদ্ধা টোদ্ধা জানাতে আর কি। মানে এই তো আমি পেয়েছিলাম আমার জীবন সঙ্গীকে আপনারই জন্যে, আপনিই তাকে দীর্ঘদিন খাইয়ে পড়িয়ে মানুষ করেছেন, এখন আমার গলায় বেঁধে দিয়েছেন, এরকম মেসেজ আসে আমার কাছে। আমি রোজ পড়ি না বলে কি আমার কিছুই মনে থাকে না?
0: গান মিলান্তি, গান মিলান্তি।
2: সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে শুনতে চেয়েছিলেন শ্রীকান্ত আচার্যর কণ্ঠে এই গানটা। শ্বশুরমশাইকে ভুলেও বলতে যাবেন না, আমি তোর কাছেই আছি পাশেই বাঁচি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আব্দুল মুজাফফর নাসিরউদ্দিন সিকান্দার ঝা, বাদশাহী আব্দুল কাইজারি জামান, এই সমস্ত নাম ছিল আসলে ওয়াজিদ আলি শাহর। সকালবেলা বলছিলাম আজ তার জন্মদিন, 30 জুলাই 1822 সালে জন্মেছিলেন তিনি। 13 ফেব্রুয়ারি 1847 থেকে 11 ফেব্রুয়ারি 1856 পর্যন্ত তিনি শাসন করেছেন অযোধ্যা, ছিলেন নবাব, তিনি শেষ নবাব। তারপর তাকে নির্বাসিত করা হয়, ব্রিটিশরা তার সমস্ত অধিকার কেড়ে নিয়েছিলেন 1856 সালে। তারপর তিনি কলকাতায় চলে আসেন, মেটিয়া বুরুজ অঞ্চলে তাকে নির্বাসন দেওয়া হয়। বাকি জীবনটা তিনি পেনশন পেতেন ব্রিটিশ সরকারের থেকে, আর কলকাতায় এখনও রয়ে গিয়েছেন তার পরবর্তী প্রজন্মের মানুষজন। 7 ফেব্রুয়ারি 1856 সালে লখনৌ ছাড়েন, আর সে বছরই মার্চ মাসে অর্থাৎ 13ই মার্চ তিনি কলকাতায় চলে আসেন। আমি একটু ভুল বলছি, 13ই মার্চ তিনি অযোধ্যা, আই মিন লখনৌ ছাড়েন। অযোধ্যা তার সাম্রাজ্য ছিল, সেটা তিনি হারিয়েছিলেন ফেব্রুয়ারি মাসে, আর 13ই মার্চ তিনি লখনৌ ছেড়ে কলকাতায় চলে আসেন 6ই মে। বর্তমান গার্ডেন রিচ এলাকায় ছিল তার শেষ জীবনকালটা, জব ছোড় চলে লখনৌ নগরী। এ গান বাঙালিকেও একইভাবে দোলা দিয়ে যায় যেমনভাবে সারা ভারতে আমরা এই গান শুনে থাকি। ভারতের থেকে বাঙালিদের একটু বেশি মনে হয় এই বিষয়টাতে আবেগ রয়ে গেছে, কারণ তিনি ছিলেন শেষ পর্যন্ত, আর তাকে নিয়ে নানা গল্প কথা আর সিনেমা টিনেমা সব কিছুই আছে। সিনেমার কথা জানতে চাইছি আপনার কাছে, কোন সিনেমায় বলুন, মানে পরম নিজেও জানে না এরকম কোন সিনেমা, মানে ইটস নট আ কুইজ পরম যে আপনাকে ঠিক উত্তরটা দিতে পারবে এরকম না, আপনার কাছে জানতে চাইছি আপনার শ্বশুরমশাইয়ের সাথে কেমন সম্পর্ক, দুষ্টু মিষ্টি নাকি একেবারে নিতান্তই অমরীশপুরী গোত্রের ভিলেন। অমরীশপুরী গোত্রের ভিলেনরাও কিন্তু শেষ পর্যন্ত বলেন যা সিমরন যা জিলে আপনি জিন্দগি। আপনি কি সেরকম কোনো শ্বশুরমশাইয়ের পাল্লায় পড়েছিলেন নাকি কখনো, আই মিন ওই আর কি, যাই হোক সেসব আপনি জানাবেন আপনার শ্বশুরমশাইয়ের কথা। 9903659992 নম্বরে অপেক্ষা করছি। আর যাদের শ্বশুরমশাই এখনও আসেননি জীবনে, অবতীর্ণ হননি, তারা সেই আসন্ন শ্বশুরমশাইকে নিয়ে কেমন স্বপ্ন দেখেন, কী ফ্যান্টাসি আপনাদের শ্বশুরমশাইকে নিয়ে জানা

পারেন। আর পুরুষরা তো জানাবেন, মহিলারাও জানাবেন, তাদেরও যদি কোনো বিশেষ ঘটনা, বিশেষ কোনো স্মৃতি থেকে থাকে শ্বশুরমশাইয়ের জন্য, কারণ আজ ওই যে শ্বশুরমশাই দিবস। দি বং কানেকশন ছবি থেকে দিব্যেন্দুর কণ্ঠে সুজন মাঝি।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন।
1: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা। রয়েছেন আজ পরমের সঙ্গে, ঘড়ি বলছে 8:38 হয়ে 52 সেকেন্ড। আপনি হয়তো বেরোবেন কাজে, আর কাজে বেরোনোর আগে আপনাকে জেনে নিতে হবে কলকাতার রাস্তাঘাটে আজ কি পরিস্থিতি, কেমন থাকতে চলেছে। তার আগে আপনাকে বলে দিই যে আমাদের এই যে মেট্রো নির্ভরতা তা আরও বাড়তে চলেছে, কারণ মেট্রো মাটির উপর দিয়ে ছুটবে, উড়ালপথে ছুটবে। 10টা স্টেশন তৈরি হচ্ছে ব্যারাকপুর মেট্রো, সেজন্য দরপত্র আহ্বান করা হয়েছে বলে আজকের সংবাদপত্র জানাচ্ছে। প্রায় 12.2 কিলোমিটার দীর্ঘ ওই মেট্রো পথ নির্মাণের জন্য খরচ হতে পারে আনুমানিক 1,587.39 কোটি টাকা, এরকমই ধার্য করা হয়েছে। এই মেট্রো লাইনটাকে পিঙ্ক হিসেবে চিহ্নিত করা হবে, গোলাপি লাইন খুলতে চলেছে, অর্থাৎ কাজ শুরু হতে চলেছে, যা পৌঁছবে একেবারে সরাসরি ব্যারাকপুর পর্যন্ত। আর এই মুহূর্তে যে জিনিসটা না জেনে নিলেই নয় অবশ্যই, সেটা হচ্ছে যে কেমন থাকবে কলকাতার রাস্তাঘাট আজ সারাদিন। সরাসরি লালবাজার থেকে নমস্কার।
5: নমস্কার, লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে জানাচ্ছি শহর কলকাতায় যান চলাচল সর্বত্র স্বাভাবিক আছে। আজকে মিটিং মিছিলের মধ্যে 2-3টে ছোটখাটো মিটিং মিছিল আছে, যেমন 14টার সময় আজকে যাদবপুর ইউনিভার্সিটি এই কাছ থেকে বেরোবে, রাজা এস সি মল্লিক রোড ধরে যাবে, দুপুরের সময় সব কালেকশন থাকবে। এছাড়া 15টার সময় একটা প্রয়োজন রয়েছে, যেটা শিয়ালদা স্টেশন কমপ্লেক্সের কাছ থেকে বেরোবে, এজিসি বোস রোড মৌলালী এস এন ব্যানার্জি হবে, সেখানে কালেকশনটা একটু বেশি 1-1.5 হাজার মতো। এছাড়া ওয়ার্ক প্রসেশনের মধ্যে রয়েছে 18টার সময় 8B বাস স্ট্যান্ড থেকে 400-500 কালেকশন, এটাও রাজা শ্রী মল্লিক রোড ধরেই যাবে। এছাড়া আসলাম বড় সড় কোনো মিটিং মিছিল নেই, আশা করছি সারাদিনটা স্বাভাবিক থাকবে। নমস্কার,
4: অনেক ধন্যবাদ। জ্যাম হোক, যানজট হোক, আর যন্ত্রণা যতই হোক, কাজে তো আপনাকে যেতেই হবে। আর সেই কাজে যাওয়ার মুহূর্তটা আপনাকে যদি একটু সুন্দরভাবে গুছিয়ে দেওয়া যায় তাহলে মন্দ হয় না। পরম এত কিছু দায়িত্ব নিতে চাইছে না এই মুহূর্তে, পরমের দায়িত্ব এই মুহূর্তে আপনাকে গান শোনানো, 1-2 নয় পরপর 3টে।
2: FM রেনবোতে 3-1-3 গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
4: বহুরূপী ছবি থেকে শিলাজিৎ মজুমদার এবং সুকন্যা চট্টোপাধ্যায়।

তিনেকে তিন গানের হ্যাট্রিকে অনুপম রায়। বন্ধু চল ছবির নাম ওপেন টি বায়োস্কোপ। তিনেকে তিনে বাজছে বটে, গানটা শোনার অনুরোধও ছিল সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, শুনতে চেয়েছিলেন এই গানটা।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: তোর টিমে তোর পাশে বলে যদি বন্ধুকে আপনি চলতে বলেন, চলতে বলতেই পারেন, কিন্তু এই মুহূর্তে একটা মেসেজ রয়েছে আমার হাতে, যিনি কিনা শ্বশুরমশাইকে বন্ধু বানিয়ে নিতে চাইছেন। সৌভিক সরকার কসবাহালতু থেকে লিখে পাঠিয়েছেন, আমার তো এখনও বিয়ে হয়নি, তবে আমি একজন শ্বশুরমশাই চাই যিনি হবেন মজাদার, রেডিও প্রেমী হতে হবে, খেলাধুলা প্রেমী হতে হবে, যার সাথে আমি চুটিয়ে আড্ডা দিতে পারবো, এরকম একজন শ্বশুরমশাই চাই। মানে শ্বশুরমশাইয়ের উদ্দেশ্যে ডেডিকেট করা এই গানটা, বন্ধু চল তোর সাথে, তোর পাশে হাঁটবো খেলবো। যাই হোক, মানে আমারই কাশি আসছে, শ্বশুরমশাইয়ের কী হবে আমি ঠিক বলতে পারছি না। আর মেসেজের জন্য অপেক্ষা করছি শ্বশুরমশাইকে নিয়ে। আর জানতে চাইছি 9903653992 নম্বরে পরম আসবে ওপার ঘন্টায় ফিরে, খবরের বিরতির পর থাকবেন সঙ্গে শ্বশুর না মানে আপনার মেসেজ, আর সেখানে থাকবে শ্বশুরমশাইয়ের প্রতি আপনার অগাধ ভালোবাসার কথা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবাল বন্দ্যোপাধ্যায়। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, লোহিত সাগরে সংকট এবং বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও চলতি অর্থ বছরে ভারতের পণ্য রপ্তানি 15% বৃদ্ধি পেয়েছে। একাধিক প্রতিকূলতা সত্ত্বেও এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এই বৃদ্ধির হার লক্ষ্য করা গেছে। নতুন দিল্লিতে জেআরডি টাটা মেমোরিয়াল লেকচারে অংশ নিয়ে তিনি বলেন, ভূ রাজনৈতিক টানাপোড়েন এবং আন্তর্জাতিক স্তরে বাণিজ্য পথ বাধার সম্মুখীন হলেও দেশে পণ্য রপ্তানি ব্যবস্থা স্থিতিশীল রয়েছে। রাজ্যে পূর্বতন সরকারের আমলে 3 বছর বন্ধ থাকার পর কম্পোজিট গ্রান্টের টাকা পাচ্ছে রাজ্যের স্কুলগুলি। নবান্ন সভাঘরে গতকাল সরকার ও সরকারি সাহায্যপ্রাপ্ত 80,000-এরও বেশি স্কুলকে এই খাতে 296,64,00,000 টাকা দেওয়ার কাজের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কম্পোজিট গ্রান্টের 60% টাকা কেন্দ্রীয় সরকার ও 40% অর্থ রাজ্য সরকার দেয়। রাজ্য সরকার সারথী প্রকল্পে ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল দিতে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসার 9ম শ্রেণীর ছাত্রছাত্রীদের তথ্য যাচাইয়ের জন্য প্রধান শিক্ষকদের নির্দেশ দিয়েছে। এজন্য তৈরি করা হয়েছে মান্য কার্যবিধি। এতে বলা হয়েছে, শিক্ষার্থী আগে সবুজ সাথী প্রকল্পে সাইকেল পেয়েছে কিনা সেই তথ্য সারথী পোর্টালে উল্লেখ করা বাধ্যতামূলক।

0: বীরভূমের মোহাম্মদ বাজারের দেউচায় অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে 28.5 কোটি নগদ অর্থ এবং 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত প্রায় 19 ঘন্টা ধরে চলে টাকা গোনার কাজ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এই টাকা উদ্ধার করে পুলিশ। মিনারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অসমে বন্যার ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে ভারত সরকারের বিভিন্ন মন্ত্রকের 6 সদস্যকে নিয়ে গঠিত আন্তঃ মন্ত্রণালয়ের কেন্দ্রীয় দল রাজ্যের বন্যা দুর্গত অঞ্চলে সমীক্ষার কাজ শেষ করেছে। কেন্দ্রীয় দলকে জানানো হয়েছে ক্ষয়ক্ষতির পর্যালোচনা চলছে, কেন্দ্রের কাছে চূড়ান্ত রিপোর্ট পরে পাঠানো হবে। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস FSB টেলিগ্রাম অ্যাপের স্রষ্টা পাভেল দুরোভের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেওয়ার অভিযোগ এনেছে রাশিয়ার সংবাদ সূত্রের খবর। অভিযুক্ত পাভেলকে আন্তর্জাতিক অপরাধী তালিকায় রাখার বিচার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করেছে FSB। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: নমস্কার কলকাতার এপার ঘন্টায় ফিরে এসেছি সঙ্গে চার্জে পরম। আর এই মুহূর্তে সোনু নিগম, শ্রেয়া ঘোষালের কণ্ঠে একটি গান, আজ সোনুর জন্মদিন, ছবির নাম হিরো।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছেন আর যে পরমের সঙ্গে আর রয়েছেন শ্বশুর মশাই। পড়ে দেখা যাক কে কি লিখতে পাঠিয়েছেন, মানে লিখতে চেয়েছেন আর কি। আমার শ্বশুর মশাইয়ের প্রতি অগাধ শ্রদ্ধা রয়েছে, কেননা আমি তার জন্য আমিও আজ শ্বশুর। মানে সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখে পাঠিয়েছেন এই গুগলির মারপ্যাচ আমি ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, মানে হ্যাঁ, মানে সে কথাও সত্যি বটে, ঠিকই তো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুপ্রভাত। আমি দাদার মতো শ্বশুর চাই। কোন দাদার মতো? সৌভিক ঢাকুরিয়া থেকে লিখে পাঠিয়েছেন, একদম ইয়াং আর খাওয়াতে ভালোবাসে। দাদা মতো শ্বশুর চাই। আচ্ছা, দাদা মতো মানে এমন শ্বশুর মশাই যিনি দাদার মতো ভালোবাসবেন, সেরকমই বলতে চাইছেন বোধ হয়। খরচ করে খরুচে শ্বশুর চাইছে সৌভিক। এই যে যাদের এখনও বিয়ে হয়নি তাদের এখনও জায়গা রয়েছে, কীরকম শ্বশুর হবেন সেটা একটা আইডিয়াল ভাবনা চিন্তা করে রাখা, তারপর সেই অনুযায়ী ম্যাচিং করেই বিয়ে করে নেওয়া যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখে পাঠিয়েছেন আর যে পরম। আমার মনে হয় পরম হংস লিখি। আচ্ছা, পরমকে পরম হংস লিখবেন? না না না না, আমি এরকম এত গুণী এবং এত ক্ষমতাধর নই। যাই হোক, এই উইকে দুদিন সুন্দর অনুষ্ঠান করবার জন্য আপনাকে থ্যাংকস। আচ্ছা, আমার তরফ থেকেও থ্যাংকস এই যে ভালো লাগা ব্যক্ত করার জন্য। ভেরি নাইস টপিক। আমার ফাদার ইন ল হবেন জাঁদরেল, কিন্তু টাকা পয়সাওয়ালা হবেন। আর কি চাই দাদা, আর কি চাই? টাকা পয়সাটা থাকলেই আর মেয়ে যেন একমাত্র হয় এটা দেখে নেবেন। যাই হোক, নাহলে আবার পরবর্তীতে অন্য অনেক ঝামেলা হতে পারে। জাঁদরেল শ্বশুর নিয়ে কোনো আপত্তি নেই সোমনাথ ঘোষের দমদম ক্যান্টনমেন্ট থেকে। শুভ সকাল, মেসেজ রয়েছে একটু বড়। বহরু ঘোষপাড়া থেকে মাধাই দাস লিখে পাঠিয়েছেন, আজ বিষয়টি অভিনব। শ্বশুরমশাইদের নিয়ে জানতে চেয়েছেন। আমার শ্বশুরমশাইয়ের কথা বলতে গেলে, আমার শ্বশুরমশাই ছিলেন অত্যন্ত দয়ালু। আমার বিয়ের আগে স্ত্রীকে হারান তিনি, তো কিন্তু শাশুড়ির অভাব কোনোদিন বুঝতে দেননি। জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ হলেই নিজে ফোঁটা দিতেন জামাইদের। শাশুড়ি না থাকার কষ্ট আমি কখনো বুঝতেই পারিনি। একসময় দারিদ্রের সঙ্গে সংগ্রাম করে প্রতিষ্ঠিত হয়েছিলেন, তাই দরিদ্র মানুষের দুঃখে ব্যথিত হতেন, অর্থ দিয়ে সাহায্য করে ব্যবসায় লাগাতেন সেই সব মানুষদের। এমন মানুষদের কপালে বেশি দিন সুখ সয় না, কারণ আমার বিয়ের 3 বছরের মধ্যেই শ্বশুরমশাইকে হারিয়েছি। এমন শ্বশুরমশাই সকলের কপালে জোটে না। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে লিখে পাঠিয়েছেন। সত্যি, কোনো কোনো মানুষ থাকেন যারা জীবনে খুব অল্প দিনের জন্য আসেন, কিন্তু রেখে যান একটা গভীর ছাপ। আর মাধাইদার মেসেজ থেকে যে জিনিসটা জানা গেল, সেটা অবশ্যই বৌদির কথা ভাবছি আর কি। মা বাবা দুজনকেই বেশি দিন পাননি, এরকম মানুষও বহু থাকেন, বহু মেয়ের সঙ্গেই এরকম ঘটে। অনেকদিন আগে হয়তো মা মারা গেছেন, তারপর বাবাও চলে গেছেন, এদের কাছে মাধাইদারাই কিন্তু ভরসা। শ্বশুরমশাইয়ের মতো হয়ে উঠুন মাধাইদা, বৌদিকে রাখুন খুব ভালো। জানি দেখা হবে ছবি থেকে কৌশিকী চক্রবর্তী।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: এই মুহূর্তে বৃষ্টির ফিরে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ এই 8:50 নাগাদ যে রিপোর্টটা পাওয়া গেছে তাতে বলা হচ্ছে যে আগামী 2-3 ঘন্টার মধ্যে হাওড়া, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার, মানে জেলার কোনো কোনো এলাকায় এই মুহূর্তে বৃষ্টি হতে পারে, বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে থাকতে পারে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ছাতাটি নিয়েই বেরোবেন সঙ্গে, মানে এই বৃষ্টিতে কেই বা ছাতা ছাড়া বেরোয় সে একটা কথা বটে, কিন্তু সতর্ক থাকা প্রয়োজন আছে। যদি জল টল জমে যায় তবে একটু দেখে চলে, মানে দেখে শুনে রাস্তা পেরোবেন। আর একটা খবর এই মুহূর্তে রয়েছে, বলা হচ্ছে সিএনজি স্টেশন চালু হবে সল্টলেকে পুজোর আগেই, তাতে সল্টলেকে যে সিএনজি স্টেশন চালু হবে সেটা FF ব্লকে চালু হতে চলেছে, ইন্দিরা ভবন ও সেচ ভবনের মাঝের অংশে তৈরি হচ্ছে, সেই কাজ চলছে জোর কদমে। পুজোর পরে 2 বছরের মধ্যেই রান্নাঘরে পাইপবাহিত গ্যাস নাকি পাওয়া যাবে, মূলত সল্টলেকের বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সেক্টর 1, 2, 3 এ যে বাসিন্দারা রয়েছেন প্রায় 26,000 পরিবারের কাছে পাইপ লাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস পৌঁছে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। সুবিধা হবে, বদলে যাবে গ্যাস অর্থাৎ জ্বালানির একটা চিত্র, যেরকম শহর কলকাতায় আমরা এতদিন দেখে এসেছি, কত পরিবর্তনই দেখেছি আমরা, অনেকে কিন্তু দেখেছি উনুন জ্বালতেও দেখেছি। উনুন অবশ্য এখনও দেখা যায় বিভিন্ন চায়ের দোকানে দোকানে, কিন্তু উনুনে রান্না হচ্ছে এরকমও শেষের দিকে, মানে উনুন আর সব বাড়িতে জ্বলে না এরকম একটা সময়ে আমরা দেখেছি। এখন আবার পাইপবাহিত গ্যাস আসবে বাড়ি বাড়ি, ব্যাপার স্যাপারই আলাদা হয়ে যাবে। এই যে পরিবর্তন, এই যে মিলেনিয়ালদের যে পরিবর্তন, যারা এই দেখেছেন মিলেনিয়ামের পরিবর্তন, মিলেনিয়াম ধুমধাড়াক্কা, এটা ব্যাপার বাবা, এটা ব্যাপার। যাকে উফ, বিষয় থেকে এত সরে যায় না, মিলেনিয়াম ধুমধাড়াক্কা কেন হতে যাবে, এই মুহূর্তে শ্বশুরমশাইয়ের ধুমধাড়াক্কা। যাদবেন্দ্র পণ্ডা জুকিয়াবাজার কাঁথি থেকে লিখে পাঠিয়েছেন, সুপ্রভাত আর যে পরম দিদি ভাই, নমস্কার জানাই, প্রভাতী শুভেচ্ছা জানাই। শ্বশুরমশাই হলেন একটি নতুন পরিবারের শক্ত খুঁটি, যিনি বাবার মতো আর একজন মুরব্বী, যার মাঝে মাঝে অভিভাবক সুলভ স্নেহ ও মায়া থাকে, যার মাঝে অভিভাবক সুলভ স্নেহ ও মায়া থাকে। সব শ্বশুরমশাইকে আমার অন্তরের বিনম্র শ্রদ্ধা জানাই, ভোড়াই ভালো লেগেছে বলে জানিয়েছেন যাদবেন্দ্র পাণ্ডা। সঙ্গে জানিয়েছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো থাকা আর সুস্থ থাকা এই তো আমাদের নিরন্তর চেষ্টা, কারণ সুস্থ না থাকলে জীবনে আর কিছুই থাকে না প্রায়। এখন যতই মনে হোক না কেন, এটা চাই, ওটা চাই, সেটা চাই, কিন্তু একটু অসুস্থ হয়ে পড়লেই মনে হয় কিচ্ছু চাই না বাবা, আগের মতো সুস্থ করে দিলেই হবে। শাওন বারাসাত থেকে লিখে পাঠিয়েছে, শ্বশুর নেই, আমি তো জানতাম কাদের কাদের আছে, কাদের কাদের নেই, কাদের কাদের হবে বুঝতেই পারছিলাম, শ্বশুর নেই, কে শ্বশুর হবে জানি না, কেমন হবে জানি না, জানি না বললে ভুল, এই মুহূর্তে ভাবতেও চাই না, যখন হবে তখন দেখা যাবে। কারণ এসব বিষয় নিয়ে যত কম ভাবা যায় বা বিষয়ের গভীরে যত কম ঢোকা যায় ততই শান্তি। কে বললো বাবা আগে থেকে ছোকে রাখলে বিষয়টা হ্যান্ডেল করতে সহজ হবে। সুদেশ না যাদবপুর থেকে লিখে পাঠিয়েছেন, সুদেশনার মেসেজ কি আমি আজ প্রথম পাচ্ছি, মনে হচ্ছে তাই। আমার শ্বশুরমশাইকে আমি বাপি বলে ডাকি, ওর কাছে আমি ওর বড় মেয়ে, যে কোনো ব্যাপারে উনি নিজের ছেলেদের নয় আমাকেই ভরসা করেন, সন্ধেবেলার চা আমার হাতেই চাই, আর আমিও কখনো মায়ের মতো ওর খেয়াল রাখি, তো কখনো 14 বছর আগে হারানো বাবাকে খুঁজে পাই তারই মধ্যে। নমস্কার পরমদি, জুলাই মাসের পর পর আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে, আজ তো জুলাই মাস শেষ হতে চলল, শুধু বাকি আছে কালকের দিনটা, কাল তো আমি আসছি না, যাই হোক, বোরাইতে মানব পাচার নিয়ে ভীষণ প্রাসঙ্গিক আলোচনা, ভালো লেগেছে, নমস্কার কলকাতা, ভালো লাগছে। পায়রাডাঙ্গা থেকে কৃষ্ণেন্দু বিশ্বাস লিখে পাঠিয়েছিলেন, শ্বশুরমশাইয়ের কথা কিন্তু লেখেননি, না নাই লিখতে পারেন, কেমন লাগছে আপনাদের অনুষ্ঠান সেটা জানানোটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, সেটা ঠিকই, শ্বশুরমশাইয়ের কথা লিখলে একটু ভালো হতো না। রজত বিশ্বাস বার্নপুর থেকে লিখে পাঠিয়েছেন, আমার এখনও বিয়ে হয়নি তবে আমি চাই শ্বশুরমশাই মিশুকে এবং হাসি খুশি হবেন, আহা। সুপ্রভাত পরম, আমার শ্বশুরমশাই মারা গেছেন 2014 সালে, বন্ধুর মতো সম্পর্ক ছিল, কোনো কাজ করতে গেলে দুজনে মিলে আলোচনা করে করতাম, চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে লিখে পাঠিয়েছেন। আর একটা মেসেজ রয়েছে, সেই মেসেজটা পড়বো পড়বো ফিরে এসে গান শুনে। ভাবুন তো, আপনার শ্বশুরমশাই যদি আসেন সুদূর আফ্রিকা থেকে, চাঁদের পাহাড় ছবি থেকে অরিজিৎ সিং।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছেন আজ বড়মের সঙ্গে। আজ 30 জুলাই রয়েছি 107 FM রেইনবোতে, আর আজকের দিনটা বিশেষভাবে পালিত হয় একটা অদ্ভুত দিন, শেয়ার আ হাগ ডে, অর্থাৎ এই যে আলিঙ্গন একটু জড়িয়ে ধরা। আমরা বাঙালিরা এই বিষয়টাতে খুবই অভ্যস্ত, আমাদের বিভিন্ন উৎসবে অনুষ্ঠানে কোলাকুলির একটা প্রথা ছিল, আছে। শুধু বাঙালিরা না, বিভিন্ন ধর্মে বিভিন্ন জাতিতেই কোলাকুলির ব্যাপারটা রয়েছে। ভারতবর্ষের অন্য প্রদেশের মানুষেরাও কোলাকুলি করে থাকেন, আলিঙ্গন বিনিময় করে থাকেন, ঈদের সময় কোলাকুলি করা হয়, বিজয়ার সময় কোলাকুলি করা হয়। অনেকটা কমে আসছে, বিজয়া এক সময় এত সুন্দরভাবে পালিত হতো আমাদের এই বাঙালিদের মধ্যে, সেটা খানিকটা যেন কমে আসছে। এখন তো আর দেখা সাক্ষাৎই হয় না, আর দেখা সাক্ষাৎ না হলে কিন্তু কোলাকুলি বিষয়টা করা যায় না। যতই প্রণাম নেবেন বলে আমরা মেসেজ পাঠিয়ে দিই, কোলাকুলি নেবেনটা তো আর বলা যায় না। কিন্তু এই কোলাকুলির মধ্যে একটা আন্তরিকতা আছে, একটা ভালোবাসা আছে, আর একটা পাশে আছি মনোভাব দেখানোর জায়গা রয়েছে। বিজ্ঞান বলছে এই যে পারস্পরিক সংযোগ, তাতে ইমোশন যেমন বেড়ে ওঠে, একইভাবে কিছু হরমোন আপনাকে বোঝাতে সাহায্য করে যে আপনি খানিকটা সেফ, আপনার সঙ্গে আপনার বন্ধু আছে। আজ শেয়ার আ

0: হাগ ডে দেখবেন, তাই বলে আবার বসকে গিয়ে, হ্যাঁ বসকে জড়িয়ে ধরতেই পারেন, কিন্তু দেখে নেবেন তিনি আবার চোটে না যান। আপনাকে তো যেতেই হবে অফিসে, তাই বেরিয়ে পড়ুন গুটি গুটি পায়ে, একদমই দেরি করা যাবে না। আর যদি শেয়ার করতেই চান হাগ, তাহলে আপনাকে জানিয়ে রাখি আজ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা দিন, আজ আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস। 30শে জুলাই দিনটি পালন করা হয় আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস হিসেবে। 2011 সাল থেকে এই দিনটা পালন করা হচ্ছে। সাধারণ জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিনটাকে বেছে নিয়েছে 2011 সালে। তার আগে বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে ফ্রেন্ডশিপ ডে পালন করা হতো, আজ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে। আমাদের ছোটোবেলায় ফ্রেন্ডশিপ ব্যান্ডের খুব প্রচলন ছিল, কিছুই না, বলিউডের তরফ থেকেই সেই ফ্রেন্ডশিপ ব্যান্ডের আমদানি করা হয়েছিল, কিন্তু আমরা বেশ বেশ মজা পেতাম। সুইমিং ক্লাসে গিয়েও ফ্রেন্ডশিপ ব্যান্ড পড়েছিলাম, তারপর তো সেটা জলে ভিজে গেল, আর কিছু বলারই নেই। কিন্তু বন্ধু হতে পারেন কি শ্বশুরমশাই? আপনার সঙ্গে রয়েছি 9903659992 নম্বরে। এই মুহূর্তে রয়েছে মেসেজ, আমার এখনও শ্বশুরমশাই হয়নি, সোনামুখী আমলাশোল থেকে রিয়াজুল মণ্ডল লিখে পাঠিয়েছেন ছন্দের মেসেজ। রক্তের নয় তবু আপনজন, স্নেহে গড়া এক নতুন বন্ধন, মাথার উপর আশীর্বাদের ছায়া, বিপদে দেন সাহস ভরসার মায়া, কঠিন কথার আড়ালেও থাকে অগাধ ভালোবাসা নীরব ফাঁকে, পরিবারটাকে আগলে রাখেন হাসি মুখে, সব দুঃখ ঢাকেন। আপনার আশীর্বাদ থাকুক সারা জীবন, ভরে উঠুক প্রতিটি ক্ষণ, শ্রদ্ধার ভালোবাসা জানাই। শ্বশুরমশাইকে জানিয়ে দিয়েছেন, তারপরে বলেছেন যে আমার শ্বশুরমশাই এখনো হয়নি, কি আর বলবো। লালমোহন মাঝি জালাল শিব উবাজার হাওড়া থেকে লিখে পাঠিয়েছেন, আমি চাই, আচ্ছা একটা গান শুনতে চেয়েছেন, আজকের বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রয়েছে গানটার, বেশ দেখছি কেমন করে গানটা শোনানো যায়। তবে ওই গানটা না শুনিয়ে আপাতত আপনাকে তিনটে গান শোনাবো, চেষ্টা করব ওই গানটাও শোনানো।
1: FM রেনবোতে 3x

0: নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
0: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: বালাই শার্ট, আপনি ঘাস কাটতে যাবেন কেন? আপনার শ্বশুর মশাই আছে না? নমস্কার কলকাতা শুনছেন, বাজে পরমের সঙ্গে ঘড়ি বলছে চলে যাওয়ার সময় হয়ে আসছে। 9:47 হয়ে 8 সেকেন্ড এই মুহূর্তে মেসেজ রয়েছে, একটা দিদি প্রোগ্রাম শুনতে দারুণ লাগছে, দীঘা রামনগর তাজপুর জোড়া শিব মন্দির থেকে লিখে পাঠিয়েছেন আশিস কুমার ভারতী। বেশ, মেসেজ রয়েছে আরও একটা, পড়ে ফেলবার চেষ্টা করছি। আনন্দী কলকাতা থেকে লিখে পাঠিয়েছে, গুড মর্নিং পরম, আজ এমন একটা বার্তা যেখানে আমি মেসেজ করতে পারছি না, মানে পারছেন তো বটেই, শুনতে তো মানে দেখতে তো পাচ্ছি। শ্বশুরমশাই ডে শুনলেই কেমন একটা হাসি পেয়ে গেল, যদিও আমার এমন কোনো শ্বশুরমশাই হয়নি, কিন্তু দেখেছি আমার বাবাকে, বাবা শ্বশুরমশাই হয়েছিলেন, আমার জামাইবাবুকে একেবারে ছেলের মতোই ভালোবাসতেন, বন্ধুর মতো মিশতেন, যা চাইতো তাই দিত। এই এই মেসেজটা পাঠিয়েছে আনন্দী। মেসেজ রয়েছে আরও দু একটা, রয়েছে শ্যামপুর, না লস্করপুর গড়িয়া থেকে শ্যামসুন্দর দাস নারকেল বাগান থেকে লিখে পাঠিয়েছেন একটা ছন্দের মেসেজ। সুপ্রভাত পরম, মনে পড়লো মজার কাহিনী, হয়তো 20 বছর পূর্বে স্বপ্নে মোর প্রিয় বান্ধবী চলেছি বন্ধনের গর্বে, বেড়াতে যাচ্ছি অষ্টমীর রাতে পাশাপাশি অটোতে বসে, হঠাৎ দেখি ভাবি শ্বশুর উঠলো এসে পাশে, শ্বশুরমশাই আমাকে চেনেন একই পাড়ায় নিবাস, তাকে দেখে বাড়তে লাগলো বুকের শ্বাস প্রশ্বাস, অটো থেকে বান্ধবী ও বাবা নামলো একই সাথে, কপাল আমার মন্দ হলো অষ্টমীর রঙিন রাতে, বান্ধবী আমার ঘরে এখন কাজকর্মে মগ্ন, শ্বশুরমশাই বিদায় নিয়েছেন ছেড়েছেন আমাদের সঙ্গ, বাবার মতোই স্নেহ করতেন আগলে রাখতেন যতনে, নানা স্মৃতি আজ যেন পড়ছে আবার মনে। ওফ, এখানেই তো পরমের সাফল্য, এই যে নানা স্মৃতি একবার করে জাগিয়ে দিতে পারা, পরম নিজেকে মনে করছে ধন্য। মেসেজ রয়েছে আরও একটা, কে পাঠিয়েছেন, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, আমার একটাই কসুর, নেই তো কোনো শ্বশুর, করলে বিয়ে এতদিনে নিজেই হতাম শ্বশুর বাবা, মেঘে মেঘে কাটলো বেলা এখন মিথ্যে ভাবা, আমি না হয় সেসব থেকে হয়ে থাকি বাদ, যাদের আছে শ্বশুর মশাই তাদের শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্রাবণী শুভেচ্ছা সহ শঙ্করচন্দ্র দে বারাসাত। গানটা গান মিলন্তিতেই বাজানো যেত, বাজালাম না, এমনি লালমোহন মাঝির অনুরোধে বাজছে নচিকেতার গান।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: এই বাচ্চারা যারা এখনো শ্বশুরমশাই পাওনি, শ্বশুরমশাই খুঁজছো এবং শুনছো নমস্কার কলকাতায় পরমকে, আমি জানিয়ে রাখলাম এই সব গান শুনে একদম বকে যেও না। প্রেম করতে হবে মেয়েটিকে দেখেই, ভালোবাসা হবে মনে, সম্পত্তি দেখে নয়, এসব করো না কিন্তু বাপু। যাই হোক, আপাতত ঘড়ি বলছে 9:53 হয়ে 44 সেকেন্ড। পরম আস্তে আস্তে নেবে বিদায়, পরমের সঙ্গে আবার দেখা হবে সেই সুদূর অগস্ট মাসে। আপনি চাইলে ডেটগুলো সেভ করে রাখতে পারেন, যতদূর আমার মনে পড়ছে 16, 23, 27, 30 দেখা হবে পরমের সঙ্গে। ততক্ষণ আপনি থাকুন ভালো, খুব ভালো, আর ভালো রাখুন সকলকে, সঙ্গে থাকুন 107 FM রেইনবো। যেতে যেতে মেলার গান রেখে গেলাম অনির্বাণ ভট্টাচার্য, মানে হুলিগানিজমের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে ছত্তিশগড়ের বস্তারে দশেরা উৎসবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। 164 সদস্যের দলে বিশিষ্ট আদিবাসী যুবশিল্পী ও বস্তারে পদ্মশ্রী প্রাপকরা রয়েছেন। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁই সেখানে উপস্থিত থাকবেন। বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশের 3 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ভোট গ্রহণ চলছে। এখনও পর্যন্ত ভোট পূর্ব মোটের ওপর শান্তিপূর্ণ। সকাল 9 পর্যন্ত বিহারের বাঁকিপুরে ভোট গ্রহণের হার 4.61%, গুজরাটের মঞ্জলপুরে ভোটের হার 6% সামান্য বেশি এবং মধ্যপ্রদেশের দাতিয়ারা এই হার 13%। ভোট গ্রহণ চলবে সন্ধে 6 পর্যন্ত। বাঁকিপুরে 164 কেন্দ্রে 462 ভোটকক্ষে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। শ্রাবণ মাসের বার্ষিক কাঁওয়ার যাত্রা আজ শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পবিত্র শ্রাবণ মাস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। কাঁওয়ার যাত্রায় পুণ্যার্থীরা উত্তরাখণ্ডের হরিদ্বার, গোমুখ, গঙ্গোত্রী পরিদর্শন করে গঙ্গার পবিত্র জল সংগ্রহ

করেন। উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের সরকার তীর্থযাত্রীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। পরীক্ষায় বেনিয়ম প্রতিরোধ করতে 2024 সালে যে আইন চালু হয়েছিল তার ভিত্তিতে পশ্চিমবঙ্গে ফার্স্ট ট্র্যাক কোর্টের তালিকা প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। গত রাতে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে কোন কোন আদালতে এই সংক্রান্ত মামলা শুনানি হবে তা জানিয়ে দেওয়া হয়। তবে শুধু পরীক্ষায় অনিয়ম বা প্রশ্ন ফাঁস সংক্রান্ত মামলার ক্ষেত্রেই এই ফার্স্ট ট্র্যাক কোর্ট কাজ করবে, রাজ্যের অন্যান্য ফার্স্ট ট্র্যাক কোর্টের সঙ্গে এর যোগ থাকবে না। স্বল্প বিরতির পর আমেরিকা ফের ইরানের ওপর আক্রমণ শুরু করেছে। চলতি সপ্তাহে ইরান জর্ডনে আমেরিকা সেনা ছাউনিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হানার পর এই হামলা। ইউএস সেন্ট্রাল কমান্ড বলেছে সমস্ত ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অসমে বন্যার ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে ভারত সরকারের বিভিন্ন মন্ত্রকের 6 সদস্যকে নিয়ে গঠিত আন্ত মন্ত্রণালয়ের কেন্দ্রীয় দল রাজ্যের বন্যাদুর্গত অঞ্চলে সমীক্ষার কাজ শেষ করেছে। এদিকে ওড়িশার বিস্তীর্ণ অংশে বিভিন্ন নদীর জল বিপদসীমার উপর দিয়ে বয়ে যাওয়ায় আশঙ্কার কারণ হয়ে উঠেছে। গ্লাসগোয়ে কমনওয়েলথ গেমসে গতকাল প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের 100 মিটার দৌড়ের T47 ফাইনালে সোনা ও রূপো জিতে ইতিহাস গড়েছে ভারত। ভারতের হয়ে প্রথম স্থান অর্জন করেন সোনা জিতেছেন দিলীপ মাহমুদ গাভিত ও দ্বিতীয় স্থানে রূপো স্থান জিতেছেন মোহাম্মদ বাসিল মোরসিঙ্গা কানাত। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ একাডেমিতে বড়াখানা অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে কনস্টেবলদের সঙ্গে মধ্যাহ্নভোজে মিলিত হবেন তিনি। রাজ্য পুলিশের তরফে প্রতিবছর এই বড়াখানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বহু পুরনো এই অনুষ্ঠানে এই প্রথম কোন মুখ্যমন্ত্রী পুলিশ কর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। বীরভূমের মোহাম্মদবাজারের দেউচায় তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে 28.5 কোটি নগদ অর্থ এবং 15 কেজি সোনা উদ্ধারের ঘটনায় মিনারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাকে সিউড়ি আদালতে তোলা হবে। তল্লাশি শেষে মিনারের বাড়ি সিল করে দিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই টাকা এবং সোনা টুলু মণ্ডলের অপরাধমূলক সিন্ডিকেটের বলে জিজ্ঞাসাবাদে মিনার জানিয়েছে। শিয়ালদা রানাঘাট ও রানাঘাট শিয়ালদা গ্যালোপিন এসি লোকাল আগামী 1 আগস্ট থেকে আর জগদ্দল ও কাকিনাড়া স্টেশনে স্টপেজ দেবে না। যাত্রী সুবিধা ও চাহিদার ভিত্তিতে শিমুরালী, হালিশহর, ইছাপুর, জগদ্দল এবং কাকিনাড়া এই 5টি স্টেশনে পরীক্ষামূলকভাবে স্টপেজ চালু করা হয়েছিল, কিন্তু কাকিনাড়া ও জগদ্দল স্টেশনে এসি ইএমইউ লোকালে যাত্রী সংখ্যা অত্যন্ত কম, তাই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে রেল। দক্ষিণেশ্বর স্টেশনের ডাউন লাইনে একটি ওভারহেডের তার ছিঁড়ে গতরাতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিকট শব্দের সঙ্গে আগুনের ফুলকি বের হতে থাকে, যার ফলে প্ল্যাটফর্ম ও আশেপাশে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার জেরে বেশ কিছু সময়ের জন্য ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে রেলের আধিকারিক ও প্রযুক্তিবিদরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত মেরামতির কাজ শুরু করেন। এ ঘটনায় কোনো যাত্রী বা রেল কর্মচারীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশে 3টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ভোট গ্রহণ চলেছে। সকাল 9টা পর্যন্ত বিহারের বাঁকিপুরে 4.61%, গুজরাটের মঞ্জলপুরে 6% সামান্য বেশি এবং মধ্যপ্রদেশের দাতিয়ায় প্রায় 13% ভোট পড়ার খবর পাওয়া গেছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক, মনের রেডিও শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন।
2: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করা সম্ভব? প্রশ্ন করতেই বলল,
3: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
2: আমি বললাম, ও এটা ঠিক কাজ। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

107 মেগাহার্টজ এআইআর এফএম রেইনবো কিন্তু চলে এসেছি আপনাদেরই বন্ধু মৌসুমী বন্দ্যোপাধ্যায়। আজকে গান্দরিয়ায় আপনাদের সঙ্গে থাকবো বেলা একটা পর্যন্ত। ঘড়ির কাঁটা বলছে 11:05 হয়ে 2 সেকেন্ডস। আর আজকে বৃহস্পতিবার, গান্দরিয়া মানে কিন্তু আজকে আমরা ভেসে যাব উজানের টানে। হ্যাঁ, এই শব্দটা শুনতে শুনতে হয়তো একটু আন্দাজ করেছেন, আপনারা জানেন, রোজ শোনেন, আজকে আমরা গান্দরিয়ায় ভেসে যাব লোকগানে।

আমরা একদম প্রথমেই দোহারের কণ্ঠে এই লোকগানটি শুনলাম। আজকে লোকগান শুনব বিভিন্ন আঙ্গিকের বিভিন্ন ধারার লোকগান, কারণ লোকগানের তো বিভিন্ন ধারা আছে আমরা জানি, এবং তার মধ্যে আমরা এই যে গানটা শুনলাম একদম প্রথমে, এটা হচ্ছে বাউল গান। বাউল গানের ধরনটাই কিন্তু একদম আলাদা, এই কারণে আলাদা, বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম ধারা কিন্তু গানের। আমরা এখানকার বাংলার এক ধরনের লোকগান শুনি, বাংলার বাইরের বিভিন্ন জায়গার এক ধরনের লোকগান শুনি, আবার যদি আমরা দেশের বাইরের কথা বলি, বিভিন্ন দেশেও কিন্তু তাদের নিজস্ব লোকগান আছে। লোকগান মানেই হচ্ছে লোকসংস্কৃতিরই একটা রূপ বলা যেতে পারে, আমাদের রোজকার জীবনে দৈনন্দিন জীবনের সুখ দুঃখ হাসি কান্না। এবং একটা ধারণা ছিল আগে যে লোকগান যারা করেন তারা খুব সহজ সরল প্রকৃতির মানুষ হন, শহুরে আদব কায়দা বা শহুরে ব্যাপার স্যাপার সেই মানসিকতা তাদের থাকে না।

সেটা একটা দিকে ঠিক, কিন্তু এখনও আমরা লোকগান শুনি, শহুরে লোকগান শুনি, কারণ সেটা একটু অন্যরকম। ধরুন এই গানটাই এই সঙ্গীতায়োজনে আপনারা শুনলেন, এটাই আবার অন্য কোনো শিল্পী গাইলে তার সঙ্গীতায়োজন একটু অন্যরকম হবে, কিন্তু তার যে আবেদন, তার যে ধারাটা, তার যে গায়কী এবং সেই গান শুনতে শুনতে তার সঙ্গে একাত্ম হয়ে যাওয়া, এই অনুভবটা, এটা কিন্তু আমাদের মধ্যে থেকেই যাবে, খুব স্বাভাবিক, এই অনুভূতিটা আমাদের মধ্যে থেকে যায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

আমরা আজকের লোকসঙ্গীতের এই অনুষ্ঠানে গানদরিয়াতে প্রথম থেকে যে গানগুলো শুনছি, বলছিলাম কথা প্রসঙ্গে বিভিন্ন আঙ্গিকের গান আছে লোকসঙ্গীত, এবং বাংলায় সবচেয়ে জনপ্রিয় লোকসঙ্গীত যেটা সেটা হচ্ছে বাউল গান। আমরা এখন পরপর তিনটে গান শুনেছি বাউল গান। বাউল গানের যে মূল বিষয়বস্তু বলা হয়ে থাকে প্রকৃতি, এছাড়াও আধ্যাত্মিকতা, প্রেম, দর্শন, দেহতত্ত্ব, এই সবগুলো নিয়েই কিন্তু বাউল গানের সৃষ্টি। এবং এই গানে বৈষ্ণব সুফি দুই সম্প্রদায়ের প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়। লালন ফকির, হ্যাঁ বাউল গানের কথা বলবো, লালন ফকিরের কথা আসবে না তা তো নয়, লালন ফকির বাউল গানের একজন উজ্জ্বল নক্ষত্র। নক্ষত্র বলতে এখানে যেটা বলতে চাওয়া হয়েছে তার লেখনীতে যে আমরা গানগুলো পাই, লালনের গানগুলো, সেগুলোকে তো লালন গীতি বলা হয়। বাউলরা মুখে মুখে এই গান বাঁধেন এবং এর কোনো লিখিত রূপ হয় না। ধরুন একজন এক প্রজন্মের মানুষ সেই বাউল গান গাইছে, পরের প্রজন্ম কিন্তু সেটা মুখে মুখে শুনে শুনে সেটা শিখে যাচ্ছে। সেই অর্থে যে লিপিবদ্ধ করা থাকে বাউল গান তা কিন্তু নয়। মূলত একতারা বাজিয়েই বাউল গান গাওয়া হয়, এবং এই গান শুনতে শুনতে আমরা লক্ষ্য করেছি যে কী কী বাদ্যযন্ত্র তাতে থাকে। ইদানিং অনেকেই সেগুলো পরীক্ষা নিরীক্ষা করতেই পারেন, এক্সপেরিমেন্ট করতেই পারেন, অনেক অন্যান্য যন্ত্রানুষঙ্গ তার মধ্যে ব্যবহার করতেই পারেন। এছাড়াও দোতারা, খামুক, ডুগডুগি, ঢোল, খোল, করতাল, মঞ্জিরা, ঘুঙুর, একতারা বাদ দিয়ে এগুলো ব্যবহার করা হয়, কিন্তু ইদানিংকালে এর বাইরেও অনেক কিছু ব্যবহার করা হয়। বাউল গানের যদি সেই অর্থে বলেন, বাউল গানের কিন্তু জুড়ি মেলা ভার। রবীন্দ্রসঙ্গীতেও, হ্যাঁ রবীন্দ্রসঙ্গীতেও কিন্তু বাউল গানের একটা প্রভাব পাওয়া যায়, যে কারণে আমরা তো রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন আঙ্গিকের শুনে থাকি, সেখানেও কিন্তু বাউলাঙ্গের রবীন্দ্রসঙ্গীত আমরা শুনে থাকি। রবীন্দ্রনাথও অনুপ্রাণিত হয়েছিলেন এই গান শুনে, এবং পশ্চিমবাংলার বীরভূম ও নদিয়ায় বাউল গানের যে বিস্তার সেটা বেশি মনে করা হয়, কিন্তু তা সত্ত্বেও রাজ্যের প্রায় প্রত্যেকটা জেলাতেই বাউলদের কিন্তু আমরা দেখতে পাই। শান্তিনিকেতনের পৌষমেলা, বাউল কথা বলছি, বাউলের গান কথা বলছি, শান্তিনিকেতনের পৌষমেলার কথা না বললে তো হবে না। সেই পৌষমেলা বা কেঁদুলি জয়দেবের মেলা, পাথরচাপড়ির দাতা বাবার মেলা, ঝাড়গ্রাম মেলা, পশ্চিম মেদিনীপুরের যে বিভিন্ন উৎসব হয়, শক্তিগড়ের মেলা ইত্যাদি যে মেলা হয়, বা কলকাতাতেও যে বাউল ফকির উৎসব হয়, বাউল গানের তো আসর বসেই, কিন্তু এর বাইরে যে বাউল গান শোনা যায় না তা নয়। আপনি গাইতেও পারেন, শুনতেও পারেন, দেশ বিদেশ থেকে অনেক মানুষ শুধুমাত্র এই গানের টানে এই মেলাগুলোতে ভিড় জমান, এবং অনেকেই কিন্তু এই গান শেখারও চেষ্টা করেন।

চিরজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

107 মেগাহার্টস এআইআর এফএম রেনবোয় কিন্তু আপনারা এই মুহূর্তে রয়েছেন গানদুরিয়া অনুষ্ঠানে, আর সঙ্গে রয়েছি আপনাদেরই বন্ধু মৌসুমী। শুনছেন বিভিন্ন শিল্পীদের কণ্ঠে বিভিন্ন ধরনের বাংলার লোকগান, কিন্তু এখনও আমরা বাউল গান থেকে চলে যেতে পারিনি। আমরা লালনের গান শুনলাম পরপর দুটো। লালন ফকিরের কথা নতুন করে বলার কিছু নেই, অসাম্প্রদায়িক একজন মানুষ, জাতপাতের কোনো বিচার তার কাছে ছিল না, এবং তিনি সব মানুষকে এক করে দেখতেন, সবার ধর্ম এক, এবং ঈশ্বরের মধ্যেই, মানুষের মধ্যেই তিনি ঈশ্বরকে খুঁজে পেতেন। সেই মানুষের সেবা এবং ঈশ্বরের সেবা, এই ছিল তার জীবনের মূল মন্ত্র। আমরা বাউল গানের কথা বলছি, বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম বাউল গানের কথা বলেছি, কিন্তু একই রাজ্যের দুটো জেলার মধ্যেও কিন্তু বিভিন্ন রকম তারতম্য আমরা দেখতে পাই। যেমন নদিয়া জেলার বাউল গান, ইংরেজ আমলের অবিভক্ত নদিয়া জেলাকে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হলে কৃষ্ণনগরের রাজা এবং স্থানীয় যে স্বাধীনতা সংগ্রামীরা, তারা সেই মাউন্ট ব্যাটেনের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হলেন। রাতারাতি সেই রেডক্লিফ লাইন পরিবর্তন করে নদিয়ার কৃষ্ণনগর ও রানাঘাট মহকুমাকে ভারতেরই অন্তর্ভুক্ত করা হলো, আর মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এগুলোকে পূর্ব পাকিস্তান মানে এখন বাংলাদেশ সেই অন্তর্ভুক্ত করা হলো। এবার নদিয়া জেলার মাটির মতন সংস্কৃতিও দুই ভাগে ভাগ হয়ে গেল, এবং নদিয়া জেলার এক ধরনের বাউল গান, আর আমাদের বাংলার তো বাউল গান রয়েছে।

আমরা এখনো পর্যন্ত যতগুলো গান শুনলাম সবগুলোই কিন্তু আমরা বাউল পর্যায়ের গান শুনেছি, কিন্তু বাউলের পাশাপাশি আরও তো অনেক বিভিন্ন আঙ্গিকের গান রয়েছে। এখন তো শ্রাবণ মাস চলছে, সামনের মাসেই ভাদ্র মাস। এই ভাদ্র মাসে যে গান বিশেষ করে গাওয়া হয় ভাদু, ভাদু গান হচ্ছে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের একটা প্রাচীন এবং জনপ্রিয় লোকগান। শুধু যে রাঢ় অঞ্চলের তা নয়, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বর্ধমানের আসানসোল মহকুমা, ঝাড়খণ্ডের রাঁচি, হাজারিবাগ, এই সব জায়গার গান আর কি বলা হয় ভাদু গানকে। ভাদু গান নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা ভাদ্র মাসে গাওয়া হয় এবং ভাদু দেবী মনে করা হয়, তার পুজো হয়, এবং যে কোনো পুজো মানেই কিন্তু একটা লোকাচার, উৎসব, মেলা ইত্যাদি হয়, সেই কেন্দ্র করে এই গান হয়। প্রথম দিন থেকে, ভাদ্র মাসের প্রথম দিন থেকে একদম সংক্রান্তি অর্থাৎ মাসের শেষ দিন পর্যন্তকেই এই উৎসব চলে বা পুজোটা হয়। কুমারী মেয়েরা বা স্থানীয় শিল্পীরা মাটির ভাদুর মূর্তি করেন, সেইভাবেই গান গান। এবং অনেক সময় দেখা যায় বা শোনা গেছে পুরুষ শিল্পীরাও কিন্তু মেয়ে সেজে বা মূর্তি কোলে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে গান গে যে অর্থ পান সেই অর্থ দিয়ে কিন্তু ভাদু পুজো করেন। তাহলে আমরা একটা শুনে নিই ভাদুর।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

আমরা ভাদুর গান শুনছিলাম এবং এখনো পর্যন্ত প্রথম পর্বে গান দরিয়ার যে সব শিল্পীদের কণ্ঠে গান শুনেছি, দোহার, অজিত পাণ্ডে, আরতি বিশ্বাস, স্বপন বসু, জয়তী, গৌতম ফকির, দীনেন্দ্র চৌধুরী, কায়া, সালাবত মাহাতো এবং মাদলের কণ্ঠে আরও একটি গান, সেটা ভাদু পর্যায়েরই গান শুনতে শুনতে প্রথম পর্ব গান দরিয়ার প্রথম পর্ব থেকে আমি মৌসুমী জাস্ট দু মিনিটের জন্য আমি টাটা বাই বাই করবো। আবার 12:12 মিনিটে অর্থাৎ সংবাদ বিরতির পর আবার ফিরে আসবো গান দরিয়ার দ্বিতীয় পর্ব নিয়ে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। নিট ইস্যুতে ছাত্রদের আন্দোলনের সময় পুলিশের পদক্ষেপকে কেন্দ্র করে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে লোকসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতুবি করা হয়েছে। সকাল ১১টায় অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা গ্লাসগোতে ২৩তম কমনওয়েলথ গেমসে পুরুষদের ১০০ মিটার দৌড়ে সোনাজয়ী প্যারা অ্যাথলিট দিলীপ গভিত এবং রূপজয়ী মোহাম্মদ বাসিলকে অভিনন্দন জানিয়ে বলেন তাদের সাফল্য দেশের গৌরব বৃদ্ধি করেছে। পরে প্রশ্নোত্তর পর্ব শুরু করতে গেলে বিরোধী সদস্যরা ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে স্লোগান দিতে শুরু করেন। হৈহট্টগোল চলতে থাকায় অধ্যক্ষ দুপুর দুটো পর্যন্ত অধিবেশন মুলতুবি করেন। ভারতের প্রথম টেলিকম পণ্য উৎপাদন অঞ্চল বা টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন মধ্যপ্রদেশের গোয়ালিয়রে স্থাপন করা হবে। নতুন দিল্লিতে আজ এই উপলক্ষে কেন্দ্রের টেলিযোগাযোগ দপ্তর এবং মধ্যপ্রদেশ সরকারের মধ্যে একটি বিষয়ে সমঝোতা স্মারকপত্র বা মৌ স্বাক্ষরিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ব্যাঘ্র প্রজনন কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার। কলকাতার আলিপুর চিড়িয়াখানা থেকে একটি স্ত্রী রয়্যাল বেঙ্গল টাইগার আনা হবে। এ ব্যাপারে ইতোমধ্যেই সেন্ট্রাল জু অথরিটির অনুমতি পাওয়া গিয়েছে বলে খবর। আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল সংলগ্ন দলবদল বস্তিতে হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত একাধিক সুপারি বাগান। গতকাল গভীর রাতে জঙ্গল থেকে বেরিয়ে আসা তিনটি হাতি ওই বাগানগুলিতে তাণ্ডব চালায়। প্রায় ৩০০টি সুপারি গাছ নষ্ট হয়েছে। মধ্যপ্রাচ্যের সংকটে নতুন করে জটিলতার মধ্যে মিশরের একটি বন্দরে ড্রোন হামলায় দুটি প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে একটি সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত সংস্থা। হামলাগুলোর লক্ষ্যবস্তু ছিল মার্কিন মালিকানাধীন একটি ভাসমান সংরক্ষণ কেন্দ্র এবং গ্রিসের মালিকানাধীন একটি ট্যাঙ্কার। কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে মিশরের পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে। ভারতের পুরুষ ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক্য রাহানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় রাহানে জানিয়েছেন, ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর এখনই উপযুক্ত সময়। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার ভারতের হয়ে মোট ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এক প্রকার সে পিএম জয় अब गरीबों की जय बन गई है।

0: অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

সংবাদ বিরতির পরে কিন্তু আবার ফিরে এসেছি গান্দরিয়ার দ্বিতীয় পর্ব নিয়ে এবং সঙ্গে রয়েছি আপনাদেরই বন্ধু মৌসুমী। আমরা এই পর্বের একদম প্রথমে সলিল চৌধুরীর কথা সুরে একটা গান শুনলাম লোকসঙ্গীতের আঙ্গিকেই, তপন রায়ের কণ্ঠে। আমরা লোকসঙ্গীতের এর আগে তো বাউল শুনেছি, ভাদু গান শুনেছি, অবশ্যই উল্লেখযোগ্য আরেকটি পর্যায়ে রয়েছে ভাটিয়ালি গান, এবং এটা একটা আলাদা ধরনের এর ধারা। মানে ভাটিয়ালি শুনেই তো বোঝা যায় যে নদী রয়েছে যেখানে, সেই অঞ্চলেই কিন্তু এই গান গাওয়া হয় এবং পশ্চিমবাংলায় তো গাওয়া হয়। ভাটিয়ালি শব্দের যে উৎপত্তি সেটা হয়েছে ভাটা, এই যে জোয়ার এবং ভাটা যেটা হয় সেই ভাটা শব্দ থেকে, যার অর্থ নদী বা সাগরের যে জল সেটা যখন খুব ধীরে ধীরে বয়ে যায় বা ভাটার টান, সেই সময় এই গান গাওয়া হয়। সাধারণত মাঝি মাল্লা যারা রয়েছে তারাই কিন্তু এই গান গেয়ে থাকেন নদী পথে নৌকা চালানোর সময়, নৌকা নিয়ে যখন তারা বেরিয়ে যাচ্ছেন অনেক দিনের জন্য তখনও এই এই গান গেয়ে থাকেন। এসব গান একক কণ্ঠেই কিন্তু গাওয়া হয়, কারণ তার কোনো মাঝির অন্তরের যে সুখ দুঃখের কথা সেটা কিন্তু সে একক কণ্ঠেই, মানে একাই সেটা গায়। এবং আমাদের রোজকার জীবনে, দৈনন্দিন জীবনে যে অনুভূতি বা প্রকৃতির সঙ্গে যে আমাদের সংযোগ, এটা তো আমাদের রয়েছে সবসময়, সেই সংযোগ কিন্তু এই গানের মাধ্যমেই প্রকাশ পায়। মূলত ভাটিয়ালি গানে বিরহ, বেদনা, স্মৃতি, আগে কোনো হয়তো ভালো সুখ স্মৃতি রয়েছে সেই স্মৃতি বা বেদনার সময় সেইটা মনে করা হচ্ছে, বা প্রকৃতির সঙ্গে নিজেকে যেন সংযুক্ত করে ফেলছে, এইরকম যখন একটা পরিবেশ সৃষ্টি হয় তখন কিন্তু এই গান গাওয়া হয়।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

107 মেগাহার্টজ এআইআর এফএম রেইনবোয় কিন্তু গান্দরিয়ায় আপনারা রয়েছেন, আর আপনাদের সঙ্গে রয়েছি আপনাদেরই বন্ধু মৌসুমী। এই মুহূর্তে আমরা কিন্তু ভাটিয়ালি গান শুনছি। এটা লোকগানের একটা তো বিশেষ শাখা বলা যেতেই পারে, এবং নদী পারাপার যারা করেন তারাই মূলত কিন্তু এই গানটা গেয়ে থাকেন। এটা কোনো মানে শাস্ত্রীয় সঙ্গীতের মাধ্যমে যে খুব অনুপ্রাণিত বা প্রভাবিত তা কিন্তু নয়, বরঞ্চ বলা যেতে পারে যে সাধারণ জনজীবনে সাধারণ মানুষের যে আবেগ, স্বতঃস্ফূর্ত যে আবেগ রয়েছে সেই আবেগেরই একটা বহিঃপ্রকাশ। এই গানেও আমরা শুনলাম যে বলছে মাঝি, কে যাও তুমি কে যাস রে, যে এই দেখা হলে বলো, অনেক দিন আমার সেই ভাই বন্ধু তাদের সঙ্গে দেখা হয়নি। এই যে অদেখা বা না দেখা, এই যে আকুতি, এইটাই কিন্তু ফুটে ওঠে এই গানের মধ্যে। এবং ভাটিয়ালি গানের কথায় নদী বা এই যে জলের কথা বলা হয়েছে, এটা কিন্তু আমাদের যে রোজকার জীবনের দৈনন্দিন জীবনের যে সংগ্রাম, জীবন সংগ্রাম, তার একটা রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে। আনন্দ বেদনা, স্মৃতি বিস্মৃতি, প্রেম বিচ্ছেদ সব তো রয়েছেই, আর এই গানগুলোর ভাষা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম এবং খুব সহজবোধ্য বলা যেতে পারে, সহজ সরল, যা শুনেই কিন্তু বোঝা যায় গানের যে কথাগুলো রয়েছে, গানের কথার মানে কী, যিনি গাইছেন তিনি কী বলতে চাইছেন। এবং শ্রেণী যদি করা যায় ভাটিয়ালিকে, তাহলে একে প্রকৃতিতত্ত্ব ধারার একটা গান হিসেবে ধরা হয়, কারণ এ শুধু যে জীবনের কথা বলছে তা তো নয়, সেখানে কিন্তু প্রকৃতির কথাও কিন্তু রয়েছে, জলের কথা রয়েছে, নদীর কথা রয়েছে, হাওয়ার কথা রয়েছে, ভেসে যাওয়ার কথা রয়েছে। তাই জন্য পাশাপাশি কিন্তু সেই যে কথাটা বলছিলাম প্রকৃতিতত্ত্ব হিসেবে ভাটিয়ালি গানকে কিন্তু সেই ভাগেও ভাগ করা যায়।

রুনা লায়লার কণ্ঠে শুনলাম আরও একটি ভাটিয়ালি গান, এবং নদী কেন্দ্রিক যে জায়গা সেইখানে কিন্তু এই গান গড়ে উঠেছিল। 1930 থেকে 1950 দশককে ভাটিয়ালি স্বর্ণযুগ বলেই মনে করা হয়, এবং এই সময় মিরাজ আলী, উকিল মুন্সি, রশিদুদ্দিন, জালাল খান, জং বাহাদুর, শাহ আব্দুল করিম, উমেদ আলীর মতন লোকগানের সাধকরা অসংখ্য ভাটিয়ালি গান রচনা করেছেন, সংকলন করেছেন, এবং তাদের অবদানে ভাটিয়ালি গান বাংলা লোকসঙ্গীত গীতের ভাণ্ডারকে কিন্তু অনেক সমৃদ্ধ করেছে, আর গ্রামীণ সীমা পেরিয়ে কিন্তু সর্বসাধারণের মাঝে জনপ্রিয় হয়েছে বা জনপ্রিয়তা লাভ করেছে। যাই বলি না কেন, লোকের মুখে মুখে ফেরে এই গান।

0: এই যে পতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
1: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000।
0: আর ইলেকট্রিক বিলের?
1: জিরো বিলে আবার টাকা দেব কি?
0: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
1: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত

জয় বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

আমরা এই যে গানটা শুনলাম একটু অন্য রকম, তার তালটা তার ছন্দটা একটু অন্য রকম, মানে চটকা গান শুনলাম। ভাওয়াইয়া গানের একটা ধারা হচ্ছে চটকা গান, এবং এই গান অনেকে বলেন নাচুনে গান, কারণ এর একটা তাল একটা ছন্দ। আসাম, জলপাইগুড়ি, গোয়ালপাড়া এইসব অঞ্চলেই কিন্তু এই গান বেশি প্রচলিত। চুটকি কথা থেকেই চটকা কথাটা এসছে, এবং এর অর্থ হচ্ছে যে গানে বেশ সৌন্দর্য সৌষ্ঠব বোঝা যায় সেই গান। রাজবংশী সম্প্রদায় আছে যেখানে এই গানের প্রচলন কিন্তু বেশি, অর্থাৎ চটকা বলা যেতে পারে রাজবংশী সম্প্রদায়ের একটা নিজস্ব লোকসঙ্গীত। সব ধরনের ঘরোয়া ব্যাপার নিয়েই কিন্তু এই গান রচনা করা হয়েছে। সাধারণত যে প্রেম বিষয়ক বা গভীর খুব একটা মানে রয়েছে, তত্ত্ব রয়েছে, তা কিন্তু নয়। হালকা চটুল কথাবার্তায় কিন্তু এই গানের বিষয়বস্তু। কখনো আবার সবসময় যে চটুল কথা আছে তা নয়, কখনো আবার একটা গভীর দীর্ঘশ্বাস, একটা দুঃখ কষ্ট, এগুলোও কিন্তু প্রকাশ পায়। সুর বা ছন্দ চটকা গানের সুর একটু চটুল এবং একটু নাচুনে, তাই জন্য তার গতিটাও কিন্তু অন্যান্য গানের তুলনায় একটু দ্রুত, এবং উত্তরবঙ্গের এখানে বেশি পরিচিত। কিন্তু তা সত্ত্বেও আজকাল কিন্তু বিভিন্ন জায়গায় আমরা চটকা গান শুনতে পাই।

কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

আমরা কিন্তু একটা ভাওয়াইয়া গান শুনলাম, এবং ভাওয়াইয়া গান কিন্তু মেনলি রংপুর কুচবিহার এই অঞ্চলের গান, ঐতিহ্যবাহী লোকসঙ্গীত বলা যেতে পারে। এবং গরুর গাড়ির যে গাড়োয়ান, রাখালদের যে বিরহ বা তাদের যে যাতায়াত, রোজকার যে কথা, সেগুলো কিন্তু এই গানে ফুটে ওঠে। এবং দোতারা বাজিয়ে খুব সুরেলা কণ্ঠে এই গানগুলো গাওয়া হয়, আর বেশ লম্বা লম্বা সুর রয়েছে, বেশ দ্রুত আর কি, যেরকম চটকা গানের হয়ে থাকে সেরকম বেশ দ্রুত। আর ভাওয়াইয়া গানের কিন্তু মূল যেখান থেকে উৎপত্তি, বাংলাদেশের যে অঞ্চলে কথা বললাম, এছাড়াও আসামের গোয়ালপাড়া অঞ্চল। আর একটা হচ্ছে খুব দীর্ঘ সুরের ভাওয়াইয়া, আর একটা হচ্ছে অল্প মানে ছোট ছোট যে সুর, সেই সুরের ভাওয়াইয়া। আমরা আরও একটা ভাওয়াইয়া গান শুনে নেবো।

গান্ধুরিয়ার দ্বিতীয় পর্বে আমরা যেসব শিল্পীদের কণ্ঠে গান শুনলাম, তপন রায়, উৎপলেন্দু চৌধুরী, এস ডি বর্মন, অমর পাল, রুনা লায়লা, নির্মলেন্দু চৌধুরী, সমবেত কণ্ঠে তিতাস এবং ভূমি। আমরা আজকে মাত্র চারটে দিকের কথা বলেছি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, চটকা, ভাদু, বাউল, পাঁচটা দিকের কথা বলেছি। আরও লোকগানের বিভিন্ন রকম ধারা রয়েছে, আবার অন্য কোনো দিন সেই নিয়ে কথা বলবো। ঘড়ির কাঁটা বলছে 12:56 হয়ে 38 সেকেন্ড। আর এই মুহূর্তে ভূমির আরও একটা গান আপনাদের শোনাতে শোনাতে গান্ধুরিয়া থেকে টাটা বাই বাই বলবে আপনাদের বন্ধু মৌসুমী। কিন্তু দুপুর 2:02 আমরা কিন্তু আবার আসবো, আমি আসবো রাদার, আমি আসবো কি নিয়ে, না নাটকের দুপুর নিয়ে, নাটকের সম্ভার নিয়ে। ততক্ষণ পর্যন্ত এই গানটি আপনাদের জন্য।

আকাশবাণী এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সময় যন্তরমন্তরে মোতায়েন র্যাপিড অ্যাকশন ফোর্সের ব্যবহৃত গোলাবারুদের হিসাব বা অ্যামুনিশন লগ সংরক্ষণ করার জন্য সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ধাতব পেলেট গান ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে শীর্ষ আদালত এই নির্দেশ দেয়। বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশের তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ভোট গ্রহণ চলছে। বিহারের বাঁকিপুর, গুজরাটের মঞ্জলপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। পাটনার বাঁকিপুর বিধানসভা কেন্দ্রে সকাল 11টা পর্যন্ত 11.5% ভোট পড়েছে। গুজরাটের মঞ্জলপুর কেন্দ্রে ভোটদানের হার ছিল 14.27% এবং মধ্যপ্রদেশের দাতিয়া কেন্দ্রে ভোট পড়েছে 32.53%। রাজ্যসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 বিবেচনা ও পাশের জন্য পেশ করা হবে। কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই বিলটি আজ বিকেলে উপস্থাপন করবেন। অত্যাধুনিক উৎপাদন ব্যবস্থা, ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর এবং প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে তাইওয়ানের বিভিন্ন কোম্পানি ও শিল্প খাতের প্রতিনিধিদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গতকাল অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের বিনিয়োগ বান্ধব নীতি, শক্তিশালী পরিকাঠামো ও সরবরাহ ব্যবস্থার বিষয়গুলি তুলে ধরেন। ভারতের প্রথম টেলিকম পণ্য উৎপাদক অঞ্চল বা টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন মধ্যপ্রদেশের গোয়ালিয়রে স্থাপন করা হবে। নতুন দিল্লিতে আজ এই উপলক্ষে কেন্দ্রের টেলিযোগাযোগ দপ্তর এবং মধ্যপ্রদেশ সরকারের মধ্যে এই বিষয়ে একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।

0: আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সময় যন্তরমন্তরে মোতায়েন র্যাপিড অ্যাকশন ফোর্সের ব্যবহৃত গোলাবারুদের হিসেব বা অ্যামুনিশন লগ সংরক্ষণ করার জন্য সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ধাতব পেলেট গান ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে শীর্ষ আদালত এই নির্দেশ দেয়। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রুখতে রাজ্যসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 আলোচনা ও পাশের জন্য উত্থাপন করা হবে। কর্মীবর্গ, জন অভিযোগ এবং পেনশন দপ্তরের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং দুপুর দুটোয় বিলটি উত্থাপন করবেন। ইতিমধ্যে বিলটির কপি সদস্যদের দিয়ে দেওয়া হয়েছে। চণ্ডীগড় প্রশাসনের আবেদনের প্রেক্ষিতে 2020 সালের দাঙ্গা মামলা বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান এবং আপ নেতাদের কাছে নোটিশ পাঠিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মল্ল বাগচি এবং ভি মোহনার বেঞ্চ এই নির্দেশ দেন। উল্লেখ্য, 2020 সালে দায়ের করা FIR-এ অভিযোগ করা হয়েছিল যে বিদ্যুতের শুল্ক বৃদ্ধির প্রতিবাদে আপ নেতারা দলীয় কর্মীদের উস্কে দিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের বাসভবনের দিকে মিছিল নিয়ে যান। পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর পাকিস্তানি সেনার ধারাবাহিক হামলায় এখনও পর্যন্ত 40 জনেরও বেশি সাধারণ মানুষ নিহত, আহত বহু। জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির কর্মীরা পাকিস্তানি সেনাবাহিনীর নির্দিষ্ট লক্ষ্য স্থির করে গণহত্যা ও নৃশংসতার বিরুদ্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবিতে রাওয়ালকোটের ডি চকে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছেন। নিট প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ সংক্রান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাজ মাধ্যমের পোস্ট সরিয়ে দেওয়ার ঘটনায় মেটা আজ দুঃখ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন বলেন, মেটা সরকারকে চিঠি দিয়ে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: আজকের নাটক কবির মেয়ে, কাহিনী প্রেমাঙ্কুর আতর্থী, বেতার নাট্যরূপ রঞ্জন বাগচি, প্রযোজনা খৌনিশ বাগচি। নাটক কবির মেয়ে।

0: ভাই সব, আড্ডার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা। তার শ্যামল প্রান্তরে মানে গালি চায় আজ গেরুয়ার আলপনা। আড্ডার সৌভাগ্য সূর্য আজ অস্তাচল গামী।
1: কি ব্যাপার মহেন্দা, এরকম নাটকীয় সংলাপ বলতে বলতে
0: আমরা কজন রুদ্ধমান পুরুষ নিশাবসানের অপেক্ষায় রত। কে আমাদের আশা দেবে, কে শোনাবে অভয় বাণী?
1: আরে কি হলো আপনার, কি আবল তাবল বকছেন?
2: আবল তাবল? একে তুমি আবল তাবল বলছ? দেখছ না, একে একে নিভিছে দেউটি। গত দু এক বছরের মধ্যে আমাদের কজন আড্ডাধারী সন্ন্যাসী হয়ে পালিয়ে গেছে, সে খেয়াল আছে তোমার?
1: হ্যাঁ, সে তো 100 বার ঠিক মহেন্দা, কিন্তু গেরুয়া না পরেও আমরা গেরুয়াধারীর চেয়ে কম ছিলাম না।
0: আরে সে কথাটাই তো এদের বোঝাতে পারলাম না, যে পার্থিব জগতে আড্ডা দেওয়ার চেয়ে অপার্থিব সুখ আর কিছুতে নেই। কত গেরুয়াধারী আমাদের যুক্তিতক্কে হার মেনে শেষে গেরুয়া ছেড়ে আড্ডাধারী হয়েছে। অথচ এই আড্ডা ঘরের যারা প্রতিষ্ঠাতা আদি মেম্বার, তারা যখন সন্ন্যাসী হয় তখন বুকে যেন ব্রুটাসের ছুরি বেঁধে।
1: কিন্তু মহেন্দা, আজ আবার নতুন করে আপনার খেদোক্তির কারণ
2: শুনবে শুনবে সুরেশ, আমাদের ফাউন্ডার মেম্বার, আমাদের ফাউন্ডার মেম্বার দীনবন্ধু সন্ন্যাসী হয়ে চলে গিয়েছে।
1: কি বলেন? শেষকালে দীনবন্ধু? ওফ, দাও টু ব্রুটাস।
0: তবে আর বলছি কি, দীনবন্ধু ছিল এই আড্ডা গৃহের

0: একটি স্তম্ভ বিশেষ, আর সেই কিনা হাই সর কি রইল আর আড্ডা।
1: এই যে ভাই চায়, ইধার ইধার ইধার ইধার, হ্যাঁ একবার চায় দিজিয়ে তো
2: লিজিয়ে বাবু।
1: আচ্ছা হরিদ্বার আর কিতনা দূর?
2: আগলা টিসেন বাবু।
1: ও এসে গেছি তাহলে।

0: খরিদ্দার তো এসে গেলাম।
1: এদিকে ট্যাঁকে যা ছিল তা তো তলা নিতে এসে ঠেকেছে। ওখানে পৌঁছেছি, কোথায় যাব, কি খাবো? শুনেছি তো ওখানে অনেক ধরমশালা আছে, আশ্রয়ের অভাব হবে না। সত্যি অদ্ভুত মন মানুষের, সন্ন্যাসী হয়ে বেরিয়ে পড়েছি অথচ এখন আশ্রয় আর খাদ্যের চিন্তায় মন পূর্ণ। ধিক ধিক দীনবন্ধু, ধিক তোমাকে। আসলে কি চাই, কিসের আশায় কোথায় চলেছি? সংসারে এতদিন চারপাশে সব বাঁকা চোরা মেটে খাটো মানুষ দেখেছি, ঘৃণা ধরে গেছে সংসারে। এখন চাই সেই ঋজু মানুষের সাক্ষাৎ, যাকে দেখলেই মাথা নুয়ে আসবে আপনি, মুখ দিয়ে আপনি বেরিয়ে আসবে অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ একং নিত্যং বিমলমচলং সর্বাদিসাক্ষিভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং ত্বং নমামি। গুরুর সন্ধান চাই, সদ্গুরু দীক্ষিত হতে হবে।

0: চলো উদি নবমিন্দু, এবার দেখো তোমার ভাগ্যে কি আছে, উঠে পড়া যাক।
1: হরিদ্বার, জয় বাবা বিশ্বনাথ।
2: তাহলে আপনি বলছেন মহেন্দা যে আমাদের সময়টা ভালো যাচ্ছে না, এখনো বছর খানেক অপেক্ষা করতে হবে?
3: হ্যাঁ রে বাবা, হ্যাঁ। ভৃগু সংহিতার একেবারে অরিজিনাল পুঁথি নানা হাত ঘুরে আমার কাছে এসেছে। আকাশের গ্রহ নক্ষত্রের গতিবিধি আর আমার নজর এড়িয়ে যেতে পারবে না। এমনকি ঘোর অমাবস্যাতেও সাতী অনুরাধাদের আমার নজর এড়িয়ে অভিসারে যাওয়া চলবে না।
2: সত্যি আপনি প্রতিভাধর মহেন্দা, পুঁথি তো সকলের ঘরেই থাকে, কিন্তু তাকে অধ্যয়ন করে আত্মস্থ করা। আচ্ছা মহেন্দা, আপনি বলছেন যে কর্কটে শনি মঙ্গল বাঁকা চোখে তাকিয়েছেন বলেই আমাদের আড্ডা ঘরের এই হাল?
3: ঠিক তাই। ওসব আর বেশি দিন নেই, আমাদের এই আড্ডা ঘরের রথি মহারথীরা সকলেই ফিরে আসবে একেবারে সুসুর করে। ওদের এখনই ঘাড়ের নড়া ধরে এখানে হাজির করতে পারি, তবে সেটা কামাক্ষা পদ্ধতি, কিঞ্চিত জটিল।
2: না না না, তার আর দরকার কি, শুধু দীনবন্ধুর জন্যে মনটা মাঝে মাঝে উচাটন হয়। কিন্তু ভোগী বলুন আর দুর্ভোগী বলুন, শেষ হলে সকলেই যখন ফিরে আসবেই তখন আর
3: ঠিক, তখন আর অকারণ শ্রম সাধ্য জটিল বিষয়ে না যাওয়াই ভালো, তার চেয়ে বরং দাবার ছকটা পাতো। তুমি কাল খুব জোর কিস্তিমাত করেছিলে আমাকে, আজ তার শোধটা তুলিয়া।
2: এমনি করি যায় যদি দিন, যাক না, আসুন বসা যাক।
3: চলো বসা যাক।

0: आओ बेटा, बैठो इधर। अब बताओ कहां से आया, मुल्क किधर है तुम्हारा?
1: बाबा जी, हमें कोलकाता छेले, संसारे भीतराग हुए सन्यास नियेछि, गुरुर सन्धाने बेरियेछि।
0: अरे तुम्हें बांगाली? बेश बेश, तो मुखखाना तो একেবারে শুকিয়ে আমশি হয়ে গেছে, সারা দিন কিছু দানা পানি জোটেনি বোধহয়। এই কি আছিস, এক ঘটি গরম দুধ নিয়ে তো। কি বলছিল, ও তোমার নামটাই তো জানা হয়নি।
1: আগে আমার নাম দীনবন্ধু।
0: বাহ সুন্দর নাম, দীনবন্ধু। ওম নম শিবায়। কিন্তু দীনবন্ধু, আমি তো তোমাকে দীক্ষা দিতে পারবো না। এখান থেকে কেদারের পথে মাইল কুড়ি দূরে এক উচ্চ দরের সাধক থাকেন, তার নাম শ্রী জীবানন্দ। তার সন্ধান করো, আশা করি তোমার মনোবাসনা পূর্ণ হবে।
1: কতদিন ধরে খুঁজছি জীবানন্দ স্বামীর আশ্রম, সাধুর নির্দেশ মতো ঠিক পথেই তো চলেছে। নির্জনতা, অপার নির্জনতা, তার যে এত মাদকতা আছে তা আগে জানতাম না। একটার পর একটা পাহাড় থাকে থাকে সাজানো, কোন সৃষ্টির আদিম যুগের কোন মহাসাগরের তরঙ্গ রাশি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, মেঘদের গায়ে চামর বুলিয়ে দিচ্ছে, আর ওরা স্থির শান্ত ভাবে কাল সমুদ্রের বুকে অনন্তের নোঙর পেতে পড়ে আছে, কিংবা উপরে শব্দহীন অন্তহীন নীলিমার নিচে বসে মহাপ্রলয়ের দিনে কে কি কাজের ভাগ নেবে তারই গোপন শলা পরামর্শ করছে। আপনি এই বিরাটের সামনে মাথা নিচু হয়ে আসে। হয়তো সামনের উপত্যকায় একটা মঠ দেখতে পাচ্ছি, ওটাই জীবানন্দ স্বামীর মঠ হবে, যাওয়া যাক ওদিকে। প্রভু আমার প্রণাম গ্রহণ করুন, হরিদ্বার থেকে আপনার খ্যাতির কথা শুনে ছুটে এসেছি, আমার মনে বড় অশান্তি প্রভু, দয়া করে আমাকে আশ্রয় দিন।
2: বেশ করেছ, এখানে থাকো, শান্তিময় স্থান, শান্তি নিশ্চয়ই পাবে। দেবভূমি এই হিমালয়ের কোলে একবার আশ্রয় নিলে মনের সব মেঘ কেটে যায়।
1: প্রভু প্রভু, আমি সন্ন্যাস গ্রহণ করব বলে বাড়ি থেকে বেরিয়েছি, আপনি আমাকে পথ নির্দেশ দিন, আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন।
2: কি কি বললে তুমি?
1: আগে আমি আপনার কাছে দীক্ষা নিতে এসেছি, আমি সংসার ত্যাগ করে আপনার কাছে।
2: কে তোমাকে সংসার ত্যাগ করতে বলেছে? আমার কাছে আসতেই বা তোমাকে কে বলেছে? আমি মনে করেছিলাম তুমি এখানে বেড়াতে এসেছো, কিছুদিন থেকে মনটা ভালো হলে ফিরে যাবে, এই ভেবে তোমাকে আমি আশ্রয় দিতে রাজি হয়েছিলাম।
1: আশ্রয়ের আমার এমন অভাব হয়নি যে সেজন্য পাহাড় পর্বত ভেঙে আপনার কাছে আসতে যাব।
2: এই কে আছিস? স্বরূপানন্দ, অভয়ানন্দ। এই যে স্বরূপানন্দ, এই অর্বাচীন ছোকরাটিকে আমার মঠের চৌহদ্দি পার করে দিয়ে এসো তো, আর কোনোদিন যেন জীবানন্দ স্বামীর আশ্রমে আসার সাহস না পায় সেটাও বুঝিয়ে দিও।
1: জীবানন্দ স্বামী কত খেপে গেলেন কেন তাও তো বুঝতে পারলাম না, আমার কি তাহলে সন্ন্যাস গ্রহণে বাধা আছে? বাইরের যে পৃথিবীর সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে চলে এসেছি, মাঝে মাঝে অসতর্ক মুহূর্তে তার ব্যাকুল আহ্বান অবশ্য কানে এসে বাজে, কিন্তু রাতারাতি কি নির্মোহ হওয়া যায়? অবশ্য জীবানন্দ স্বামীর শিষ্যদের তো ভালোই লাগলো, আমাকে কেদারের রাস্তা দেখিয়ে দিলেন, বললেন রাস্তা অত্যন্ত দুর্গম, কোনো সঙ্গীর দেখা পেলে তার সঙ্গ নিতে উপদেশ দিলেন।

0: কিন্তু আর যে পাচ্ছি না। এদিকে সূর্যদেব তার প্রাত্যহিক কাজ সেরে অস্তাচল গামী, এক্ষুনি একটা চটির সন্ধান না পেলে কোথায় রাত কাটাবো? হে বিশাল জড় জগতে একমাত্র জীবিত প্রাণীর অস্তিত্ব, ও ভাবা যায় না। না, ওই তো কে একজন আসছে, ওকে জিজ্ঞেস করি।
1: এ যে মশাই, শুনছেন? এখানে কাছাকাছি চটি কোথায় মিলবে বলতে পারেন? হ্যাঁ, কি বললেন?
0: দশ মাইল দূরে? ঈশ্বর, এইখানেই বোধ হয় জীবনের রীতি। এখন দশ মাইল দূরের চটিতে পৌঁছানো আমার পক্ষে অসম্ভব। এই গাছতলাটায় বসি, আর পাচ্ছি না, একটু বিশ্রাম।
2: এই ওঠ, ওঠ।
0: কে কে? ও আপনি? স্বামীজি?
2: চল, এত রাতে আর এখানে গাছতলায় ঘুমোতে হবে না। কই, ওঠ। তুই তো ভারী অভিমানী ছেলে, চলে যেতে বললুম বলেই কি চলে যেতে হয়? চল, ফিরে চল, রাগ করিস নি।
0: প্রভু, প্রভু, সবই আপনার ইচ্ছা। আপনি তাড়িয়ে না দিলে হিমালয়ের ওই বৈভব তো আমি দেখতে পেতুম না।
2: ঠিক আছে, চল। কি হলো, চল। বুঝতে পেরেছি। হ্যাঁ রে, হ্যাঁ, দীক্ষা আমি তোকে দেব
0: প্রভু।
2: নে, এবার চল। দীনবন্ধু, আজ থেকে তোমার গার্হস্থ্য নাম ভুলে যাও। তুমি আজ থেকে অরূপ চৈতন্য। মঠের নিয়মাবলী তুমি সব জানো, দেখো যেন অন্যথা না হয়।
0: না প্রভু, আপনারে মঠ পরিচ্ছন্ন রাখব, যাতে আমার মনের সব মলিনতা ঘুচে যায় চিরকালের মতো।
2: সবই তাঁর ইচ্ছা। হ্যাঁ, তোমাদের যা বলছিলাম, গীতার আসল বাণীটি লুকিয়ে আছে এর মধ্যে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। কোনো ধর্ম, পূজা, অর্চনা, দেবালয়ের প্রয়োজন হয় না, যদি সত্য সত্যই তোমরা অন্তরে সেই অজর, অমর, অক্ষয় আত্মার অনুসন্ধান করো, তাঁর উপর সম্পূর্ণ নির্ভরশীল হও। তোমাদের সব কাজ, সব উচ্চারণ তাঁকে স্মরণ রেখে করতে হবে, সে নিঃসন্দেহে খুব শক্ত কাজ। পূজা, অর্চনা, উপচার, দেবমূর্তি, এগুলি আমাদের সেই কাজ কিছুটা সহজ করে দেয় মাত্র, কিন্তু পরে আর এ সকলের প্রয়োজন হয় না। যাই হোক, বৎসগণ, তোমাদের একটা কথা বলার আছে। আমাকে বিশেষ জরুরি কিছু কাজে বোম্বাইয়ের নাসিক অঞ্চলে যেতে হবে। স্বরূপানন্দকে আমি সঙ্গে নেব, আর অরূপ চৈতন্য, তুমি একবার দেশ থেকে ঘুরে এসো। সন্ন্যাস নেবার পর একবার দেশে ঘুরে আসাই শাস্ত্রের বিধি।
0: বিদায়। আবার কবে তোমার কোলে ফিরব আমি জানি না। প্রভুজি আমাকে দেশে ফিরে যেতে বললেন, কবে আবার তাঁর পদসেবা করতে পারবো তাও তো জানি না। দেশেও তো কেউ নেই যার সঙ্গে দেখা করার ইচ্ছে। একমাত্র পুরনো আড্ডার বন্ধুদের সঙ্গে একবার দেখা করতে ইচ্ছে হয়, জানি না কেমন আছে ওরা।
3: সাধুজি, আপনার টিকিট?
0: হ্যাঁ, কে? ও, হামারা পাস তো কুছ নেই চেকার সাহ, মাই সন্ন্যাসি হুম।
3: তো আগলা স্টেশন মে উতর যাইয়ে, বিনা টিকিট সে রেল মে চড়না মানা হে, পেদল চলা যাইয়ে জহাঁ আপকা জানা হে।
0: পেদল কলকাতা? আচ্ছা ঠিক হ্যায় ভাই, হাম উতর যায়েঙ্গে সামনে স্টেশন মে। তো পড়লাম। এদিকে বর্ষাকাল, রাস্তাঘাটের অবস্থা তো আর কহতব্য নয়, নদী পেরোনোই সবচেয়ে মুশকিল। মাঝিকে বুঝিয়ে সুজিয়ে না হয় সাঁতরে ঠিক হ্যাঁ চলো মুসাফির। আর পাচ্ছি না, এই গাছতলাটা একটু বিশ্রাম নি। ওরে বাবা, রাত হয়ে গেল যে, কাছাকাছি তো কোনো গ্রামও দেখতে পাচ্ছি না। এদিকে মেঘ করেছে দারুণ, খুব বৃষ্টি হবে। না, এ যা দুর্যোগ শুরু হলো, এখানে তো টিকতে দেবে না। দেখি কোনো গৃহস্থের বাড়িতে আশ্রয় মেলে কিনা, দৌড়ই। অত তো দেখতে পাচ্ছি না, কতক্ষণ দৌড়চ্ছি কে জানে। দূরে একটা আলো দেখা যাচ্ছে না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, ওখানে পৌঁছে দাও গুরু, নিশ্চয় আশ্রয় পাবো।
4: কে?
0: আমি অতিথি। এই দুর্যোগে বড় বিপদে পড়েছি, রাতের মধ্যে একটু আশ্রয় চাই।
4: আশ্রয়? তোমার বাড়ি কোথায় বাবা?
0: সন্ন্যাসীর আবার বাড়ি কোথায় মা?
4: তুমি সন্ন্যাসী? এসো বাবা, ভেতরে এসো, ভগবান তোমাকে পাঠিয়ে দিয়েছেন। এইদিকে এসো বাবা, এইদিকে এসো। আমাদের বড় বিপদ বাবা।
0: কি বিপদ বলুন মা, আমার যদি সাধ্য থাকে তাহলে।
4: আমার বড় মেয়েটি আজ ছ মাস ধরে জ্বরে ভুগছে, আজ সন্ধেবেলায় কাশতে কাশতে কিরকম হকানের মতো হয়ে পড়েছে, একবারও চোখ চায়নি। এই গ্রামে তো কোনো ডাক্তার নেই, ভিন গায়ে ডাক্তার ডাকতে পাঠিয়েছি, কিন্তু এই দুর্যোগে সে বোধহয় আর এলো না। এদিকে আমি একলা বিধবা মানুষ, দুটো মেয়েকে নিয়ে কি যে বিপদে পড়েছি সে তোমাকে কি বলবো বাবা।
0: চলুন মা, ওকে দেখে আসি। কি নাম এর?
4: ললিতা।
0: ললিতা,
4: সন্ধ্যের আগে একবার ববি করে সেই যে চোখ বুঝেছিল, তুমি ডাকবার পরে দেখো এই প্রথম চোখ খুললো, তোমাকে যে কি বলবো বাবা।
0: কিচ্ছু বলতে হবে না মা, গুরুর কৃপায় আজ আর চিন্তার কোনো কারণ নেই, কাল ডাক্তার এলে ব্যবস্থা হবে। আমি এই দাওয়াটায় শুয়ে পড়ছি, খুব ক্লান্ত আজ। কি কতক্ষণ ঘুমিয়েছি, রাত কত হলো, রুগ্ন মেয়েটি, একবার দেখে আসি। মা তো অঘরে নিদ্রা যাচ্ছে, মেয়েটিও ঘুমিয়ে আছে। দেখি একবার নাড়িটা, খুব দুর্বল, যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটে যেতে পারে, গা জোরে পুড়ে যাচ্ছে।
5: কে? কে তুমি?
0: কোনো ভয় নেই, আমি সন্ন্যাসী।
5: সন্ন্যাসী? ও, তুমি বুঝি রোজ ওই জানলার ধারে বসে থাকো, আজ এত কাছে এসেছো যে।
0: তুমি ঘুমো, বেশি কথা বললে অসুখ বাড়বে।
5: কিন্তু তুমি এত কাছে এসেছো কেন? আমাকে বুঝি নিয়ে যাবে? না না, আমি যাব না, আমি যাব না, তুমি যাও।
0: ললিতা, তুমি ঘুমোলেই আমি চলে যাব, চোখ বুঝে ঘুমাবার চেষ্টা করো, আমি একটু হাওয়া করি, তোমার ভালো লাগবে।
4: ইস, সারা রাত ললিতার মাথার কাছে তুমি বসে আছো বাবা। তুমি আট জন্মে নিশ্চয়ই আমাদের কেউ ছিলে, তা না হলে।
0: আপনি কিছুমাত্র কুণ্ঠিত হবেন না মা, সেবাই তো আমাদের ধর্ম।
4: দেখো দেখো, ললিতা আমার চোখ খুলেছে, কেমন বোধ করছিস মা?

0: কাল দুর্যোগের রাতে ডাক্তার তো এলেন না, কিন্তু ভগবানই সন্ন্যাসীকে পাঠিয়ে দিয়েছেন। সারা রাত উনি তোর শিয়রে বসে পাখার বাতাস করেছেন, মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। জানো বাবা, ললিতার বাবা ছিলেন কবি, তাই দারিদ্র আমাদের কোনো দিন ঘোচেনি। দু একবার চাকরির চেষ্টা করেছিলেন, তা কোথাও বনিবানা হয়নি, ছেড়ে দিয়েছেন। তারপর ললিতা আর অমিতা দুই মেয়েকে রেখে আমাকে অকুল সাগরে ফেলে উনি চলে গেলে। সামান্য জমি জমা আছে, তা থেকেই কোনো রকমে আমাদের চলে যায়। উনি চলে যাবার ছ মাসের মধ্যেই আমার ললিতার অসুখ করলো, সেই থেকে এখনো ভুগেই চলেছে। কাল বড্ড বাড়াবাড়ি দেখে ডাক্তার ডাকতে পাঠালাম, তা সে লোকও এলো না, ডাক্তার তো এলোই না।
1: কালকে কি দুর্যোগ গেছে দেখেছেন তো, তাই আসতে পারেননি ওরা।
0: হ্যাঁ বাবা, আমার ললিতা বাঁচবে তো, কর্তার বড় আদরের মেয়ে।
1: না বাঁচবার তো কোনো কারণ দেখছি না মা, তবে সবই গুরুদেবের ইচ্ছা। দেখুন ডাক্তার এলে কি বলেন।
0: একটা কথা বলবো বাবা।
1: বলুন না, এত সংকোচ কিসের?
0: মানে তুমি কটা দিন আমাদের এখানে থেকে যাও, মানে তোমাকে পেলে আমরা একটু ভরসা পাবো।
1: বেশ, আপনি যখন বলছেন, পথশ্রমে আমিও ক্লান্ত, আর যদি আপনাদের কোনো উপকারে লাগি।
0: হ্যাঁ, বাঁচালে বাবা, বাঁচালে আমাকে। সারা রাত জেগে রয়েছো, স্নান টান সেরে একটু কিছু মুখে দাও, আমি রান্নাঘরে যাচ্ছি।
2: দেখুন ওর দুটো ফুসফুসই ঝাঁঝরা হয়ে গিয়েছে, দু চার দিনের বেশি বাঁচবে বলে মনে হয় না, তবে কোথাও বায়ু পরিবর্তন করে দেখতে পারেন, ফল বিশেষ হবে বলে বোধ হয় না। আমি আমি দুঃখিত।
1: আপনি উতলা হবেন না মা, আর ললিতাকে এ বিষয়ে কিছু বলবেন না, বা আপনাদের আচরণে তেমন কিছু যেন প্রকাশ না পায়, ওর সবসময় আনন্দে থাকা দরকার।
0: আচ্ছা বাবা, তাই হবে বাবা, তাই হবে।
3: সন্ন্যাসী, ডাক্তার কি বলে গেল, আমি আর বাঁচব না?
1: সে কি, কে বললে তোমাকে? ডাক্তার বললে তুমি খুব শিগগিরই সেরে উঠবে, ওসব কথা ভাবে না লক্ষ্মীটি।
3: না না সন্ন্যাসী, আমি তো সে কথা ভাবি না, আমি দিন রাত পাঁচবার কথাই ভাবি, শুধু ভাবি কবে ভালো হয়ে উঠব। এখন আমি আর মরতে চাই না, আমার এই 19 বছর বয়স, এই বয়সে কি মরতে ইচ্ছে হয়? আমার আশা আছে, অনেক অনেক আশা।
1: এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। ললিতা, একটা গল্প শুনবে?
3: না গল্প নয়, ওই যে ওই তাকের উপর কবিতার বই আছে, রবীন্দ্রনাথ, বিহারীলাল, যতীন্দ্রমোহন, ওরই একটা নিয়ে এসে আমায় একটু কবিতা শোনাও।
1: বেশ, কোনটা পড়বো বলো?
3: তোমার যেটা ইচ্ছে।
1: বেশ শোনো, কহিনু যখন মাগো আসি, সে কহিল বিষণ্ন বদন ম্লান মুখে, যেতে আমি দিব না তোমায়, যেখানে আছিল বসে রহিল সেথায়, ধরিল না বাহু মোর, রুধিল না দ্বার, শুধু নিজ হৃদয়ের স্নেহ অধিকার প্রচারিল, যেতে আমি দিব না তোমায়, তবুও সময় হলো সে।

0: আর শোনাও, অনেক কবিতা শোনাও।
1: ললিতা তুমি কাঁদছো? না না না, যেই অবধি থাক, আবার কালকে শোনাবো।
0: তুমি বড় ভালো সন্ন্যাসী, বড় সুন্দর পড়তে পারো তুমি। আজ প্রায় ছ মাস হল কোথাও বেরোইনি, প্রাণটা আমার হাঁপিয়ে উঠেছে। কতদিনে আমি ভালো হয়ে উঠবো বলতে পারো সন্ন্যাসী?
1: তুমি শিগগিরই ভালো হয়ে উঠবে ললিতা, এসো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই, সেরে উঠলে আমরা আবার তেমন করে খেলতে যাব।
0: সন্ন্যাসী,
1: এবার তুমি ঘুমো ললিতা, আর কথা নাই, কেমন?
0: সন্ন্যাসী, তুমি স্নান করতে গিয়েছিলে?
1: হ্যাঁ।
0: এখন তো গঙ্গার দুকুল ভরে উঠেছে, তাই না?
1: হ্যাঁ, এখন তো ভাদ্র মাস।
0: আচ্ছা সন্ন্যাসী, গঙ্গার ধারে সেই যে বড় বট গাছটার কথা তোমাকে বলেছিলাম না, যেখানে আমি আর বাবা কবিতা পড়তে যেতাম, সেটা দেখেছ?
1: দেখেছি বই কি।
0: তারই একটা মোটা শিকড় মাটির থেকে ধনুকের মতো উঠে গিয়ে আবার মাটির বুকে ঢুকে গিয়েছে, সেটা দেখেছ?
1: কই, সেটা তো দেখিনি।
0: তাহলে কি সেটা জলে ডুবে গিয়েছে? কতদিন যে গঙ্গার সেই রূপ দেখতে পাব। সন্ন্যাসী, এই সময় মাঠ কাশফুলে ভর্তি হয়ে যায়, আমার জন্য এক গোছা কাল তুলে আনবে?
1: কালকে কেন, আজই বিকেলে তোমার জন্য কাশফুল নিয়ে আসব, মাঠে অনেক কাশফুল দেখেছি।
0: আমার মনে হচ্ছে মাঠ ভরা কাশের সেই শোভা, বর্ষার গঙ্গার সেই আপন ভোলা উদ্যম স্রোত, শরতের সকালের সেই মিষ্টি রোদ, শেষ, সব শেষ, আর বোধহয় দেখতে পাবো না।
1: ললিতা ললিতা, ওসব কথা ভেবে নিজের অসুখ বাড়িয়ে কেন আমাদের দুঃখ দিচ্ছ? তুমি ঘুমাবার চেষ্টা করো।
0: সন্ন্যাসী, আমার জন্য তোমার দুঃখ হয়? আমি যদি মরে যাই আমার কথা কি তোমার মনে থাকবে? আমি মরে গেলে তুমিও তো এখান থেকে চলে যাবে, তারপর কত দেশ তুমি ঘুরবে, কত মানুষের সঙ্গে তোমার পরিচয় হবে, তারই মধ্যে কখনো স্বজনে কি নির্জনে পাড়া গায়ের এই ললিতার কথা, তোমার সঙ্গে দুদিনের জন্য যার ভাব হয়েছিল তার কথা কি মনে থাকবে?
1: থাকবে ললিতা, থাকবে, তোমাকে আমি কখনো বলবো না।
0: সন্ন্যাসী, তুমি বড় ভালো, তুমি যে আমায় কি শান্তি দিলে।

0: ললিতা, ললিতা, এই যে ললিতা, তোমার কাশফুল।
1: সন্ন্যাসী, তুমি এত কোমল হৃদয়, একটা তুচ্ছ মেয়ের তুচ্ছ অনুরোধ।
0: তুমি সত্যি ছেলে মানুষ। কি কাশফুলগুলো চামড়ের মতো গালে বুলোচ্ছ কেন?
1: ছেলে মানুষ তো তুমি সন্ন্যাসী, এই কাশফুলে তোমার হাতের ছোঁয়া লেগে আছে না, তোমার স্নেহের স্পর্শ।
0: ললিতা,
1: কি
0: না, কিছু না। তুমি কবিতা শুনবে না?
1: তুমি শোনালে শুনব।
0: বেশ, তুমি শুয়ে থাকো, আমি বই নিয়ে আসি। তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নূতন খেলা, রাত্রিবেলা মরণ দোলায় ধরি রশি গাছি, বসিব দুজনে বড় কাছাকাছি, ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা, আমাতে প্রাণে।

0: জনে ঝুলনো খেলা নিশীথ বেলা, দেদোল দোল দেদোল দোল এ মহাসাগরে তুফান তোল, বন্ধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল, প্রিয়ারে আমার তুলেছে জাগায়ে প্রলয় রোল, বক্ষ শনিতে উঠেছে আবার কিহিল্লোল। এই জন্য আমি কবিতা পড়তে চাই না, ভাবলাম কবিতা পড়লে তোমার মন ভালো হবে, তা না হলে তুমি তুমি কাঁদছো ললিতা।
1: কাঁদিনি তো, ও তুমি বুঝবে না, এই তো দেখো আমি কাঁদছি না, তুমি শোনাও। আচ্ছা এক কাজ করো সন্ন্যাসী, ওই তাকটায় বইগুলোর মধ্যে একটা বাঁধানো খাতা আছে, ওইটি নিয়ে এসো তো।
2: এইটা তো?
1: হ্যাঁ, খাতাটা উল্টো, শেষের পৃষ্ঠায় একটা কবিতা লেখা আছে। আসলে ওটা কবিতা হয়েছে কিনা আমি জানি না, তবু ওটা একটু পড়ে শোনাবে?
0: হ্যাঁ পেয়েছি, শোনাচ্ছি। প্রিয়তম, 19 বছর ধরে কত দগ্ধ দিন, মেদুর যামিনী সঞ্চিত রেখেছি যত্নে বুকের গভীরে কুমারী সুষমা, শিশিরের স্পর্শ পেয়ে যেমন কামিনী দিনে দিনে মধু ভরে গোপনেই রেখে দেয় নিজের সৌরভ, একদিন প্রস্ফুটিত হয়ে ভ্রমরের হাতে তুলে দেবে বলে সর্বস্ব তাহার। প্রিয়তম, কৌমার্য আমার তেমনি লালিত হয়েছে স্নেহে একান্ত তোমারই তরে, শিহরণ লাগে যবে আসে যৌবন জোয়ার দুকুল প্লাবিয়া শরীরের তটে, কবে তুমি দেখা দিয়ে লুট করে নিয়ে যাবে সঞ্চিত ভাণ্ডার, অভাগিনী পথ চেয়ে বসে আছে কেবলই তোমার। কিন্তু এটা তো কোনো পরিচিত কবির কবিতা বলে মনে হচ্ছে না, কার কবিতা এটা?
1: এটাকে কবিতা বলছো সন্ন্যাসী?
0: আমি তো অত শত কাব্য বুঝি না, আমার তো কবিতাই মনে হচ্ছে, এবং ভালো কবিতা।
1: কবিতাটি আমার লেখা।
0: ললিতা, ললিতা এত গুণ তোমার! মা, মা!
3: কি হয়েছে বাবা, কি হয়েছে?
0: ললিতার শরীর খুব খারাপ, আপনি একটু গরম দুধ নিয়ে আসুন তো।
3: আচ্ছা মেরাখানি নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি।
1: দুধ খাবো না, তোমরা খাও। সন্ন্যাসী, সন্ন্যাসী তুমি একটু বসো।
0: ললিতা,
1: কথা আছে মা, আমি ভালো আছি, কেন মিছে ভাবছো?
3: ললিতা,
1: ঠিক আছে তুমি দুধ রেখে যাও, আমি একটু ভালো বোধ করলে খাবো। পায়ে পড়ি মা। সন্ন্যাসী, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে।
3: আচ্ছা বেশ বেশ, তুই যা বলছিস তাই হ, তুই একটু শান্ত হ, শান্ত হ, আমি যাচ্ছি।
1: সন্ন্যাসী, সন্ন্যাসী ঠিক করে বলো তো, আমি আর বাঁচবো কিনা? দেখো দেখো আমার কাছে গোপন করো না, যদি আমি আর না বাঁচি তাহলে তাহলে তোমাকে একটা কথা বলে যাব, সে কথা বলার আগে যদি আমি মরে যাই তাহলে আর কোনদিন আমার সে কথা বলা হবে না, আমার ক্ষোভের সীমা থাকবে না। বলো সন্ন্যাসী বলো, আমি কি আর বাঁচবো না?
0: হে গুরুদেব, হে গুরুদেব, কি কঠিন পরীক্ষায় ফেললে আমাকে! অপ্রিয় সত্য তো বলতে নেই, তাও আমাকে দিয়ে বলাবে? বেশ ললিতা, তোমার তোমার অবস্থা খুবই খারাপ, যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু হতে পারে।
1: বড় উপকার করলে আমার, বড় উপকার করলে, এইবার সেই কথাটা বলতে পারি, এই কথা না বললে মরেও শান্তি পেতাম না আমি। শুনবে সে কথা?
0: বলো।
1: আমি তোমায় ভালোবাসি।

0: আচ্ছা বেশ, এখন এখন ঘুমো, আমি আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমো।
1: তুমি ভাবছ আমি জ্বরের ঘুরে প্রলাপ বকছি? না সন্ন্যাসী, না, জীবনে আমার সব স্বাদই মিটেছে, কিন্তু আমি কখনো কাউকে ভালোবাসিনি সন্ন্যাসী। তুমি যেমন যত্ন করে নিজের মহামূল্য রত্ন বুকের মধ্যে আগলে রাখে, আমিও তেমনি আমার নিখাত কুমারিত্ব দিয়ে এই ভালোবাসাকে আগলে রেখেছিলাম সন্ন্যাসী। আমার স্বামীর হাতে শুভক্ষণে এই পাত্রটি তুলে দেব বলে আজ আর সময় নেই। আমি আমি তোমার হাতে সেই রত্ন তুলে দিচ্ছি সন্ন্যাসী। সন্ন্যাসী শোনো, শোনো সন্ন্যাসী, আমি তোমায় ভালোবাসি, হ্যাঁ ভালোবাসি। সন্ন্যাসী, সন্ন্যাসী চুপ করে আছো কেন? সন্ন্যাসী চুপ করে আছো কেন? এদিকে ফেরো, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। এই তো, এই তো, তুমি কি ভালো, এবার বলো তুমিও আমাকে ভালোবাসো।
0: বাসি ললিতা, ভালোবাসি, তুমি কি বুঝতে পারো না?
1: বুঝতে পারি সন্ন্যাসী, বুঝতে পারি, আর সেই জন্যই তো তোমাকে আমি ভালোবাসি।
0: ললিতা, গত জন্মে নিশ্চয় তোমার সঙ্গে আমার কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেবার বোধহয় তোমাকে এমনি করে ফাঁকি দিয়েছিলাম, এই জন্মে তুমি আমাকে ফাঁকি দিলে।
1: ব্যাস, শোধ বোধ হয়ে গেল, এবার যখন মিলব তখন আর কোনো দিন ছাড়াছাড়ি হবে না। যাবার আগে আমার এই কুমারি ঠোঁট দুটো কি তৃপ্তি, এই যে বেদনা, এর কোনো ভাষা আছে? এই যে বাসনা, এর কোনো তৃপ্তি আছে? এই যে উদার সমুদ্রের মাঝখানে হয়ে কর্ণধার, ভাসাইছ সুন্দর তরণী, এর কোনো কূল আছে? সন্ন্যাসী, সন্ন্যাসী, আর একবার, আর একবার। কি মধুর এই ভালোবাসা! আচ্ছা সন্ন্যাসী, তোমার নাম কি?
0: আশ্চর্য, এতদিন তো জিজ্ঞেস করনি।
1: এতদিন তো অধিকার প্রতিষ্ঠা হয়নি।
0: আমার নাম দীনবন্ধু।
1: এমা, এটা আমার নাম নাকি? এ নাম ভালো নয়।
0: বেশ তো, তাহলে তুমি আমার একটা নাম দাও।
1: সেই ভালো, তোমার নাম তরুণ, কেমন?
0: তোমার যে নামে ইচ্ছে সেই নামেই আমাকে ডেকো।
1: তোর, তুমি না একটা কি, তোমার নাম ধরে বুঝি আমি ডাকতে পারি? হোক, তোমার পায়ের ধুলো আমার মাথায় একটু দাও না, সেই হোক আমার সোহাগ সিঁদুর।
0: একেবারে ছেলে মানুষ না?
1: বাহ, তোমার সঙ্গে ছেলে মানুষই করব না? জানো, যদি বাঁচতাম আর যদি আমাদের দুজনের মধ্যে আর কোনো ছেলে মানুষ আসত, তখন সেই ছেলে মানুষই করত, আমি একেবারে গিন্নির মতো কথা বলতাম।
0: ললিতা, ললিতা দোহাই তোমার, অনেক কথা বলেছো, ঘুমো লক্ষ্মীটি, নইলে শরীর খারাপ হবে।
1: আমার আর শরীর খারাপ নেই এখন।

0: আমি যা খুশি তাই করব। এই একটা গান শুনবে?
1: তুমি গানও জানো?
0: না, মানে সামান্য, শুধু শুধু তোমাকে শোনাতে ইচ্ছে করে।
1: বেশ, তোমার যখন ইচ্ছে শোনাও।

0: ললিতা, কি হলো ললিতা? ললিতা, ললিতা কি হলো তোমার? মা, মা
1: কি হলো? যাচ্ছি

0: তাহলে মহেন্দা আপনারা ডাকিনী তন্ত্র শেখা হলো না?
1: না, এরপর আর কি করে হয় বলো? অবশ্য একবার শিখলে
0: হ্যাঁ সবাইকে ফিরিয়ে আনা যেত আড্ডা ঘরে। যাকে মহেন্দা তাহলে এবার দাবার ছক পাড়ি।
1: হ্যাঁ অগত্যা, তবে আজ কিন্তু তোমাকে কিস্তিমাত করবই।
2: কার কিস্তিমাত করবে মহেন্দা?
0: আরে দীনবন্ধু,
1: আরে আমাদের আড্ডার ঢুকতে শেষ হতে চলেছে।
0: কিরে কিরে হতভাগা, কি সংবাদ? কোথায় ছিলি এতদিন? তোর গেরুয়া গেল কোথায়? ওয়ারেন বেরিয়েছিল নাকি?
2: দাঁড়া দাঁড়া, একসঙ্গে কতগুলো প্রশ্নের উত্তর দেবো। সন্ন্যাসী হয়েছিলাম ভাই।
0: হ্যাঁ সেরকমই তো আমরা শুনেছিলাম, কিন্তু সন্ন্যাসী যদি হলি তবে ফিরলি কেন?
2: ওরে বাবা, সংসারীর চেয়ে সন্ন্যাসী হওয়ার ফ্যাসাদ অনেক বেশি।
1: আরে ভায়া, সেই জন্যই তো পৃথিবীতে সংসারী বেশি আর সন্ন্যাসী কম।
2: ঠিক ঠিক ঠিক,
1: এই কথাটা বুঝবার জন্যে অত কষ্ট করলে কেন ভাই? আমাকে জিজ্ঞেস করলেই তো উত্তর পেতে।
2: উত্তরের অভাব হলে নিশ্চয়ই তোমার কাছে যেতুম, কিন্তু তখন আমার যা দরকার ছিল তা উত্তরের একেবারে বিপরীতে, আর সে জিনিস অন্তত তোমার কাছে পাওয়া যেত না।
1: আচ্ছা কি হয়েছিল বলো তো?
2: আর পৈতৃক বাড়িখানা বাঁধা পড়েছিল জানো তো।
1: হ্যাঁ,
2: পাওনাদারেরা নালিশ করে বাড়িখানা বিক্রি করে নিল, এরপর সংসারের টান থাকে, তুমি বলো তো।
1: সংসার সমুদ্রে অর্থই হলো সবচেয়ে বড় নোঙর, তারই শেকল যখন ছিঁড়ে গেল তখন কিসে আর ধরে রাখবে বলো? কিন্তু আবার ফিরে এলে কিসের টানে? বলি ছোট ছোট নোংর এখানে সেখানে ফেলবার চেষ্টায় আছো নাকি?
2: না দাদা, আর নোংরে কাজ নেই, এইরকম ভেসে ভেসেই বেড়াবো।
0: কিন্তু দীনবন্ধু, তুই বেরিয়েই বা গেলি কেন? আর বেরিয়েই যদি গেলি ফিরেই বা এলি কেন, একটু বিস্তারিত বলবি?
2: বেরিয়ে যাওয়ার কারণ তো আগেই বলেছি, অবশ্য ফিরে আসবার একটা কারণও আছে।
0: নে আর আমাদের আগ্রহ বাড়িয়ে লাভ নেই, সব কথা খুলে বল এখনই।
2: বলছি বলছি বলছি বলছি, শোন, পাওনাদারদের দেনা শোধ করবার পরে দেখি আমার হাতে মোট 53 টাকা কয়েক আনা। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বসে বসে ভাবলুম কি করি, যেমন বাজার এক্ষুনি তো চাকরি বাকরির কোনো সুবিধা হবে না।
0: সে তো ঠিকই,
2: এদিকে 53 টাকা ফুরোবার আগে উদর যন্ত্রের দাবিও যে মিটে যাবে সে আশাও নেই। তো এইসব 7-5 ভেবে ঠিক করলাম, মিগুজি করেছে সংসারে, এর চেয়ে সন্ন্যাসী হওয়া ভালো। ব্যাস মনে হতেই আনা ছয়েকের লাল মাটি এনে দুখানা ধুতি গেরুয়া রঙে রাঙিয়ে নিলাম। তারপর দিন দুপুর বেলা ট্রেনে একবারে কু ঝিক ঝিক ঝিক ঝিক করতে করতে হরিদ্বার।
0: তারপর
2: তারপর

0: তাহলে এই হলো তোর কাহিনী। তা গেরুয়া ছাড়লি কবে?
1: ললিতার চিতাগ্নির সামনে বসেছিলাম, তারপর এক সময় ডাক পড়ল বন্ধিমান চিতায় জল ঢালার। জল এনে ঢালতে ঢালতে আমি যেন শুনতে পেলাম ললিতা বলছে,

কর্ণধার ভাষায় চ সুন্দর তরুণী এর কোন কুল আছে। গঙ্গায় স্নান করে ওঠার সময় গেরুয়া কাপড় ভাসিয়ে দিলাম গঙ্গার জলে।

0: কবির মেয়ে নাটকটি এখানেই শেষ হল। কাহিনী প্রেমাঙ্কুর আতর্থী, বেতার নাট্যরূপ রঞ্জন বাগচি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুরেশ, বিল্লদল চট্টোপাধ্যায়, মহেন্দ্র, শেখর দাস, জীবানন্দ, শঙ্কর চক্রবর্তী, ললিতার মা প্রতিমা দাশগুপ্ত, দীনবন্ধু সৌমিত্র বসু ও ললিতার ভূমিকায় মমতা শঙ্কর, গীতিকণ্ঠে শিপ্রা বসু, সম্পাদনা শোভন লাল মুখোপাধ্যায়। নাটকটি প্রযোজনা করেছেন খৌনিশ বাগচি।
1: এখন শুনবেন বাংলা আধুনিক গান, প্রথম শিল্পী শুভমিতা।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রুখতে রাজ্যসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 আলোচনা ও পাশের জন্য উত্থাপন করা হবে। কর্মীবর্গ, জন অভিযোগ এবং পেনশন দপ্তরের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বিলটি উত্থাপন করবেন। ইতোমধ্যেই বিলটির কপি সদস্যদের দিয়ে দেওয়া হয়েছে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সময় যন্তরমন্তরে মোতায়েন র্যাপিড অ্যাকশন ফোর্সের ব্যবহৃত গোলা বারুদের হিসেব বা অ্যামিউনিশন লক সংরক্ষণ করার জন্য সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ধাতব পেলেট গান ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে শীর্ষ আদালতের এই নির্দেশ। নিট প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ সংক্রান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাজ মাধ্যমের পোস্ট সরিয়ে দেওয়ার ঘটনায় মেটা আজ দুঃখ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন বলেন, মেটা সরকারকে চিঠি দিয়ে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। তিনি বলেন, সরকার মেটার শীর্ষ নেতৃত্বকে তলব করেছে এবং ঘটনার কারণ ও ভবিষ্যতে এমন ভুল এড়াতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা ব্যাখ্যা করতে বলেছে। প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিভিন্ন মামলার দ্রুত শুনানির লক্ষ্যে পশ্চিমবঙ্গে নতুন তৈরি হওয়া ফাস্ট্র্যাক আদালতের তালিকা প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। পরীক্ষায় অনিয়ম প্রতিরোধ করতে 2024 সালের আইনের ভিত্তিতেই আদালতগুলি গঠন করা হয়েছে। গতরাতে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে কোন আদালতের এইসব মামলার শুনানি হবে তা জানিয়ে দেওয়া হয়েছে। জাপানের কুমামোতোয় মঙ্গলবারে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28। উদ্ধার কাজ এখনও চলছে, জীবিতদের খোঁজে তৎপরতা অব্যাহত। প্রায় 10,000 মানুষ উদ্ধার কেন্দ্রে রয়েছেন। কয়েকদিনের একটানা বৃষ্টিতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় 2 মেদিনীপুরের মধ্যে সংযোগকারী লাঙ্গলকাটা কাঠের ব্রিজ ভেঙে পড়েছে। লাগাতার বৃষ্টির ফলে কেলেঘাই ও কপালেশ্বরী নদীর জলস্তর বাড়ছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: রাধাকৃষ্ণন বলেন, বিলটির ওপর আলোচনার জন্য 7 ঘন্টা সময় বরাদ্দ করা হয়েছে। নিট প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ সংক্রান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাজ মাধ্যমের পোস্ট সরিয়ে দেওয়ার ঘটনায় মেটা আজ দুঃখ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন বলেন, মেটা সরকারকে চিঠি দিয়ে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা, খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী এবং জলশক্তি মন্ত্রী সি আর পাতিল আজ কর্ণাটকের সাংসদদের এক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে রাজ্যে জল, সেচ ও পানীয় জলের পরিস্থিতি পর্যালোচনা করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী যোশী জানান, এবছর কর্ণাটকে বৃষ্টিপাতের ব্যাপক ঘাটতি দেখা গেছে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া বলেছেন, কর্মীদের সামাজিক সুরক্ষা সংক্রান্ত নীতি কোড অন সোশ্যাল সিকিউরিটির আওতায় দেশের গিগ শ্রমিক এবং বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে উপার্জনকারী ব্যক্তিরা আইনি স্বীকৃতি পেয়েছেন। রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে এক জবাবে ডক্টর মান্ডাভিয়া বলেন, ভারতই বিশ্বের প্রথম দেশ যারা এ ধরনের আইনি স্বীকৃতি দিল। জাপানের কুমামতোয় মঙ্গলবারের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28। উদ্ধার কাজ এখনও চলছে, জীবিতদের খোঁজে তৎপরতা অব্যাহত। প্রায় 10,000 মানুষ উদ্ধার কেন্দ্রে রয়েছেন। খাদ্যভবনে চালকল মালিকদের সঙ্গে বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি বলেন, চাষিদের স্বার্থ রক্ষা করাই সরকারের মূল লক্ষ্য, সে কারণেই ধানের ক্ষেত্রে প্রতি কুইন্টালে 200 টাকা করে মূল্য বৃদ্ধি করা হয়েছে। তবে সরকার ব্যবসায়ী বিরোধী নয় বলেও স্পষ্ট করেন তিনি। বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্তকে কেন এনকাউন্টার করা হল, কলকাতা হাইকোর্ট জেলা পুলিশের কাছে তা জানতে চেয়েছে। এই মুহূর্তে হেডলাইন আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তার সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? 0। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
3: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
2: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
4: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: এই বৃষ্টির মধ্যে মানে যখন মোটামুটি শহর এবং শহরতলি মোটামুটি একটা চিন্তা ভাবনা করছে, জলের তলায় যাবো কি যাবো না যাবো কি যাবো না, এই অবস্থাতে না আমি ঘণ্টাখানেক আগে মানে এখন ধরো 4:08, আমি খুব যদি ভুল না করি 3:00 থেকে 3:08 মধ্যে আমি দেখেছি একটা মানুষ। সেই মানুষটা হেঁটে হেঁটে আসছে, রঙিন তার হাতে ছাতা, হাতে বর্তি বই আর খাতা। তুমি কার জন্যে? না, মানিকতলার মোড়ে তাকে আমি দেখিনি, তাকে আমি দেখেছি ইয়েস আকাশমণির সামনে ছপাত ছপাত করে জলের মধ্যে দিয়ে সে হেঁটে হেঁটে আসছিল। কেন কেন এত ভক্তি, এত সমস্ত কিছু উথলে উঠছে দেবারতী? কার জন্যে? কাকে সময় দেওয়া ছিল যে তোমার সঙ্গে বিট্রয় করেছে এই বর্ষার দিনে?
1: অবশ্যই তোমাকে সময় দেওয়া ছিল, আমি অমরজিতের কথা বলছি না, এই যে তুমি যে শুনছো আর কি। কারণ কাফে কলকাতা শুরু হয়ে গেছে অমরজিত আর দেবারতী সঙ্গে, আর দেবারতী ওই ছলাৎ ছলাৎ ছলাৎ করে এই কারণেই এসছে, মানে তোমার সঙ্গে একটু আড্ডা দেওয়ার জন্য। এই তো 2 ঘন্টা 2.5 ঘন্টা আমরা একটু আড্ডা দিই, 6:30 অবধি ক্যাফে কলকাতা, একটু চা বা কফি সঙ্গে নিই, টাটা মেলে না বুঝলে কি না। আর তার সঙ্গে টা হিসেবে থাকে প্রচুর প্রচুর প্রচুর ইন্টারেস্টিং খবর খাবার। আর এই যে ধরো আজকে কিন্তু একটা স্পেশাল দিন, কি না না এখন বলবো না, একটু পরে বলবো। তবে এই যে বৃষ্টির কলকাতা, বৃষ্টির কলকাতায় চারদিকে এই মাঝে বৃষ্টি হচ্ছে, আবার একটু ছাতাটা বন্ধ করছি, এই যে একটা রোম্যান্টিক ওয়েদার হয়ে রয়েছে, তার মাঝখানে আমি একটা ওই হাঁটার সময় একটা জল ফোরিংকেও দেখলাম ছলাত ছলাত করে এগোতে।
0: একদমই তাই, বহুদিন আগে সুরজিৎদা বলেছিল মোনামার ফোরিং হয়ে পদ্ম পাতায় বসে, এই পদ্ম পাতায় ফোরিংও থাকে না জলও থাকে না, কিন্তু ফোরিং এর মতো তো আমাদের মনটা, তাই না? সেই কারণের জন্যই তো মাঝে মধ্যে এদিক ওদিক এরকম ভাবে উড়ে বেড়াই, ঠিক যেরকম একটু আগে বলেছিলাম 4:08, এখন যেমন 4:10 হয়ে গেছে, দেখতে পাচ্ছ সময়টাও কিন্তু সেই রকম ফোরিং এর মতো টবাং টবাং করে উড়ে বেড়াচ্ছে আর কি।

0: জল ফোনিংটা পেলে নাকি অমরজিৎ?
1: এই তুমি কাউকে একটা ডাকতে গেলে তেমনি জল ফুরিং এর, তুমি যদি জল ফুরিং এর পেছন পেছন যাও তাহলে আওয়াজ হবে আর কি।
0: হ্যাঁ, বিচ্ছিরি ব্যাপার স্যাপার,
1: মশার মতো লাগছিল।
0: মানে আমি ফুরিং এর বদলে মশা পাচ্ছিলাম, এখন আমার স্টুডিওতে মশা লাগবে না। তবে এই বর্ষায় কিন্তু মশা টশা চারদিকে হয়, তার জন্য মশারি সঙ্গে রাখতে হবে। আর তার সঙ্গে
1: মশার সঙ্গে আড়ি পাতানোর জন্য,
0: আড়ি পাতানোর জন্য কিন্তু মশারি যেমন থাকে তেমন আজকাল কিন্তু একটা জিনিস বেরিয়েছে, সেটা হলো ইলেকট্রিক ব্যাট। যেগুলো
1: ও আচ্ছা, এমন ভাবে মোটামুটি দেবারতি দেখাচ্ছিল ওটা, মানে যারা যারা স্টুডিওতে নেই তারা তো দেখতে পেলে না, কিন্তু আমি যেহেতু স্টুডিওতে রয়েছি সেই কারণের জন্য মশা মারতে কামান দেখা বলে না, মানে এরা একটা বিশাল বড় কামান আর কি। মানে ইংরেজরা যেরকম কামান দিয়ে যুদ্ধ টুদ্ধ করতো আর কি, সেই রকম কামান তোমার জন্য ছেড়ে রেখে গেছিলো, বলেছিল এই দেখ আমরা এখান থেকে চলে যাচ্ছি কিন্তু তোর জন্য এই কামানটা রেখে গেলাম, যাই হোক ভবিষ্যতে মশা টশা মারিস আর কি।
0: আসলে মশা কি বলে যখন তখন জানো তো, বলে যে আমরা কি শাটল কক নাকি, যে এই দিক দিয়ে পিটছে ও দিক দিয়ে পিটছে। সত্যি, যাই হোক, মশার মনের কথা তো আমরা জানতে পারি না, তবে অমরজিতের মনে এখন খুব বৃষ্টি, উড়ু উড়ু, ঘুরু ঘুরু সব কিছুই রয়েছে। আর এই বৃষ্টির মধ্যে ঘুরু ঘুরু করতে ভালো লাগে, আর সবচেয়ে ভালো লাগে একটু পাহাড়ে ঘুরে আসি, কারণ বৃষ্টি এবং পাহাড় না এত সুন্দর একটা রোম্যান্টিক বিষয়। রোম্যান্টিক বললি অমরজিৎ অন্যভাবে তাকায়।
1: আসলে আমার একটু ভালো লাগে আর কি ব্যাপারটাকে ফিল করতে,
0: এটা হলো বেসিক্যালি ওই মেরি প্যারি বিন্দুতে না একটা বেশ রোম্যান্টিক।

0: ব্যাপার আছে, সেই রোম্যান্টিক
1: রোম্যান্টিক বলার সময় কি রকম জানি একটা দেবারতি এমফাসিস দিয়ে বলার চেষ্টা করে আর কি।
0: ছেড়ো ছেড়ো, অমজিতের কথা কান দিও না।
1: রোম্যান্স এবং আমি যেরকম সমার্থক শব্দ, তেমনি রোম্যান্স এবং দেবারতি দুটোই আর কি বিপরীতার্থক শব্দ, সেই নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না। আপাতত বলতে চাই যে ঘড়ি এই মুহূর্তে 16:15, মানে 4:15 হয়ে 16 সেকেন্ড কিন্তু অলরেডি হয়ে গেছে।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে।
1: যখনই মোটামুটি আমরা শুরু করেছিলাম, মানে সেই 4:02 থেকে, তখনই কিন্তু দেবারতি একদম একটা শুরুতে কথা বলেছিল, তোমার মনে আছে কি? যারা একটু পরে টিউন করেছো তাদের জন্য কিন্তু আরও একবার জানিয়ে দিই, 107 FM রেনবোর ক্যাফে কলকাতায় অমরজিৎ এবং দেবারতি আজকে একটা স্পেশাল দিনের কথা কিন্তু তোমাকে জানিয়ে দেবে। যে স্পেশাল দিনটা আসলে ব্যাপারটা হচ্ছে কি, এরা কেমন যেন একটা ডুয়াল আইডেন্টিটির মতো রয়েছে আর কি। মানে সাধারণত আমরা ফ্রেন্ডশিপ ব্যান্ড বা ফ্রেন্ডশিপ এই দিনটা হিসেবে সেলিব্রেট করি অগস্ট মাসের 2 তারিখে, কিন্তু তার ছাড়াও আরও একটা ফ্রেন্ডশিপ ডে রয়েছে, সেটা কি তুমি জানো?
2: আসলে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি 2011 সাল থেকে কিন্তু এই আজকের দিনটাকে, মানে আমি 30 জুলাইয়ের কথা বলছি, এই 30 জুলাইকেও বেছে নিয়েছে ইন্টারন্যাশনাল ডে অফ ফ্রেন্ডশিপ হিসেবে। মানে ভাবো, বন্ধুত্বের জন্য তো একটা দিন আছেই, আরও একটা দিন। আসলে কিছুই না, মানে সবার মধ্যে সেই কালচারালি একটা বন্ধু হওয়া, সবার বন্ধুত্বটাকে এক রাখার জায়গা। যেমন আমি আর অমরজিৎ একদম একসাথে বন্ধুত্বের সাথে এই যে 28-30 একদম জমিয়ে দিচ্ছি।
1: একদমই তাই। যখন আমি দেবারতিকে জিজ্ঞেস করলাম কি বন্ধুত্বের জন্য আরো একটা দিবস, মানে তোমাকে আরো একটা দিন এক্সট্রা সহ্য করতে হবে, মানে ব্যাপারটা হচ্ছে যে যখন জিজ্ঞেস করেছিলাম যে বন্ধুত্বের জন্য আরো একটা দিন কি নতুন করে দেওয়া হয়েছে, তখন বলছে না, বন্ধুত্ব 2 দিন।

0: বাকি 363 দিন না হয় তোমারই থাক, কিন্তু বন্ধুত্ব দুদিন থাক। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি জানতে চেয়েছিলাম যে বন্ধুত্বের কি আরও একটা দিন আছে। আগে যখন জিজ্ঞেস করা হতো তখন বলতো যে পড়ে নাও বা এই এই বইটা দেখে নাও, দেখে নিলেই জানতে পারবে। এখন ওরা সোশ্যাল মিডিয়াতে তুমি ফলো করো তাহলেই দেখতে পাবে। উমা, খুলে তো আমার চক্ষু ওয়াজ ছানা অ্যান্ড বড়া, মানে বুঝতেই পারিনি যে আজকে দিনটাও বন্ধুত্বের দিবস আর কি।
1: তবে এই যে বন্ধুত্ব বললেই খালি মনে হয় যে আমরা অনেক সময় না অনেক মজার কাণ্ড কারখানা করে ফেলি, মানে করার পর ভাবি এই যে চোরে চোরে মাসুতো ভাইয়ের মতো এর সাথে আমি সব রকমের কাজকর্ম করতে পারি, সেটা ভালো কাজ হোক বা মাঝে মাঝে একটু মজার দুষ্টুমি সব রকমই। জন্য আমাদের একটা করে ওই বলে না ওই যে ক্রাইম পার্টনার আমাদের বেস্ট ফ্রেন্ডটা থাকে, এবং তার সঙ্গে আমরা সব কিছু যেমন শেয়ারও করতে পারি, সব মজার ঘটনাও ঘটাতে পারি। যেমন অমরজিতের সঙ্গে আমরা মাঝে মধ্যে আমি আর অমরজিৎ আর কি
0: বন্ধুত্বটাকে জাস্ট উপভোগ করা যায়। কিরকম মানে, ধরো কোনো একটা তোমার বন্ধু, যে বন্ধুর সঙ্গে মানে তোমরা কোনো একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছো বা ঘটিয়ে ফেলেছিলে অলরেডি, যেখানে নেপথ্য নায়ক হিসেবে ছিল তোমার সেই বন্ধু, মানে তোমরা দুজনেই ছিলে একদম নেপথ্য কারিগর, সেই রকম কোনো একটা ঘটনার কথা আমাদের সঙ্গে শেয়ার করবে নাকি? 9903653992 ইজ দ্য নাম্বার। তুমি তো অলরেডি সেই নাম্বারটা সম্পর্কে জানো, তবুও তোমাকে বলে দিই, আমাদের এছাড়াও কিন্তু আরও একটা ইনস্টা হ্যান্ডেল রয়েছে। ইয়েস, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতেও অনেক বেশি এগিয়ে গেছি। 107FM রেইনবো কলকাতা,
1: একদম 9903653992 তে লিখে জানাও, হোয়াটসঅ্যাপ করে বা মেসেজ করে যে তোমার কোনো সেরকম বন্ধু আছে যার সঙ্গে তুমি খুব মজার কিছু ঘটিয়েছো এবং ওই ঘটনার নেপথ্য নায়ক তোমরা দুজন। আমি বুঝতে পারছি একটু স্মৃতির স্মরণে বেয়ে পিছনে যাবে, যাও যাও সময় তো রয়েছে, স্মৃতির পাতা ঘেটে সেই ঘটনাটা লিখে ফেলো আর পাঠিয়ে দাও 9903653992 তে অমরজিতা দেবরতিকে। এই বন্ধুকে না কখনোই আড়ি বলা যায় না জানো তো।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: FM Rainbow তে Indie Pop Playlist, Indie Pop Playlist, Indie Pop Playlist।
2: বাইরে বৃষ্টি হোক বা না হোক, কানে যদি থাকে সুফা মুদগল আর তখন যদি আপকে সাবন বলে সেই গিটারটা বেজে ওঠে, আমরা সেই 90s ফিরে যাই যখন ছোটবেলায় এই গানটা শুনলে মনে হতো ও বাই গড বৃষ্টি তুমি তাড়াতাড়ি এসো।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ইয়েস ইয়েস ইয়েস, ক্যাফে কলকাতাতে তো রয়েছি, আর তার সঙ্গে এই মুহূর্তে ঘড়ি কিন্তু বলছে 4:31 হয়ে 28 সেকেন্ড, কিন্তু অলরেডি হয়ে গেছে 9903653992 তে তোমার মেসেজ রয়েছে।
3: একদমই তাই, মেসেজ পড়বো, তবে তার আগে একটা ভালো খবর দিই, বুঝলে কিনা?
2: ওমা তাই নাকি?
3: দেখো, যে কোনো শুভ কাজ করার আগে একটু পেন্ডাম করে আসো, একটু মাথাটা ঠুকে আসো মন্দিরে গিয়ে, বেশ কিন্তু ভালো ফলাফল আসে, বুঝলে কিনা? যেমন ধরো, এই যে মুক্তির অপেক্ষায় রয়েছে জিৎ অভিনীত কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, আর তার আগেই মহাদেবের স্মরণে চলে গেছেন অভিনেতা, বুঝেছো তো? মানে এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার একদম সস্ত্রীক শিব মন্দিরে গিয়েছিলেন জিৎ। আর তার সঙ্গে স্বাধীনতা দিবসের মরশুমেই কিন্তু তার নতুন ফিল্ম মুক্তি পাচ্ছে, বিপ্লবী অনন্ত সিংহের জীবনের উপর ভিত্তি করে তৈরি এই ছবিটা, কিন্তু একাধিক লুকে জিৎকে দেখা যাবে। সো আমি কিন্তু অপেক্ষা করছি জিৎকে দেখার জন্য। আর এই যে একটা সুন্দর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিল জিৎ।
2: একদমই তাই, এবং এছাড়াও কিন্তু আরও একটা ছবি, সেটাও কিন্তু জিতের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে, এবং সেইখানে কিন্তু জাস্ট চেনার উপায় নেই যে আচ্ছা এটা এটা আমাদের জিদ্দা, জাস্ট ভাবা যাচ্ছে না আর কি, এমন অসাধারণ একটা লুক। কিন্তু সেই লুকটা কিন্তু একজন প্রৌঢ়ের লুক, সেই লুকটা একটু অন্য রকম টাচ আনা হয়েছে, মানে সেটা দেখলে আশা করি মানে আমাদের সবারই খুব ভালো লাগবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ছবিটা কবে আসবে সেইটার জন্য কিন্তু অপেক্ষা করতেই হবে আমাদের। আপাতত 9903653992 সেই তোমার চেনা মেসেজ এই মুহূর্তে পড়ে দেবো। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে আমাদেরকে মেসেজ করছে, কিন্তু তার আগে বলে দেবো আজকে কিন্তু সেই স্পেশাল দিন, ইউনাইটেড নেশনস তারা কিন্তু ডিক্লেয়ার করেছিল কি কি কি
3: ডিক্লেয়ার করেছিল আজকে ইন্টারন্যাশনাল ডে অফ ফ্রেন্ডশিপ। আর সেই কারণে কিন্তু আজকে তুমি যদি কিছু আর কি মজার ঘটনা ঘটিয়ে থাকো তোমার সেই বন্ধুর সঙ্গে, মানে তোমরা দুই হিরো আর কি, একদম এমন ঘটনা ঘটিয়েছো সেটা একদম হাসাতে হাসাতে পেট ফাটিয়ে দেবে, সেই ঘটনা 9903653992 তে শেয়ার করে ফেলো। অলরেডি মেসেজ প্রচুর এসেছে।
2: একদমই অমরজিৎ এন্ড দেবারতি, গুড ইভিনিং।
3: গুড ইভিনিং।
2: গরমকালে অন্যের আম বাগানে বন্ধুদের সঙ্গে চলে যেতাম, গাছ থেকে আম পাড়তে দেখে প্রতিবেশী জেঠু দৌড়ে কাছে এলে ভয় ভয় বলতাম আমি আম পাড়িনি, তবে চুপি চুপি বলি আমি না আমটা পাড়তাম আর কি। শুনে নিয়েছেন যিনি, মানে এই যে যার গাছ থেকে এরকম প্রতিদিন আম পাড়তে যেত সুভাষ দ্বারা, শুনে নিয়েছেন তো? আমরা কিন্তু বলে দিয়েছি আর কি। হ্যাঁ, এবার বিশ্বাস করুন, মানে আমরা একটা মিডিয়াম অফ কমিউনিকেশনের কাজ করি আর কি, মানে ইন্ধন দেওয়া
3: জিদ্দার
2: কথা যখন বললাম তখন সেই ছবিটা, যে ছবিটা মানে যে নামটা ছিল আর কি, সাত পাকে বাঁধা, বলছি যে ও মা তাই নাকি, কি সুন্দর ব্লাশ করলো আর কি,
3: কারণ অত গোলমাল, এত গোলমাল,
2: গোলমাল, গোলমাল, না না না না না না, কোনো গোলমাল নেই আসলে, সাত পাকে বাঁধার মধ্যে কোনো গোলমাল থাকে না, গোলমালটা হয় তার আগে অথবা তার পরে, সাত পাকে বাঁধার মধ্যে কোনো গোলমাল থাকে না, কারণ ওটা তো পুরোপুরি বাঁধা না, অনেকটা আমরা যে দোকানে চা খাই ওই দোকানের বাঁধা কাস্টমারের মতো।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। বাম্পার বার্থডে,
1: হাজির হাজির হাজির হাজির হাজির, আমরা কেক নিয়ে আবারও হাজির। আসলে বাইরে বৃষ্টি পড়ছে, তো সেই কারণের জন্য আজকে কেকটা নিয়ে একটু তাড়াতাড়ি চলে এসেছি আর কি। মানে 4:40 হয়ে গেছে আমরা, আর যেটা বলে আর কি, মানে ওই দুই বন্ধু মিলে আর লোক সামলাতে পারিনি, বিশ্বাস করো। সেই কারণের জন্য না আমরা কেকটা আজকে অনেক আগে থেকে অর্ডার করে রেখেছিলাম। কিন্তু কার জন্য অর্ডার করে রেখেছিলাম, তার সাথে না ম্যাথমেটিক্সের একটা সম্পর্ক রয়েছে আর কি।
2: কিরকম
1: সেই সম্পর্কটা হচ্ছে, ওই যে আমরা একটা সেই ছোটবেলায় পাটিগণিতের একটা চ্যাপ্টার ছিল না, আই সমান সমান পিটিআর বাই 100, মানে বুঝতে পেরেছো, সুদের চ্যাপ্টারটার কথা বলছি। ইয়েস, তিনি আর কেউ নন, আসলের থেকে সুদের দাম বেশি, তার দাম তো আমাদের থেকে অনেক বেশি, সোনু সুদের কথা কিন্তু আমরা বলছি। সোনু সুদের কিন্তু আজকে জন্মদিন। আর এই সোনুর কথাটা যখন বললাম, এই ব্যাপারটা না আমরা একটু ব্র্যাকেটের মধ্যে, মানে ব্র্যাকেটের বাইরে রাখছি আর কি। তার কারণ হচ্ছে কমন যতক্ষণ কোনো কিছু থাকে ম্যাথে, তখন আমরা সেটাকে কিন্তু ব্র্যাকেটের বাইরে রাখি।
2: তবে এক্ষুনি কিন্তু আমরা সব বলে দিলে তো হয়েই গেল। তবে আজকে সোনু সুদের বার্থডেতে প্রথমেই জানি হ্যাপি বার্থডে। আর সোনু সুদ মানেই, আর রাজকুমার যেমন রয়েছে তেমন দবাং এর ছেদি সিং ও রয়েছে, ইতনা ছেদ করেঙ্গে না না না না। সোনু সুদ
1: বলছে কি গোঁফটাকে কি এরকম একটু নামাবো নাকি
2: ফাটাফাটি? মানে বিষয়টা হলো, সোনু সুদ কে আমরা দেখেছি সেটা দবাং হোক আর রাজকুমার হোক, পুরোপুরি ভিলেনের রোলে, উফ, জাস্ট ফেভারিট ভিলেন যাকে বলা চলে। তবে সেইভাবে যদি তাকে ব্যক্তিগত জীবনে দেখি, খুব সোশ্যাল একটা মানুষ, এসব মানুষের জন্য কাজ করতে ভালোবাসে। সো

0: আজকে যদি তোমারও বার্থডে হয়, মানে তুমি সোনু সুদের সঙ্গে যদি তোমার বার্থডে শেয়ার করো তাহলে তোমাকেও জানি হ্যাপি বার্থডে, আর তার সঙ্গে কেক আর পায়েসটা পাঠিয়ে দাও, আমরা রয়েছি আকাশবাণী ভবনে।
1: এক্স্যাক্টলি তাই, আমরা তো মানে দশমিলি করি কাজ, হারে জিতি নাই লাজ আর কি, তুমি পাঠিয়ে দিলে আমরা সেটা অবভিয়াসলি সবাই মিলে ভাগ করে খেয়ে নেবো। কিন্তু তার আগে একটা বড় কথা বলি, সোনু সুদের ব্যাপারে যখন আমরা বললামই বার্থডে হিসেবে, একজন ভারতীয় অভিনেতা, মডেল, প্রযোজক, হিন্দি, তেলুগু, তামিল সব ছবিতেই অভিনয় করেছেন মোটামুটি কম বেশি, সেটা তো আমরা সবাই জানি। কিন্তু যেটা জানি না অনেকেই, সেটা কি তুমি জানো, কোভিড-19 সময়ে অনেক মানুষের তিনি উপকার করেছেন। তিনি একমাত্র অভিনেতা যিনি কিনা নিজের সম্পত্তি বন্ধক রেখেছিলেন শুধুমাত্র গরিব মানুষদের উপকার করার জন্যে। জাস্ট ভাবা যাচ্ছে না, হ্যাটস অফ টু ইউ স্যার। এর জন্যে কিন্তু অবশ্যই আমরা বলতেই পারি যে এইরকম আজকে একটা স্পেশাল দিন, যেহেতু আজকে স্পেশাল দিন তো অনেক অনেকভাবেই আর কি, মানে যেটা যেরকম আমরা বললাম যে আজকে কিন্তু ওই ইউনাইটেড নেশনস তারাও কিন্তু একই রকমভাবে আজকে ফ্রেন্ডশিপ ডেটা সেলিব্রেশন করছে, মানে আর কি সেলিব্রেশনের জন্য একটা নানা রকমভাবে একটা তকমা দিয়ে দেওয়া হয়েছে আর কি। শুধুমাত্র এই অগস্টেই কি থাকবে তা নয়, আজকের দিনটাও মানে একদম ডাবলি একদম শিওর করা হয়েছে। কিন্তু সোনু নিগম, সোনু সুদের কথা যখন আমরা বললাম, ওই যে বারবার বলছিলাম না সোনু বললেই কেমন জানি না একটা মুখ দিয়ে নিগম বেরিয়ে পড়ে, বাকিটা থাকে আস্তে আস্তে আস্তে আস্তে আমরা ব্রেকে পা দিয়ে
0: একদমই। তার সঙ্গে বলে রাখি যে তুমি যদি কোনো তোমার বন্ধুর সঙ্গে বেশ মজার কিছু ঘটিয়ে থাকো, এবং তার সঙ্গে কোন বন্ধুর সঙ্গে কি ঘটিয়েছো সেটা 9903653992 তে পাঠিয়ে দাও লিখে, আর তার সঙ্গে একটু নাচাকন্তা হোক জন্মদিন বলে কথা।
1: এই বলছি কি আমার হারমোনিয়ামটা আজকে নিয়ে এসেছিস, সারিকে ফলসাটা গাইবে বলে ওই কারণে বলছি এটা শুনবে, এটা শোনো না আমরা বড়
0: নাকাশ
1: আছি হয়েছে তো ওই কারণে জন্য একটু জং না হারমোনিয়ামে জং না সেটা হতে পারে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, আমি বন্ধ করে রাখলাম।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: শর্মিষ্ঠা বলছে যে, শুভ বিকেল দিদিভাই ও দাদাভাই, আমার প্রিয় বন্ধু আমার রেডিও সেটটা। শর্মিষ্ঠা সাকরাইল থেকে বলেছে। তেমনি কিন্তু শর্মিষ্ঠা জিজ্ঞাসা করেছে যে, এমন কিছু ঘটনা ঘটিয়েছো কিনা তোমার বন্ধুর সঙ্গে যেটা মনে থাকার মতো। আমরা তো মানে আমার
2: আমরা বলতে চাইছিলাম যে প্রচণ্ড একটা ঘটনা, মানে যেমন ধরো কিরকম একটা ঘটনা, ধরো আমার কথা শুনে প্রচণ্ড তোমার রাগ হয়ে গেল, তুমি রেডিওটা বন্ধ করে দিলে, মানে এরকম কোন একটা ঘটনার কথা আর কি জানতে চাইছি।
1: এটা তো ছোটখাটো ঘটনা হলো, তবে আরো বড় বড় ঘটনাও লোকজন ঘটায়। তবে শর্মিষ্ঠা, রেডিও সেটটা নিয়ে কি ঘটিয়েছো আমিও জানতে চাই।
2: হ্যাঁ, মানে জীব এবং জড় নয়, মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা এমন একটা কোনো বন্ধুর কথা জানতে চাইছি যে বন্ধুর সঙ্গে তুমি এমন একটা কোনো কাণ্ড ঘটিয়েছিলে যে কাণ্ডের নেপথ্য নায়ক কিন্তু তোমরা দুজনাই ছিলে, অর্থাৎ তুমি এবং তোমার বন্ধু। সেক্ষেত্রে যে দুটো হিরো হতে হবে তার কোনো মানে নেই, দুটো হিরোইনও হতে পারে আর কি।
1: একদম। পরে মেসেজ পড়ি অমরজিৎ দা ও দেবারতী দিদি, বৈকালিক শুভেচ্ছা জানালাম। আজ সারাদিন রোদ বৃষ্টির লুকোচুরি খেলা চলছে, এই মেঘ চিরে রোদ তো এই আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, প্রকৃতির একই মহিমা। সত্যি এই মহিমাতে আমরাও ভেসে গেছি। এবার বিষয় বলি, শুনতে গল্পের মতো লাগবে কিন্তু ঘটনাটা সত্যি। অনেকদিন আগে আমার এক বন্ধু আমাদের কয়েকজনকে বলল, চল এক জায়গায় যেতে হবে। কোথায় প্রশ্ন করবি না, যেখানে নিয়ে যাচ্ছি চল গিয়ে দেখতে পাবি। সেখানে গিয়ে তো হতবাক, বন্ধুর বাবা গিয়েছে বিয়ে করতে, আমাদের ওর বাবার বিয়ে বন্ধ করতে হবে। বন্ধুর বাবার বয়সের তুলনায় পাত্রীর বয়স ছিল খুবই কম। শেষে আমরা ওকে বললাম বিয়ে নয়, আচ্ছা বিয়ে নয় বন্ধ করা হবে, কিন্তু মেয়েটার কি হবে, তুই তাহলে বিয়ে কর। ও প্রথমে নারাজ হলো, পরে আমাদের চাপাচাপিতে ও বিয়েতে রাজি হলো এবং বাবার বদলে সেই পাত্রীর সঙ্গে আমাদের বন্ধুর বিয়ে হয়ে গেল। মজার কি বলতে পারো, বলতে পারবো না, তবে এমন ঘটনা ঘটিয়েছিলাম আমরা মাধাই দাস বড় ঘোষপাড়া থেকে
2: বলছি। এর জন্য না আমরা বিশ্বাস করুন, মানে ভাবা যাচ্ছে না, আমরা নিজেরাই হাততালি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা হাততালি দিয়ে দিচ্ছি। শুনতে পাওয়া গেছে, মানে এটার নেপথ্য নায়ক, মানে এটার নেপথ্য নায়ক বলে আমার কেমন জানি না নিজেকে একটা বাউন্সার ফিল হচ্ছে আর কি। যাই হোক,
1: এইভাবে এইভাবে বাবার বিয়ে রুখতে গিয়ে নিজের বিয়ে হয়ে গেল, এই ঘটনা জীবনে খুব কমই শুনি।
2: আসলে মরশুম যখন ভালোবাসার থাকে তখন এরকম অনেক অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা হয় আর কি, সেটার মধ্যে আমাদের বেশি না জড়ানোই ভালো, আমরা বরঞ্চ ভালোবাসার মরশুমে জড়িয়ে থাকি।

শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা FM রেইনবো তে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। Yes, আমরা ক্যাফে কলকাতাতে রয়েছি, কিন্তু এই মুহূর্তে ঘড়ি কি বলছে দেবারতি?
1: ঘড়ি বলছে ঘোড়া হয়ে টক টক টক টক টক করে এগিয়ে গিয়ে এখন স্টুডিও ক্লকে 4:57 হয়ে 47 সেকেন্ড, মানে এখন একটা ছোট্ট গানের ব্রেক আর তারপরে একটা 2 মিনিটের নিউজ ব্রেকের পর ফিরছি ঠিক 5:55 তে ক্যাফে কলকাতা নিয়ে অমরজিৎ আর দেবারতি।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। পশ্চিমবঙ্গ পুলিশকে দেশের সেরা পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলার চেষ্টা চালানো হবে বলে মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী মত প্রকাশ করেছেন। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে আজ রাজ্য পুলিশের ট্রেনিং একাডেমির বড়াখানা অনুষ্ঠানে যোগ দিয়ে গত দু মাসে পুলিশের কাজের প্রশংসা করেন তিনি। সরকার পরিবর্তনের পর থেকে আইন শৃঙ্খলা রক্ষা, দুর্নীতি দমন, সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা এবং দাগী অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কাজ পুলিশ সাফল্যের সঙ্গেই করেছে বলেও তাঁর দাবি। আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুল শিক্ষায় সিলেবাসের আমূল পরিবর্তন হবে বলে রাজ্যের বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন।

0: আজ এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানান, সরকার ইতিমধ্যে রাজ্যের জাতীয় শিক্ষানীতি কার্যকর করার কথাও ঘোষণা করেছে। সেই নীতিকে সামনে রেখে সিলেবাসের সংশোধন ও পরিমার্জনের জন্য গঠন করা হয়েছে সিলেবাস কমিটি। নিট প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ সংক্রান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাজ মাধ্যমে পোস্ট সরিয়ে দেওয়ার ঘটনায় মেটা আজ দুঃখ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে সাংবাদিকদের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন বলেন, মেটা সরকারকে চিঠি দিয়ে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। রাজ্যসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল পেশ করা হয়েছে। দুপুর দুটোর পর অধিবেশন শুরু হলে কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বিলটি পেশ করেন। রাজ্যসভার অধ্যক্ষ সিপি রাধাকৃষ্ণন বলেন, বিলের ওপর আলোচনার জন্য 7 ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা ও খাদ্য এবং গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী ও জনশক্তিমন্ত্রী সি আর পাতিল আজ কর্ণাটকের সাংসদদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে রাজ্যের জল, সেচ ও পানীয় জলের পরিস্থিতি পর্যালোচনা করে দেখেন। বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্তকে কেন এনকাউন্টার করা হল, জেলা পুলিশের কাছে সে ব্যাপারে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। ঘটনার বিস্তারিত রিপোর্ট হলফনামা আকারে জমা দিতে বলা হয়েছে। মামলার পরবর্তী শুনানি 17 আগস্ট। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেছেন, চাষিদের স্বার্থ রক্ষাই সরকারের মূল লক্ষ্য, সেই কারণে প্রতি কুইন্টালে ধানের মূল্য 200 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: না না, এরকম বললে হয় নাকি? দেখতে পাওয়ার কোনো সিন নেই? অবশ্যই দেখতে পাওয়ার সিন আছে,
3: মানে দেখতে পাওয়ার কোনো সিন নেই আর কি, মানে দেখতে পাওয়া এবং সিন দুটোই একই সঙ্গে আর কি, ব্যাপারটা মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে আর কি।
2: যাই বলো না কেন, দেখতে হয়তো পাচ্ছ না, কে বলেছে দেখতে পাচ্ছ না? 9903653992 তে যেমন কথা হচ্ছে, তেমনি আমাদের 107 FM রেইনবো কলকাতা আমাদের যে ইনস্টা হ্যান্ডেল সেখানে দেখা হচ্ছে। তো তাই দেখা আর শোনা সবই হচ্ছে যখন চলছে ক্যাফে কলকাতা। আর দেবারতে আর অমরজিৎ রয়েছে, আর অমরজিৎ একটা বিশাল বড় কাগজ নিয়ে বসে আছে।
3: আমার হাতে একটা বিরাট বড় কাগজ আছে, তার কারণ হচ্ছে আকাশ মেঘ আমার উপর প্রসন্ন হয়েছে, প্রসন্ন হইয়াছি বৎস। এটা শুধুমাত্র আমাকে নয়, ঝাড়গ্রামকেও এই কথাটা বলা হয়েছে। সেই কারণের জন্যই তো আগামী 2-3 ঘন্টার মধ্যে 30-40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং এই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের ওপরে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে।
2: সাবধান, আর সাবধান মানে ভয় পাওয়ার কিছু নেই। বৃষ্টি হলে ছাতাটা খুলে নিও, আর একটু বাজ টাজ পড়লে তখন একটু সাইডে একটু শেল্টারে চলে যেও, প্লিজ ওপেন দাঁড়িয়ে থেকো না।
3: না না না না, প্লিজ একটু ভয় দেখাও, মানে যেরকম ভাবে আমাকে মাঝে মধ্যে আমার দিকে তাকাও ওই রকম ভাবে আর কি,
2: বলো
3: বলো, প্রচন্ড ভয়ের ব্যাপার আছে, একটু বলে দাও।
2: না না, ভয় আমি দেখাবো না,
3: আমি কিন্তু ভয় দেখাস না।
2: ভয় অ্যাকশন হিরো দেখায়, অ্যাকশন হিরো মানে আমি টাইগার শ্রফের কথা বলছি।
3: আচ্ছা, তাই নাকি?
2: একটা এসে ফ্লাইং কিক দেবে, উড়ে চলে যাবে স্টুডিওর বাইরে।
3: ও ফ্লাইং বলি, আমার আমার অন্য কিছু কথা মনে পড়ে, যাই হোক না
2: এই লোকটা না। যাই হোক, এইবার কিন্তু একদম পেশাদার ফুটবলের ময়দানে আমাদের টাইগার শ্রফকে দেখা যাবে। মানে অ্যাকশনে তো আমরা বারবার দেখেছি, আর টাইগার শ্রফের নাচ অ্যাকশন নিয়ে কোনো কথা হবে না। তবে শোনা যাচ্ছে এবার ফুটবলের ময়দানেও কিন্তু এবার দেখা যাবে, মানে ডুরান্ট কাপে মুম্বাইয়ের দলের হয়ে খেলবে, এবং তার জন্য আজকেই নাকি শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা। সো খেলা চলুক, আর মানে মারামারি অ্যাকশন নাচানাচি সব যখন চলছে।
3: আসলে ব্যাপারটা হচ্ছে কি, কার কত কি দম সেইটা দেখানোর জন্য, কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমরা তো আবার একটু আলুর দম খেয়ে বড় হয়েছি, ওই কারণের জন্য আমাদের খুব একটা দম টম দেখানোর দরকার নেই আর কি।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: মানে এইভাবে প্রতিদিন চ্যালেঞ্জ দিচ্ছে এই ভদ্রলোক, মানে অমরজিৎ দেবারতিকে, দেখা যা দম কিতনা হে তোরা, দেখা যা।
2: একদম, আসলে ব্যাপারটা হচ্ছে কি, দেবারতির মধ্যে একটা দেব দেব ব্যাপার আছে না, ওই কারণের জন্য চ্যালেঞ্জ দিই আর কি বারবার করে আর কি।
1: আমি তখন দেবদার মতো করে বলি, চ্যালেঞ্জ দিবি না ড্যাশ,
2: জাগে চ্যালেঞ্জ দিবি না দিবি না যখন বলছোই আর কি, এইরকম ভাবে বলো না, আমার আবার পরান যায় জ্বলিয়া রে।
1: ও মাই গড,
2: আসলে 5:15 তো ওই কারণের জন্য আমার একটু বাজে বকাটা শুরু।

0: কিন্তু মেসে জ্বলে এসেছে, আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। হ্যালো চকো বয় অমর সুইট দেওয়া। আচ্ছা আজকে আমি একটু পরে টিউন করেছি, আচ্ছা ও সেটা জানিয়ে দিয়েছে আর টপিকে আসতে বলছে। ও বলছে যে লাইফে এমন কোন ফ্রেন্ড পাইনি অনলি পড়াশোনা ছাড়া, আর গার্লফ্রেন্ডসরা ছিল এখনো আছে। অ্যান্ডি আমাদেরকে মেসেজ করেছে, বাবা বাবা
1: এটা আমার তাহলে হ্যাঁ
0: পাল্লা ভারী হচ্ছে, পাল্লা ভারী হয়ে গেছে।
1: মানে কেন বলছে বলো তো অমরজিত, যে ওর পাল্লা ভারী হচ্ছে কারণ ওর বন্ধু বান্ধব তো রয়েছে অমরজিতের, কিন্তু তার সঙ্গে গার্লফ্রেন্ডসের লিস্টটা বড্ড লম্বা।
0: ফ্রেন্ডস বললেই যে লিস্টটা লম্বা হবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার আর কি, প্লুরাল নাম্বার এখনো বোঝনি। উফানি, যাই হোক পরের মেসেজটা পড়ে দিচ্ছি। সৌভিক ঢাকুরিয়া থেকে আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছ, দুষ্টুমি ছিল আমার এক বন্ধু নীল। আচ্ছা একবার ক্রিম বিস্কিটে মাজন লাগিয়ে আনি ক্রিম বিস্কুট বদলে, আচ্ছা আচ্ছা বিস্কুট বদলে স্কুলে। আচ্ছা এবার আমার নীল বলে বন্ধুকে মিলে করি, এরপর আমাদের স্কুলে যে খুব পাজি, যে সবার টিফিন চুরি করে খায়, সে যখন খেলো মুখ পুরো জ্বলে যায়, কাঁদতে থাকে, আমি আর আমার বন্ধু খুব হাসি, পরে অবশ্য স্কুল থেকে গার্জেন কল হয়। আচ্ছা মানে তুমি এবং তোমার বন্ধু নীল তোমরা দুজনে মিলে এই কাজটা করেছিলে আর কি। আচ্ছা আমরা জানতে চেয়েছিলাম যে তোমার সেই বন্ধু, যে বন্ধু এবং তুমি মিলে এমন একটা কাণ্ড ঘটিয়েছিলে যার নেপথ্য নায়ক কিন্তু তুমি এবং তোমার সেই বন্ধু ছিল, কেন তার কারণ আজকে ইউনাইটেড নেশনস এই দিনটাকে রেকগনাইজ করেছে কি হিসেবে,
1: ইন্টারন্যাশনাল ডে অফ ফ্রেন্ডশিপ হিসেবে। মানে ফ্রেন্ডশিপ ডে তো আমরা 3rd August সেলিব্রেট করি, তার সঙ্গে ধরো এই একটা দিন আমরা বোনাস হিসেবে পেয়েছি, তার জন্যই তোমাদের বন্ধুদের আর কি ওই কাণ্ড কারখানার গল্প শুনতে চেয়েছি। 9903653992 তে চটপট পাঠিয়ে দাও, কারণ এরপর কিন্তু খুব বেশি সময় নেই বুঝলে কি না। আর জানিয়ে দিই যে এই যে দুষ্টুমি করার পর যখন মনে সেলফোনে ফোনটা আসে কি করেছিস রে, তখন জিৎ গাঙ্গুলি উত্তর দেয়।
0: একদমই তাই, জিৎ গাঙ্গুলি কিভাবে উত্তর দেয় আসলে ব্যাপারটা হচ্ছে কি, সেলফোন কথাটা তো অনেকদিন পর শুনলাম আর কি, তাই না, সেলফোন। যাই হোক সেল মানে এখন আবার অন্য কিছু বুঝি আর কি।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। Yes, yes, yes, Cafe Kolkata hai toh roichi, R99-0365-999-2 dhe gindu tumhaar message chole eshe ei, bolchi Riya message kore chhe. Riya, tumhi message kore chho, 30th July aamar birthday, ebang friendship day, tai aage aami jokhon school e giya aamar bondhu der chocolate ditam, tokhon bondhura aamake happy friendship day wish korto, yes, ekdomi tai.
1: Baba, Riya, prothomei tumhake janai happy birthday, aajke dinta khub moja kore, anondo kore, katao, aar tar shonge, aamra
0: প্রতিদিন সন্ধেবেলা মিস কল করতাম একই টাইমে, তখন এক টাকার কয়েন ফেলা ফোন ছিল টেলিফোন এক্সচেঞ্জে। একদিন সিকিউরিটি গার্ডের কাছে আমরা ধরা পড়ে যাই, উনি আমাদেরকে খুব বকা দিয়ে বাড়ি পাঠিয়েছিলেন, সৌমেন ব্যানার্জি পানিহাটি থেকে আমাদেরকে মেসেজ করেছে।
1: বাবা, ধরা পড়ে গেলে বাবা, এইখানে এই ধরা পড়ে গেলে যেটা হয়েছে না, সর্বনাশ ঘটে যায়।
0: একদমই তাই। আর এরপরে ওহো, অমরজিৎ এবং দেবারতি দুজনাই কলার তোলা শার্ট পরে তো আজকে আসিনি সেই কারণের জন্য, কিন্তু মেসেজটা আমাদের পড়তেই হবে। সেটা হচ্ছে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে পশ্চিম বর্ধমান উখড়া থেকে সুধাময় ব্যানার্জি আমাদেরকে মেসেজ করেছেন।
1: থ্যাংক ইউ ভেরি মাচ। তবে এই যে সর্বনাশের কথা বলছিলাম, সেটা না ওই অনেকটাই অরিজিৎ সিং আর নাকাশ আজিজ বলে গেছিল একটা সর্বনাশের কথা, বুঝলে তো? কি সর্বনাশ শুনবে?
0: ও আচ্ছা, আমি তো ভাবলাম মনে হয় সিলুদাই সবসময় সর্বনাশের কথা বলে। সর্বনাশ,
1: অন্যান্য
0: এইরকম টাইপের আর কি,
1: অন্যান্য জায়গায় সর্বনাশ হয়, শুনে দেখো।

0: না না না না না না, সর্বনাশ শুধুমাত্র যে এখানে হয়েছে তা কিন্তু না, মেসেজেও সর্বনাশ।
1: মেসেজে আজকে আমাদের মেসেজের যে বক্স রয়েছে না, সেই বক্সে এমন সর্বনাশ ঘটে গেছে, এইরকম সর্বনাশ আমি লাইফ টাইমে অন্তত দেখিনি, দেবারাতি তো দেখেইনি, বাদই দাও তোমরাও খুব কম দেখেছো বলে আমার মনে হয়।
0: আমি না পড়লে তোমরা বুঝতে পারবে না, ভালো করে শোনো। হাই দেবারতি দি, অমরজিৎ দা, আমার বন্ধুর জন্য মেয়ে দেখছে। অনেক জায়গাতে দেখার পর একটা গরিবের মেয়ে খুব পছন্দ হয়েছে, আমরা সবাই মিলে দেখে আসলাম। আমি মেয়েটাকে দেখার পর আমি চোখ সরাতে পারিনি, এতটাই সুন্দরী। বন্ধুর বাবা হঠাৎ একদিন গেল ফাইনাল বিয়ের দিন ঠিক করতে, সকাল 8টায় বেরিয়েছে, রাত তখন 1টা বাজে। আমাকে এসে বন্ধু বলছে, বাবা এখনো আসেনি, কি করব। থানায় মিসিং ডায়েরি করলাম, করে যেখানে গিয়েছিল সেখানে গিয়ে সবাই সবার চোখে সর্ষে ফুল।
1: কেন কেন কেন,
0: বাবা বিয়ে করে নিয়ে বসে আছে। শেষ করি, বিয়ের দিন ঠিক করতে গিয়ে নিজেই বিয়ে করে ফেলেছে। আমি বললাম, কাকু এটা কি করলে, ছেলের জন্য মেয়ে দেখে তুমি বিয়ে করে ফেললে। ছেলের বাবা উত্তর শুনলে চমকে যাবে, ভালো লেগে গেল, বিয়ে করে ফেললাম। অদ্ভুত কথা শুনে মনে হচ্ছিল, থাক বাকিটা বললাম না, উৎপল মাইতি বেহালা থেকে
1: বলছি। উৎপল, এইরকম এক্সপিরিয়েন্স যখন তুমি করেছো, বিশ্বাস করো আমাকে ওই সময় একটা ফোন করে ডাকতে পারতে আর কি, আমি গিয়ে অন্তত দেখতাম ব্যাপারটা যে কেমন হলো। মানে হিন্দু ম্যারেজ একটা বলতে একটা ব্যাপার স্যাপার আছে আর কি, মানে কিভাবে কি হয়ে গেল না হয়ে গেল বুঝতে পারলাম না।
0: এখানে একটাই কথা বলবো, বাবা তুঝে সালাম।
1: একদমই তাই, সত্যি সালাম করার মতো। যাই হোক না কেন, 9903653992 তে আরো কয়েকটা মেসেজ রয়েছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
0: লালমোহন মাঝি জালালসি বৌবাজার হাওড়া থেকে লিখেছে, পরাণ খুড়োর জমিতে খেসার করাই ফলেছে।
1: ওকে,
0: আমাদের খুব লোভ হলো, খেতে ইচ্ছে হলো। রতন আর আমি খুড়োকে বললাম দুটো তুলবো, খুড়ো রাজি হলো না, বললেন না এখন পাকেনি, কচি আছে, অথচ দেখলাম বেশ পেকে রয়েছে। আমাদের রাগ হলো। পরদিন দুপুরে দেখলাম সেই ক্ষেতের পাশে কটা ছাগল বাঁধা রয়েছে, খুলে দিলাম।
1: তারপরে যেটা হয়েছে,
0: এবং রতন আমি দুজনে মিলে খুড়োর জমিতে পাঠিয়ে দিলাম, কড়াই গাছ ছাগলে মুড়িয়ে খাচ্ছে। দূরে গাছের আড়ালে থেকে দাঁড়িয়ে দেখলাম, দেখলাম খুড়ো এসে গেছে, ছাগল তাড়াচ্ছে। সে বহু বছর আগের কথা, শৈশবের কথা আজ মনে পড়লো, কি ঘটনা।
1: মানে এইটা ভেবে আর কি মনের মধ্যে আর কি পৈশাচিক একটা আনন্দ হয়েছিল আর কি, বুঝতে পারছি আর কি ব্যাপারটা।
0: আচ্ছা আরেকটা মেসেজ পড়ি। নমস্কার, আমি সৌগত ব্যানার্জি, বেহালা, কলকাতা থেকে। আজকের বিষয় অনুযায়ী আমি আমার বন্ধুদের নিয়ে একটা বড় কাণ্ড করেছিলাম, আরো বড়। আচ্ছা দেখি, আমাদের স্কুলে প্রতি বছর অনুষ্ঠান হয়, এইবারও সেই রকম একটা অনুষ্ঠান হচ্ছিল। আমার সেই অনুষ্ঠান দেখতে দেখতে আমার খিদে পেয়ে যায় এবং আমরা স্কুলের বাইরে এসে একটা দোকানে খাবার খাই। কিন্তু খাবার পর আমরা দেখি সেই যেখানে খাবার মতো কোনো জল ছিল না, তাই কাকু জল আনতে গেলে আমরা লক্ষ্য করি আইসক্রিমের যে বড় ডিব্বা থাকে সেটা খোলা। আমরা সেখান থেকে প্রত্যেকে 60 টাকার আইসক্রিম তুলে নিয়ে পালিয়ে যাই।

0: বন্ধুগুলোর নাম হলো রীতমচন্দ্র, অনিকেত দাস, সৌরভ সরকার দাস আর আমি। কি অবস্থা তোমরা তো দেখছো, মানে
1: এই মানে আমরা দুজন নেপথ্য নায়কের নাম চেয়েছিলাম, এখানে তো নায়কে নায়কে ভরপুর হয়ে গেছে আর কি,
0: এটা বাহিনী হয়ে গেছে
1: একদমই। তাই কবে আর ছোটবেলায় আর কি নায়ক সিনেমাটা দেখেছিলাম আর কি, যাই হোক তার সঙ্গে এর কোনো মিল নেই আর কি, বিশ্বাস করে এটা পুরোপুরি আর দেয়া নেই আর মতো ব্যাপার।
0: এটা অনেকটা হয়েছে ল্যাচকাটা বাঁদরেরা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: সেই মুহূর্ত যে সময়টা আমাদের একটু কবিসত্তাটা জাগ্রত করার চেষ্টা করি আমরা আর কি, মানে ছড়া কাটিং এর মাধ্যমে। আর ছড়া কাটিং মানেই তোমরা জানো, এক লাইন আমরা অলরেডি দিয়ে দিই এবং তারপরের লাইন তুমি সাজিয়ে আমাদেরকে পাঠিয়ে দাও 9803659992 তে।
2: এটা অনেকটা হামদো হামারে দো, মানে ওই হামদো দেঙ্গে আর আব্দো দেঙ্গে ফির চার লাইন হয়ে যায়গা,
1: একদমই তাই।
2: যাই হোক, জোকস পার্ট, মানে দুটো লাইন আমরা দেবো, তারপর দুটো লাইন বা চারটে লাইন তুমি অ্যাড করে তোমার শিল্পী সত্তাটাকে জাগিয়ে তুলবে। আর 9903659992 তে তোমার লেখা সেই মজার ছড়াটা বা ভালো লাগার ছড়াও হতে পারে, সেটা লিখে পাঠাবে অমরজিৎ। আর দেবারতে তো বসেই আছে এই জন্য পড়ার জন্য,
1: একদমই তাই। তোমার ছড়া ইজ ইকুয়াল টু আমাদের পড়া।
2: ও মাই গড, ও এখানেই হয়ে গেল। যাই হোক, দুটো লাইন বলি। বিকেলের আড্ডায় এক কাপ চা, ঝালমুড়ি সিঙ্গারা ছাড়া জমে না।
1: বিকেলের আড্ডায় এক কাপ চা, ঝালমুড়ি সিঙ্গারা ছাড়া জমে না। এর পরের লাইনটা কি তুমি লিখে পাঠিয়ে দেবে? যদি তুমি এইটাকে দুটো লাইন ধরো তাহলে বাদ বাকি দুটো লাইন তুমি ধরে পাঠিয়ে দিতে পারো, কিন্তু এমন ছড়া লিখো না যেটা অনন্তকাল ধরে অমরজিৎ এবং দেবারদিকে পড়ে যেতে হয়।
2: পড়তেই পড়তেই পড়তেই আমরা পড়ে গেলাম,
1: একদমই তাই। কিন্তু ওই যেটা বলছিলাম যে মাঝে মাঝে কিছু বিষয় ব্র্যাকেটের বাইরে রাখতে হয়, মানে একটু কমন ব্যাপার স্যাপার আর কি। ওই যে আগের ঘন্টায় যেরকম বলছিলাম না ম্যাথমেটিক্স এর সঙ্গে সম্পর্ক রয়েছে, এবার কিন্তু ম্যাথমেটিক্স নয়, রোম্যান্স থেকে শুরু করে দুঃখ সমস্ত কিছুর সঙ্গেই তার সম্পর্ক রয়েছে।
2: এই দাঁড়া দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্রেক লাগা।
0: বাম্পার বার্থডে,
2: কেন ব্রেক লাগালাম অমরজিৎকে? কারণ যে আর কি রোম্যান্সের কথা বলছে আর কি, যে এত রোম্যান্স রোম্যান্স করে বেড়ায়, না না না না, অন স্ক্রিন না, গানে গানে, সে কিন্তু আজকে কেক কাটছে।
1: একদমই তাই, আজকে কেক কাটছে। আজকে কেক কাটছে কে? আজকে সোনু সুদের কথা আমরা বলেছি, আজকে তোমার কথা আমরা বলেছি এবং তার সঙ্গে আরো একজন সোনু। ইয়েস, সোনু নিগম, তার কিন্তু আজকে জন্মদিন। আর সোনু নিগমের জন্মদিন যখন আজকে রয়েছে, তখন সোনু নিগম সম্পর্কে আলাদা করে বলার কোনো কিছুই নেই। সোনু নিগমের ভয়েস আমরা অত্যন্ত ফ্যান এবং সোনু নিগমের গান আমাদের প্লেলিস্টে নেই তা তো হতেই পারে না, সেই কারণের জন্য

0: আমরা আজকে ওই যে পরপর যে তিনটে হ্যাট্রিক নামক কি একটা বেশ বস্তু আছে না, সেই তিনকে তিন গানের হ্যাট্রিকে কিন্তু এই মুহূর্তে তোমার জন্য পরপর তিনটে সোনু নিগমের গান অমরজিত এবং দেবারতী ঠিক করে রেখেছে।
1: এফএম রেনবোতে তিনকে তিন।

0: কলকাতা। কিন্তু ক্যাফে কলকাতার কথা যতই বলি না কেন, অমরজিৎ এবং দেবারতি দেখছে সময়টা কিন্তু একেবারে শেষের পথে, মানে এই ঘন্টাও কিন্তু সময়টা শেষ হয়ে গেল প্রায়। আমরা সোনু নিগমজির তিনখানা গান শুনছিলাম, কেন তার কারণ হচ্ছে আজকে কিন্তু একটা স্পেশাল দিন।
1: হ্যাঁ, আজকে সোনু নিগমের বার্থডে এবং তার জন্য এই গানে গানে বার্থডে সেলিব্রেট করলাম তিন একে দিন গানের হ্যাট্রিকে। আর এখন স্টুডিও ক্লকে 5:56 হয়ে 57 সেকেন্ড, মানে এইবার একটা ছোট্ট গান, পুচকি গান, আর সেই গানের পরে এটা 2 মিনিটের নিউজ ব্রেকের পর ঠিক 6:02 নমস্কার কলকাতা নয় ক্যাফে কলকাতা। ক্যাফে কলকাতা নিয়ে অমরজিৎ আর দেবারতি দুজনেই ফিরে আসি। তুমি কিন্তু কোথাও যাবে না, তাহলে আড়ি করে দেবো।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে অনিন্দিতা ভট্টাচার্য। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া বলেছেন, কর্মীদের সামাজিক সুরক্ষা সংক্রান্ত নীতি কোড অন সোশ্যাল সিকিউরিটির আওতায় দেশের গিগ শ্রমিক এবং বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে উপার্জনকারী ব্যক্তিরা আইনি স্বীকৃতি পেয়েছেন। রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে ডঃ মান্ডভিয়া বলেন, ভারতই বিশ্বের প্রথম দেশ যারা এ ধরনের আইনি স্বীকৃতি প্রদান করেছে। জাপানের কুমামোতোয় মঙ্গলবারের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28। উদ্ধার কাজ এখনও চলছে এবং জীবিতদের খোঁজে তৎপরতা অব্যাহত। প্রায় 10,000 মানুষ উদ্ধার কেন্দ্রে রয়েছেন। পশ্চিমবঙ্গ পুলিশকে দেশের সেরা পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলার চেষ্টা চালানো হবে বলে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী মত প্রকাশ করেছেন। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে আজ রাজ্যে পুলিশের ট্রেনিং একাডেমির বড়াখানা অনুষ্ঠানে যোগ দিয়ে গত 2 মাসে পুলিশের কাজের প্রশংসা করেন তিনি। তিনি বলেন, সরকার পরিবর্তনের পর থেকে আইন শৃঙ্খলা রক্ষা, দুর্নীতি দমন, সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা, দাগী অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কাজ পুলিশ সাফল্যের সঙ্গেই করেছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই স্কুল শিক্ষায় সিলেবাসে আমূল পরিবর্তন করা হবে বলে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন। এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানান, সরকার ইতিমধ্যেই রাজ্যের জাতীয় শিক্ষানীতি কার্যকর করার কথা ঘোষণা করেছে। সেই নীতিকে সামনে রেখে সিলেবাসের সংশোধন

0: এবং পরিমার্জনের জন্য গঠন করা হয়েছে সিলেবাস কমিটি। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেছেন, চাষিদের স্বার্থ রক্ষাই সরকারের মূল লক্ষ্য, সেই কারণেই প্রতি কুইন্টালে ধানের মূল্য 200 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। তবে সরকার ব্যবসায়ীদের বিরোধী নয় বলেও স্পষ্ট করেন তিনি। খাদ্যভবনে চালকল মালিকদের সঙ্গে বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দেন তিনি। কোনো গুদামে কোনো আধিকারিক টাকা দাবি করলে তাহলে সরাসরি তা সরকারকে জানাতে হবে বলে তিনি উল্লেখ করেন। দুদিনব্যাপী মোহনবাগান দিবস উদযাপন অনুষ্ঠান আজ শেষ হচ্ছে। কলকাতার নেতাজি ইন্ডো স্টেডিয়ামে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ক্রীড়ামন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খা সহ ক্লাবের শীর্ষ আধিকারিক এবং খেলোয়াড় ও সমর্থকরা। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: ততই ওটা
1: বসন্তী ছিল, এটা বাসন্তী আর কি,
0: ততই অমরজিৎ বলবে যে নাচতেই হবে, কারণ আমরা তো রয়েছি কোথায়।
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতাতে তোমাদের মেসেজ কিন্তু চলে এসেছে। শাওন বারাসাত থেকে আমাদেরকে মেসেজ করে বলে দিচ্ছো, তোমাদের আগের টপিকের টেক্সটগুলো শুনছিলাম, একজনের বাবার বদলে নিজে বিয়ে করে নেওয়া আর অন্য একজনের নিজের বদলে বাবার বিয়ে করে নেওয়া, ঘটনা দুটো মনে পড়লে এখন আমি পাগলের মতো হাসছি। তাহলে ভাবো শাওন, আমরা এই হট সিটে বসে যখন মেসেজগুলো পড়ছি তখন আমাদের অবস্থাটা কি হচ্ছে আর কি,
0: আমাদের ওই কাতুকুতু পুরো লেগেছে তখন, ওই যতই বলছি হাসবো না জোর করে হাসি যাচ্ছে।
1: একদমই তাই, এই যে দুজন সদা সিঙ্গেল, হ্যাঁ কি ঠিক বললাম না বেটি, ওই
0: মানে আমরা আর কি, হ্যাঁ আর কি, কি আর করব বলো, অমরজিৎ আর দেবারতী দুজনেই
1: একদম, আমরা তো দুজনেই একদম একেলা মন। যাই হোক না কেন, ছড়া কাটিং এ চলে আসি। আমরা কিন্তু তোমাদের জন্য একটা ছড়া কাটিং রেখেছিলাম, সেই ছড়া কাটিংটা কিন্তু আরো একবার তোমার জন্য।
2: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং,
0: হ্যাঁ মানে ছড়া কাটিংয়ে দুইখান লাইন দিয়েছিলাম এবং দুটো লাইন দিয়ে বলেছিলাম দেখি কেমন জুড়তে পারো আরও দুটো কি চারটে লাইন, এবং সেই লাইন দুটো অ্যাড করে বা চারটে লাইন অ্যাড করে বলেছিলাম লিখে পাঠাতে 9903653992। যারা লেখনি এখনও সময় আছে বস, লিখে পাঠাতে পারো, আর যারা লিখেছো তাদের মেসেজ পড়বো। তবে একবার লাইন দুটো রিপিট করি, বিকেলের আড্ডায় এক কাপ চা, ঝালমুড়ি সিঙ্গারা ছাড়া জমে না।
1: এর পরের দুটো লাইন শাওন যেটা বারাসাত থেকে লিখে দিয়েছে, বর্ষাকাল এমনই চলুক বৃষ্টি যেন ছেড়ে চলে যায় না, শাওন তুমি আমার দলে চলে এসো, মিলাও হাত,
0: এইভাবে এইভাবে দলবাজি করলে হবে না,
1: এইভাবে দলবাজি করা যাবে না। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছো, বিকেলের আড্ডায় এক কাপ চা, ঝালমুড়ি ছাড়া চলে না। তোমরা যদি আড্ডা মারতে চাও তাহলে সঙ্গে সঙ্গে চলে এসো, আমার সাথে চলে এসো। আচ্ছা ওকে, একদম আমরা কিন্তু রয়েছি। বৃষ্টি স্নাত বিকেলে অমরজিৎ এবং দেবারতীকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। বিকেলের আড্ডায় এক কাপ চা, ঝালমুড়ি সিঙ্গারা ছাড়া একদম চলে না, পরনিন্দা পরচর্চা ছাড়া আসর কোনোভাবেই জমে না। শ্যামসুন্দর দাস গড়িয়া কলকাতা থেকে,
0: একদম সঠিক কথা, একদম আপনি একদম সহি জবাব দিয়ে।
1: দেবারতী হঠাৎ করে কেমন জানি না দুবার ভিমি খেয়ে গেল, তারপরে আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছ, প্রিয় দেবারতী দিদি ভাই এবং অমরজিৎ দাদা ভাই, দূর থেকে ভেসে আসা কামিনী ফুলের সৌরভ ভরা সান্ধ্যকালীন শুভেচ্ছা জানালাম। আমি যেখানে বসে আছি সেখান থেকে কিছুটা দূরে একটা বড় আকারের কামিনী ফুল গাছ আছে, গাছটা পুরো সাদা ফুলে ঢাকা, অপরূপ সৌন্দর্য স্নিগ্ধ সৌরভে পরিবেশ পবিত্র করে তুলেছে। যাই হোক এবারের ছড়া কাটিংয়ে আসি, বিকেলের আড্ডায় এক কাপ চা, ঝালমুড়ি সিঙ্গারা ছাড়া জমে না, ঝালমুড়ি খাই বটে সিঙ্গারাতে আড়ি, পটল তুলতে আমি চাই না তাড়াতাড়ি, মেপে জেপে খাই আমি তাও ভুড়ি কমে না, এগুলো ছাড়া আবার চা খাওয়া জমে না। মানে রিসাইকেলের ব্যাপার স্যাপার,
0: ঘুরে ফিরে সেই একই কথা, মুড়ি চাই আর সিঙ্গারা,
1: মানে লক্ষ্মী ছাড়া, এরকম টাইপের লিরিক্স লিখেছিল। আচ্ছা
0: আরে এটা হলো লক্ষ্মী ছাড়ার গানকে আর কি আরেকটু মোটিভেটেড করে দিল,
1: বুঝতে পেরেছি মেয়েটা একেবারেই ডুবে গেছে আর কি, লক্ষ্মী ছাড়া নয় লক্ষ্মী ছাড়া।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এক্স্যাক্টলি এইটা শোনার পর তোমাদের মনে হতেই পারে যে এখন কি কোনো জ্যাম জান জমায়েত এই সমস্তর কোনো ব্যাপার স্যাপার আছে? সেইটা জানার জন্যে মানে যারা একটু মনে করছো যে শহর কলকাতায় আমার গাড়িটা নিয়ে বেরোতে পারবো কি পারবো না, কোনো রাস্তা আটকে আছে কি নেই, এইটা জানার জন্য আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম আমাদের এই টেলিফোনের মাধ্যমে লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে। সেখান থেকে সার্জেন্ট আমাদেরকে কি জানিয়েছেন সেটাই কিন্তু এই মুহূর্তে শুনে নেব।
2: শুনছো ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা
2: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা।
1: ইয়েস, ক্যাফে কলকাতাতে তো আমরা রয়েছি। আর যখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ার কথা বললাম, এই সময়টা যখন প্রচণ্ড বৃষ্টি টিষ্টি হচ্ছে, একটা জায়গা, যে জায়গাটা নিয়ে না চন্দ্রবিন্দু কখনো গান তৈরি করেছিল কিনা আমি জানি না, কিন্তু একটা গানের মধ্যে সেই কথাটা ছিল, সেটা কি বলতো? এইরকম গানটা ছিল না, সূর্যের দিকে চেয়ে না চোখে ঝিলমিল লেগে যাবে আর কি।
4: মানে না না, আমি তো অন্য কথা বলছি।
1: ও আচ্ছা, আর একটা চন্দ্রবিন্দুর গান আছে ঝিলমিল নিয়ে, যাই হোক সেটা জানতামই না।
4: ঝিলমিল ঘুরতে যাব।
1: ও তাই নাকি? সেটা আবার কোথায়?
4: এক্ষুনি ঘুরতে যাব।
1: এক্ষুনি? তোমার তো আবার উঠলো বাই তো ঝিলমিলি যাই আর কি।
4: পাহাড়ে তো এখন যাওয়া যাবে না, কারণ পাহাড়ে মাঝে মধ্যে ধস নামছে। আর দার্জিলিং এও যেতে হবে না এত দূরে, তবে একদম কাছে এই যে বাঁকুড়া, এই তো
1: বাঁকুড়া
4: জেলার খাতড়ার যে জঙ্গল ঘেরা পাহাড়ি জনপদ, মানে ঝিলিমিলি কিন্তু অতটাই সুন্দর। এই কারণেই তো বলা হয় যে দক্ষিণবঙ্গের দার্জিলিং বলা হয় ঝিলিমিলিকে। আর কি পাবে না তুমি সেখানে, মানে পাহাড়ি পথ, ঘন সবুজ বন, মনোরম প্রকৃতি, ও মাই।

0: গড, চলো শোটা করে আমি পালালাম।
1: আসলে ব্যাপারটা হচ্ছে কি, কেউ যদি এখন ঝিলিমিলিতে গিয়ে মনে হচ্ছে একদম ক্যালিম্পং এর ফিল নিচ্ছে আর কি, কার্শিয়াং ক্যালিম্পং, দার্জিলিং কিন্তু যেতে হবে না, কিন্তু ফিলটা তোমার চাই সেই রকম রাস্তারই, যাই হোক না কেন। আসলে ব্যাপারটা হচ্ছে কি, দেবারতি মাঝে মধ্যে এরকম কল্পনা টল্পনা করে থাকে আর কি, চন্দ্রবিন্দুও কিন্তু এরকম কল্পনা করেছিল, কি বলতো, সূর্যের দিকে যেও না চোখে ঝিলমিল লেগে যাবে, ব্যাপারটা মনে হয় সত্যিই আর কি।

0: শুধুমাত্র কি এইরকম ভাবেই ঝিলমিল লাগে তা কিন্তু নয়, আমার মনে হয় ঝিলমিল আরও অনেক রকম ভাবে লাগে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই যে পিএনপিসির কথাটা বলেছিলাম না, এই পিএনপিসির কথাটা শুনে আমাদের একজন লিসনার অ্যান্ডি, ওর কিন্তু খুব ভালো লেগেছে। ও কিন্তু বলছে যে পিএনপিসি করতে গেলেও তো একটা ট্যালেন্ট লাগে নাকি। হাউ ট্যালেন্টেড উই আর, যাই হোক না কেন।
1: তবে আরো ট্যালেন্ট তোমরা দেখিয়েছো, কারণ ছড়া কাটিং এ যে দুটো লাইন দিয়েছিলাম, বিকেলের আড্ডা এক কাপ চা ঝালমুড়ি সিঙ্গারা ছাড়া জমে না, তারপরে বেশ দু চার লাইন অ্যাড করে লিখে পাঠিয়েছো, চটপট পড়ে ফেলি। পায়েল ব্যানার্জি লিখেছে বেলঘড়িয়া থেকে, বিকেলের আড্ডা এক কাপ চা ঝালমুড়ি সিঙ্গারা ছাড়া জমে না, হৃদয়ের এই পাখির ঝাঁক কোনো কথাই বলে না, মনের এই আশাগুলি প্রদীপ হয়ে জ্বলে না। বাহ বাহ বাহ, বেশ একটা কাব্যিক কাব্যিক ব্যাপার আছে,
0: একদমই তাই, অনেকটা তোমার মতো আর কি।
1: পরেরটায় যাই, আমি রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত বলছি। আমার মতে বিকেলের আড্ডায় এক কাপ চা ঝালমুড়ি সিঙ্গারা ছাড়া চলে না, এটার ছড়া কাটিং হলো বিকেলের, আচ্ছা বিকেল হলেই আড্ডা জমে চায়ের দোকানটার কোণে, এক কাপ চা ঝালমুড়ি আর গরম সিঙ্গারা দুই হাতে, গল্পে গল্পে হাসির লহর, মনটা ভাসে মেঘের ভেলায়, চা ঝালমুড়ি ছাড়া বিকেলটা যেন রং নেই কোনো খেলায়। বেশ বেশ বেশ, কিন্তু ছন্দ চেঞ্জ হয়ে গেছে, ফাইন ঠিক হে। পরে মেসেজ লালমোহন মাঝি জালালসেই বউবাজার থেকে, আচ্ছা আমার আগের দুটো লাইনের সঙ্গে অ্যাড করেছ, যদিও আমি চা খাই না, যদি হয় গিন্নি অজান্তার, হতে চা সে চা না খেয়ে না পারি, না খেয়ে পারি না, কি লিখতে চেয়েছো এটা বোঝা একটু,
0: যদি আরেকটু আরেকটু বুঝিয়ে ব্যাপারটা বলতে আর কি, হ্যাঁ তাহলে আরেকটু ভালো হতো আর কি।
1: হাওড়া থেকে রীতা লিখেছো, বিকেলের আড্ডায় এক কাপ চা ঝালমুড়ির সিঙ্গারা ছাড়া জমে না, জাঙ্ক ফুড দেখলেই খাই তাই ওজন কমে না।
0: এটা যাই হোক না কেন, অমরজিৎ এবং দেবারতি একমত আর কি। হ্যাঁ, এই বিষয়ে আমাদের কোনো কোনো কন্ট্রোভার্সি নেই।
1: একদমই তাই, কন্ট্রোভার্সি আমরা করি না। ওকে, আড্ডা ছাড়া চা সিঙ্গারা মুড়ি জমে না, শর্মিষ্ঠা, আচ্ছা শর্মিষ্ঠা এর সঙ্গে তুমি অ্যাড করে দিয়েছো, বেশ বেশ বেশ। আর এই যে এত ছড়া ছড়া, সবকটা ছড়া হয়তো পড়ে ওঠা হলো না, দুঃখিত। আর এই যে দুঃখ কোথায় রাখবো জানি না, আমি ছড়া মিলিয়ে দিলাম আর কি।
0: একদমই তাই, মানে এইরকম না, হ্যাঁ এইরকম ভাবেও তো ছড়া মেলানো যায়, সেটা তো আমরা দেবারতীর থেকে শিখতে পারি নাকি। কিন্তু আমরা যেটা করতে পারি এই মুহূর্তে, তোমরা যারা যারা ছড়া কাটিং রিপ্লাই দিয়েছো তাদের সবার জন্য কিন্তু অন্তত হাততালি তো দিতেই পারি।
1: যারা হাততালি, হ্যাঁ হ্যাঁ, মানে আমরা লোক ভাড়া করে এনেছিলাম, বিশ্বাস করো লোক ভাড়া করে এনেছি,
0: একদম তাই। এবং তারা বলছে 6:25 বেজে গেছে বাবু, এবার কিন্তু আমাদেরকে বেরোতে হবে।
1: ইয়েস, আমরা পেমেন্ট ক্লিয়ার করে দিলাম।
0: একা কেন বেরোবে, আমরাও তো বেরোতে পারি নাকি, মানে আমরাও তো এই মুহূর্তে হট সিটটা ছেড়ে দিতে পারি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, সেই 4:02 থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল। অমরজিৎ এবং দেবারতী তোমার সঙ্গে 28 তারিখেও ছিল, আজকে 30 তারিখ, 30 তারিখেও রয়েছে, ঠিক পার্ট 1 পার্ট 2 নিয়ে আবারও কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। ইয়েস, টেক কেয়ার, বাই বাই, সবাই ভালো থেকো। 7 FM Rainbow, তোমার সঙ্গে সব সময় থাকুক।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। অর্থ তছরূপ এবং সন্ত্রাসবাদে অর্থ জোগানোর তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি চেন্নাই, কোয়েম্বাটুর, হায়দ্রাবাদ এবং মুম্বাইয়ের ১৬টি স্থানে যৌথভাবে তল্লাশি চালিয়েছে। ২০২২ সালে কোয়েম্বাটুরে বিস্ফোরণের ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এই অভিযান বলে জানা গেছে। ওই হামলায় মূল ভূমিকা পালন করেছিল জামিশা মুবিল নামে এক জঙ্গি। তদন্তে ইডি জানতে পেরেছে জঙ্গি কার্যকলাপের জন্য আইএসআইএস অনুপ্রাণিত এই জঙ্গি গোষ্ঠী নানাভাবে অর্থ সংগ্রহ করত। আগামী শিক্ষাবর্ষ থেকেই স্কুল শিক্ষায় সিলেবাসে আমূল পরিবর্তন হবে বলে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন। এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানান, সরকার ইতোমধ্যেই রাজ্যে জাতীয় শিক্ষানীতি কার্যকর করার কথা ঘোষণা করেছে। এই নীতিতে কে সামনে রেখে সিলেবাসের সংশোধন এবং পরিমার্জনের জন্য গঠন করা হয়েছে সিলেবাস কমিটি। পশ্চিমবঙ্গ পুলিশকে দেশের সেরা পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলার চেষ্টা চালানো হবে বলে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী মত প্রকাশ করেছেন। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে আজ রাজ্যে পুলিশের ট্রেনিং একাডেমির বড়াখানা অনুষ্ঠানে যোগ দিয়ে গত দুই মাসে পুলিশের কাজের প্রশংসা করেন তিনি। তিনি বলেন, সরকার পরিবর্তনের পর থেকে আইন শৃঙ্খলা রক্ষা, দুর্নীতি দমন, সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা, দাগি অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কাজ পুলিশ সাফল্যের সঙ্গেই করেছে। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেছেন, চাষিদের স্বার্থ রক্ষাই সরকারের মূল লক্ষ্য। সেই কারণেই প্রতি কুইন্টালে ধানের মূল্য ২০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। তবে সরকার ব্যবসায়ীদের বিরোধী নয় বলে স্পষ্ট করেন তিনি। খাদ্যভবনে চালকল মালিকদের সঙ্গে বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দেন তিনি। কোনো গুদামে কোনো আধিকারিক টাকা দাবি করলে তা সরাসরি সরকারকে জানাবারও পরামর্শ দেন তিনি। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কোচবিহার, কালিম্পং ও উত্তর দিনাজপুর এলাকায় ধস নামার সতর্কতা রয়েছে এবং কিছু নদীতে জলস্তরও বৃদ্ধি পেতে পারে। এদিকে সক্রিয় মৌসুমে অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে। এ মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে যন্তরমন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন মোতায়েন থাকা র্যাপিড অ্যাকশন ফোর্স র্যাফের হাতিয়ার ব্যবহারের সমস্ত নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ভিড় সামলাতে ধাতব পেলট গান ব্যবহারের ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে দায়ের করা হয়েছে একটি আবেদন। আবেদনের শুনানিতে শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারকে এই আদেশ দেয়। পশ্চিমবঙ্গ পুলিশকে দেশের সেরা পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলার চেষ্টা চালানো হবে বলে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী মত প্রকাশ করেছেন। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে আজ রাজ্য পুলিশের ট্রেনিং একাডেমির বড়াখানা অনুষ্ঠানে যোগ দিয়ে গত দু মাসে পুলিশের কাজের প্রশংসা করেন তিনি। 2018 সাল থেকে রাজ্যে বিদ্যালয়ের পাঠ্যসূচির আমূল পরিবর্তন করা হবে। বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মণ আজ বিকাশ ভবনে এক অনুষ্ঠানে একথা জানান। তিনি বলেন, প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নতুন সিলেবাস তৈরি করা হবে। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ রাজ্যের নিজস্ব থানা পেল। এবার থেকে রাজ্যের আর অন্য কোনো সাধারণ বা স্থানীয় থানার পরিকাঠামোর ওপর তাদের নির্ভর করতে হবে না। স্বরাষ্ট্র দপ্তর থেকে আজ এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের অতি সহজে নিরাপদে ও তাড়াতাড়ি সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে পৌঁছে যাওয়ার জন্য শিয়ালদা স্টেশনে নতুন একটি সেন্ট্রাল গেট চালু হয়েছে। শিয়ালদার ডিআরএম রাজীব সাক্সেনা আজ এই পথের শুভ সূচনা করেন। মোহনবাগান দিবস উপলক্ষে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ এক অনুষ্ঠানে ক্লাবের প্রাক্তন সচিব অঞ্জন মিত্রকে মরণোত্তর মোহনবাগান রত্ন সম্মান প্রদান করা হয়। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রজাতরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। জাতীয় শিক্ষানীতি বা এনইপি 2020 সঙ্গে সঙ্গতি রেখে পশ্চিমবঙ্গের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে চালু হতে চলেছে নতুন পাঠ্যক্রম। রাজ্য শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে 2028 থেকে কার্যকর হবে। আজ কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ জানান, প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাসের পাঠ্যক্রম পুনর্গঠন করা হচ্ছে। আগামী 2 আগস্ট বিকশিত ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে নেশামুক্ত ভারত কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কর্মসূচির প্রস্তুতি হিসেবে আজ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যপাল আর এন রবি। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও অনিয়ম রুখতে একটি সংশোধনী বিল আজ রাজ্যসভায় আলোচনার জন্য পেশ করা হয়েছে। গতকালই এটি লোকসভায় পাশ হয়েছিল। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় 1971 সালের মূল আইনটি সংশোধন করার লক্ষ্যে এই বিলটি লোকসভায় পেশ করেন। নতুন দিল্লিতে আজ কাবেরী জল ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। বৈঠকে কর্ণাটক, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরি সরকারের প্রতিনিধিরা অংশ নেন। সভা চলাকালীন কাবেরী অববাহিকার সার্বিক জলবায়ু এবং আবহাওয়া সংক্রান্ত পরিস্থিতি এবং আগামী 15 দিনের জন্য বিলিগুন্ডু নদীতে জলের প্রবাহের পরিমাণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভারতের উন্নতি হুডা, দেবিকা সিহাগ, তানভীর শর্মা এবং কিরণ জর্জ তাইপি ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মেয়েদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের জ্যাভলিন থ্রোয়ারদের দুর্দান্ত পারফরমেন্স অব্যাহত। যোগ্যতা অর্জন পর্বে পঞ্চম স্থানে শেষ করে পুরুষদের জ্যাভলিন ফাইনালে উঠেছেন নীরজ চোপড়া। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: পিএম জয়, অব গরিবো কে জয় বন গই হ্যায়।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।

0: ঘড়ির সময় ঠিক এখন রাত 9:03 এনে হুকড অন টু 107 এফএম রেনবো। তোমার সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি আর যে সৌরিক, আর আমার সঙ্গে রয়েছে আর যে মল্লিকা। এন্ড এই যে আজকের যে মৌসুমটা, আজকের যে ওয়েদারটা, এটা ফাটাফাটি ওয়েদার। কিন্তু মজার বিষয়টা কি জানো তো মল্লিকা, এই যে বর্ষাকালটা, এই বর্ষাকালটা বা অনেকের কাছে খুব একটা পছন্দের নয়,
1: ওটাই আমি তোমাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম।
0: আবার অনেক কাছে খুব পছন্দের
1: ভীষণ। তোমার কোন কাল লাগে বেশি ভালো লাগে বলো, তোমার কোন ঋতু সবচেয়ে প্রিয়?
0: আমার সবথেকে প্রিয় ঋতু হচ্ছে শীতকাল, ডেফিনেটলি। বাট আমি কেন এই কথাটা বললাম যে অনেকের কাছে পছন্দের নয় বা অনেকের কাছে পছন্দের, কিন্তু এই পছন্দ অপছন্দের মাঝখানে কেউ না কেউ একবার ওই বাইরে বেরিয়ে বৃষ্টির মৌসুমে রিমঝিম গিরে সাবান করবে। আবার কেউ খুব, যারা খুব হেলথ কনসিয়াস হয়, তারা আবার বলবে যে বৃষ্টিতে ভিজে না, ঠান্ডা লেগে যাবে।
1: তুমি কি সেই দলে?
0: না না না, দাঁড়াও বলছি আমি কোন দলে। আমি আসছি আমার দলটাতে, এবং আমার মনে হয় যে এই দলটা খুব কমন। এই দোনামোনার মাঝখানে না একটা জিনিস কমন থাকে, কি বলতো? খাওয়া দাওয়া।
1: খাওয়া দাওয়া একেবারে একেবারে। আর আমি সেখানেই আসছিলাম যে সৌরিক, তুমি তো বৃষ্টির কথা বলছো, আসবার সময় বেশ জ্যামও পেলাম, কারণ বৃষ্টিতে ভিজে গেছে আমাদের শহর এবং জল জমে গেছে, এবং সেই জলের মধ্যে দিয়ে যখন এগোচ্ছে আমাদের গাড়িটা, তার মধ্যে আমিও একটু বৃষ্টি ছাট আর কি।
0: আমি হয়তো ভাবছিলাম যে মল্লিকা বলবে যে আমার খাওয়ার কথা মাথা আসছে।
1: না না, আগে বৃষ্টি, কারণ বৃষ্টি বর্ষাকাল আমার এত পছন্দের, প্রথম ক্যাটাগরিতে কিন্তু আমি, সেই দলের মানুষ আমি।
0: আচ্ছা,
1: তাই জন্য ভীষণ মজা করতে করতে বৃষ্টি মাখতে মাখতে আজকে এসে উপস্থিত হয়েছি।
0: বৃষ্টি মাখা যায়, ওয়াও লাভলি, একটা মল্লিকার জন্য জোরে হাততালি প্লিজ।
1: থ্যাংক ইউ। হ্যাঁ, একেবারে সেটা করতে করতে চলে এসে মানে উপস্থিত হয়েছি আমার বন্ধু, আমাদের সবার বন্ধু সৌরিকের সঙ্গে আজকে আড্ডা মারতে, আড্ডা দিতে তোমাদের সঙ্গে।
0: একদম একদম একদম।
1: আর আজকে তো খাওয়া দাওয়া নিয়ে কথা হচ্ছে, ওখানে তো ফিরতে হবে, তাই তো?
0: খাওয়া দাওয়াতেই আমি আসছি, খাওয়া দাওয়াতেই আমি আসবো। কারণ এই দুটো যে দোনামোনার কথা মল্লিকা বললো, যে মল্লিকা হচ্ছে প্রথম দলে যে বৃষ্টি একদমই পছন্দ নয়,
1: আর তুমি বোধহয় মাঝামাঝি জায়গা।
0: আমি না, আমি হচ্ছি খাওয়া দাওয়ার দলে। একটা কমন ফ্যাক্টর থাকেই বর্ষাকালে, সেটা হচ্ছে খাওয়া দাওয়ার দলটাতে। আচ্ছা মল্লিকা, ধরো এই যে বর্ষাকাল, তোমাদের বর্ষাকাল খুব একটা পছন্দ নয় বলে তো আগেই বলে দিলে, কিন্তু এই যে বর্ষাকাল, ধরো বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর বাড়িতে তোমার একটা কোনো ফেভারিট রান্না হচ্ছে, সেই কোন খাবারটা হলে তোমার মুড ঠিক হয়ে যায়?
1: রানে না অর্ধভোজনের কথা বলছো? আমার তো আজকেই, যেমন আজকে দুপুরবেলা আমি নিজের হাতে বানিয়ে খিচুড়ি খেয়েছি, এবং সেখানে শুধুমাত্র এমনি ডাল চালের ব্যাপার না, তার মধ্যে সবজি টবজিও দিয়েছি, কারণ একটু সবজি খাওয়াটা দরকার, এবং গরম গরম খিচুড়ি, তার সঙ্গে চলে এসেছে ডিম ভাজা, পাঁপড় ভাজা, উফ দুর্দান্ত একটা হয়।
0: এটা প্রায় বর্ষাকালে সকলের বাড়িতেই হয়,
1: একেবারে।
0: এন্ড ডেফিনেটলি আমার বাড়িতে যদি এই মানে, যদি আমার কথা বলি আমি, তো বাড়িতে যদি মানে এই রান্নাটা হয় বৃষ্টির মৌসুমে, লুচি, গরম গরম লুচি আর
1: পাঁঠার মাংস,
0: না না কোনো মাংস টাংস নয়, একদম মানে গরম গরম আলুর দম, ঠিক আছে, বা না হলে একদম
1: যদিও কড়াইশুঁটি শীতকালের,
0: বা ওই সাদা আলুর তরকারি,
1: সাদা আলুর তরকারি, বাটি চড়চড়ি যাকে বলে,
0: তার সঙ্গে একটু বেগুন ভাজা হলে খুব একটা মন্দ হয় না। তো এই যদি এরকম রান্না হয়, তো আজকে আমরা এই খাওয়া দাওয়া রান্না নিয়ে বর্ষাকালে কেন কথা বলছি, ডেফিনেটলি তোমরা যারা পোস্টার দেখে নিয়েছো অলরেডি, মজারুর পোস্টারটা, তাহলে তোমরা জানো অলরেডি আমরা কি নিয়ে আজ কথা বলতে চলেছি। আর যারা এখনো জানো না, তো আজকে মজারুর আড্ডাতে আমি সৌরিক, আমার সঙ্গে মল্লিকা, আমরা আড্ডা দেবো। আমরা তোমাদেরকে প্রশ্ন করব যে এই বর্ষাকালে যে খাওয়া দাওয়া হয়, এবং খাওয়া দাওয়ার বিভিন্ন রকমের খাওয়া দাওয়া হয়, সেই সমস্ত কিছু নিয়ে,
1: সেই সব কিছু নিয়ে তোমাদের মতামত জানবো, এবং তার সঙ্গে থাকবে
0: মতামত, তোমাদের উত্তর জানবো।
1: উত্তরেরও আগে আমি একটুকুনি জানতে চাই যে তারা কোন দলে, এবং দলের থেকেও বড় কথা, এই বর্ষাকালে তাদের কোন খাবারটা ঠিক পছন্দ সবচেয়ে, যে তুমি আমাকে জিজ্ঞাসা করলে যে আমার কোন খাবারটা সবচেয়ে ফেভারিট,
0: বেশ
1: সেটাই আমরা জেনে নেবো আজকে বন্ধুদের থেকে। আর বন্ধুরা কিন্তু আজকে আমাদেরকে সরাসরি আমাদের যে পোস্টারটা গেছে যুবাণী কলকাতার পেজে, তার তলে কিন্তু কমেন্ট করে জানাতে পারে তাদের মতামত, এবং তার সঙ্গে একটা ছোট, একটা কি নাকি অনেকগুলো খেলা আছে সৌরিক,
0: অনেকগুলো রাউন্ড থাকবে। তোমরা জানো অলরেডি, যারা মজার শোনো তারা অলরেডি জানো, তোমরা একটু পরে আমরা লাইভ আসবো, ফেসবুক লাইভ আসবো। তবে তার আগে আমি একটা পোস্টার দিয়েছিলাম মজারুতে, এবং সেখানে যে কমেন্টগুলো এসেছে, একটা প্রশ্ন রেখেছিলাম মজারুর পোস্টারের মধ্যে, সেখানে প্রচুর প্রচুর উত্তর এসেছে, আমি সকলের নামই এক এক করে নেব। রকি ভাই বলছে বরফ, আশিস জানা বলছে
1: লবণ,
0: হ্যাঁ অভিজিৎ ছানা বলছে সল্ট, প্রতিমা দত্ত বলছে সল্ট, সৈকত চক্রবর্তী বলছে নুন, সবাই এরকম এক এক করে উত্তর দিয়েছে, লবণ সল্ট, লবণ সল্ট। মানালি বলছে, সুভাষ মাইতি বলছে, তনুশ্রী বেরা বলছে, আনোয়ার মলিয়া বলছে, মালা কুন্ডু বলছে, জয়দীপ বলছে, সবাই সবাই, এবং আমাদের যুবনের এক বন্ধু শানি দত্ত বলছে নুন, লবণ উত্তরটা। তো যে প্রশ্নটা ছিল,
1: প্রশ্নটাই তো আগে বলো,
0: যে আমার জলেই জন্ম, কিন্তু আমি জলে মিশলে হারিয়ে যাই,
1: হারিয়ে যাই।
0: উত্তরটা হচ্ছে কি সত্যি করি লবণ? তো যারা যারা সঠিক বলেছো লবণ, তাই জোরে হাততালি,
1: জোরে হাততালি।
0: এন্ড যে একজন আমি দেখছি বলেছে বরফ, আমাদের পোস্টার রয়েছে, পোস্টারে কমেন্ট করে জানা তোমাদের যে প্রথম রাউন্ড সেটা

0: হচ্ছে মজারুর ইয়র্কার। ঠিক আছে, এখানে আমরা কিছু ডিরেক্ট কোয়েশ্চেন করবো তোমাদের, তোমাদেরকে জাস্ট শুনে উত্তরটা ঝটপট বলতে হবে। আমাদের মজারুর পোস্টার যুবমানি কলকাতা অফিসিয়াল পেজে চলে যাও, সেখানে যে পোস্টারটা রয়েছে মজারুর, সেইখানে এসে উত্তর দাও।
1: প্রথম প্রশ্নটা কি এবারে বলবো? সরি, তাহলে বলে ফেলি বন্ধুদের জন্য, আজকে আমাদের প্রথম প্রশ্ন, রাজস্থানের ঐতিহ্যবাহী কোন মিষ্টি, একটা মিষ্টি আছে, সেটা মূলত এই শ্রাবণ মাসে কিন্তু তৈরি করা হয়, এবং বন্ধু তোমাকে কিন্তু জানাতে হবে এই মিষ্টিটার নাম কি।
0: একদম, রাজস্থানের ঐতিহ্যবাহী কোন মিষ্টি মূলত এই শ্রাবণ মাসে তৈরি করা হয়, ঝটপট উত্তর নিয়ে চলে এসো, আর উত্তর তোমরা দাও, আমরা উত্তরের অপেক্ষা ডেফিনেটলি থাকছি।
1: আর তার মধ্যে উত্তর পেতে পেতে আমরা
0: একটা সুন্দর গান ডেফিনেটলি আমরা শুনবো, গান তো থাকবে, আমি যেখানে বসে রয়েছি সেখানে গান থাকবে না এখন হয়, তো আমরা গানে ডেফিনেটলি ঢুকবো। অ্যান্ড উত্তর নিয়ে চলে এসো ঝটপট, প্রশ্নটা আরেকবার করে দিই, রাজস্থানের ঐতিহ্যবাহী কোন মিষ্টি মূলত এই শ্রাবণ মাসে তৈরি করা হয়। স্টে টিউন, তোমার সঙ্গে রয়েছি আমি আর যে সৌরিক, আমার সঙ্গে রয়েছে আর যে মল্লিকা, ফিরছি একটা সুন্দর গানের পর, এবং গানটা আমি আর বলছি নাকি
1: ভীষণ পছন্দের, একদম একদম মানাদের কণ্ঠে রইল তোমার জন্য এই গানটা, ফিরছি এক্ষুনি।

মাংসটা ঝাল হবে মেটে হবে আশুটা কেটে গিয়ে দেবে করে জুড়ে দেবে কান্না আমি শ্রী শ্রী ভজহরি মান্না খাইবার পাস গিয়ে রোম খাই প্রাস গিয়ে শিখেছি দারুণ এই রান্না আমি শ্রী শ্রী ভজ

0: আচ্ছা শরীর, তুমি যে এই যে প্রশ্নটা করলে বন্ধুদের জন্য, এই যে রাজস্থানের ঐতিহ্যবাহী কোন মিষ্টি যেটা এই শ্রাবণ মাসেই তৈরি করা হয়, সেই খাবারটা কি তুমি খেয়েছো নিজে?
1: না, খাওয়ার খুব ইচ্ছে রয়েছে, আমার টেস্ট করার ইচ্ছে
0: আছে। তাহলে একদিন যাওয়া যেতে পারে,
1: বর্ষাকালে মূলত কোন খাওয়া দাওয়া গুলো হয় এবং শুধু আমাদের ভারতবর্ষ না, বিভিন্ন জায়গায়। এবং মজুরির আড্ডা তোমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে আর্য শরীর কার্য মল্লিক। আমি দেখতে পাচ্ছি যে পোস্টারে কমেন্টে উত্তর ভরে গেছে। মনির উদ্দিন বলছে ঘেবার, মিলি রয় বলছে ঘেবার, কোয়েশ্চেন মার্ক করেছে, কোয়েশ্চেন মার্ক করলে তো আমি জানি না উত্তরটা কি হবে, উত্তর ঘুরে দিবে আমাকে প্রশ্ন করলে। আচ্ছা, রকি ভাই বলছে ঘেবার, শুভশ্রী বলছে ঘেবার, দাঁড়া বলছে ঘেবার, সঠিক উত্তর তাহলে কি মল্লিকা?
0: যখন বন্ধুরা বলছে,
1: না বন্ধুরা একজন কোয়েশ্চেন করেছে,
0: না না না তার কথা তো ধরছি না, একেবারেই সঠিক এবং সব প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছে, উত্তরটা হচ্ছে ঘেবার।
1: জোরে হাততালি, জোরে হাততালি। অ্যান্ড তার সঙ্গে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নতে। পরের প্রশ্ন খুব ইন্টারেস্টিং প্রশ্ন, আমার খুব পছন্দের একটা প্রশ্ন, আমি নিজে গেছি এবং আমি নিজে টেস্ট করেছি।
0: আমার খাওয়া হয়নি কিন্তু এই জায়গাটা ভীষণ ভীষণ পছন্দ,
1: ভীষণ পছন্দের একটা জায়গা এবং আমি টেস্ট করেছি খাবারটা। প্রশ্নটা হচ্ছে, মেঘালয়ের খাসিয়া উপজাতির বর্ষাকালীন প্রধান খাবার কি? আবার বলছি, মেঘালয়ের এক ধরনের উপজাতি রয়েছে খাসিয়া উপজাতি, তাদের একটি প্রধান খাবার তৈরি করা হয় এই বর্ষাকালে, এবং একটা রীতি রয়েছে একটা এই বর্ষাকালে এই খাবারটা কেন তৈরি করে, কারণ শ্রাবণ মাসকে তারা খুব পবিত্র মনে করে এবং ডিভোটিং টু গড, সেই জন্য এই খাবারটা তারা তৈরি করে প্রসাদ হিসেবে। তোমাদের বলতে হবে এই খাবারটার কি নাম।
0: চলে এসো তাড়াতাড়ি চটপট ফেসবুকে আমাদের যে যুববাণী কলকাতার পেজ আছে তার মধ্যে যে আমাদের সুন্দর আজকে একটা মিষ্টি পোস্টার গেছে,
1: নোনতা পোস্টার হয়েছে আজকে, একটা প্রসূতি নুনের কথা ছিল
0: ওই মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর ভালো পোস্টার গেছে মধ্যে কথা, যেটা আমি বলতে যাচ্ছিলাম। যাই হোক, তার তলায় কিন্তু কমেন্ট করে বন্ধু তোমরা কিন্তু সরাসরি আমাদেরকে উত্তর জানাতে পারো। চলে এসো চটপট, আমরাও তোমাদের জন্য অপেক্ষা করছি অধীর আগ্রহে। আর আজকে খাওয়া দাওয়া নিয়ে গল্প হচ্ছে শুনে, তাই তো তুমি আজকে কি খেয়েছো বলো?
1: আজকে আমার খাওয়া হয়নি সেইভাবে, কারণ আজকে আমি ভেবেছিলাম যে কিছু একটা বানাবো, তৈরি করবো, তো আমার মুড হয়নি আজকে, তো আমি একটা জিনিস খেয়েছি, এটা শুনলে এক্ষুনি সবাই যদি শোনে তারা খুব ভালো করবে, আমি নুডলস বানিয়েছিলাম। ঠিক আছে,
0: এই না গরম কালে এক বাটি রামেন বা নুডলস,
1: এটা সেই নুডলস নয়, এটা হচ্ছে ম্যাগি।
0: এটাই তো আমাদের বড় হয়ে ওঠার পেছনে, এই যে কিছু হলো না হলো রান্না করতে জানলাম না জানলাম আমরা নিজেরাই একটু জল ফুটিয়ে ম্যাগি তৈরি করে নিলাম, এটা তো একটা
1: শরীরের জন্য খারাপ,
0: অবশ্যই খারাপ, কিন্তু যাই হোক, আর লুচি এবং বাটি চচ্চড়ি করে ফেলেছে
1: অনুষ্ঠানের বন্ধুদের জন্য। আমরা এই মুহূর্তে মজুরির অনুষ্ঠানে রয়েছি, আমি সৌরিক, আমার সঙ্গে রয়েছে মল্লিকা। আর উত্তর প্রশ্নটা হচ্ছে যে মেঘালয়ের খাসিয়া উপজাতির বর্ষাকালীন প্রধান খাবার কি? আমরা এখন উত্তর অপেক্ষা করছি,
0: অপেক্ষা করছি বন্ধু, তাড়াতাড়ি চলে এসো চটপট তোমাদের উত্তর নিয়ে। আর তার মধ্যে কি আমরা কি আরেকটা গান শুনতে পারি শরিক? তোমাদেরকে গান শোনাবো আজকে, আমরা বর্ষার মরশুম, তার মধ্যে খাওয়া দাওয়ার কথা হচ্ছে, শরীর আমি চলে এসেছি, আমরা অফ এয়ারও খুব খাওয়া দাওয়া নিয়ে গল্প করছি। আর সেরকমই একটা গান রইলো তোমার জন্য বন্ধু, উষা উত্থপের কণ্ঠে, আমাদের ভীষণ পছন্দের শিল্পী উষা উত্থপ এবং খরচ মুখোপাধ্যায়ের কণ্ঠে রইলো তোমার জন্য এই গানটা। শুনতে থাকো যুববাণী।

0: ফিরে এলাম একটা সুন্দর গানের পর তোমাদের সঙ্গে মজারুর আড্ডা। এই মুহূর্তে রয়েছি আমি শরিক, আমার সঙ্গে রয়েছে মল্লিকা। যে প্রশ্ন তোমাদের করে গেছিলাম গানে যাওয়ার আগে, সেটা হচ্ছে মেঘালয়ের খাসিয়া উপজাতির বর্ষাকালীন প্রধান খাবার কি। এন্ড আমরা উত্তর পেয়েছি, দাঁড়া বলছে যে যাদহ অর দহিনম। ওকে, বাট যাদহ দাঁড়া, বাট আমি কমপ্লিট করি, বাট যাদহটা ধরো, কারণ ভুল হলেও ট্রাই করার জন্য হাফ পয়েন্ট দিও। বেশ, আচ্ছা। রকি ভাই বলছে পুঠারো। নাইস নাইস,
1: আশিস জানা বারুইপুর থেকে।
0: দাঁড়া, তুমি ফুল পয়েন্টস পেয়েছো, চিন্তা নেই, হাফ নয়, তুমি ফুল পয়েন্টসই পেয়েছো, তো চিন্তার কোনো কারণ নেই। এন্ড আমরা চলে যাচ্ছি আমাদের পরের
1: প্রশ্নে। এবং পরের প্রশ্ন হচ্ছে, দক্ষিণ কোরিয়ায় বৃষ্টি শুরু হলেই কিন্তু লোকেদের মধ্যে বিশেষ এক ধরনের প্যানকেক খাওয়ার কিন্তু ধুম পড়ে যায়। এবং বন্ধু, তোমাকে কিন্তু বলতে হবে প্যানকেকটির নাম কি। চলো চটপট বলে ফেলো এই প্যানকেকের নাম। এবং যেন তো এই প্যানকেকটি একটু নুনটাই হয়, আমার যতদূর মনে হয়, মানে আমি পড়েছি যে বোধহয় সবুজ, মানে পেঁয়াজ শাই যেটাকে বলে, মানে বা স্প্রিং অনিয়ন, সেইটা দিয়ে কিন্তু বানানো হয় এই খাবারটা।
0: আমরা কোনোদিন ট্রাই করিনি।
1: হ্যাঁ না, অনেক সময় জানো তো আমি প্যানকেক বলছি, বাট কিন্তু এটা গোলা রুটির মতন। তো ওই স্প্রিং অনিয়ন দিয়ে একটু নোনতা ধরনের এই প্যানকেকটা হয়। আরেকবার তোমাদের জন্য প্রশ্ন, দক্ষিণ কোরিয়ায় বৃষ্টি শুরু হলেই লোকেদের মধ্যে কিন্তু একটা বিশেষ ধরনের প্যানকেক খাওয়ার কিন্তু ধুম পড়ে যায়।
0: রাইট,
1: তোমাকে বলতে হবে যে প্যানকেকটার নাম কি।
0: প্যানকেকটার নাম কি, এন্ড বলে দাও উত্তর, ঝটপট চলে এসো। এন্ড ডেফিনেটলি গান তো তোমার জন্য থাকবেই। আচ্ছা, এবার তোমরা বলো বন্ধুরা যে তোমাদের কোনটা ফেভারিট, তোমরা প্লিজ আমাদের কমেন্ট করে জানাও। এন্ড বলো, লাইভে রয়েছি আমরা এই মুহূর্তে সরাসরি ফেসবুক লাইভে, একটু বৃষ্টির গান যদি না শুনি
1: আমরা, ভীষণ পছন্দের শিল্পী অরিজিৎ সিং এর কণ্ঠে তোমাদের জন্য থাকলো এই মিষ্টি গানটা। শুনতে থাকো যৌবানী ফিরছে এক্ষুনি।

0: এই বৃষ্টির মৌসুমে এই গানটা শুনলে আমার বারবার প্রেমে পড়তে ইচ্ছে হয়। আমি বলে দিলাম এটা কথাটা, কারণ এই মৌসুমে এরকম গান যদি না শুনি তাহলে মনটা ভরে না, আর এই সময় যদি খাবার হয়ে যায় তাহলে পেটটাও ভরে যায়।
1: অ্যান্ড
0: যে প্রশ্নটা তোমাদের করে গেছিলাম গানের আগে, দক্ষিণ কোরিয়ার বৃষ্টি শুরু হলে যে লোকেদের মধ্যে একটা এক ধরনের প্যানকেক খাওয়ার ধুম পড়ে যায়, সেই প্যানকেকটার নাম কি? তোমার অনেকে উত্তর দিচ্ছে রকি ভাই বলছে, আমাদের পোস্টারের কমেন্টে এসে বলছে রকি ভাই পেজন, শুভশ্রী বলছে পেজন, এখানে আমার লাইভে অনেকগুলো উত্তর দেখতে পাচ্ছি ফেসবুক লাইভে, পেজন পেজন অনেকেই বলছে, শুভশ্রী লাস্টে উত্তর চেঞ্জ করে বলছে আবার চিংড়ি, নাকি উত্তরটা তুমি অন্য কারণে দিলে?
1: আমাদের দলে যে আছে চিংড়ি দলে আছে সেটা বলছে।
0: তো শুভশ্রী বলেছে পেজন, আমি আগে দেখছিলাম মনিউদ্দিনও একটা উত্তর দিয়েছে পেজন বলেছে, তো যারা যারা বলেছো পেজন একটা জোরে হাত তালি,
1: জোরে হাত তালি,
0: দারুণ ভারী দিয়েছো। এবং তার সঙ্গে আমরা এই রাউন্ডটা শেষ করলাম, এরপর চলে যাচ্ছি আমাদের পরের রাউন্ডে। দুটো করে ভারতীয় খাবারের নাম বলবো আর একটা এমন খাবারের নাম বলবো যেটা ভারতে বিখ্যাত কিন্তু ভারতে উৎপত্তি নয়।
1: একেবারে
0: তোমাকে সেই খাবারটাই আইডেন্টিফাই করতে হবে। মানে ধরো তোমাকে আমি তিনটে খাবারের নাম বললাম, সেই তিনটে খাবারের মধ্যে দুটো খাবার হচ্ছে ভারতীয়, একটা খাবার ভারতেই পাওয়া যায় কিন্তু ভারতে উৎপত্তি নয়, ভারতের অরিজিন নয়,
1: তবে ভীষণ ফেমাস সেই খাবারগুলো, আমরা সবাই খেতে ভীষণ ভালোবাসি,
0: তোমাকে সেই খাবারটা আইডেন্টিফাই করে বলতে হবে। জাস্ট শুরু করছি তাহলে আমাদের বুলস আই আউট রাউন্ড। এন্ড তার সঙ্গে প্রথম সেট তিনটে খাবারের নাম, চিকেন টিক্কা মশালা, ঢোকলা এন্ড রোগান জোশ।
1: একেবারে। এবং বন্ধু তোমাদেরকে বলতে হবে যে এই তিনটে খাবার যার মধ্যে চিকেন টিক্কা মশালা, ঢোকলা এবং রোগান জোশ আছে, তার মধ্যে কোনটা অড ওয়ান আউট, মানে কোনটা ভারতে উৎপত্তি, মানে কোন খাবারটার ভারতে উৎপত্তি হয়নি,
0: ঠিক আছে? ভারতে খুব বিখ্যাত,
1: ভীষণ বিখ্যাত, এবং প্রত্যেকটাই বোধহয় আমরা খেয়েছি, মানে এরকম
0: প্রত্যেকটাই ফেমাস, প্রত্যেকটাই
1: একদম, এবং বোধহয় আমাদের মধ্যে কোনো বন্ধুই নেই যারা এই তিনটে খাবারের একটাও খাননি, তাই তো?
0: একদম।
1: তাই জন্য বন্ধু তোমরা কিন্তু সরাসরি চলে এসো। আবারও বলে দিচ্ছি যে যুবাণী কলকাতা যে পেজ আছে তার মধ্যে যে আমাদের আজকে পোস্টারটা গেছে মজারুর, তার তলায় কিন্তু সরাসরি তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের উত্তর, আর তার সঙ্গে কিন্তু আমরা আজকে আছি যুবাণী কলকাতার পেজ থেকে লাইভে, সেই লাইভের মধ্যেও কিন্তু তোমরা উত্তর জানাতে পারো।
0: একদম, জানা উত্তর। আর আমি দেখতে পাচ্ছি কমেন্টে অনেকে উত্তর করছে, উত্তর আসছে, নেট একটু সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি নেট একটু সমস্যার জন্য হয়তো আমরা উত্তরটা ডাইরেক্টলি পাচ্ছি না,
1: কিন্তু আমরা চেষ্টা করছি, চেষ্টা কিন্তু চলছে ক্রমাগত তোমাদের সঙ্গে জুড়ে থাকবার, কারণ এই গল্প করতে এবং আড্ডা দিতে কিন্তু আমরা প্রত্যেক দিন অধীর, মানে আগ্রহে থাকি, তো অপেক্ষা করে থাকি, তাই তো?
0: একদম একদম।
1: এবং আমরা যখনই সুযোগ পাই এই যে ফেডারটা তুলে এই যে তোমাদের সঙ্গে গল্প করা শুরু করি, এটা আমরা ভীষণ মানে সবাই অত্যাধিক ভাবে ভালোবাসি এবং আমরা অপেক্ষা করে থাকি, তাই বন্ধু তোমরা কিন্তু উত্তর নিয়ে চলে এসো।
0: এটা খুব সহজ প্রশ্নটা, মানে আমি এখানে উত্তর পাচ্ছি না এখনো,
1: সেটা আরেকবার বলে দিই,
0: তিনটে নাম আরেকবার বলে দিচ্ছি আমি, চিকেন টিক্কা মশালা, ঢোকলা এন্ড রোগান জোশ, এই তিনটে খাবারের মধ্যে কোনটা ভারতে উৎপত্তি নয়, ভারতের অরিজিন নয়, বারবার বলছি আমি, কেউ হয়তো খাবারটা এনেছে, খাবারটাকে হয়তো এনেছে বা কারোর আসার ইনভেশনের জন্য বা কেউ এসে খাবারটাকে ইনফ্লুয়েন্স করেছে, তো সেই খাবারটার নাম বলতে হবে। তো আমরা এখানে উত্তর পাচ্ছি লাইভে, আমাদের উত্তর দিচ্ছে শুভশ্রী বলছে চিকেন টিক্কা, রকি ভাই বলছে ঢোকলা।
1: আচ্ছা দেখি,
0: আচ্ছা উত্তরটা কি এবার দেখি, দুটোর মধ্যে একটা
1: টাসেল চলছে, দুজন কিন্তু দুটো দলে, তাই তো? বিভক্ত
0: পোস্টারে কমেন্ট পেয়েছি বলছে চিকেন টিক্কা মশালা,
1: শুভশ্রী বলেছে।
0: আচ্ছা
1: আচ্ছা, শুভশ্রী লাইভে একটু অন্য উত্তর দিল না,
0: ওটা বোধ হয় অন্য কোন একটা বিষয়।
1: আচ্ছা
0: আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে এই আমি একটু হিন্ট দিই, সেটা হচ্ছে কি খাবারটা একটু ভালো করে তোমার মানে বোঝো, প্রশ্নটা বুঝতে পেরেছো কিনা সেটা আগে বলো, এন্ড তোমরা যে নামটা বলছো কেন সেটা যদি বলতে পারো তাহলে তোমরা এক্সট্রা পয়েন্টস পাবে। কেন তোমাদের মনে হচ্ছে চিকেন টিক্কা মশালা বা ঢোকলা বা রোগান জোশ?
1: মানে শরীর যদি মাস্টার মাসাই হয়, খুব লিন এন্ড মাস্টার মাসাই হবে বোধহয় আমার। হ্যাঁ হ্যাঁ, আমার কেন মনে হচ্ছে যে একবার এত এত ক্লুজও দিচ্ছে বন্ধু তোমাকে।
0: আমি আমি যদি আমাকে কেউ ভালো করে শুনে এই মুহূর্তে, আমি তো অলরেডি হিন্ট টু হিন্ট দিয়ে দিয়েছি, আমার কথার মাধ্যমে বলে দিয়েছি। রকি ভাই এখানে বলছে ঢোকলা, আবার এখানে আমরা পাচ্ছি দাঁড়া বলছে যে চিকেন টিক্কা মশালা। বেশ আমরা উত্তর নেবো না, এরপর আমরা সঠিক উত্তরে চলে যাই। সঠিক উত্তরটা হচ্ছে,
1: সঠিক উত্তরটা হচ্ছে চিকেন টিক্কা মশালা। একেবারে শুভশ্রী কিন্তু সঠিক উত্তর দিয়েছে, জোরে হাত তালি। এবং দাঁড়াও কিন্তু
0: শুভশ্রী বলেছে চিকেন টিক্কা মশালা, এদিকে দাঁড়া বলেছে চিকেন টিক্কা মশালা, রকি ভাই শুধুমাত্র ঢোকলা বলেছে। প্লিজ তুমি বলো কেন তোমার ঢোকলা মনে হলো, আমি বলি চিকেন টিক্কা মশালা কেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রিটেনের খাবার, এবং সেখানকার সিলেট ও দক্ষিণ এশিয়ায় শেফরা এটা তৈরি করে,
1: এবং ওখানে সিলেট থেকে যারা গিয়ে থেকেছে এবং দক্ষিণ এশীয় যারা, তারা কিন্তু রান্নাটা করে সেখানে কিন্তু উৎপত্তি খাবারটা।
0: একদম একদম,
1: পরবর্তীকালে সেখান থেকে চলে এসেছে আমাদের এখানে, এবং ভীষণ জনপ্রিয় জনপ্রিয়তা পেয়েছে এই খাবারটি।
0: রাইট রাইট।
1: এবং আমরা বোধহয় কোন দোকানে গিয়ে যদি রোলও খাই
0: সেটা চলে যাচ্ছি একদম একদম। এরপর চলে যাচ্ছি আমাদের পরের সেটে। পরের সেটে তিনটে নাম থাকবে আবারও, এবং সেখানে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোন তিনটে খাবারের মধ্যে থেকে, এই তিনটে খাবারের মধ্যে থেকে কোন খাবারটা ভারতে উৎপত্তি নয় কিন্তু বাইরে থেকে এসেছে।
1: ইডলি, হায়দ্রাবাদী বিরিয়ানি আর ভিন্দালু।

0: এই তিনটার মধ্যে কোন খাবারটা আমাদের এখানে কিন্তু উৎপত্তি হয়নি?
1: হয়নি।
0: আমিও কিন্তু হার্ট পাঠাতে থাকছি তোমাদেরকে। চটপট কমেন্ট করো, চটপট আমাদের যে কমেন্ট বক্সটা আছে জুবানি।

তাই কি একটু গান শুনি, তোমাদের একটুখানি ইয়ে করি? আমার খুব ফেভারিট, এটা কিশোর কুমারের কণ্ঠে একটা গান, গানটা আমি নাম বলছি না, তোমাদের ডিরেক্টলি শোনাবো। তবে এই গানের পর ফিরছি আড্ডায়, রয়েছি আমি সৌরিক, আমার সঙ্গে রয়েছে মল্লিকা। অলরেডি একটা প্রশ্ন করছি তোমাদের, ইডলি, হায়দ্রাবাদি বিরিয়ানি এবং ভিন্দালু, এই তিনটের মধ্যে থেকে কোন খাবারটা ভারতে উৎপত্তি নয় কিন্তু বাইরে উৎপত্তি, আইডেন্টিফাই করার পর ঝটপট ফিরছি গানের পর। তোমাদের সঙ্গে রয়েছি আমি সৌরিক, আমার সঙ্গে মল্লিকা।

0: একটা ভীষণ ভীষণ মিষ্টি গান শুনে ফিরলাম, হ্যাঁ ফিরলাম আড্ডায়। অ্যান্ড তোমাদেরকে যে প্রশ্নটা করে গেছিলাম অলরেডি, যে ইডলি, হায়দ্রাবাদী বিরিয়ানি এবং ভিন্ডালু এই তিনটের মধ্যে কোন খাবারটা ভারতে উৎপত্তি নয়, তো আমরা প্রচুর উত্তর পেয়েছি। আমরা ফেসবুক লাইভে অনেকগুলো উত্তর পেয়েছি, আমি এক এক করে বলি। রকি ভাই বলেছে ভিন্ডালু, শুভশ্রী বলেছে ভিন্ডালু, দারা বলেছে ভিন্ডালু, কারোর নামটাই অদ্ভুত লাগছে শুনতে, এবং মনিরউদ্দিন বলেছে যে ভিন্ডালু এটা একটা পর্তুগিজ খাবার। অ্যান্ড দ্য রাইট আনসার ইজ
1: ভিন্ডালু। এই জোরে হাত তালি।
0: আর প্রসেনজিৎ বেরা বলেছে যে হায়দ্রাবাদী বিরিয়ানি, না হায়দ্রাবাদী বিরিয়ানি নয়,
1: নয় একটু ভুল হয়ে গেল, ঠিক আছে পরের বার আবার সুযোগ আছে।
0: আমি জানি হায়দ্রাবাদী বিরিয়ানি তুমি কেন বলেছো, বাট সেটা আমি পরে আসছি সেইটাতে, বাট এইখানে ভিন্ডালুটাই আমি নিচ্ছি, কারণ এটা গোয়ার একটা জনপ্রিয় খাবার, এটা মূলত পর্তুগিজরা এনেছিল। পর্তুগিজি খাবারটা এখনো পাওয়া যায়, তুমি গোয়া যদি দাও, যারা যারা গোয়া গেছো তারা কিন্তু খেয়েছো এই খাবার
1: একেবারে একেবারে।
0: এবার বলে আসি যে ডিশের নামটা এলো কোথা থেকে, ডিশের নামটা এসেছে কার্নে দি ভিন্ডালু থেকে,
1: একদম
0: এটা একটা

0: মানে এটা ওইখানকার ফেমাস একটা, হ্যাঁ, পর্তুগিজ খাবারের নাম, এবং সেখান থেকে তাওতে এসেছে নামটা। এরপর চলে যাই লাস্ট কোয়েশ্চনে, লাস্ট সেটে, এবং মিষ্টি নিয়ে অনেকক্ষণ ধরে কথা হচ্ছিল, ডেজার্টস নিয়ে কথা হচ্ছিল, তো তিনটে নাম আরেকবার বলছি আমি, গোলাপ জামুন, রসগোল্লা এবং মাইসোর পাক। এই তিনটে থেকে কোন খাবারটা মানে কোন মিষ্টিটা ভারতে উৎপত্তি নয়?
1: একেবারে আরেকবার বলে দিচ্ছি, গোলাপ জামুন, রসগোল্লা এবং মাইসোর পাক, এই তিনটের মধ্যে কোনটা আমাদের এখানকার নয়। এবং প্রত্যেকটা মিষ্টি ভীষণ পছন্দের, আর তোমরা যারা মাইসোর পাক খাওনি, আমার মনে হয় খেয়ে ফেলাটা খুব দরকার, কারণ খেয়ে চোবানো
0: দারুণ
1: ঠিক ঘেভারের মতন। যদি ওটা,
0: আচ্ছা মল্লিকা, তোমার এই তিনটের মধ্যে কোন মিষ্টিটা সব থেকে বেশি প্রিয়?
1: এই রে, আমার তো বোধহয় রসগোল্লা,
0: বোধহয় রসগোল্লা,
1: কারণ আমি তিনটের মধ্যে বিভক্ত গো, বুঝেছো,
0: তিনটের মধ্যে বিভক্ত।
1: আচ্ছা, মিষ্টি হলেই আমি সেই দলে, মানে সেইখানেই আমি মিষ্টি মানে থাকাটা চাই। তোমার কোনটা পছন্দের?
0: আমার সুগার, কিছু করার নেই, যারা সুগার এরা রয়েছে তারা বুঝতে পারবে কতটা কষ্ট, বাট আমি চিটিং করে খাই মাঝে, সেটা আমি গোলাপ জামুন খাই।
1: ও গোলাপ জামুনে, আমি আপাতত রসগোল্লাতে। আচ্ছা, একটু আগে বন্ধুদেরকে বললাম যে বন্ধু তোমরা কারা চিংড়ির দলে, কারা ইলিশের দলে, সেখানে কিন্তু অধিকাংশ চিংড়ির দলেরই মানুষ আমাদেরকে কমেন্ট করেছে, ইলিশের কিন্তু কমেন্ট তেমন আসেনি,
0: না আসেনি। তো ঠিক আছে, আমরা ওইটা ওইটার পরে আসবো, সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই।
1: তবে আমরা এখন তো একটু উত্তরটা জানা চাই যে এই তিনটের মধ্যে গোলাপ জামুন, রসগোল্লা নাকি মাইসোর পাক, কোনটা কিন্তু কোন খাবারটা, কোন মিষ্টিটা আমাদের এখানকার নয়।
0: বেশ, অলরেডি উত্তর পেয়েছি, শুভশ্রী বলছে গোলাপ জামুন, এন্ড রকি ভাই বলছে গোলাপ জামুন,
1: কিন্তু কারণটা তোমরা তো বলছো না, তোমরা যদি কারণটা বলতে পারো তোমাদের ঝুলিতে কিন্তু প্লাস ওয়ান করে
0: এবং মল্লিকা তোমাদেরকে পায়েশ করে খাওয়াবে।
1: একদম একদম, আমার জন্মদিনের স্পেশাল পায়েশ কিন্তু আসতে হবে, কোথায় আসতে হবে
0: বলো, তুমি বলো, তুমি রিক্সটা নাও, আমি রিক্স নেব না।
1: আপাতত বন্ধু তোমরা কিন্তু কমেন্ট সেকশনে চলে আসো, সেইখানে এসো, সেখানে আমাদের মোলাকাত হচ্ছে এবং সেখানে আমাদেরকে কথা হচ্ছে। এবং প্রশ্নটা কিন্তু শরিক বলে দিয়েছে, প্রশ্নটা হচ্ছে গোলাপজামুন, রসগোল্লা না মাইসোর পাক, তার মধ্যে কোনটা আমাদের ভারতের নয় কিন্তু অত্যন্ত জনপ্রিয় তিনটি মিষ্টি। আমরা কি উত্তরটা নেব,
0: লাস্ট উত্তর নেবো এবার আমরা? মনিরউদ্দিন বলছে গোলাপ জামুন, আমরা পোস্টারে দেখি কোনো উত্তর এসেছে কিনা, পোস্টারে না এখন অব্দি কোনো উত্তর আসেনি, তবে রকি ভাই বলেছে গোলাপ জামুন, এন্ড দ্য রাইট আনসার ইজ
1: গোলাপ জামুন।
0: বেশ, সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছো সেটাতে। এবং কেন গোলাপ জামুন? কারণ ভারতের অত্যন্ত জনপ্রিয় মিষ্টি হলেও এর উৎপত্তি প্রাচীন পারস্য বা ইরানে, যা মূলত লুকমাত আল কাদি নামের আরবি বা ফার্সি মিষ্টি থেকে এসেছে। তো এটা গোলাপ জামুন তো মানে খুবই বিখ্যাত, মানে আমি বলবো যে
1: ভালো লাগে না, হ্যাঁ, এই মিষ্টি এসেছে আমাদের কাছে, আমাদের নিজের আপন হয়ে গেছে, আমাদের মনের ভেতরকার।
0: এন্ড টু বি মেনশন, শুভশ্রী বলেছে গোলাপ জামুন ইরানে উৎপত্তি, রাইট। এরপর চলে যাচ্ছি আমাদের পরের রাউন্ডে, এন্ড তার সঙ্গে আমরা দুটো রাউন্ড অলরেডি কমপ্লিট করে ফেলেছি, তোমার সঙ্গে মজুর রাটে রয়েছি আমি, শরীর আমার সঙ্গে রয়েছে মল্লিকা, এন্ড তার এরপরের রাউন্ড, এরপরের রাউন্ডে ঘড়ির সময় তো দ্রুত এগোচ্ছে
1: সত্যি,
0: হ্যাঁ, আমরা লাস্ট রাউন্ড বলছি না, সময় বুঝে আমরা বলবো, ঠিক আছে, তুমি ঝটপট উত্তর নিয়ে চলে এসো, এন্ড এই পরের রাউন্ডটা হচ্ছে ফুড মনোলগ। এই রাউন্ডটা ফুড মনোলগ কেন, খুব ইন্টারেস্টিং একটা রাউন্ড, ভালো করে শুনবে, ঠিক আছে, তোমাকে কিছু খাবারের আমি ইমোশনাল ড্রামা করে শোনাবো,
1: তাই মনোলগ,
0: তোমাকে গেস করতে হবে খাবারটা কি, বুঝতে পারলে? আরেকবার বলছি, এই রাউন্ডটা খুব একটা ইন্টারেস্টিং রাউন্ড, এখানে তোমাকে আমি একটা কোনো পার্টিকুলার খাবারের ইমোশনাল ড্রামা করব, আমি বলবো সেটা, তোমাকে ভালো করে শুনতে হবে, বুঝতে হবে, বুঝে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এই খাবারটা কি খাবার। তাহলে চলো শুরু করি,
1: প্রথম প্রশ্ন,
0: হ্যাঁ, ফুড মনোলগে।
1: আহা, বর্ষা নামলেই বাঙালির মনে আমার জন্য যে হাহাকার শুরু হয় তা নিয়ে মহাকাব্য লেখা যায়, গঙ্গার জলে খেলে বেড়ানো আমার স্বভাব, কড়াইতে নামলে আমার যে তীব্র সুবাস ছড়ায় তাতেই অর্ধেক বাঙালির খিদে দ্বিগুণ হয়ে যায়, খিচুড়ির পাশে আমি রাজত্ব করি, আবার সর্ষের ঝাঁঝেই আমি সেরা, বলো তো আমি কে?
0: Yes, বলে ভালো উত্তর, ঝটপট ঝটপট, আরেকবার বলে দিই নাকি?
1: হ্যাঁ বলো বলো।
0: আহা, বর্ষা নামলেই বাঙালির মনে আমার জন্য যে হাহাকার শুরু হয় তা নিয়ে মহাকাব্য লেখা যায়, গঙ্গার জলে খেলে বেড়ানো আমার স্বভাব, কড়াইতে নামলে কিন্তু আমার তীব্র সুবাস ছড়ায়, তাতেই অর্ধেক বাঙালির খিদের দ্বিগুণ হয়ে যায়, খিচুড়ির পাশে আমি রাজত্ব করি, আবার সর্ষের ঝাঁঝে আমি সেরা, বলো তো আমি কে?
1: এই দেখো উত্তর কিন্তু চলে আসতে শুরু করে,
0: এন্ড উত্তর আমরা পাচ্ছি, শুভশ্রী বলছে ইলিশ, ইলিশ বলছে উত্তর, এন্ড আমরা পোস্টারে দেখি, হ্যাঁ
1: কমেন্ট সেকশনে দেখি পোস্টারে, রকি ভাইও কিন্তু ইলি আর
0: ইলিশ, হ্যাঁ ইলিশ, আচ্ছা
1: আলাদা লিখেছে,
0: ওকে, মনিরউদ্দিন বলছে
1: না না রকি ভাই কিন্তু খুব এক্সাইটেড শরী,
0: একদম একদম একদম, মনিরউদ্দিন বলছে ইলিশ, আচ্ছা
1: আচ্ছা, আমরা কি উত্তরটা নিয়ে নেব শরিক,
0: শুভশ্রী মনিরুদ্দিন রকি ভাই সবাই বলছি ইলিশ আর টপিকে করি তোমাদের জন্য, কি মনে হয় অন্য মাছও তো হতে পারে তাই না? প্রসেনজিৎ বলছে ইলিশ, আচ্ছা ইলিশ অলরাইট,
1: তুমি বলছো বটে অন্য মাছ কিন্তু খিচুড়ির সঙ্গে বলেই দি,
0: আমি চেষ্টা করবো তোমাদের তারা যারা বলেছো আমাকে রান্না করে খাওয়াতে ইলিশ মাছ করে খাবো,
1: মনে থাকে
0: একদম একদম একদম একদম। এরপর চলে যাচ্ছি আমাদের পরের মেলোড্রামাতে, মনোলগে বাতলা চেহারা বলি সবাই ভাবে গায়ে জোর নেই, বেসনের বর্ম জড়িয়ে যখন ফুটন্ত তেলে ঝাঁপ দিই তখন আমার মচমচে আওয়াজই তো ঝুম বৃষ্টির বিকেলটা জমে ওঠে। ওইদিকে তারানাথ তান্ত্রিকের খুব ফেভারিট, বলো তো
1: আমি কে?
0: আমি কে?
1: ভীষণ পছন্দের, ভীষণ পছন্দের। পাতলা চেহারা বলে সবাই ভাবে যে গায়ে জোর নেই, বেসনের বর্ম জড়িয়ে যখন ফুটন্ত তেলে ঝাঁপ দিই তখন আমার মচমচে আওয়াজেই তো ঝুমঝুম করে বৃষ্টির বিকেলটা একেবারে জমে ওঠে। ওইদিকে তারানাথ তান্ত্রিকেরও খুব ফেভারিট, বলো তো আমি কে?
0: ইয়েস, বলতে হবে উত্তরটা। অ্যান্ড ঝটপট চলে এসো আমাদের ফেসবুক লাইভে অ্যান্ড পোস্টারে, যুবাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমরা লাইভ রয়েছি অ্যান্ড তার সঙ্গে রয়েছি আমরা পোস্টারে কমেন্ট সেকশনেও, ঝটপট উত্তর দাও। অ্যান্ড উত্তরটা আমি এক্সপেক্ট করছি তোমরা জান পারবে উত্তরটা, খুব সহজ একটা, এবং তার সঙ্গে এই মানে এই মুহূর্তে একটা গান যদি না শুনি আমার মনে হয় না যে খুব একটা ইয়ে হবে, ভুল হবে, কারণ ভুল যদি না করি আমরা তাহলে তো ঠিকঠাক বলতে পারবো না, তো সেক্ষেত্রে একটা সুন্দর গান শুনি।
1: বন্ধু তো, বন্ধুরা তো মাফ করবার জন্য একেবারে রেডি,
0: তোমরা একটু উত্তরটা ভাবো অ্যান্ড ফিরছি একটা সুন্দর গানের পর, তোমাদের সঙ্গে আড্ডায় রয়েছি আমি সৌরিক, আমার সঙ্গে রয়েছে মল্লিকা।

0: ধামাকেদার গান শুনে ফিরলাম আড্ডায় রয়েছি। আমি শৌরিক, আমার সঙ্গে রয়েছে মল্লিকা, মজারুর আড্ডাতে এবং ঘড়ির সময় খুব দ্রুত এগোচ্ছে। আমরা যে প্রশ্নটা করে গেছিলাম তোমাদের, যে যে মেলোড্রামাটা তোমাদেরকে করলাম, আমরা শোনালাম, সেটা উত্তর তোমরা অনেকেই দিচ্ছ। প্রসেনজিৎ বলছে যে বেগুনি, শুভশ্রী বলছে বেগুনি, ফারিয়া মল্লিক বলছে পাঁপড়, রকি ভাই বলছে বেগুনি, মনিরুদ্দিন বলছে পাঁপড়।
1: Right answer is বেগুন ভাজা, জোরে হাতালি তাদের জন্য।
0: And the right answer is not only বেগুন ভাজা, but যে কোনো তেলে ভাজা। All right. And তার সঙ্গে যারা যারা পাঁপড় বলেছে, ঝুরি ভাজা বলেছো, চলবে, দেবো নাম্বার, definitely দেবো। হ্যাঁ দেবো দেবো, জোরে হাতালি। আচ্ছা, এরপর ঝটপট চলে যাই আমরা পরের রাউন্ডে, কারণ ঘড়ির সময় একদম দ্রুত এগোচ্ছে এবং এই রাউন্ডটা হচ্ছে গিয়ে পেটে খেলে মাথা শয়, অর্থাৎ বুদ্ধির খেলা। তোমাদেরকে বুদ্ধি দিয়ে উত্তর দিতে হবে, একদম। অলরেডি তোমরা মজাস্ত্রে খেল দেখিয়ে দিয়েছো আমাদের পোস্টের কমেন্ট সেকশনে, প্রথমে যে প্রশ্নটা তোমাদের করে গেছিলাম। অ্যান্ড এবারে হচ্ছে সেই মজাস্ত্রের খেলা, ঘড়ির সময় খুব দ্রুত এগোচ্ছে, তাই ঝটপট তোমরা উত্তর দাও। অ্যান্ড প্রথম প্রশ্ন মজাস্ত্রে, সেটা হচ্ছে কোন ফল যা কখনো গাছে ফলে না কিন্তু পাওয়া যায়, সবাই পাই, কি ফল? আরেকবার বলছি, কোন ফল যা কখনো গাছে ফলে না কিন্তু পাওয়া যায়, সবাই পাই,
1: এবং সেটা ভীষণ কমন একটা উত্তর, আমরা সবাই জানি, তাই চটপট কমেন্ট করো। আমাদের হাতে কিন্তু একদমই সময় বেঁচে নেই, আমাদের এবার যাওয়ার পালা। কিন্তু তার আগে তোমাদের সঙ্গে আরেকটু গল্প করতে চাইছি, তোমরা প্লিজ কমেন্ট করো আমাদেরকে, আমাদের আমরা কিন্তু এখন লাইভে আছি, এবং তার সঙ্গে তোমরা আমাদেরকে মজারু যে পোস্টারটা আছে তার তলে কমেন্ট করে কিন্তু জানাতে পারো।
0: একদম একদম।
1: আচ্ছা, কমেন্ট বোধহয় আসতে শুরু করে দিয়েছে শরীর। শুভশ্রী কিছু একটা লিখছে, কি লিখছে শুভশ্রী?
0: শুভশ্রী আমাদের বলছে যে দুটো উত্তর পেয়েছি আমরা, কর্মফল, পরীক্ষার ফল। মনুদির মধ্যে সফল,
1: বাহ বেশ মজার তো, খুব ভালো বলেছে,
0: ভালো ভালো উত্তর,
1: ভেরি নাইস ভেরি নাইস। তুমি ক পেয়েছো?
0: এন্ড আমরা বেশিক্ষণ সময় দেব না তোমাদের, ঝটপট উত্তর নিয়ে চলে এসো। এন্ড দ্য রাইট আনসার ইজ,
1: রাইট আনসার ইজ,
0: ইপসিতা অধিকারী বলছে কর্মফল।
1: আর আমাদের ফেসবুকে,
0: আমাদের ফেসবুকে এখন অবধি কোনো উত্তর আমি পাচ্ছি না দেখতে, সবাই লাইভে রয়েছে এই মুহূর্তে। অ্যান্ড রাইট আনসার ইজ ইজ ইজ বলছি, দাঁড়াও, প্রসেনজিৎ বলছে কর্মফল, ফারিয়া মল্লিক বলছে কর্মফল, ওকে অল রাইট, দেন দ্য রাইট আনসার ইজ
1: কর্মফল, জোরে হাতালি।
0: পরীক্ষার ফলটা আমি তোমাকে দু নম্বর দেব,
1: একদম একদম।
0: অ্যান্ড যে বলেছো সফল,
1: তাকে তো নম্বর দেওয়ার ঊর্ধ্বে সে, মানে আমরা আর কেউ নই তাকে,
0: সে সফল হলো
1: একেবারে,
0: একদম বি পজিটিভ। আচ্ছা, এরপর চলে এসেছি আমাদের পরের ধাঁধাতে।
1: হ্যাঁ, সেটা হচ্ছে যে ফ্রিজে ধরো তিনটে বাক্স রাখা আছে, ফ্রিজের যে তিনটে বাক্স রাখা আছে তার মধ্যে একটাতে আপেল আছে, একটাতে আম আছে, আর একটাতে আছে মিষ্টি, তুমি কোনটা আগে খুলবে?
0: ইয়েস,
1: ভালো করে ভাবো, মগজাস্ত্র ব্যবহার করো। আরেকবার বলে দিচ্ছি, ফ্রিজে তিনটে বাক্স আছে, তার মধ্যে একটাতে আছে আপেল, একটাতে আছে আম, আর আরেকটাতে আছে মিষ্টি, তুমি কোনটা আগে খুলবে? চটপট চলে এসো লাইভে এবং চলে এসো আমাদের কমেন্ট সেকশনে, বলে ফেলো উত্তর। আর আমাদের হাতে কিন্তু একেবারেই সময় বেঁচে নেই, এক্ষুনি আমাদের পালাতে হবে, কিন্তু পালানোর আগে শেষবার তোমাদের সঙ্গে জম্পেশ ভাবে একটু গল্প করতে চাইছি।
0: আচ্ছা, আমরা উত্তর পাচ্ছি ফেসবুক লাইভে, এন্ড আমরা পোস্টারে কমেন্ট সেকশনে কিছু উত্তর দেখতে পাচ্ছি। বলছে ফ্রিজটা আগে খুলতে হবে, শুভশ্রী বলছে ফ্রিজটা আগে খুলবো। আচ্ছা ওকে ওকে ওকে,
1: দেখা যাক
0: তুমি ফ্রিজটা কিভাবে খুলবে, স্ক্রুড্রাইভার দিয়ে নাকি হ্যামার দিয়ে?
1: এইসব উত্তর কিন্তু আমি চাই না, এটা শুধুমাত্র শরীর জিজ্ঞাসা করছে, এটা শুধুমাত্র।
0: মনিউদ্দিন বলছে যে মিষ্টি, ওকে অল রাইট, অলে মিষ্টির বক্সটা তুমি আগে খুলবে। আচ্ছা, আমি বুঝতে পারছি তোমার মিষ্টি খুব পছন্দ, আই গেট ইট আই গেট ইট। অ্যান্ড তোমরা ঝটপট চলে এসো আড্ডায় রয়েছি আমি শরীর, আমার সঙ্গে মল্লিকা।
1: ইপসিতা বলছে যে ফ্রিজের দরজা,
0: ফ্রিজের দরজা, ওকে। রকি ভাই বলছে বেগুনি, আচ্ছা আগেরটাতে, আগেরটাতে, চিন্তা নেই, চিন্তা নেই।
1: রকি ভাই একটু বোধহয় তার নেটের সমস্যা করছে বা কিছু একটা, রকি ভাই একটু পিছিয়ে আছে আপাতত। যাদব কি বলছে?
0: আপেল।
1: যাদব বলছে আপেল, আচ্ছা।
0: প্রসেনজিৎ বলছে ফ্রিজ,
1: আচ্ছা। আর ইপসিতা, ইপসিতা একটা ইমোজি পাঠিয়েছে, তোমার জন্য রইল হার্ট। আর
0: ফারিয়া মল্লিক বলছে ফ্রিজের দরজা, শ্রেয়া বলছে আগে ফ্রিজটা খুলতে হবে, ওকে। রকি ভাই বলছে মিষ্টি। অনেকগুলো উত্তর পাচ্ছি, তো এন্ড দ্য রাইট আনসার ইজ
1: ফ্রিজের দরজা। জোরে হাততালি,
0: জোরে হাততালি। এন্ড এন্ড তার সঙ্গে একটা লাস্ট তোমাদের ধাঁধা, এবং এটাতেই আমরা শেষ করব আজকের মজার রাউন্ড। লাস্ট ধাঁধা হচ্ছে, একটা ডিম সিদ্ধ হতে মাত্র 5 মিনিট সময় লাগে, তাহলে একই সঙ্গে 10টা ডিম সিদ্ধ হতে কত সময় লাগবে? ঝটপট উত্তর নিয়ে চলে এসো।
1: খুব সহজ, খুব সহজ, ভীষণ সহজ। আরেকবার বলে দিচ্ছি যে

0: একটা ডিম সেদ্ধ হতে 5 মিনিট লাগে মোটামুটি। তাহলে একসঙ্গে 10টা ডিম সেদ্ধ হতে কতটা সময় লাগবে?
1: ইয়েস, ঝটপট উত্তর দাও, ঝটপট ঝটপট, সময় নেই, বলছে 5 মিনিট। ওকে,
0: 5 মিনিট
1: শুভশ্রী বলছে 5 মিনিট,
0: টাটা বাই বাই বলে দেব। তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো, তোমরা তো একেবারে সরাসরি আমাদের সঙ্গে জুড়ে আছো। চলে এসো আমাদের কমেন্ট সেকশনে, আমাদের যে পোস্টারটা আছে তার মধ্যে কিন্তু কমেন্ট করে তোমরা জানাতে পারো আজকের শেষ প্রশ্নের উত্তর। এবং প্রশ্নটা হচ্ছে, একটা ডিম সেদ্ধ হতে কতটা সময় লাগে যখন, না না একটু বোধহয় ভুল বললাম শরিক, একটা ডিম সেদ্ধ হতে 5 মিনিট
1: সময় লাগে,
0: তাহলে একসঙ্গে 10টা ডিম সেদ্ধ হতে কতক্ষণ লাগবে?
1: ইয়েস
0: বলো।
1: আচ্ছা আমরা উত্তর পাচ্ছি, শুভশ্রী বলছে 5 মিনিট, মনিউদ্দিন বলছে 5 মিনিট, প্রশ্নজিৎ বলছে 5 মিনিট, রকি ভাই বলছে 5 মিনিট, এন্ড দ্য রাইট আনসার ইজ, শিয়াশান বলছে 5 মিনিট, ইয়েস 5 মিনিট বলেছে, বাট দ্য রাইট আনসার ইজ 5 মিনিট নয়। কে বললো 5 মিনিট?
0: কেন
1: 5 মিনিট নয়?
0: কেন গো এরকম করছো কেন? তুমি তো আমাকে মানে ঘাবড়ে দিচ্ছ।
1: 300 সেকেন্ড উত্তরটা।
0: হ্যাঁ
1: অলরাইট, কে যদি বুঝতে না পারো তাহলে এন্ড দ্য রাইট আনসার ইজ 5 মিনিট, জোরে আটকে তোমাদের জন্য। ইয়েস, এবং তার সঙ্গে আজকে মজার উড়ান আমরা শেষ করছি। ঘড়ির সময় বলছে যে এবার টাটা বাই বাই না বললে লোকজন মারবে, যে ওঠ রে ভাই, কতক্ষণ ধরে খাওয়া দাওয়া তো করতে হবে নাকি? ঘড়ির সময় তো ঘুরতে করছে,
0: গল্প করলে তো হবে না। আপাতত আজকের মতো সাইনিং অফ, আমি আজকে ছিলাম তোমাদের যুবানের বন্ধু আমি মল্লিকা, এবং আজকে আমার সঙ্গে ছিল শৌরিক, আবার ফিরবো খুব তাড়াতাড়ি, তাই শুনতে থাকো যুববাণী।
1: ইয়েস,
0: এবং যেতে যেতে তোমাদের জন্য একটা ভীষণ সুন্দর গান রেখে যাচ্ছি শিল্পী মোহিত চৌহান আর পালক মুছালের কণ্ঠে। আজ তবে চলি, টাটা।
2: মুরগে কি বাঙ্গ হমে কোয়েল কি ভুক লগি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।

0: ক্যালেন্ডার বলছে আজকে বৃহস্পতিবার, আর ঘড়ির সময় বলছে 10:58, এই 10:01 হয়ে গেল। রণজয় আর মনীষা আজ নিয়ম মেনে চলে এসেছে আপনার কাছে সংবাদ সফর নিয়ে। থাকবে টানা দুটো ঘন্টা, এই দুটো ঘন্টায় আমরা আপনাকে জানিয়ে দেবো এমন কিছু খবর, যে খবরের জন্য আপনি সারা সপ্তাহ অপেক্ষা করে থাকেন, যে খবর চট করে খবরের কাগজে আসে না, চট করে আপনার চোখে পড়ে না, বা চট করে চ্যানেল কভার করে না। এমন কিছু খবর আপনার চারপাশে ঘটছে, কিছু অফবিট খবর, কিছু আনন্দের খবর, কিছু মুষড়ে পড়ার মতো খবর, সব মিলিয়ে সেই সব খবরের প্যাকেজ দেবো আপনাকে, যে খবর শুনতে এবং শোনাতে মানুষ পছন্দ করে।
1: আসলে সপ্তাহের মাঝামাঝি এই সময়টার জন্য জানি আমি, যারা এই মুহূর্তে 107 FM রেনবো তোমরা টিউন করেছো বা প্রসার ভারতী নিউজ অন এয়ার অ্যাপে তোমরা শুনছো আজ রাতে সংবাদ সফর, সারা সপ্তাহ জুড়ে তোমাদের অপেক্ষা থাকে এই দিনটির জন্য, এই সময়টির জন্য। কেননা এখানে তোমরা বোধহয় আমাদের কাছে যেরকম মেসেজ আসে, যেরকম টেক্সট আসে, মেইল আসে, এবং বিভিন্ন রকমভাবে আলটিমেটলি লিসনাররা কী বলতে চাইছেন, তাদের মনের কথা কী, সেটা আমরা জানতে পারি এবং সেখান থেকে এটাই বুঝতে পারি, এটা খুব সহজভাবে আমাদের বোধগম্য যে এই অনুষ্ঠান ইতিমধ্যে তোমাদের মনের অনুষ্ঠান হিসেবে তোমাদের মনের মধ্যে স্থান করে নিয়েছে এবং সব কিছুই তোমাদের জন্য। তোমাদের যে পরামর্শ, যে মতামত, যে সাজেশনস, এই সব কিছুর উপর নির্ভর করেই কিন্তু একটি একটি করে ফুল দিয়ে গাঁথা মালার মতো করেই এই অনুষ্ঠানকে আমরা এগিয়ে নিয়ে যাই, সচেষ্ট হই এবং সেভাবেই তোমাদের কাছে তুলে ধরি। এবং নানান রকম খবরাখবর সেগুলো তো থাকছেই এবং সেই সাথে বিভিন্ন রকমের সোশ্যাল ইস্যুস থাকে যেগুলো নিয়ে তোমাদের যে মন্তব্য, সেই মন্তব্য একটা অন্য জায়গায় একটা রিফ্লেকশন তৈরি হয় অনুষ্ঠানের শেষ মুহূর্তে, আমরা সেটা বেশ বুঝতে পারি প্রত্যেকটা অনুষ্ঠানের শেষ মুহূর্তে। আর এইসব কিছু নিয়েই কিন্তু আজকে আমরাও থাকছি সংবাদ সফরে আজ রাতে মনীষা রণজয়।
2: আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
3: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: ঘরে ঘরে

রাত 12টা পর্যন্ত কিন্তু আমরা থাকছি, তোমরাও থাকছো আশা করছি, প্রত্যেক বৃহস্পতিবারের মতোই অনেক কিছু থাকছে। আজকের আমাদের যে সংবাদ সফর রয়েছে, যে নিউজ ম্যাগাজিন অনুষ্ঠান রয়েছে, সেখানে অনেক অনেক কিছু থাকছে যেটা আমাদের জন্য ভীষণভাবে প্রয়োজনীয়। যারা বিদেশে কাজ করছে, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনরা, তাদের একটা বেশি সংখ্যক মানুষ এই মুহূর্তে বিভিন্ন ফরেন কান্ট্রিতে তারা তাদের প্রফেশনাল লাইফ তারা কাটাচ্ছেন, যাপন করছেন, এবং বিভিন্ন সময় বিভিন্ন রকমের ঘটনা ঘটে বিদেশের চাকরির ক্ষেত্রে, ভিসার ক্ষেত্রে নানান রকম সমস্যা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো থাকে। সেগুলো নিয়ে কিন্তু আমাদের যারা বাইরে রয়েছেন তারা বিভিন্ন সময় নানান রকম ক্ষেত্রে যে সমস্যাগুলো ঘটতে থাকে তারা তাদের কপালে কিন্তু দুশ্চিন্তার ভাঁজ পড়ে। এবং সেই জায়গায় অবশ্যই আমেরিকার কথা বলতে হয়, আমেরিকার ভিসা সমস্যা বা অভিবাসন নীতি, এই সব কিছুর ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যারা আমেরিকায় রয়েছেন তারা চিন্তিত হয়েছেন। বেশ কিছুদিন যাবৎ এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তো সেই জায়গা থেকে তারা অনেকটাই উদ্বেগ আতঙ্কের মধ্যে কাটাচ্ছিলেন। তবে আজকে অনুষ্ঠানের শুরুতে এমন একটা বিষয় যেটা নিয়ে আমেরিকায় একটা বড় সিদ্ধান্ত হয়েছে এবং সেই সিদ্ধান্তের কথা বলবো, এবং অবশ্যই আমাদের দেশের নাগরিকরা, ভারতীয়রা যারা প্রবাসী ভারতীয় আমেরিকায় রয়েছেন তাদের কপালে যে দুশ্চিন্তার ভাঁজ তৈরি হয়েছিল সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে এর ফলে। ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক সিনেটর অ্যালেক্স প্যাডিলা অভিবাসন সংক্রান্ত একটি নতুন বিল উত্থাপন করেছেন, যা আইনে পরিণত হলে ভারত থেকে H-1B ভিসা নিয়ে দীর্ঘকাল ধরে আমেরিকায় থাকা লক্ষ লক্ষ মানুষের সেই দেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দেবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিল বলা যেতেই পারে। এছাড়াও যে সমস্ত অভিবাসী অন্তত 7 বছর ধরে একটানা আমেরিকায় রয়েছেন, বসবাস করছেন, তারা গ্রিন কার্ডের জন্য আবেদন করার সুযোগ পাবেন। ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যালেক্স প্যাডিলা মনে করছেন তাঁর প্রস্তাব অভিবাসন সংক্রান্ত এমন একটি বিধানকে আধুনিক করবে যা 1986 সালের পর থেকে আর বদলায়নি। এই প্রস্তাব আইনে পরিণত হলে 80 লক্ষেরও বেশি মানুষ উপকৃত হবেন। নিজের কার্যালয় থেকে প্রকাশিত একটি স্টেটমেন্টে প্যাডিলা জানিয়েছেন, 1 বছর আগে কঠোর পরিশ্রমী অভিবাসীদের প্রতি প্রশাসনের নিষ্ঠুর আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লক্ষ্যেই আমি এই বিলটি উত্থাপন করেছিলাম, ফলে এই দেশে নিজেদের জীবন গড়ে তোলা সত্ত্বেও পরিবারগুলো এখন প্রতিনিয়ত অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। আমাদের অর্থনীতি ও সমাজে প্রতিদিন দীর্ঘকাল ধরে যাদের অবদান রয়েছে সেই সমস্ত বাসিন্দাদের কথা কংগ্রেস আর উপেক্ষা করতে পারে না। আমাদের অভিবাসন আইনগুলোকে আধুনিক করার এবং বৈধভাবে স্থায়ী বসবাসের জন্য একটি ন্যায্য পথ তৈরির সময় অনেক আগেই পেরিয়ে গিয়েছে। তবে এই বিলটি বর্তমানে পাশ হওয়া সোনার পাথরবাটি বলেই কিন্তু মনে করা হচ্ছে, কারণ রিপাবলিকানদের অবস্থান সম্পূর্ণ এর বিপরীতে, যেটা আমি আপনি আমরা সকলেই জানি। তবে যে সিদ্ধান্তের কথা প্যাডিলা বলছেন সেটা যদি বাস্তবায়িত করতে পারেন তাহলে সেটা কিন্তু একটা বিরাট মানে দিগন্ত খুলে যাবে, বিশেষত যারা প্রবাসী ভারতীয় বা বিভিন্ন দেশ থেকে যারা আমেরিকাতে কাজ করছেন, আমেরিকাতে থাকছেন, তাদের ক্ষেত্রে যারা অন্ততপক্ষে যে আইন রয়েছে এই বিষয়ে, সেই আইন সম্পর্কে যা বলা হচ্ছে, অন্তত 7 বছর ধরে যারা আমেরিকায় রয়েছেন, 1929 সালের অভিবাসন আইনের অভিবাসন সংক্রান্ত বিধানগুলোর নবায়ন শীর্ষক এই বিলটি এমন অভিবাসীয়দের স্থায়ী বৈধ বাসিন্দার মর্যাদার জন্য আবেদন করবার সুযোগ দেবে। তবে আবেদনকারীদের কোনো অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না এবং গ্রিন কার্ড পাওয়ার জন্য অন্যান্য সমস্ত শর্ত পূরণ করতে হবে। ভারতীয়দের জন্য এই বিলের অবস্থানটা ঠিক কি? আসলে যারা ভারতীয় পেশায় রয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে আমেরিকায় কাজ করছেন, এই প্রস্তাবটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা ভারতবর্ষের যারা মানুষ যারা আমেরিকায় রয়েছেন তাদের জন্য H-1B ভিসাধারীদের একটি বড় অংশই ভারতীয়, এবং কর্মসংস্থান ভিত্তিক গ্রিন কার্ডের কোটা বা সীমাবদ্ধতার কারণে তাদের প্রায়শই স্থায়ী বসবাসের অনুমতির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এই বিলটি ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের 249 নম্বর ধারা, যা রেজিস্ট্রি নামে পরিচিত, এবং তাতে সংশোধনী আনবে। এই বিধানটি হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারিকে এমন কিছু ব্যক্তিকে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়ার এখতিয়ার দেয় যারা একটি নির্দিষ্ট তারিখ থেকে এই দেশে বসবাস করছেন এবং অন্যান্য শর্ত পূরণ করেন। বর্তমানে যোগ্যতার জন্য নির্ধারিত তারিখটি হল 1972 সালের 1 জানুয়ারি।
প্যারিলার প্রস্তাবিত আইনটি সে নির্দিষ্ট তারিখের পরিবর্তে 7 বছর বসবাসের একটি পরিবর্তনশীল শর্ত চালু করবে। আইনটি পাশ হওয়ার 60 দিন পর এই পরিবর্তন কার্যকর হবে। সিনেটের ডেমোক্রেটিক হুইপ ডিক ডারবেইন এই উদ্যোগটির সহ নেতৃত্ব দিচ্ছেন। আরও 14 জন সিনেটর এতে সহ প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেছেন। হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের সদস্য ক্যালিফোর্নিয়ার জো লম্ফগ্রেন সেখানে এই আইনের সমান্তরাল বিলটির নেতৃত্ব দিচ্ছেন। এখন অপেক্ষা বিলটি বাস্তবায়িত হওয়ার জন্য।

0: এই একটা অদ্ভুত সুন্দর বিলের কথা শুনলাম, যে বিল আমাদের ভারতীয়দের উপরেও প্রভাব বিস্তার করবে এবং যারা বাইরে আছেন প্রবাসী ভারতীয় তাদের উপর তো বটেই। কিন্তু এই যে একটা বিলের খবর তুমি শুরুতেই দিয়ে দিলে অনুজয়, এরপর আমি একটু দরকারি খবর দিয়ে দিই, মানে যেটা যাতায়াতের পথে প্রয়োজন, যে রাস্তাঘাটে চলতে গেলে যে খবরটা থাকলে সুবিধে হয়। বলে দিচ্ছি, আগস্টের শুরুতেই একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল হচ্ছে। কোন রুট কবে কোন ট্রেন চলবে না এক ঝলকে আমি বলে দিচ্ছি। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, ডানকুনি স্টেশন এলাকায় ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলবে, সেই কারণে হাওড়া ডিভিশনে দুটো দিন মোট 8টা ট্রেন বাতিল করা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, 1 আগস্ট রাত 10:30 থেকে 2 আগস্ট ভোর 4:30 পর্যন্ত মোট 6 ঘন্টার ট্রাফিক ব্লক থাকবে। 1 আগস্ট যে সমস্ত ট্রেন বাতিল থাকবে সেটা হলো হাওড়া থেকে বাতিল 37849 ও 360877 এই নম্বরের ট্রেন, বারুইপাড়া থেকে বাতিল একটি ট্রেন, 32413 ট্রেনটি বাতিল থাকছে শিয়ালদহ থেকে, মশাগ্রাম থেকে একটি ট্রেন বাতিল, বর্ধমান থেকেও একটি ট্রেন বাতিল। আর 2 আগস্ট বাতিল ট্রেনের সংখ্যা দুটো, হাওড়া থেকে 36811 ট্রেনটি এবং বর্ধমান থেকে 36812 ট্রেনটি। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্যই ব্লক, যাত্রার আগে ট্রেনের সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
1: আরও অনেক কিছু থাকছে, ঘড়িতে সময় বলছে রাত 10:15:35। আমরা রয়েছি এই বৃষ্টি রাতে তোমার সাথে রণজয় এবং মনীষা, ঠিক রাত 12টা পর্যন্ত অবশ্যই থাকছো তুমিও শুধুমাত্র 107 FM রেনবোয়ে এবং প্রসার ভারতীর নিউজ অন এয়ার অ্যাপে।
2: নমি আমি কবিগুরু তব পদাম বুঝে, হে মধুসূদন আমি সুকুমার বুঝে, প্রতিটি অক্ষর আর সুর মেপে চলি, প্রতি নিঃশ্বাসে সুকুমার রায় বলি। দাঁড়াও পথিক বর শোনো শোলক, নিজের হাতেই লেখা সমাধি ফলক, আমার সমাধি হবে অমোঘ চিতায়, তখন আগুন হয়ো সুকুমার রায়।

আমাকে ভাবাই সুকুমার রায়, আমাকে ভাবাই সুকুমার রায়, আমাকে ভাবাই সুকুমার রায়, আমাকে ভাবাই সুকুমার রায়। শব্দ ছুটে নিজের ছন্দে হালকা কলকে ফুলের গন্ধে, শব্দ ছুটে নিজের ছন্দে হালকা কলকে ফুলের।

0: ফিরলাম আবারও সংবাদ সফর নিয়ে। রণজয় আর মনীষা রয়েছে আপনার সঙ্গে, এবং এখন আমার কাছে যে খবরটা এসেছে তা কিন্তু একটু দরকারি, দরকারি তাদেরই যাদের বাড়িতে ছোট্ট ছোট্ট ছানারা পড়াশুনো করছে এবং ভবিষ্যতে পড়াশুনোর জন্য স্কুলে ভর্তি করবেন, তাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই খবরটা। কারণ ক্লাস ওয়ান থেকে পুরো সিলেবাস বদলে যাচ্ছে, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী। পশ্চিমবঙ্গে জাতীয় শিক্ষানীতি কার্যকর করার আগেই জানিয়েছেন রাজ্য সরকার, এবার সিলেবাস পরিবর্তনের কথা জানিয়ে দিলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। প্রথম শ্রেণী থেকে শুরু করে পুরো সিলেবাস আমূল বদলে যাবে, একথাই আজ সাংবাদিক বৈঠকে জানিয়েছেন। সিলেবাস সংশোধন ও পরিবর্তনের জন্য ইতিমধ্যেই সিলেবাস কমিটি তৈরি করেছে সরকার। সেই কমিটির সুপারিশ অনুযায়ী বদল হবে সিলেবাস। 2027 যে পাঠ্যক্রম শুরু হবে তাতেই পরিমার্জন করা সিলেবাস পড়বে পড়ুয়ারা, অর্থাৎ বইপত্রে বদল আসবে। আর 2028 থেকে রাজ্যের জাতীয় শিক্ষানীতি কার্যকর হলে সেই নীতিকে সামনে রেখে প্রথম শ্রেণী থেকেই বদলে যাবে সিলেবাস, আবারও বদলে যাবে বই। দীপক বর্মন বললেন যে আজ উপযোগী ছাত্র তৈরি করার জন্য যে সিলেবাস প্রয়োজন সেটা করা হবে। মাঝে মাঝে এভাবে রিভিউ কমিটি তৈরি হয়ে থাকে, সেরকমই কমিটি তৈরি করা হয়েছে। কমিটির প্রথম পরিকল্পনা 2027 যে বইগুলো বেরোবে সেগুলো রিভিউ করা, 2028 শিক্ষানীতি অনুযায়ী সিলেবাস তৈরি হবে, কমিটি যা সুপারিশ করবে সেই অনুযায়ী সিলেবাস তৈরি হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেই ওই কমিটি সিলেবাস তৈরি করছে বলে জানিয়েছেন মন্ত্রী। এ তো গেল খবরের কথা, কিন্তু এই খবরটা বলতে বলতে আমার একটা অন্য কথা মনে হচ্ছিল রণজয়। এই যে দেখো স্কুল কলেজের শিক্ষা, অনেক পরিবার আছে যাদের, যারা ফার্স্ট জেনারেশন লার্নার, যারা প্রথম স্কুলে যাচ্ছে, সে হয়তো স্কুল শুরুই করছে একেবারে হাই স্কুলে গিয়ে, কিংবা প্রাথমিকের একদম মানে ক্লাস ওয়ান থেকে, মানে তাদের কোনো প্রি প্রাইমারি ট্রেনিং নেই, কোনো মন্তেশ্বরীতে ভর্তির ব্যাপার নেই, এরকম তো প্রচুর পরিবার আছে।
1: অবশ্যই।
0: এই যে ধরো অনেকে আছে যারা মাঝপথে পড়াশুনো ছেড়ে দিতে বাধ্য হয়, যাদের পারিবারিক পরিস্থিতি স্কুল কলেজটুকু শেষ করতে দেয় না, তাহলে কি তারা মানুষ হয় না? মানে প্রকৃতির প্রকৃত যে মানুষ, সেই প্রকৃত মানুষ গড়ার কারিগর কি স্কুল কলেজ, তার সিলেবাসের পড়াশুনো, নাকি বাড়ির শিক্ষাই? এবং স্কুল কলেজের বাইরে যে জীবনের অভিজ্ঞতা থেকে সে শিখছে, সেই শিক্ষাই আসল শিক্ষা।
1: আমরা তাহলে, তুমি যখন বলছো এরকম একটা ধারণা যদি হয়, দেখি না লিসনাররা কি ভাবছেন, কি মনে করছেন। আসলে স্কুল কলেজ সেই গণ্ডির মধ্যে থাকা, যে শিক্ষা আহরণ করা, অর্জন করা, এবং সেই সঙ্গে বাড়িরও তো একটা কালচার রয়েছে, বাড়িরও একটা শিক্ষা রয়েছে। প্রকৃত মানুষ করার শিক্ষাটা কোন পথ থেকে কিভাবে আসছে, কার দিকে পাল্লা ভারী, না দুটোই সমানতালে এগিয়ে যাবে সমান্তরালভাবে, না মনীষা বা রণজয়, না কি ভাবছেন আপনি জানান আমাদেরকে। 2243-7912 আমাদের যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে ফোন করতে পারেন, এবং যে মেসেজ রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার 9903-65992, এই নাম্বারেও কিন্তু মেসেজ আপনি করতেই পারেন যে আপনি কি ভাবছেন, কি মনে করছেন, শিক্ষাটা কোন দিকে প্রকৃতভাবে সম্ভব, স্কুল কলেজের শিক্ষা না বাড়ির শিক্ষা, বাড়ির কালচার, এই সব কিছু নিয়েই চলে আসুন আপনার ভাবনা নিয়ে 2243-7912 ফোনে, এবং 9903-65992 হোয়াটসঅ্যাপে মেসেজে।

0: মনে আছে?
1: ছোট সে পাহাড়টার পাথুরে ছায়ায় আমাদের পিকনিক দুপুর বেলায়, আমার সে রান।

0: দিন চলছে, দিন চলতে থাকবে, ঘড়ির কাঁটাও এগোচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। রাত 12টা পর্যন্ত আমরা থাকবো, তার মধ্যে 10টা বেজে 36 মিনিট হয়ে 45 সেকেন্ডে এই মুহূর্তে। বাকি যেটুকু সময় রয়েছে অবশ্যই আপনাদের কাছ থেকে যেটা চাইবো, আমাদের লিসেনাররা তারা মেসেজ করবেন, তারা ফোন করবেন।
1: এবং আজকে ফোন কিসে করবেন বলো তো আরও একবার যদি নাম্বারটা বলে দাও,
0: 2213-1341 এ ফোনে আসুন এবং মেসেজ 9903-65999 হোয়াটসঅ্যাপ করুন। এবং আমরা যেটা বলছি যে একদিকে যদি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা রাখি এবং পাশাপাশি যে আমাদের বাড়ির যে শিক্ষা, বাড়ির যে কালচার রাখি, এই দুটোকে আইদার হতে পারে সমান্তরালভাবে চলতে পারে, অথবা আপনার কাছে কোনোটা একটু বেশি এগিয়ে কোনোটা হয়তো তার থেকে একটু পিছিয়ে এই জায়গায় রয়েছে। প্রকৃত মানুষ করার ক্ষেত্রে কোন পথে থাকছে এই শিক্ষা, কি মনে করছেন আপনি? 9903-65999 হোয়াটসঅ্যাপে আসুন এবং আমাদের যে ফোন নাম্বার 2213-1341 এ চলে আসুন।
1: এসএমএস তো করতে পারেন,
0: অবশ্যই মেসেজ, হোয়াটসঅ্যাপ এবং ফোন সবকিছুই কিন্তু আজকে খোলা থাকছে।
1: যেমন অলরেডি আমি দেখছি যে একটা হোয়াটসঅ্যাপ এসে গিয়েছে, লিখেছেন লিসনার, কি লিখছেন পড়ে নেব।
0: আমাদের হোয়াটসঅ্যাপ 9903-65999, সেখানে এই মুহূর্তে যিনি মেসেজ করেছেন শিক্ষা ব্যবস্থা নিয়ে, শিক্ষা ব্যবস্থা কোন দিকে যাওয়া দরকার বর্তমান সময়ে, শিক্ষা ব্যবস্থা শুধু স্কুল কলেজের বৈভিত্তিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি চাকরিমুখী দক্ষতা ভিত্তিক শিক্ষার ওপরেও সমান গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে, যাতে শিক্ষার্থীরা বাস্তব জীবনের বিভিন্ন কাজের জন্য প্রস্তুত হবে এবং আত্মনির্ভরশীল হতে পারবে। পাশাপাশি স্কুল কলেজের শিক্ষা মানুষের নৈতিক মূল্যবোধ, যুক্তিবোধ এবং ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই আধুনিক শিক্ষা ব্যবস্থায় সাধারণ শিক্ষা ও চাকরিমুখী শিক্ষার সমন্বয় ঘটানোই সবচেয়ে প্রয়োজন। এতে শিক্ষার্থীরা যেমন জ্ঞান অর্জন করবে, তেমনি ভবিষ্যতের কর্মজীবনের জন্য নিজেকে দক্ষ করে তুলতে পারবে। শ্রিয়া মুখার্জি বেহালা থেকে মেসেজ করেছেন।
1: চলে যাব ফোনে, দেখে নেব কে আছেন সরাসরি ফোন লাইনে। হ্যালো, হ্যালো,
0: নমস্কার, কে রয়েছেন?
1: হ্যাঁ বলুন।
0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যালো, আমাদের সঙ্গে 2213-1341 এ কেউ এসেছিলেন, কিন্তু যে বা যিনি আসবেন টেলিফোনে একটাই অনুরোধ আমাদের এখান থেকে হট সিট থেকে করব, চিন্তা ভাবনা করে বুঝে শুনে কি ভাববেন কি বলছেন সুচিন্তিতভাবে ভাবনা চিন্তা করে তবেই কিন্তু আসবেন,
1: এবং একদম রেডিও সেটটা মিউট করে আসবেন।
0: এবং আমাদের অনুষ্ঠান প্রচুর প্রচুর মানুষ শোনেন, তাই আপনার বক্তব্য যদি ঠিকঠাকভাবে যুক্তিনিষ্ঠভাবে না পরিবেশিত হয় তাহলে আমার মনে হয় অযথা টেলিফোন

0: এসে নাম বলে দু একটা কথা বলে দিয়ে চলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ প্রচুর মানুষ তারা অপেক্ষা করে থাকেন এই অনুষ্ঠানের জন্য, তারা যাতে সুন্দরভাবে শোনেন, বেশিরভাগ মানুষ শোনেন, যারা বলবেন তারা যাতে সুচিন্তিতভাবে যুক্তিনিষ্ঠ সহকারে ফোনে আসেন 2213-1341, সেই আবেদনটা আমাদের এখান থেকে রাখছি। পরের মেসেজে আমরা চলে যেতে পারি। প্রিয় সংবাদ সফর, বাড়ির শিক্ষা দরকার ভীষণভাবে, তার কারণ হচ্ছে শিক্ষা আমাদেরকে ভীত করে, স্কুল কলেজের শিক্ষা আমাদের জীবনে চলার সঠিক পথ দেখায়। শিক্ষার সাথে প্রয়োজন হচ্ছে সঠিক ভাবে তার মূল্যায়ন, তার মূল্যবোধের শিক্ষা ভীষণভাবে প্রয়োজন আজকের সময়। বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য মেসেজ করেছেন,
1: মেসেজ করেছেন যেমন সেরকম ফোনও কিন্তু আমাদের ব্লিঙ্ক করছে মাঝে মাঝে, 2213-1341 এই নম্বরে আমরা ফোন করতে বলেছি, এবং হোয়াটসঅ্যাপ মেসেজ দুটোই আমাদের কাছে আসছে। যেমন আমরা ইতিমধ্যেই আরও কিছু হোয়াটসঅ্যাপ পেয়ে গিয়েছি, দুটো হোয়াটসঅ্যাপ আমাদের পড়াও হয়ে গিয়েছে, আমরা চলে যাব এরপরের হোয়াটসঅ্যাপ কী আছে, তবে তার আগে দেখে নিই আর একটু খবরের দিকে চোখ রাখি কী খবর আছে। যারা ফুটবল ভালোবাসেন আমার মতো, রণজয়ের মতন, তাদের জন্য দারুণ খবর, আজকেই দিন ঠিক হয়ে গেল,
0: সবে বিশ্বকাপ শেষ হয়েছে, ফুটবল জ্বরে মাতোয়ারা ছিল আমাদের শহর তিলোত্তমা নগরী, শহর কলকাতা।
1: দেখো এখনো কিন্তু সেই উত্তেজনা কমেনি, এখনো তুমি যে কোনো কাগজ খুললে বা প্রত্যেক দিনই একটা করে খবর হচ্ছে,
0: এখনো পর্যন্ত অ্যানালিসিস চলছে, বিশ্লেষণ চলছে বিশ্বকাপ নিয়ে।
1: হ্যাঁ, এবং রেফারি কি বলছেন, কোন রেফারি রিটায়ার করলেন, তিনি কিভাবে বললেন যে কোন রেড কার্ডটা ভুল হয়েছিল, এ নিয়ে এখনো চাপানুতর চলছে। তার মধ্যেই জানিয়ে দেওয়া হলো শহরে খেলতে আসছে ব্রাজিল, কলকাতার সঙ্গে খেলা হবে, স্বপ্ন নয় এটা, একেবারে সত্যি। পাঁচবারের বিশ্বকাপ জয়ীদের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলবে ভারতের ফুটবল দল, সেই খেলা হবে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে বৃহস্পতিবার। ব্রাজিল এবং ভারতীয় ফুটবল সংস্থার তরফে এই খবর আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এমনকি ডেটও দিয়ে দেওয়া হয়েছে, আগামী 3 অক্টোবর অর্থাৎ 3রা অক্টোবর যুব ভারতী স্টেডিয়ামে এই ম্যাচ হবে। কটা থেকে শুরু সেটা অবশ্য এখনো জানানো হয়নি, তবে আন্তর্জাতিক পর্যায়ের ম্যাচের জন্য বেছে নেওয়া হয়েছে কলকাতাকেই, যেটা আমাদের খুব গর্বের বিষয়, যেখানে একসঙ্গে 70,000 মানুষ এই খেলা দেখতে পারবেন। ভারত তো বটেই, এশিয়ার কোনো দেশেই এত বড় মাপের যে ম্যাচ হয়েছে এমনটা মনে করছেন না বিশেষজ্ঞরা। 15 বছর আগে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি এই যুব ভারতীতে খেলে গিয়েছিলেন, তবে প্রতিপক্ষ ভারত নয়, ছিল ভেনেজুয়েলা। এত বড় প্রতিপক্ষের সঙ্গে ভারতও অতীতে ম্যাচ খেলেনি। 1992 সালে ফিফার র্যাঙ্কিং চালু হওয়ার পর এত উঁচু র্যাঙ্কে থাকা দেশের বিরুদ্ধে খেলেনি ভারত, ফলে ফুটবলারদের কাছে স্মরণীয় মুহূর্ত হতে চলেছে এই ম্যাচ। ব্রাজিল ফুটবল সংস্থা জানিয়েছে তারা প্রথমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা প্রদর্শনী ম্যাচ খেলবে, তারপর আসবে ভারতে। এই দেশে প্রথমবার খেলতে চলেছে ব্রাজিল, মানে সিনিয়র টিম, কারণ আমরা জানি আন্ডার-17 ব্রাজিল যুব ভারতীতেই খেলে গেছে তাদের বিশ্বকাপের লড়াই, সেদিন আমি মাঠেও ছিলাম। সুতরাং সিনিয়র টিম এই প্রথম খেলছে কলকাতায়, তাদের ফুটবল সংস্থা লিখেছে ভারতে দুর্দান্ত একটা ম্যাচ হতে চলেছে, কারণ ব্রাজিলের বাইরে সবচেয়ে বেশি যে দেশে ব্রাজিলের সমর্থক রয়েছেন সেটা ভারত, প্রজন্মের পর প্রজন্ম তারা ব্রাজিলকে সমর্থন করেছেন, ব্রাজিলের ফুটবলকে আবেগ এবং ভালোবাসার মাধ্যমে অনুসরণ করেছেন। লক্ষ লক্ষ ভারতীয় সমর্থকদের জন্য এই মুহূর্ত ভাগ করে নেওয়ার অপেক্ষায় আছি আমরা। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে চলেছে ব্রাজিল, ফলে কোচ কার্লো আনচেলত্তি তো বটেই, ভেনিসিয়াস জুনিয়র, এন্ড্রিকে, মাতিয়াস কুনহা, মার্কিনহোস, ব্রুনো, এরা তো আছেই, প্রথম সারির সব ফুটবলারদের খেলা দেখার সুযোগ থাকছে শহরবাসীর। তবে প্রদর্শনী ম্যাচ বলেই প্রথম সারির ফুটবলার সকলকে নামানো হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। 25 সেপ্টেম্বর প্রথম প্রদর্শনী ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টাউন্সভিলে খেলবে ব্রাজিল, 4 দিন পর একই প্রতিপক্ষের সঙ্গে খেলবে ব্রিসবেনে, এরপর 3 অক্টোবর ভারতের সঙ্গে খেলবে তারা। এই প্রথমবার ভারতের মুখোমুখি হতে চলেছে ব্রাজিল। ভারতীয় ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে ব্রাজিলের খেলা গোটা বিশ্বের বহু ফুটবলারকে অনুপ্রাণিত করে, ভারতে প্রচুর সমর্থক রয়েছে, তাই এক উত্তেজক ম্যাচ তারা দেখতে চলেছে। আমি নিজে ব্রাজিল ভক্ত, সুতরাং যারা যারা আমার মতন ব্রাজিলকে পছন্দ করেন চোখ রাখুন, কান রাখুন, কবে কোথায় টিকিট পাওয়া যাচ্ছে খোঁজ আসলো বলে।

কিসে লাভ কিসে ক্ষতি সেটা তো দেখবো, তবে তার আগে মেসেজ পড়ে নেওয়ার পালা। অ্যান্ডি লিখছে, শুভরাত্রি তোমাদের দুজনকেই। টপিকে আসি, প্রকৃত শিক্ষা স্কুল কলেজে আসে না। আমার মতে আগেকার দিনে বাবা মা বেশি পড়াশুনো করেনি, তাও তারা নিজের বুদ্ধি কর্মের দ্বারা জব পেত। আজকের দিনে পুঁথিগত ডিগ্রি শিক্ষা থাকলেও সেই মেটা জব পায় না, মানে সেই মেধা নিয়ে তারা জব পায় না। তাই আমার মতে শিক্ষা গড়ে ওঠে পরিবার, সমাজ, পরিবেশ, প্রথম শিক্ষার পাঠশালা। আর জন্য কোনো বাংলা ইংরেজি মাধ্যম এগুলো ফ্যাক্টর নয়, যেটি সিলেবাসকে শেখাবে, যে সিলেবাস পাল্টালেই, আচ্ছা সে লিখেছে যে যেটি সিলেবাসকে পাল্টালেই হবে, যাতে অর্থনীতির সাথে কর্মের পথ দেখানো যায়, এরকম একটা সিলেবাস পাল্ট করতে হবে। আমি দুজনকেই, একজন, আচ্ছা সে আরেকজনের কথা বলেছে, সে একজন বিএসসি পড়ছে, একজন জব পেয়েছে, যার বাবা মা কিছুই জানে না, এরকম দুজনকে সে জানে, একজন বিএসসি পড়ছে, একজন জব পেয়েছে। যারা মেসেজ করবেন তাদের কাছে একটা অনুরোধ করি, আপনারা যখন রোমানে লিখছেন, মানে ইংরেজি ভার্সনে লিখছেন বাংলা কথা, একটু

0: টান টানানগুলো দেখে লিখবেন, মানে মিস্টেক থাকছে ভেতরে ভেতরে কিছু, একবার পড়ে নিন কি লিখছেন, তাহলে আপনারও বুঝতে সুবিধে হবে।
1: আমরা সবসময়ের জন্য যেটা বলে থাকি যে একটু বাংলা ভাষায় মেসেজ করার চেষ্টা করবেন, কেননা এখন সব কিছু খুব সহজ হয়ে গিয়েছে, আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোন সব কিছুতেই আজকে বাংলা হরফে লেখা যায়। যেহেতু বাংলা অনুষ্ঠান, আমাদের রিকোয়েস্ট থাকবে যে বাংলায় মেসেজ করুন, হোয়াটসঅ্যাপ বা মেসেজ, এবং 9903653992 যেরকম মেসেজ করছেন আমাদের লিসনাররা, সেরকম 2213-1341 খোলা রয়েছে আপনাদের জন্য, চটপট চলে আসুন 2213-1341-এ দেরি না করে, কেননা হাতে খুব বেশি আর সময় নেই, আর মাত্র ঘণ্টাখানেক সময় রয়েছে। মনীষা এবং রণজয় রয়েছি আপনাদের সঙ্গে আজ রাতে সংবাদ সফরে, এবং 9903653992 পরের মেসেজ, মানুষ মানুষ হয়ে ওঠার মুখ্য ভূমিকা তার আমিত্বে, গৌণ ভূমিকা হচ্ছে শিক্ষা এবং পরিবেশের। মানুষ কেমন হবে তা নির্ভর করে সে কি চায় তার উপরে, আর সেটা একদম শিশু অবস্থা থেকেই। চৈতন্য মহাপ্রভু তার অন্নপ্রাশন অনুষ্ঠানে গীতা স্পর্শ করেছিলেন, এইটুকুই বললাম, আরও লেখা যেত। সমীর দেবনাথ নবদ্বীপ নদিয়া শ্রী চৈতন্যের জায়গা থেকে তিনি মেসেজ করেছেন।
0: চলে যাব ফোনে, দেখে নেব কেছেন ছিলেন, এতক্ষণ বন্ধু ছিলেন আমাদের সঙ্গে, চলে আসবেন আবারও, এবং খানিকক্ষণ একটু অপেক্ষা করতে হবে, কারণ বুঝতেই পারছেন প্রচুর মেসেজ, প্রচুর ফোন, তার মধ্যে আপনি লাইন পাচ্ছেন এবং আপনার ফোন যখন দেওয়া হচ্ছে একটু অপেক্ষা করবেন।
1: আমরা একটা কথা বলবো যে আরও একবার, যারা এই মুহূর্তে হয়তো রেডিও সেট অন করেছেন, স্কুল কলেজের শিক্ষা নাকি বাড়ির শিক্ষা, প্রকৃত মানুষ গড়বে, মানুষ গড়ার যে রাস্তাটা সেটা কোন পথে, আমরা জানতে চাইছি মনীষা এবং রণজয় আজ রাতে সংবাদ সফরে 9903653992 হোয়াটসঅ্যাপে, এবং সেই সঙ্গে ফোনে 2213-1341-এ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।
2: সংবাদ সফর শুনছেন রণজয় আর মনীষার সঙ্গে। সংবাদ সফরে আমরা কিন্তু আজ প্রচুর SMS পাচ্ছি, প্রচুর টেক্সট পাচ্ছি, ফোনের অপেক্ষায় রয়েছি। ফোন করুন 2213-1341 এই নাম্বারে এবং 9903639992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এবং ফোন করুন। যেমন আমরা হোয়াটসঅ্যাপ এবং ফোন SMS দুটোই পাচ্ছি। SMS করেছে অসিত বৈরাগী অভয়নগর থেকে, তার মেসেজ পড়ব, আরও একটি মেসেজ আছে সেটিও পড়ব। প্রিয় দাদা ও দিদি, জীবনে যে শিক্ষা আমরা পাই বা প্রকৃত শিক্ষা পাই সেটা বাড়ি থেকে। আমরা স্কুল কলেজে যে শিক্ষা পাই তা জীবনের মোট শিক্ষার 24%। আমি জীবনের মোট শিক্ষাকে তিন ভাগে ভাগ করব, প্রথমত বাড়ি থেকে, দ্বিতীয়ত স্কুল কলেজ, তৃতীয়ত পরিবেশ থেকে। অসিত বৈরাগী এই ভাগে লিখেছেন অভয়নগর থেকে।

0: ঘড়িতে সময় বলছে 11টার কাঁটা, আমরা পেরিয়ে এসেছি ইতিমধ্যেই। ঘড়িতে সময় বলছে রাত 11:04 হয়ে 42 সেকেন্ড, মানে হাতে আর মাত্র 55 মিনিট মতো সময় রয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করনি ফোনে বা মেসেজে, এখনও এই 55-50 মিনিটের মধ্যেই কিন্তু তোমাদের যোগাযোগ করতে হবে। 12:45 পর্যন্ত আমরা সমস্ত মেসেজ নেব। 9903-65-9992 এবং 2213-1341 খোলা রয়েছে। আমরা কী নিয়ে কথা বলছি? আমরা কথা বলছি হচ্ছে স্কুল কলেজের শিক্ষা নাকি আমাদের বাড়ির শিক্ষা, প্রকৃত মানুষ করার পথ কোনটা, কি বলছো তোমরা জানতে চাইছি আমরা। 2213-1341 আছে,
1: ছিলেন বন্ধু, ফোনে ছিলেন বন্ধু, আবারও হয়তো ব্লিঙ্ক করবে ফোন লাইন, চলে যাব পরের এসএমএসে। যে এসএমএস এসছে অপূর্ব, দমদম থেকে লিখছেন, আমি বলবো প্রকৃত শিক্ষা বলতে গেলে সবার সঙ্গে ভালো ব্যবহার, বড়দের সম্মান, এগুলোই আসল প্রকৃত শিক্ষা, যা সিলেবাসে পড়ে শেখা যায় না। ফোন নেব, ফোনে বন্ধু রয়েছেন, দেখে নেব কে আছেন। হ্যালো, হ্যালো,
0: নমস্কার, আমাদের সঙ্গে ফোনে কে রয়েছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার,
1: হ্যালো,
0: কথা বলছি, কে রয়েছেন আমাদের সঙ্গে ফোনে?
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন,
0: আমরা কিন্তু পরিষ্কার শুনতে পাচ্ছি আপনার কথা।
2: হ্যালো,
1: হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, বলুন।
0: উনি বোধহয় শুনতে পাচ্ছেন না প্রপারলি, কোথাও একটা হয়তো
1: শুনতে পাচ্ছি, বলুন, শুনতে পাচ্ছি,
0: আপনি বোধহয় আমাদের কথা শুনতে পাচ্ছেন না। যাই হোক, ঠিক আছে, আমরা বলবো যে পরবর্তী যদি কেউ থাকেন তাহলে তিনি চেষ্টা করুন, যিনি আমাদের ফোন করেছিলেন তিনি হয়তো চেষ্টা করছেন, কোনো কারণে হয়তো ওনার এন্ড থেকে আমাদের কথা শুনতে পাচ্ছেন না, আমরা কিন্তু পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি। তাই 2213-1341 পরবর্তী লিসনারের অপেক্ষায় আমরা রইলাম, এবং সেই সঙ্গে আমরা চলে আসতে পারি শশাঙ্কর মেসেজে। শশাঙ্ক হাওড়া থেকে বলছে, সময়ের সাথে শিক্ষা পরিবর্তন তো দরকার, তবে বিগত কয়েক বছরে শিক্ষার পরিবর্তন আমরা দেখে আসছি। আমার মনে হয় শিক্ষাটা ছাত্রছাত্রীদের কাছে শিক্ষার মতো হওয়া উচিত। শশাঙ্ক হাওড়া জয়নগর থেকে মেসেজ করেছেন।
1: কে আছেন ফোনে? হ্যালো,
0: এই ফোন লাইনেও ডিস্টার্ব হচ্ছে, কেউ হয়তো লাইনে রয়েছেন, আমি ডিসকানেক্ট করতে বাধ্য হলাম। যাই হোক, আমাদের যারা লিসনার রয়েছেন তারা চেষ্টা করুন, আমরা হয়তো কথা বলতে পারবো, কারণ না কারোর সঙ্গে নিশ্চয়ই আমরা হয়তো কথা বলতে পারবো। এবং আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বার রয়েছে 9903-65-9992, সেই নাম্বার কিন্তু দারুণভাবে কাজ করছে, এবং আপনাদের মেসেজও পাচ্ছি আমরা, দারুণভাবে প্রচুর মেসেজ আসছে। আপনারা একটু বেশি করে হোয়াটসঅ্যাপ বা মেসেজ আপনারা করতে থাকুন, আর ফোনেও চেষ্টা করুন, আমাদের তরফ থেকে সম্পূর্ণভাবে চেষ্টা থাকবে ফোনে কানেক্ট করে কথা বলার জন্য। মনীষা,
1: চলে যাব পরের মেসেজে।
0: আমার মনে হয়
1: আরো একবার ফোন এসেছে নাকি?
0: ফোন এসেছে না, ঠিক আছে, আমরা একটু দেখি, আর একবার চেষ্টা করে দেখি যদি আমরা কানেক্ট করতে পারি। নমস্কার, না না, কোনো একটা সমস্যা হচ্ছে। যাই হোক, আমরা দেখছি সমস্যার সঙ্গে আমরা সমাধানের সময়ে দেখবো, আমরা পথ খুঁজে নেওয়ার চেষ্টা করব।
1: পায়েলের এসএমএস এসছে, পড়ে ফেলি বরং। মেলঘড়িয়া থেকে পায়েল ব্যানার্জি লিখছেন, জীবনের শিক্ষা মানে শুধু বইয়ের শিক্ষা নয়, জীবনে চলার পথে এমন কিছু শিক্ষা আমরা পাই যা বইয়ে থাকে না, তাই জীবনের মূল শিক্ষা হলো সততার আলোয় নিজেদের আলোকিত করা, মানুষের পাশে দাঁড়ানো, প্রতিবাদ করার শিক্ষা, হৃদয়কে উদার করার শিক্ষা। বেশ, পায়েলের সুন্দর মেসেজের আমরা পড়ে নিলাম, সেই মেসেজ পায়েলকে লিখছে, হোয়াটসঅ্যাপ পাচ্ছি প্রচুর, আমরা একটু হোয়াটসঅ্যাপেও চোখ রাখবো। তবে তার আগে একটা দারুণ খবর এসেছে আমার কাছে, সেই খবরটা বলে নেওয়ার পালা। এই যে ধরো, আমরা বলি না যে আমি এখন খুব ডায়েট করছি, আমরা অনেক সময় বলি যে আমরা কিটো ডায়েট করছি। কিটো ডায়েট কীরকম? না, সমস্ত কার্বস বাদ, একদম লো ফ্যাট, এবং তার সঙ্গে একটা দারুণ প্রচুর প্রোটিন। আমরা ভাবি যে আমরা বোধহয় ভীষণ ভালো আছি এতে। আসলে সেলিব্রিটিরা, প্লেয়াররা, তারা কি আদৌ আমাদের এই চারপাশে আমাদের যে কনসেপ্ট ডায়েটের সেগুলো ফলো করেন? বোধহয় করেন না। চিরাগ শেট্টি, দেশের অন্যতম সেরা ব্যাডমিন্টন তারকা, তিনি কিন্তু শেয়ার করেছেন তার ডায়েট। দক্ষিণ কোরিয়ার কিম মন হো ও সিও সিয়াং জায়কে হারিয়েছেন চিরাগ। সিঙ্গাপুর ওপেন জয় করেছেন তিনি, ব্যাডমিন্টন কোর্টে তার ঝড়ের মতো গতি এবং অফুরন্ত প্রাণশক্তি। কেমন খাওয়া দাওয়া করেন তিনি শেয়ার করেছেন সেটা। মূলত প্রোটিন ডায়েটে ভরসা করেন চিরাগ, পেশির জোর বৃদ্ধি করতে রোজ 150 গ্রাম প্রোটিন থাকে তার খাদ্য তালিকায়। খুব স্বাভাবিক, কারণ তিনি প্রচুর বেশি পরিশ্রম করেন আমাদের থেকে, সেই জন্যই তার ওজনেরও বেশি প্রোটিন তিনি নেন। নিয়ম হচ্ছে আপনার যে ওজন আপনি সেই ওজনের সমান গ্রাম প্রোটিন নেবেন। চিরাগ জানিয়েছেন।

রোজের খাদ্য তালিকায় 150 গ্রাম প্রোটিন থাকে এবং অবশ্যই সেই শক্তি, যে শক্তি ওনাকে কোর্টে সচল রাখতে সাহায্য করে, সেটা আসে প্রোটিন থেকে। তবে কৃত্রিম কোনো সাপ্লিমেন্ট বা বাজার চলতি প্রোটিন শেক তিনি খান না, বরং প্রাকৃতিক প্রোটিন যে সমস্ত খাবারে আছে সেখান থেকেই তিনি খাওয়া দাওয়া করেন। প্রাণীজ উদ্ভিজ্জ প্রোটিনের মধ্যে ভারসাম্য রেখে তিনি খাওয়া দাওয়া করেন। প্রাণীজ প্রোটিনের মধ্যে ডিম খান, চর্বি ছাড়া মুরগির মাংস প্রায় রোজ খান, রেড মিট বাদ দিয়েছেন, তাই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের জন্য মাছ খেতে বেশি পছন্দ করেন। উদ্ভিজ্জ প্রোটিনের জন্য ডাল, বিন, সয়াবিন, নানা রকম বাদাম বীজ এসব থাকে তাঁর পাতে। চিরাগ জানিয়েছেন, দীর্ঘক্ষণ খেলার পর পেশির ক্লান্তি বাড়ে, প্রোটিন জাতীয় খাবার খেলে তা দূর হয়, শরীরের জোর বাড়ে, তবে প্রোটিন মেপে খাওয়া জরুরি। তিনি আরও বলছেন যে আগে খেলোয়াড়রা এমন ডায়েটে অভ্যস্ত ছিলেন, এখন মানুষ, সাধারণ মানুষজনরাও প্রোটিন খাবার দিকে ঝোঁক বেড়েছে, তবে প্রোটিন ডায়েট করার নিয়ম আছে। চিকিৎসকরা বলছেন ভাত বা রুটি বাদ দিয়ে প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ, মাংস, সয়াবিন, পনির খেয়ে পেট ভরিয়ে রাখার যে চেষ্টা চলছে সেটা ঠিক নয়। প্রোটিন খেলে খিদে কম পায়, ক্যালোরি খরচ বেশি হয় ঠিকই, তবে দীর্ঘদিন চালিয়ে যাওয়া স্বাস্থ্যসম্মত নয়। ভাত রুটি হঠাৎ করে বন্ধ করে দেওয়ার পক্ষপাতী কোনো চিকিৎসকই নন, তাই যে ডায়েটই করুন না কেন চিকিৎসকের সঙ্গে কথা বলে আপনার শরীরে কোন ডায়েট কাজ করবে সেটা জেনেই ডায়েট করা উচিত।

0: দেখতে দেখতে ঘড়ির সময় অনেকটা এগিয়ে গিয়েছে, হাতে মাত্র আর 50 মিনিটের মতো সময়, 40 মিনিটের মতো সময় বাকি রয়েছে, তাই তো?
1: লিসনার ও এসে গেছেন, দেখে নেব ফোনে কে আছেন। হ্যালো, হ্যালো,
0: নমস্কার, কে রয়েছেন?
1: না, ফোনের কিছু একটা প্রবলেম হচ্ছে আমাদের। যাই হোক, আমরা কিন্তু
0: আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের লিসনারদের সঙ্গে 2213131 আমরা কানেক্ট করবার জন্য, কিন্তু আমরা চেষ্টা সত্ত্বেও কানেক্ট হচ্ছে না। কিন্তু আমাদের তো চেষ্টায় কোনো খামতি নেই, সেটার জন্য আরও একবার দেখা যাক। 2213131 কেউ রয়েছেন হয়তো, দেখা যাক চেষ্টা করে।
1: হ্যালো,
0: নমস্কার।
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন,
0: কার সাথে কথা বলছি? হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ
0: কার সাথে কথা বলছি? আমার মনে হচ্ছে ওই প্রান্তেও কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে, তাই তো?
1: হ্যাঁ, একদম তৈরি হচ্ছে, না হলে আমাদের কথা তারা শুনতে
0: পাচ্ছেন না। যাই হোক, আমরা খবরে ফিরি।
1: হ্যাঁ, খবরে ফিরি। যে খবরের দিকে চোখ রাখার কথা আছে, খবরের আগে কি আমরা একটু হোয়াটসঅ্যাপ দেখে নেব, কেউ আছেন কিনা? নাকি
0: দেখা যেতেই পারে। কে রয়েছেন হোয়াটসঅ্যাপে দেখো। অমৃতা চৌধুরী বালিগঞ্জ থেকে, তিনি জানিয়েছেন যে এই যে শিক্ষা ব্যবস্থার জন্য স্কুল কলেজ এবং বাড়ি দুটোই কিন্তু সমানভাবে প্রয়োজন আমার মতে।
1: বেশ, এইবার আমরা একটু দেখে নিতে পারি অবশ্যই যে কি বলছে আমাদের চারপাশের খবর, কি বলছে আমাদের চারপাশের পরিবেশ, এই সবটাই কিন্তু আমরা এবার একটু চোখ বুলিয়ে নিতেই পারি। এবং আমার কাছে যে সমস্ত খবর এসেছে সে খবরগুলো, আচ্ছা, অসমের যে বন্যা, সেই বন্যার মৃত্যু কিন্তু বেড়ে গেল, মৃত্যু বেড়ে 78 হয়ে গেল। বন্যার জল নামতে শুরু করলেও এখনও আশঙ্কা কাটেনি অসমে। মৌসুম ভবন জানিয়েছেন আগামী 3 দিন রাজ্যের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে, ফলে বন্যার জল যে সমস্ত অঞ্চলে নেমেছে সেই জায়গায় আবার নতুন করে প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার 3 জনের মৃত্যু হয়েছে, ফলে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 78। এটা খুব একটা ভালো খবর নয়, যদিও তবু একেবারেই আমাদের এই চারপাশে যা যা চলছে এই এত কিছুর মধ্যে একদম কারেন্ট অ্যাফেয়ার্সের মতো এই খবরটা আমাদের কাছে চলে এলো।
0: মেসেজে যাচ্ছি, পরের মেসেজ। নমস্কার জানাই আপনাদের, তারপরে আমি বলতে চাই, শিশুর জন্মের পর থেকে প্রথম 3টে বছর খুব গুরুত্বপূর্ণ বলা হয় মনোবিজ্ঞানে। প্রথমে পরিবারের প্রাথমিক শিক্ষা এবং বিদ্যালয়ের সকলের সাথে মিলেমিশে চলার মধ্য দিয়ে শিক্ষার প্রয়োগ ও শিক্ষা অর্জন দুটোই ঘটে এবং চলতে থাকে। আসলে সম্মিলিত অভিভাবকের প্রভাব থাকে একটি সন্তানকে সুশিক্ষিত করে তোলার জন্য। আমরা কেউ একা বাঁচি না সমাজে, তাই বোধ করি একটা গোঠা সমাজ লাগে একজন সন্তান মানুষ হতে। সাথে পারিবারিক সাপোর্ট থাকতেই হয় এগিয়ে চলার ক্ষেত্রে। শিক্ষা একটা আজীবন চলমান প্রক্রিয়াও বটে। রিনা আইচ পণ্ডিত দমদম পার্ক থেকে মেসেজ করেছেন।
1: আবারও ফোন এসেছে, একটুখানি দেখে নি না, হ্যাঁ দেখে নি পাই কিনা। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো,
0: না বোধহয় সমস্যাটা জারি রয়েছে। আমরা যাই পরের যে বিষয়, কারণ আমাদের ঘড়ির কাঁটা যেভাবে এগোচ্ছে এবং আমাদের লিসনারদের কাছে তো অনেক কিছু বলার থাকে, একটু এই আমরা যে জানি জাপান ভীষণভাবে ভূমিকম্প প্রবণ একটি দেশ এবং প্রচুর ক্ষয়ক্ষতি হতেই থাকে জাপানে, রিসেন্ট টাইমসেও হয়েছে। এবং সেখানে কিন্তু একটা দারুণভাবে তাদের একটা যে আর্কিটেকচার, সেক্ষেত্রে একটা বিপ্লব তারা ঘটিয়েছে সেটা বলা যেতে পারে। এবং সেখানে তারা যেটা করেছে, যে এমন করে বাড়ি তারা বানিয়েছে যে বাড়ি শূন্যে ভেসে থাকবে। আপনি অবাক হচ্ছেন রণজয় যা বলছে, না একদমই তাই নয়। আমরা জানি যে প্রযুক্তির ক্ষেত্রে জাপানের যে মহিমা রয়েছে সারা বিশ্ব জুড়ে, তারা এরকম অনেক অনেক ভেলকি বিভিন্ন সময়ে দেখিয়েছে এবং এটাও কিন্তু সম্ভব। অর্থাৎ রণজয় যেটা বলছে যে শূন্যে ভেসে থাকবে বাড়ি, এটাও সত্যি, এটাও সম্ভব। এবং এই সম্ভবটাকেই জাপানের প্রযুক্তিবিদরা বাস্তবায়িত করে দেখিয়েছেন ভূমিকম্পের দেশ জাপানে। সেখানকার বাড়ি বাঁচাতে এক অভাবনীয় প্রযুক্তি তারা নিয়ে এসেছে, যেই প্রযুক্তির নাম দেওয়া হয়েছে এয়ার ডানশন সিস্টেমস। এই সংস্থা তারা যেটা করেছে, তার উদ্ভাবক হচ্ছে যিনি উদ্ভাবক তার নাম অবশ্যই বলা দরকার, সোইচি সাকামোটো। তার এই বিশেষ প্রযুক্তিতে কি হবে, ভূমিকম্পের সময় আস্ত বাড়িটাই শূন্যে ভেসে থাকছে।
1: বাহ,
0: অবাক লাগছে না?
1: দারুণ, মানে ভূমিকম্প হলে তো তাহলে কোনো ক্ষতিই হবে না,
0: একদম ক্ষতি হবে না। এবং তুমি শেষ পর্যন্ত যদি শোনো তাহলে তুমি বুঝতে পারবে যে আমরা শেষে যেটা বলবো যে একটা পাখা বা লণ্ঠনেরও ক্ষতি হবে না।
1: বাহ, মানে এরকম টেকনোলজি এসে গেছে,
0: এরকম টেকনোলজি এসে গিয়েছে। এবং সেটা কিরকম হয়েছে, আসলে বাড়ি রয়েছে, বাড়ির নিচে একটি এয়ার চেম্বার করা হবে। আসলে সেই এয়ার চেম্বার হচ্ছে, বলা যেতে পারে সহজ বাংলায় যদি বলি, হাওয়া ভরার ঘর। ভূকম্পন টের পেলেই এক সেকেন্ডের মধ্যে তার মধ্যে একটা বিরাট চাপ সৃষ্টি হবে, আর চাপ সৃষ্টি হয়ে হাওয়া ঢুকে বাড়িটিকে মাটি থেকে 3 সেন্টিমিটার উঁচুতে তুলে দেবে। এর ফলে মাটিতে কি হচ্ছে, অর্থাৎ মাটিতে যে আলোড়ন হচ্ছে, যে কম্পন হচ্ছে, ভূমিকম্প হলে যা যা হয় তুমি বলো না কেন, সেই কম্পন বা আলোড়নের ফলে কিন্তু বাড়ি স্পর্শ করতে পারবে না। কম্পন যখন থেমে যাবে সেটি আবার আগের অবস্থায়, অর্থাৎ স্বাভাবিক জায়গায় সেই বাড়ি নেমে আসবে। বিদ্যুৎ সংযোগ যদি সেখানে ডিসকানেক্টেড থাকে, যেটা ভূমিকম্পের সময় হয়, করাও হয়, সেই বিষয়টা হলে আপৎকালীন যে ব্যাটারি রয়েছে, ইমার্জেন্সি ব্যাটারিতেই সম্পূর্ণ ব্যবস্থাটা কিন্তু হবে। এবং রীতিমতো এক্সপেরিমেন্ট করা হয়েছে, এবং এই এক্সপেরিমেন্টে দেখা যাচ্ছে কৃত্রিম কম্পনের সময় শূন্যে ভেসে থাকা বাড়ির ভেতরের আসবাবপত্র, খাট, ড্রেসিং টেবিল, আয়না তো দূরের কথা, একটি কাঁচের গ্লাসও উল্টে পড়েনি।
1: ভাবা যায়?
0: তুমি ভাবতে পারছ
1: না? সত্যি ভাবতে পারছি না, কি অদ্ভুত টেকনোলজি। মানে আমরা যে সত্যি এআই এর যুগে বাস করি, এটা শুনে কিন্তু মনে হচ্ছে
0: না সত্যি, মানে এইটা একটা বিরাটভাবে একটা, মানে জাপানের মতো ভূমিকম্পন প্রবণ দেশের ক্ষেত্রে এটা একটা বিরাট ব্যাপার, বিরাট একটা বৈজ্ঞানিক কীর্তি বলা যেতে পারে। আমরা স্যালুট জানাচ্ছি এই প্ল্যাটফর্ম থেকে। কান্টো বা তোহকুর মতো একের পর এক ভয়াবহ ভূমিকম্পের মোকাবিলা করার ক্ষেত্রে জাপানে এই নতুন পদ্ধতি সুরক্ষার দিশা দেখাচ্ছে আগামী সময়ের জন্য।
1: বাহ, এরপর যে খবরে আমরা চোখ রাখব, সেই খবর কিন্তু একটু পজিটিভ। একটু পজিটিভ কেন, কারণ আমরা দেখতে পেয়েছিলাম যে গত 3 মাসে দুর্ঘটনা প্রচুর ঘটেছে কলকাতায়, দুর্ঘটনা প্রবণ রাস্তা হিসেবে চিহ্নিত হয়েছে নতুন করে কিছু রাস্তা। সুতরাং দুর্ঘটনার চিন্তা, এই যে বাড়ি থেকে একজন বেরিয়েছেন, তিনি কি বাড়ি ফিরবেন ঠিকঠাকভাবে, এই চিন্তা কিন্তু আমাদের সকলের বাড়ির পরিজনদের থাকে। সেখানে দাঁড়িয়ে একটা পজিটিভ খবর, কলকাতা শহরে এই যে ক্রমবর্ধমান পথ দুর্ঘটনা, সেটা কমাতে এবার বাস চালকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ায় উদ্যোগী হয়েছে কলকাতা পুলিশ। বেসরকারি বাস চালকদের এই প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনাও করা হয়েছে। সেই উদ্যোগের প্রস্তুতি হিসেবে উত্তর কলকাতার TTS বেসরকারি বাস মালিক সংগঠনগুলোর প্রতিনিধিদের নিয়ে একটা বৈঠক করা হয়। সেখানেই বাস মালিকদের পক্ষে থেকে প্রশিক্ষণ অংশ নেওয়া চালকদের জন্য ভাতা দেওয়ার দাবিও জানানো হয়েছে। বাস মালিকরা বলছেন, চালকদের প্রশিক্ষণে অংশ নিতে গেলে তাদের একদিন কাজ থেকে ছুটি নিতে হবে, ফলে ওই দিন তারা বাস চালাতে পারবেন না এবং দৈনিক মজুরি পাবেন না। তাই প্রশিক্ষণের একদিন চালকদের আর্থিক ক্ষতি যাতে না হয় সেই ব্যবস্থাটাই তারা দেখতে বলেছেন। সুতরাং যেহেতু চালকরা কাজের দিন বা সময় নষ্ট করেই প্রশিক্ষণে অংশ নেবেন, তাই তাদের আর্থিক ক্ষতিপূরণ বা ভাতার ব্যবস্থা করার জন্য এই প্রস্তাব দেওয়া হয়েছে। এবং আশা করা যাচ্ছে এই প্রস্তাবে খুব একটা নেতিবাচক কিছু আসবে না, রাস্তাঘাট আরও স্বচ্ছ পরিবহন ব্যবস্থা করে তুলতে এই যে তাদের ট্রেনিং দেওয়া, এটা কিন্তু খুব প্রয়োজনীয় ছিল।
0: আমরা চলে যাচ্ছি 9903653992 তে পরবর্তী হোয়াটসঅ্যাপে। প্রিয় রণজয়দা এবং মনীষা দিকে জানাই বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা আপনাকেও। দেখুন, মানুষ হওয়া আর শিক্ষিত হওয়া এক কথা নয়, বাড়ির শিক্ষা কিভাবে বাঁচতে হয় তা আমাদেরকে শেখায়। এখানকার শিক্ষক হলেন বাবা মা, আর পাঠ্য বই হলো আমাদের জীবন। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আমাদেরকে জ্ঞানের ভাণ্ডার খুলে দেয়। প্রতিষ্ঠান আমাদেরকে শেখায় যোগ্য হতে, নিজের পায়ে দাঁড়াতে। তাই প্রকৃত মানুষ গড়ার শিক্ষা শুরু হয় বাড়ির উঠোন থেকে, আর পূর্ণতা পায় বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে। সোমেন যাদবপুর থেকে দারুণভাবে তার মনের কথা ব্যক্ত করেছেন, বাড়ির উঠোন থেকে শিক্ষা শুরু, পূর্ণতা পায় বিশ্ববিদ্যালয়ে। সত্যি এভাবেই কিন্তু আমাদের যারা লিসনার রয়েছেন তারা দারুণ দারুণ সব তারা তাদের মতামত রাখেন। আমি একদম অনুষ্ঠানের শুরুতেই আজকে বলেছি যে আমাদের বিভিন্ন রকম সোশ্যাল যে ইস্যুসগুলো থাকে সেগুলোতে তাদের যে মতামত, সেই মতামতগুলো একটা বড়সড় জায়গায় স্বীকৃতি পায় একদম অনুষ্ঠানের শেষে, বলা যেতে পারে মনীষা। আমরা চলে আসবো পরবর্তী মেসেজে। প্রিয় সংবাদ সফর, আজকের বিষয় বলি প্রথাগত শিক্ষা, স্কুল কলেজের শিক্ষা। এইসবের মধ্যে ফারাক তো চোখে পড়েই। আর তাছাড়া আমি মনে করি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বা আরও উচ্চস্তরের শিক্ষায় যে একটি মানুষকে প্রকৃত শিক্ষিত বা সুশিক্ষিত করে তুলবে এমনটা কিন্তু নাও হতে পারে। তাহলে কি প্রতিটি মানুষের জন্ম লগ্ন থেকে তার পিতা মাতার শিক্ষা, পরিবারের শিক্ষা তাকে প্রকৃত সুশিক্ষিত করার পক্ষে কোনো অংশে কম নয়। শুধু শিক্ষিত হলেই হয় না, সুশিক্ষিত কুশিক্ষিত এই শব্দবন্ধগুলো তাহলে হয়তো থাকতো না। যে যতই তথাকথিত উচ্চশিক্ষিত হন না কেন, তিনি সুশিক্ষিত ও মানুষের মতো মানুষ যদি না হন, তাহার সেই ডিগ্রি একদম তার কোনো দাম থাকে না, সেটা নেম প্লেটেই কেঁদে মরে। আমরা সবাই জানি আমাদের সকলের প্রণম্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার ছিল না কোনো স্কুল কলেজের শিক্ষা ডিগ্রি, কিন্তু তার প্রতিভা ছিল বিশ্বজুড়ে এবং তিনি আমাদের অগ্রগতির গতি। সুতরাং প্রকৃত শিক্ষিত মানুষ করার কারিগর নিজের পরিবার, পরিবেশ, স্কুল কলেজে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং সর্বোপরি নিজের ওপরেও অনেকাংশে নির্ভর করে বই কি। গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে তিনি মেসেজ করেছেন, অনেক ধন্যবাদ।

0: এই গানটা শুনতে শুনতে আমার একটা খবরের কথা মনে পড়ছিল। এই যে ধরো এই এনা হয় নচিকেতা বলছেন যে প্রেমের মান রাখতে পারবেন না, কিন্তু অনেক কিছুই মানে এই প্রজন্ম অনেক কিছুরই মান রাখতে পারে না, শুধু নিজেদের জীবনও রাখতে পারে না অনেক সময়। এই যে দেখো একটা হাতে মোবাইল নিয়ে স্টান্ট করা এবং বিভিন্ন রকমভাবে বাইক হাতে পেলেই স্টান্টের পরিমাণ বাড়িয়ে ফেলা, এটা যে কি মারাত্মক হতে পারে।
1: এই অনুষ্ঠানে মনীষা আমরা বারবার করে তুমি যে এই স্টান্টের কথা বলছো বা এই যে মোবাইল নিয়ে নানান রকমের কেরামতি, এবং আজকের সময় একটা জিনিস হয়েছে যে ব্লুটুথ হেডফোন কানে দিয়ে রাস্তা পারাপার করা,
0: গাড়ি চালানো,
1: একদম দুদিন আগেও আমি বলছি আগরপাড়া স্টেশনে এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে যে কানে হেডফোন দিয়ে লাইন পার হওয়ার সময় একদম সরাসরিভাবে ট্রেন এসে যায় এবং শেষে তার মৃত্যু ঘটে। এরকম ঘটনা আমরা বারবার এই প্ল্যাটফর্ম থেকে আমরা সতর্ক করি এবং বারংবার আমরা বলি যে একটু সতর্ক হতে। আমরা অবশ্যই গান শুনবো, আমরা কবিতা শুনবো, আমরা রিলস দেখবো, আমরা শর্টস দেখবো, আমরা ওয়েব সিরিজ দেখবো, কিন্তু সেটা একটা নির্দিষ্ট জায়গায় চার দেওয়ালের মধ্যে আপনি ঘরে বসে অবসর সময়ে আপনি করুন না, কেউ আপনাকে বারণ করেনি। কিন্তু নিজের জীবনকে ইচ্ছাকৃতভাবে এইভাবে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়াটা কি বুদ্ধিমানের কাজ? আপনি এবং আপনার জন্য আপনার ঘরে ফেরার জন্য কতগুলো মানুষ অপেক্ষা করে বসে থাকে সারাদিন, একটু ভাববেন।
0: সেটা ভাবেনি একজন, তাকে নিয়ে খবর। সুপার বাইক নিয়ে কেরামতি দেখাতে গিয়ে চরম শিক্ষা পেলেন তরুণ, স্টান্টের নেশা মাথায় চাপিয়ে তিনি জীবন বাজি রেখেছিলেন। যারা এগুলো করেন তারা কিন্তু বুঝতেও পারেন না কখন এই উৎসাহ মারাত্মক হয়ে উঠতে পারে। সমাজ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক তরুণকে সুপার বাইক নিয়ে স্টান্ট করতে দেখা গিয়েছে। এই কাজটা করতে গিয়ে তিনি এমনভাবে পিছলে পড়েন যে তা দেখে শিউরে উঠছেন দর্শকরা। সেই ভিডিও ধরা পড়েছে এই তরুণ জাতীয় সড়কে তার বাইক নিয়ে তীব্র গতিতে ছুটছেন। শুরুতে যুবকটি ভারসাম্য বজায় রাখতে পারলেও তিনি বাইকটিকে একটা চাকার সাহায্যে চালানোর চেষ্টা করতে যান এই NH ধরে, এবং সেখানেই ঘটে যায় বিষম এক কাণ্ড। তিনি এইভাবে চালানোর চেষ্টা করায় ভারসাম্য হারিয়ে ফেলেন, প্রচণ্ড জোরে আছড়ে পড়েন রাস্তায়। স্টান্টটি বিফল হতেই মোটর সাইকেলটি কয়েক মিটার ঘুরে এগিয়ে যায়। দ্বিচক্রযানটি রাস্তায় এতটাই জোরে ঘষে যায় যে সেখান থেকে আগুনের ফুলকি বেরোতে থাকে। তরুণও পাল্টি খেয়ে ছিটকে রাস্তায় পড়েন। তরুণ স্টান্টটি করার সময় হেলমেট পরেননি, গুরুতর আহত হন, মোটর সাইকেলটিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। আই এম স্ম্যাশ নামক একটি এক্স হ্যান্ডেল থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই এই ভিডিও বহু লোকজন দেখেছেন। যে সমস্ত লোকেরা স্টান্টের মজার জন্য অন্যের জীবনে বিপদ ডেকে আনছেন, এই ভিডিও কিন্তু তাদের ভীষণ রকম সতর্কতার আভাস দেয়। 2025 ভারতে মোট 513,563 সড়ক দুর্ঘটনা ঘটেছিল যাতে রেকর্ড সংখ্যক মানুষ প্রাণ হারান। সংখ্যাটা ছিল প্রাণ হারানো মানুষের 1,83,382 জন। ভারতে সড়ক দুর্ঘটনার পরিস্থিতি কিন্তু অত্যন্ত উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে শুধুমাত্র কয়েকটা লাইক শেয়ার এসবের জন্য নিজের জীবনকে প্লিজ প্লিজ প্লিজ বাজি রাখবেন না।

0: শুনছেন সংবাদ সফর, সঙ্গে রয়েছে রণজয় আর মনীষা। আপনারা সমানে আমাদের জানিয়ে যাচ্ছেন SMS করে, হোয়াটসঅ্যাপ করে। আজকের বিষয় আমরা দিয়েছিলাম যে স্কুল কলেজের শিক্ষায় কি মানুষ গড়ে, নাকি প্রকৃত মানুষ করতে গেলে অন্য ধরনের শিক্ষা লাগে, বাড়ি পরিবেশ এগুলো প্রয়োজন হয় বেশি। মৌলী মুখোপাধ্যায় ঢাকুরিয়া থেকে লিখছেন, সহবত শিক্ষা অবশ্যই দরকার। একটি শিশুর বেড়ে ওঠার সঙ্গে বাড়ির পরিবেশ এবং বাড়ির প্রতিটি মানুষের ভালো হওয়া দরকার, যেখান থেকে শিশুটি বড় হবার সঙ্গে মনের মধ্যে একটি ভালো শিক্ষা অর্জন করবে। অবশ্যই দেখতে হবে স্কুলের পরিবেশ। তার সঙ্গে এটুকুই বলবো, স্কুল কলেজ অর্থাৎ পুঁথিগত শিক্ষার অবশ্যই প্রয়োজন কিছুটা আছেই।
1: পরের মেসেজে আমরা যেতে পারি। রমেনবাবু ধনী মানুষ, দুই সন্তানের জনক, বড় ছেলে মস্ত ডাক্তার, ছোটটি অধ্যাপক। পাঠ্যসূচির নিয়ম মেনে দুজনেই আজ প্রতিষ্ঠিত, পর্যায়ক্রমে পড়াশুনোয় হয়েছে তারা সুগঠিত। বড় ছেলে বিদেশে মানুষ, সেখানেই কর্মরত, স্ত্রী কন্যা পুত্র নিয়ে শান্তি রীতিমতো, নানা কাজে ব্যস্ত সে সেমিনার চেম্বার নিয়ে, ছেলে মেয়ের পড়াশোনার কথা ভাবে বাকি সময়ে। বাবার এখন বয়স হয়েছে, প্রায় নানা রোগে ভোগেন, এত কাজের মধ্যে বড় ছেলে বাবার খবর কিভাবে রাখেন? বাবা থাকেন ছেলের আশায়, কবে আসবে বাড়ি, ডাক্তার ছেলের চিকিৎসায় তার রোগ যাবে ছাড়ি। মাসের পর মাস যায়, দিনের পর দিন, ডাক্তার ছেলে ভুলেই গেল পিতা মাতার ঋণ। ছোট ছেলে অধ্যাপক, সে থাকে পাশে, বাবাকে হাত বাড়িয়ে তার কাছেই আসে। শিক্ষাক্ষেত্রের পাঠ্যসূচি দুই ছেলে করেছিল গ্রহণ, ডাক্তার ছেলের হয়নি শিক্ষা, করেছে সামাজিক শিক্ষার ছেদন। শিক্ষাক্ষেত্রের পাঠ্যসূচিতে চলতে হবে সবাইকে, সামাজিক শিক্ষার পাঠ্যসূচি জাগায় সবার বিবেককে। শ্যামসুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর গড়িয়া, কলকাতা 153 থেকে সমাজের এই সময়ের চিত্র এঁকেছেন। অনেক ধন্যবাদ। পরে আরও একটি মেসেজ 9903653992। নমস্কার প্রিয় রণজয়দা ও মনীষা দিদি, আমাদের বাড়ি প্রথম বিদ্যালয়, আমাদের বাড়িতে বাড়ি হলো প্রথম বিদ্যালয়, স্কুল কলেজ হচ্ছে দ্বিতীয় বিদ্যালয়। প্রকৃত মানুষ গড়ার ক্ষেত্রে দুই বিদ্যালয়েরই বিশেষ ভূমিকা রয়েছে। বিদ্যালয়ের শিক্ষক মহাশয়রা মানুষ গড়ার কারিগর, বিদ্যালয়ে তাদের সান্নিধ্যে ছাত্রজীবনের নিয়ম শৃঙ্খলার উন্মেষ ও বিকাশ ঘটে, কর্তব্যের প্রতি নিয়ম নিষ্ঠা পালনের দীক্ষা অর্জিত হয়, সেই সঙ্গে জ্ঞান পিপাসা চরিতার্থ হয়। অন্যদিকে সমাজ সেবার আদর্শে উদ্বুদ্ধ হওয়া মানবিক গুণাবলী যেমন সেবা, ত্যাগ, দয়া, পরোপকারের অনুশীলন, বাড়ির পরিবেশ ও বড়দের থেকেই শেখে ছাত্ররা। মহামনীষীদের জীবনী অনুধাবন করলে এই সত্য প্রমাণিত হয়। একটি উদাহরণ হিসেবে বলি, বিদ্যাসাগর মহাশয়ের মা ছিলেন দানশীলা দয়াময়ী মহিলা, আর তাই তো বিদ্যাসাগর মহাশয় দয়ার সাগর হতে পেরেছেন। সপ্তর্ষি মজুমদার বড়ানগর ডানলপ থেকে মেসেজ করেছেন, অনেক ধন্যবাদ।
0: সুন্দর মেসেজ। তবে সপ্তর্ষির মেসেজের সঙ্গে সঙ্গেই কিন্তু আমার হাতে এমন একটা খবর এসেছে যে খবরটা আমাদের একটু নস্টালজিক করে দেবে। আচ্ছা, তুমি কখনো এই স্কুলের বাইরে যে সমস্ত আচার, কারেন্ট নুন, তারপরে ধরো ভেলপুরি, ঝালমুড়ি, ফুচকা, এগুলো খেয়েছো?
1: এগুলো তো লাইফ লাইন মনীষা, এগুলো না থাকলে হয়তো আজকে এই জায়গাতেই আসতে পারতাম না। আমার তো মনে হয় এই ছোটবেলার পড়াশুনো, কালচার, রিসাইটেশন, গান বাজনা, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি থেকে শুরু করে স্কুল কলেজের স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে কোটানকোট যদি বলি হাবিজাবি খাওয়া, সেটা আমাদের বারবারন্তের একটা অন্যতম অনুষঙ্গ।
0: এবং এই হাবিজাবি খাবার কিন্তু আমাদের কখনো অসুখে ফেলেনি,
1: কখনোই না,
0: বরং সেটা না খেলে মন খারাপ বেড়েছে।
1: মানে আমরা ভালোবেসে খাবারটা খেয়েছি, মানে বড়দের কথায় বা যারা অত্যন্ত খুঁতখুঁতে তাদের কথায় হাবিজাবি মনে হলেও সেটা কিন্তু আমাদের গঠনের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী ছিল।
0: এবং তুমি ভাবো সেই পেপ

0: পেপসি, যেগুলোকে বলাই হতো নর্দমার জল দিয়ে তৈরি, সেই পেপসি খেয়েও আমরা হজম করেছি এবং আমরা নির্দ্বিধায় ভালো থাকতাম।
1: না, সেগুলো বলা হতো হয়তো আমাদের সতর্ক করবার জন্য, আমরা যাতে না খাই।
0: কিন্তু দেখো, তো আমাদেরকে কোনো ক্ষতি করেনি
1: না কখনোই।
0: কিন্তু এবার মহারাষ্ট্রের বাচ্চারা কিন্তু এইসব জিনিস হারাতে চলেছে। স্কুলের সামনে কিংবা আশপাশে কোনো রকম অস্বাস্থ্যকর খাবার কোট অ্যান্ড বিক্রি করা যাবে না। শুধু তাই নয়, এই ধরনের খাবারের কোনো বিজ্ঞাপনও নিষিদ্ধ করা হলো মহারাষ্ট্রে। রাজ্যের খাদ্য নিয়ামক সংস্থা নির্দেশিকা পাঠিয়েছে স্কুল কর্তৃপক্ষগুলোকে। তাদের যুক্তি, পড়ুয়াদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এবং তাদের স্বাস্থ্যকর খাবারের প্রতি উৎসাহ বৃদ্ধি করতেই এই নির্দেশ। কোনো ফ্যাট জাতীয় খাবার, ভাজাভুজি, অতিরিক্ত চিনি এবং নুন ব্যবহার করা হয়েছে এমন খাবারকে নিষিদ্ধ করা হয়েছে। স্কুল চত্বরের আশেপাশে বা স্কুলের 50 মিটারের মধ্যে এই ধরনের খাবার পুরোপুরি নিষিদ্ধ। সরকারি এবং বেসরকারি সব স্কুলের ক্ষেত্রে এই নির্দেশিকা প্রযোজ্য করা হয়েছে। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে বড়া পাও, সিঙ্গারা, চিপস, ডুবো তেলে ভাজা কোনো খাবার, নরম পানীয়, চকলেট, আইসক্রিম স্কুল চত্বর বা আশেপাশে 50 মিটারের মধ্যে বিক্রি করা যাবে না। সেফ ফুড, সেফ মহারাষ্ট্র প্রচারের অংশ হিসেবে দেখানো হয়েছে এতে। এটি হয়তো মহারাষ্ট্রের সেফ মহারাষ্ট্র এই বিকাশের মধ্যে একটি অংশ এবং সেটা বড়দের ভালো লাগছে শুনে। আমরাও বেশ ভাবছি যে যাক, বাবা বাচ্চাগুলো খারাপ কিছু খাবে না। বাচ্চাদের কিন্তু খুব মন খারাপ, তুমি যাই বলো।
1: অবশ্যই অবশ্যই। তবে দেখো, আজকে আমি তোমাকে বলছি যে আগের যে ছোটবেলাটা ছিল সেখান থেকে তো আজকের ছোটবেলাটা অনেকটাই পরিবর্তিত। মানে ধরো আজকে যে স্টলগুলো রয়েছে, খাবারের যে ফুড চেনগুলো রয়েছে, এত সফিস্টিকেটেড এবং সেখানে এত হাইজিনিকভাবে তৈরি হয়। তো ছোট ছোট ছেলেমেয়েদের কাছে আজকে ওই খাবারগুলোই কিন্তু সবসময়ের জন্য আসে বা সেগুলো প্রেজেন্ট সবসময়। মানে আমাদের ছেলেবেলায় হয়তো সেই স্কোপটা অতটা ছিল না।
0: মানে দেখো, স্ট্রিট ফুড, এটা খাবার হ্যাবিট, কালচার, এটাও কিন্তু প্রয়োজন বাচ্চাদের। কারণ আমাদের দেশ এত বহুদা বিভক্ত এবং আমাদের দেশে এত বেশি খাবারের ভ্যারাইটি, সেখানে যদি স্ট্রিট ফুড এসে টেস্ট না করলার, মানে মহারাষ্ট্রের স্ট্রিট ফুড কিন্তু অনেকটাই কলকাতার স্ট্রিট ফুডের মতো, তাহলে আর কি করলো।
1: সত্যি তাই। এবার একটু একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি, একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে যে একটা প্রেডিকশন। যদিও প্রেডিকশন নিয়ে আমাদের বেশি মাথা ব্যথা নেই, কিন্তু একটু বলতেই হবে এআই নিয়ে প্রেডিকশন। একজন সাংবাদিক, তিনি কোভিড-19 মহামারী এবং 2008 সালের আর্থিক সংকটের ভবিষ্যৎবাণী করেছিলেন। এবার তিনি আরও একটি সতর্কবার্তা দিয়েছেন। কী সতর্কবার্তা? সেটা হচ্ছে এআই নিয়ে, কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। তিনি বলেছেন যে ভবিষ্যৎবাণী করেছেন এই প্রযুক্তি ভবিষ্যতে মানবজাতির জন্য সর্বনাশ ডেকে আনবে। রবার্ট বেস্টনও এআই সম্পর্কে কেবল খারাপ কথাই বলেছেন। তিনি বলেছেন এই প্রযুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সতর্ক করে তিনি বলেছেন এটি অবিশ্বাস্যভাবে বিপুল সংখ্যক চাকরি শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। নতুন বই দ্য কিল সুইচে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আজকের বিশ্বের জন্য এটি যে বিপদ ডেকে আনছে তা নিয়ে আলোচনা করা হয়েছে রবার্ট বেস্টনের এই বইতে। এবং তিনি বিশ্বাস করেন যে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বিশ্ব নেতাদের কেবল এই বিপদ মোকাবিলার বিষয়ে সতর্ক হওয়া উচিত ভীষণভাবে, অন্য কিছু নিয়ে নয়। যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি হতাশ করে তা হলো এই বিষয়গুলো নিয়েই আমাদের সবার বিতর্ক করা উচিত। অন্য সব কিছু চেয়ে এই বিষয়গুলো নিয়ে আমাদের নেতাদের বেশি কথা বলা উচিত, অথচ তারা তা করেন না, বলছেন দ্য কিল সুইচের রাইটার রবার্ট বেস্টনও। এভাবেই কিন্তু একটা বিতর্ক রয়েছে, তার মধ্যে প্রেডিকশন রয়েছে, এবং এই সব কিছু মিলিয়ে কী হতে চলেছে সেই প্রেডিকশনটা আমরা শুধুমাত্র তুলে ধরলাম। আজকের অনুষ্ঠানে আমরা যে বিষয় রেখেছিলাম, স্কুল কলেজ নাকি বাড়ির শিক্ষা প্রকৃত মানুষ করার কাজে কোনটা আগে প্রয়োজন, সেই নিয়ে আপনারা যারা মেসেজ করেছেন দারুণভাবে মেসেজ করেছেন, শ্রিয়া মুখার্জি বেহালা থেকে, অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে, অ্যান্ডি কলকাতা থেকে, অসিত বৈরাগী অভয়নগর, অপূর্ব দমদম, সমীর দেবনাথ নবদ্বীপ থেকে, নবকুমার দাস পাঁচলা থেকে, পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে, রীনা আইচ পণ্ডিত দমদম পার্ক থেকে, শশাঙ্ক জয়নগর হাওড়া থেকে, অমৃতা চৌধুরী বালিগঞ্জ থেকে, গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে, যাদবপুর থেকে সোমেন, মৌলি মুখোপাধ্যায় ঢাকুরিয়া থেকে, সপ্তর্ষি মজুমদার ডানলপ থেকে, শ্যামসুন্দর দাস গড়িয়া থেকে মেসেজ করেছেন।
0: এবং এই যে এত মেসেজ, এত হোয়াটসঅ্যাপ এবং তার সঙ্গে আপনাদের এই সনির্বন্ধ, আমরা যে অনুরোধ করি যে আপনাদের আমাদের সঙ্গে যোগ দিন, এই যে যোগ দিয়েছেন আপনারা স্বতঃস্ফূর্তভাবে, দারুণ লাগছে। সংবাদ সফর জমে গিয়েছে আজ এবং আমরা প্রচুর এমন কিছু খবর দিয়েছি যে খবর আপনার ডেইলি লাইফের জন্য প্রয়োজন, যে খবর জেনে রাখলে ভালো, যে খবর আপনার কাজেও লাগবে, আবার সচেতনতামূলক খবরও ছিল। সব মিলিয়ে রণজয় আর মনীষা আপনাকে টাটা বলবে, আজ শুভরাত্রি বলবে, বলবে আবার অন্য কোনো বৃহস্পতিবার অন্য কোনো সংবাদ নিয়ে আমরা হাজির হব আবার। ততক্ষণ
1: রাঘব চট্টোপাধ্যায়ের এই গানের রেশ নিয়ে আজকের মতো শুভরাত্রি মনীষা রণজয়ের।

মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন তোমার রিকোয়েস্টের গানের শো শুন।

অনুরোধের আরো একটি আসরে আবারও সঙ্গে আমি সৌম্য। আর আজ ভাবলাম অনুরোধের সুরটা আরেকটা সুরে বেঁধে দিই। কেমন হয় যদি আজকের এই রাতটা আমরা এমন কিছু গানে গানে সাজাই যে গান বিষাদের কথা বলে, যে গান দুঃখের কথা বলে, যে গান চরম বেদনার কথা বলে, তেমন কিছু গান দিয়ে আজকে সাজানো যাক আজকের এই মুহূর্তগুলো। 990-365-992 এই নম্বরে আমি সৌম্য রইলাম অপেক্ষায়।

তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও? শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও? শুনতে কি চাও?

ব্যথা বেদনা বিষাদ, তারও তো কত রকম রং হয়। আজ সেই রঙে রাঙাবো জয়তী চক্রবর্তীর কণ্ঠে। এই গানটি শুনতে এবং শোনাতে চেয়েছেন ডানলপ থেকে সৌমিতা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: আজকের অনুরোধের আসর আপনাদের কাছে আবদার করেছিলাম, শুধুমাত্র বিষাদের গান দিয়ে সাজাবো। আর আমার আবদারে অনেকেই সাড়া দিচ্ছেন আপনারা। চকমানিক বাওয়ালি থেকে তাপস মাইতি, সুনয়নী ছবি থেকে আশা ভোঁসলের কণ্ঠে শুনতে চেয়েছেন যে গানটি, সে গানটি এর পরেই শোনাবো। কিন্তু নতুন কয়েকজন বন্ধু যাদের কাছে আমাদের ফোন নাম্বার 9903653992 সবেমাত্র পৌঁছলো, তারা অনেকেই হয়তো জানেন না, তাই কেউ কেউ ফোনও করছেন না, ফোন কিন্তু নয়, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বা SMS, এই দুটো মাধ্যমেই অনুরোধ জানান। কেমন

গেছেন কিশোর কুমারের কণ্ঠে একটি গান শোনানোর জন্য, ছবির নাম কোরা কাগজ। ছবির নাম বলতেই আমি নিশ্চিত আপনাদের মনে কোন গানটির কথা সকলে বলেছেন, সেই গানটির সুর মনের মধ্যে ভেসে আসছে, কিন্তু কে কে শোনাতে চেয়েছেন, শুনতে চেয়েছেন তাঁদের নামগুলো এক এক করে বলি। বাঘা যতীন থেকে জয়দীপ রায় শুনতে চেয়েছিলেন এই গানটি, তারপর আরেক বন্ধু তিনি তার নামটা লেখেননি, ফলে নামটা বলতে পারছি না। তারপরে কালীঘাট রোড থেকে সোনালি শুনতে চেয়েছেন এই গান, তাহলে কোরা কাগজ থেকে কিশোর কুমারের কণ্ঠে এই গানটি রইল আপনাদের জন্য।

এর পরের গানটি শোনাচ্ছি জানিমান ছবির সাউন্ডট্র্যাক থেকে, গেয়েছেন সুজেইন এবং সোনু নিগম। কসবা থেকে সৌভিক সরকার শুনতে এবং শোনাতে চেয়েছে এই গানটি।

এরপর যে গানটি শোনাব সেই গানটি অযোগ্য ছবির সাউন্ডট্র্যাক থেকে, ইমন চক্রবর্তী এবং শিলাজিৎ মজুমদারের কণ্ঠে। এই গানটি শুনতে চেয়েছে সন্তোষপুর থেকে শর্মিষ্ঠা রাহা।

এরপর যে গানটি শোনাবো সেই গানটি শুনতে চেয়েছে দীপান্বিতা, কিন্তু তিনি আমাদের কোথা থেকে শুনছেন সেই কথা তো লেখেননি। শুনতে চেয়েছেন বর্ণপরিচয় ছবি থেকে একটি গান, গানটি গেয়েছেন অরিজিৎ সিং।

এরপর শোনাব তিন কবির গান পরপর। প্রথম গানটি নজরুলের, তারপরের গানটি রবীন্দ্রনাথের, এবং তারপরের গানটি অতুল প্রসাদের। নজরুলের গানটি শুনতে চেয়েছেন আমাদের বন্ধু মৌলি ঢাকুরিয়া থেকে, তারপর বেলেঘাটা থেকে আশিস শুনতে চেয়েছে রবি ঠাকুরের গান, এবং তারপর কাঁকুড়গাছি থেকে ঐশিকা শুনতে চেয়েছে

রথের এই আসরে। নজরুলের গানটি আমরা শুনব শিল্পী ফিরোজা বেগমের কণ্ঠে, রবীন্দ্রনাথের গানটি শুনব সাহেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে, এবং অতুলপ্রসাদ সেনের গানটি শুনব শ্রাবণী সেনের কণ্ঠে।

আমরা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। শেষ বেলায় পৌঁছানোর আগে মান্নাদের কণ্ঠে এই গানটি শোনাবো। গানটি শুনতে চেয়েছেন এসপি চ্যাটার্জি, দমদম।

এর পরের গানটি আমরা শুনব শোর ছবির সাউন্ডট্র্যাক থেকে, লতা মঙ্গেশকর, মুকেশ এবং তাঁদের সহশিল্পীদের কণ্ঠে। এই গানটি শুনতে এবং শোনাতে চেয়েছেন বারাসাত থেকে আমাদের বন্ধু শঙ্কর চন্দ্র দে। এবং এই গানটি শুনতে শুনতেই বন্ধুরা বিদায় নেব আজকের অনুরোধের আসর শুনতে কি চাও থেকে। সঙ্গে ছিলাম এতক্ষণ আপনাদের শ্রবণ সঙ্গী, আমি সৌম্য।

স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় রাত 1:13। শুরু করব শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। সুররঞ্জনীতে আজ প্রথমে আমরা শুনব রাগ মারু বেহাগ এবং তারপর শুনব রাগ কৌশিকানাড়া। রাগ মারু বেহাগে খেয়াল পরিবেশন করবেন শিল্পী খগেশ কীর্তনিয়া এবং তারপর কৌশিকানাড়ায় শরৎ বাজিয়ে শোনাবেন শিল্পী আবির হোসেন।

সুররঞ্জনীতে শুনবেন রাগ কৌশিকা নাড়া। শরতে রাগটি বাজিয়ে শোনাবেন শিল্পী আবির হোসেন।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে। আপকে লিয়ের প্রথম ঘন্টায় আপনাদের জন্য থাকছে খুব পছন্দের কিছু গান। রেস ছবি থেকে একটি গান শুনছিলাম, পরের গানটি ছবির নাম সিরফ। আমরা শুরু করেছিলাম আতিফ আসলামকে দিয়ে, এর পরের গানটি কুনাল গাঞ্জাওয়ালার কণ্ঠে, এবং তারপরের গান সোনু নিগম এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে। ছবির নাম রাজ, দ্য মিস্ট্রি কন্টিনিউস।

স্টুডিওর ঘড়ি বলছে গান শুনতে শুনতে বেশ অনেকটা সময় পেরিয়ে গেল। সোনু নিগম শ্রেয়া ঘোষালের কণ্ঠে রাজ দ্য মিস্ট্রি কন্টিনিউস ছবি থেকে শুনছিলাম এই গানটি। এর পরের গানটি আমরা শুনব তাসান ছবির সাউন্ড ট্র্যাক থেকে।

উদিত নারায়ণ এবং মহালক্ষ্মী আয়ার কণ্ঠে। এবং তারপর থাকছে কে কে এবং শিল্পা রাও এর কণ্ঠে একটি গান, ছবির নাম বচনা এ হাসিনো।

এর পরের গানটি কে কে এবং শিল্পা রাও এর কণ্ঠে, ছবির নাম বচনা এ হাসিনো।

পরের গানটি শুনবো রকন ছবির সাউন্ডট্র্যাক থেকে ফরহান আখতারের কণ্ঠে, তারপর রুবারু ছবির সাউন্ডট্র্যাক থেকে সুনিধি চৌহানের কণ্ঠে আরেকটি গান।

এরপর যে গানটি শোনাবো বলে ভেবেছি সেই গানটি সালামে ইশক ছবির সাউন্ডট্র্যাক থেকে। আদনান সামির কণ্ঠে এই গান, এবং তারপরে যে গানটি শোনাবো সি কে কোম্পানি ছবি থেকে, কে কে এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

স্টুডিওর ঘড়ি বলছে বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে। কিন্তু বিদায় নেওয়ার আগে আরো দুটো অন্তত গান আমাদের শোনার সময় রয়েছে। দে তালি ছবি থেকে একটি গান শুনব, সে গানটি গিয়েছেন অনুষ্কা মানচান্দা এবং শেখর রবচিয়ানি, এবং তারপর রব নে বানা দি জোড়ি ছবির সাউন্ড ট্র্যাক থেকে রূপ কুমার রাঠোরের গাওয়া সেই অবিস্মরণীয় গানটি। সেই গানটি শুনতে শুনতে আমরা পাড়ি দেব আপকে লিয়ের দ্বিতীয় ঘন্টায়।

শুনছেন আপকে লিয়ে, দ্বিতীয় পর্বে এসে গিয়েছি আমি ইন্দ্রাণী। শুরু হচ্ছে দ্বিতীয় পর্বের প্রথম গান এই গানের সাথে।

শুনছিলাম 1980 ছবি থোড়ি সি বেওয়াফাই। এই ছবির গান শুনছিলাম সুলক্ষণা পণ্ডিত এবং জগজিৎ কাউরের ডুয়েটে। লিরিসিস্ট গুলজার, কম্পোজার খায়াম। শুনছেন আপকে লিয়ে এবারের গানে তালাত মাহমুদ।

শুনছিলাম গানটি 1953 ছবি ফুটপাথ, এই ছবির গান। গাইছিলেন তালাত মাহমুদ, লিরিসিস্ট সরদার জাফরি, কম্পোজার খয়াম। আপকে লিয়েতে এবারে শিল্পী বাণী জয়রাম।

শুনছিলাম বাণী জয়রামের কণ্ঠে 1973 ছবি গ্রহণ, এই ছবির গান, কম্পোজার বসন্ত দেশাই, আর এ গানের পরের শিল্পী ইয়েসু দাস।

শুনছিলাম ইয়েসুদাসের গলায় 1984 ছবি এক নেই পেহলি, এই ছবির গান। লিরিসিস্ট আনন্দ বক্সি, কম্পোজার লক্ষ্মীকান্ত প্যারেলাল। আপকে লিয়েতে এবারের শিল্পী উষা মঙ্গেশকর এবং সহশিল্পীরা।

শুনছিলাম 1978 ছবি তারানা। এই ছবির গান গাইছিলেন উষা মঙ্গেশকর এবং সহশিল্পীরা। লিরিসিস্ট রবীন্দ্র রাওয়াল, কম্পোজার রাম লক্ষ্মণ। আপকে লিয়েতে এবারের গানে অমিত কুমার এবং উদিত নারায়ণ।

শুনছিলাম দিওয়ানা দিল দিওয়ানা, অমিত কুমার এবং উদিত নারায়ণের ডুয়েটে। আর এই গানটি ছিল কভি হাঁ কভি না এই ছবির গান। লিরিসিস্ট মজরু সুলতানপুরি, কম্পোজার যতীন ললিত। 3:31 আর আধ ঘন্টা আমরা শুনব আপকে লিয়েতে হিন্দি ছবির গান। এবারের গানে অনুরাধা পড়ওয়াল।

শুনছিলাম অনুরাধা পড়ুয়ালের গলায় লিখ দে পিয়া এই গানটি, 1991 ছবি নাগমণি এই ছবির গান। সন্তোষ আনন্দ লিরিসিস্ট কম্পোজার অনু মালিক। এবারের গানে আশা ভোঁসলে এবং আনোয়ার

শুনছিলাম 1984 ছবি সোহিনী মহিওয়াল। এই ছবির গান গাইছিলেন আশা ভোঁসলে এবং আনোয়ার। লিরিসিস্ট আনন্দ বক্সী, কম্পোজার অনু মল্লিক। এবারের গানে কিশোর কুমার।

রাত কালি শুনছিলাম কিশোর কুমারের গলায় এই গানটি। 1971 ছবি বুড্ঢা মিল গয়া এই ছবির গান, লিরিসিস্ট মজরু, কম্পোজার আর ডি বর্মন। প্রায় সময় শেষ হয়ে এসেছে এবারের গানে, লতা মঙ্গেশকর।

ইয়ারা সিলি সিলি শুনছিলাম 1990 ছবি লেকিন, এই ছবির গান গাইছিলেন লতা মঙ্গেশকর, লিরিসিস্ট গুলজার এবং কম্পোজার হৃদয়নাথ মঙ্গেশকর। ঘড়ি বলছে আজকের শেষ গান শোনানোর সময় এসে গিয়েছে। আজকে শেষ গানটি শুনব এই হরিহরনের গলায়, মিটার, এই ছবির গান গুলজার লিরিসিস্ট এবং ভবতারিণী ইলায়রাজা কম্পোজার।

শেষ হলো আপকে লিয়ে। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতী অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী রাজা আলী খান, রাগ কমল ঋষভ আশাবাড়ি।

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী রাজা আলী খান, রাগ কমল ঋষভ আশাবারী, তবলা সঙ্গতে ছিলেন প্রীতম পল্লে এবং হারমোনিয়ামে অমিতাভ চক্রবর্তী। এখন শুনবেন সন্তুর বাদন, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ আহির ভৈরব।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলেন সন্তুর, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ আহির ভৈরব। তবলা সঙ্গতে ছিলেন অসিত জানা। শেষ হল আজকের মতো প্রভাতির অনুষ্ঠান। শুরু হচ্ছে চিরন্তনী।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 31শে জুলাই, শুক্রবারে চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। আজ গল্প শোনাতে বসে মনে হল, এমন একজন মানুষের আজ জন্মদিন, তার লেখা এত এত গল্প আমরা ছবি হতে দেখেছি, গল্পে পড়েছি, তার একটা গল্প আজ শোনাবো না, খুব ইচ্ছে করল। আজ আসলে মুন্সি প্রেমচাঁদ, হিন্দি ভাষা আর উর্দু ভাষার বলা যায় অন্যতম সফল লেখক। থেমে গেলাম, কেননা সত্যি সত্যি ওনার গল্পগুলো পড়ে মুগ্ধ, অভিভূত কি বলে বলি, অসম্ভব সুন্দর সুন্দর সমস্ত বিষয় নিয়ে, একেবারে যেন চারপাশের বাস্তব চিত্রকে তিনি তুলে ধরেছেন তাঁর গল্পের মধ্যে দিয়ে। এই মানুষটি আজ জন্মেছিলেন 1880 সালের এই 31শে জুলাই জন্মগ্রহণ করেছিলেন। আসল নাম দানপত রায়, তবে আমরা সাহিত্যিক হিসেবে তাকে মুন্সি প্রেমচাঁদ বলেই জানি। হিন্দি সাহিত্যে তাকে বলা হয় উপন্যাস সম্রাট। গল্প অনেক, সেই হিন্দি গল্পগুলোকে আমরা দেখেছি বাংলায় অনুদিত হয়ে, এবং সত্যি সত্যি এত অপূর্ব সমস্ত গল্প, তার অনেক গল্পের মধ্যে থেকে আজকে শোনাব। যে গল্পটি হিন্দিতে তার নাম ছিল ঠাকুর

কুয়া, আমরা বাংলায় বলি ঠাকুরের কুয়ো, এইভাবেই গল্পটিকে আখ্যায়িত করা হয়েছে। আর সেই গল্পই আমাদের আজ চিরন্তনের গল্প। গল্পের মধ্যে আমরা জানি অনেক কথা থাকে যাকে আমরা গানে গানেও পাই, যেভাবেই হোক সেই রকম গানগুলো শুনতেও ইচ্ছে করে। চলুন আজ গল্প শোনানোর আগে ছোট্ট করে সেইরকম একটা গানও শুনে নিই, কেমন?

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম আব্বাসউদ্দিন আহমেদের গলায় এই গানটি, তোরা কে কে যাবিল জল আনতে। আর সেই জল আনা নিয়েই কত কিছুই ঘটে, কত গল্প তৈরি হয়ে যায় সাহিত্যে। যখন এরকম কিছু ছবি স্থান পেয়ে যায় তখন তা একেবারে চিরকালীন হয়ে থাকে। গল্পে যাই। যখু যেই লোটাটা পান করার জন্য মুখে তুলল, জলটা থেকে একটা বিশ্রী গন্ধ বেরোলো। সে গাঙ্গিকে বলল, আরে এ কেমন জল, এ গন্ধ এত বাজে কেন রে? আমি এটা খেতে পাচ্ছি না, আমার গলা শুকিয়ে গেছে, আর এই নোংরা জলটা খেতে হচ্ছে। আসলে গাঙ্গি সন্ধ্যায় জল জমিয়ে রাখত, কুয়োটা অনেক দূরে ছিল আর বারবার হেঁটে যাওয়াটাও খুব কষ্টকর। গতকাল যে জলটা এনেছিল সেটা ভালো ছিল, কিন্তু আজ কি এমন ভুল হলো, ও ভাবতে লাগলো। লোটাটা মানে ঘটিটা সে নাকের কাছে আনল। দুর্গন্ধ তো আছেই, নিশ্চয়ই কোনো পশু কুয়োতে পড়ে ডুবে গেছে, আর সেই জল এত জলটা খারাপ করে দিল। কিন্তু এখন সে জল পাবে কোথা থেকে, গাঙ্গি সমানে ভাবতে লাগলো। না, কেউ তো তাকে ঠাকুরের কুয়োতে উঠতে দেবে না, সবাই তাকে দূর থেকে তাড়িয়ে দেবে। শাহুজির কুয়োটা ছিল গ্রামের একেবারে অন্য প্রান্তে, কিন্তু সেখান থেকে কেই বা তাকে জল তুলতে দেবে? গ্রামে তো আর কোনো চতুর্থ কুয়ো নেই, কি যে করে ও। আসলে যকু অনেকদিন ধরে অসুস্থ ছিল, তো তৃষ্ণার্ত হওয়া সত্ত্বেও কিছুক্ষণ তো চুপ করে রইল। তারপরে বললে, গাঙ্গি আমি আর পারছি না রে, বড্ড তেষ্টা পেয়েছে, দে দে ওই জলই দিয়ে আমি নাক টিপে কোনো ক্রমে একটু জলটা খাই। কিন্তু গাঙ্গি বলল, না এই নোংরা জল তুমি খাবে না, এতে তুমি আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ, গাঙ্গি জানত যে এই দূষিত জল পান করলে তার অসুস্থতা আরও বেড়ে যাবে, কিন্তু এই কি অদ্ভুত ব্যাপার, সে জানত না যে ফুটিয়ে নিলে তা পানের জন্য নিরাপদ হয়ে যায়। এখানে ছোট্ট একটা কথা না বললেই নয়, বিভিন্ন ক্ষেত্রে দেখবেন আমরা অনেক রকম সমস্যার মুখোমুখি হই, শুধু সমাধানের রাস্তা জানা থাকে না বলে ওই সমস্যা আমাদেরকে সাংঘাতিকভাবে পীড়িত করে, আমাদের জীবন দুর্বিষহ করে তোলে। তার মূল কারণ হচ্ছে সমাধানের রাস্তা না জানা। এই গল্পটার মধ্যে এই ব্যাপারটাও না আমাকে একটু মানে নাড়া দিয়েছে, যে সত্যি তো ও গাঙ্গি বেচারি যদি জানতো যে জলটা গরম করে ফুটিয়ে নিলে তারপর ঠান্ডা করে তো খাওয়া যেত, কিন্তু জানতো না বলে একটা সাংঘাতিক অবস্থার মধ্যে পড়ল এই গাঙ্গি মেয়েটি। যাই হোক, বলছি সে কথা পরে। গাঙ্গি বলল যে তুমি এই জল কি করে খাবে? ঈশ্বর জানেন, ওই যে কোন পশু তার মধ্যে গিয়ে পড়ে মরেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আমি অন্য জায়গা থেকে জল নিয়ে আসব। তো যকু তখন অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলছে, কোথা থেকে আনবে? তখনও বলল, দুটো কুয়ো আছে ঠাকুরের শাহুর, ওরা কি আমাকে এক ঘটি জলও দেবে না? যকু তখন বলল, জল তো দেবেই না, হাত পা ভেঙে দেবে, চুপ করে বসে থাক, আর তোকে অভিশাপ দেবে, বুঝলি? ঠাকুর ওর লাঠিয়ালদের দিয়ে লাঠি চালাবে, আর শাহুজি একটার বদলে পাঁচটা নেবে, বুঝলি তো? আমাদের কষ্ট কেউ বোঝে না, আমরা মারা গেলেও কেউ দেখতে আসে না, সব যাত্রায়ও কাঁদ দেয় না, এই লোকেরা নাকি তোমায় জল তুলতে দেবে। হ্যাঁ, এটাই ছিল নির্মম সত্য। গাঙ্গিও জানে, সব কথা জানে, চুপ করে রইল। কিন্তু না, কিছুতেই যোগুকে ওই দুর্গন্ধযুক্ত জল সে পান করতে দিল না। সে জল ফোটাতেও জানে না, তাই অসুস্থ যোগু তৃষ্ণার্ত হয়ে বসে রইল অসহায়ভাবে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি সিন্ধুর চ্যাটার্জির গলায়। তাই তো, কালো জল তো বটেই, আর সেই জল নিয়ে কত কি ঘটনা ঘটে গিয়েছে, সেই কথাগুলোই আমরা শুনেছি, গল্পে পড়েছি, সিনেমায় দেখেছি। আজ সেই ঠাকুরের কুয়ো, মুন্সী প্রেমচাঁদের অসংখ্য বিখ্যাত গল্পের অন্যতম এটি, তাই আজ আপনাদের শোনাতে বসেছি। কারণ আজ মুন্সী প্রেমচাঁদের জন্মদিন। যাই হোক, গল্পে ফিরি। রাত তখন প্রায় 9টা, সারাদিনের পরিশ্রমে ক্লান্ত।

তো মজুরেরা ঘুমিয়ে পড়েছে। ঠাকুর এর বাড়ির সামনে, মানে ওই যে তিনি প্রধান, তার বাড়ির সামনে কিছু লোকজন তবুও গল্প করছে, আড্ডা দিচ্ছে ইত্যাদি। এই মেয়েটি গাঙ্গী অপেক্ষা করে রয়েছে কখন রাত হবে, কখন সবাই ওই কুয়োর কাছ থেকে চলে যাবে, তারপর সে পরিষ্কার পানীয় জল নিয়ে আসবে। তাকে দেখতে পেলে তো কেউ তাকে জল দেবে না, কারণ সে অচ্ছুত। কিন্তু সে এই গল্পটা পড়তে গিয়ে না একটা জিনিস খুব অবাক লাগে, আমরা শহরে বসে একেবারে মানে প্রান্তিক গ্রাম, সেখানে কিভাবে মানুষ দিন যাপন করছে জানি না, সেখানে কেমন করে চলে জীবনযাপন তাও জানি না। আর আজ থেকে এত এত এত বছর আগেকার কথা, সেখানে তখন আরও কত অদ্ভুত অবস্থা ছিল, কষ্টকর অবস্থা ছিল, সেটাও আমাদের জানা নেই। এই মানুষগুলো সমাজের ছবি, জীবনের ছবি, বাস্তব ছবি দেখিয়েছেন আমাদের কাছে তাদের লেখনীতে। তাই তো জানতে পেরেছি এমন করেও মানুষ দিন কাটাত, হয়তো বা কাটায়ও। যাই হোক, যখন সে দেখল, গাঙ্গী যখন দেখল যে ওখানে কেউ নেই কুয়োর কাছাকাছি, তখনও জল তোলার জন্য আস্তে আস্তে সেখানে সে পৌঁছল। রাস্তার তেলের প্রদীপের ম্লান আলো কুয়োটার উপর পড়েছে। গাঙ্গী কুয়োর চারপাশে চাতালের পাশে আড়াল নিয়ে বসে সুযোগের অপেক্ষা করতে লাগল। আসলে এই কুয়োর জল গ্রামের সবাই পান করে, শুধু তারাই, গাঙ্গী যখুর মতো যারা হতভাগ্য, অচ্ছুত বলা হয় যাদের, সেই অধিকার থেকে বঞ্চিত। সমাজের এই অন্যায় নিয়ম বাধ্যবাধকতার বিরুদ্ধে গাঙ্গীর মনটা বিদ্রোহে ফেটে পড়ে। কেন, কিসের ভিত্তিতে তারা উঁচু আর আমরা নিচু? কিন্তু না, নানান রকম তাদের মধ্যে অসাধুতা আছে সে জানে। এরা চুরি করে, প্রতারণা করে, মিথ্যে মামলা করে, আর তাদের ঘরে নানান রকম জুয়ারিদের আড্ডাখানা। এই সাহুজি, মানে ওখানে বসে বসে সে অনেক কথা মনে করছে গাঙ্গী, আর তার ভেতরে ভেতরে রাগ ফেটে বেরোচ্ছে। সাহুজি ঘিয়ের সঙ্গে তেল মিশিয়ে বিক্রি করে, সবাইকে ঠকায়, যাদের দিয়ে খাটিয়ে নেয়, কাজ করিয়ে নেয়, তাদের ন্যায্য মজুরিও দেয় না, তাহলে কোথায় তারা বড়, তারা শ্রেষ্ঠ? গাঙ্গী ভাবে, আমরা তো ওদের মতো রাস্তায় দাঁড়িয়ে নিজের ঢাক পেটাই না। যখন গ্রামের পথ দিয়ে যাই, তখন অনেক লোলুপ দৃষ্টি আমিও দেখতে পাই। এরা আবার নিজেদের উঁচু জাত বলে গর্ব করে। হঠাৎই সে কুয়োর দিকে পায়ের শব্দ শুনতে পেল। ভয়ে তার বুক ধড়ফড় করে উঠল। যদি তাকে দেখে ফেলে তাহলে একেবারে সাংঘাতিক বিপদ হবে। তাড়াতাড়ি সে কলসিয়ে দড়ি তুলে নিয়ে মাথা নিচু করে একটা গাছের আড়ালে গিয়ে লুকিয়ে দাঁড়াল। এরা আসলে কাউকে তো বিন্দুমাত্র দয়া দেখায় না। আর ওই গাঙ্গুকে এরা বিনা মজুরিতে কাজ করতে, এটা গাঙ্গী ভাবছে যে গ্রামের একটি লোক মাঙ্গু তাকে বিনা মজুরিতে কাজ করতে অস্বীকার করেছিল সে, তাই জন্য সেই লোকটিকে এমনভাবে মেরেছে, মাসের পর মাস রক্তবমি করেছিল। যাই হোক, এবার সে গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে শুনতে লাগলো। দেখতে পেল প্রথম যে দুজন মহিলা জল তুলতে কুয়োর কাছে এসেছে, তাদের কথাবার্তা চুপ করে শুনতে লাগলো। ওরা বলছে, ওরা খেতে বসেই বলে, তা যা তাজা জল নিয়ে আয়, আমরা একটু বিশ্রাম নিলে এই পুরুষগুলোর যেন সহ্য হয় না। আর ওরা বলছে কি, যেখানে সে নিজেরা জল তোলার মতো সৌজন্যতা বোধ ওদের নেই, ওরা শুধু হুকুম করতে জানে, যেন আমরা ওদের দাসী। তখন আরেকজনকে বলছে, তুমি যদি দাসী না হও তবে আর কি খেতে পড়তে পারছ, দাসীর থেকে আলাদা কি?
অপমান করে কথায় কথায়।

বিশ্রাম করায়। তখন ওই মেয়েটি বলছে, না এভাবে বলে আর অপমান করো না, আমি একটুও বিশ্রাম নিতে পারি না। অন্যের বাড়িতে যদি এভাবে খাটতাম তাহলে যেন অনেক ভালো থাকতাম। উফ, কাজ করতে করতে যেন শেষ হয়ে গেলাম, অথচ দেখো ঘরের কেউ খুশি না। এই সব কথাবার্তা বলতে বলতে দুজন সেই একই ব্যাপার, দুঃখের কথাবার্তা বলতে বলতেই তারা জল তুলে নিয়ে এই দুজন মহিলাই চলে গেল। দেখুন কি অদ্ভুত, তারা নিজেদের দুঃখের কথা আলোচনা করছে, জল তুলছে, কাজ করছে, মনের দুঃখ একে অন্যের কাছে প্রকাশ করছে, কিন্তু এই এরা দুজনই যদি ওখানে গাঙ্গিকে দেখত তাহলে একেবারে চিৎকার চেঁচামেচি জুড়ে দিত যে একজন অচ্ছুত এখানে এসে জল অপবিত্র করে দিল। এইটাই আমাদের, মানে নিজেকে আমরা অনেকখানি বুঝি, নিজের কষ্ট এগুলো বুঝি, অথচ সেই একই পজিশনে যখন অন্য কেউ থাকে, না সেখানে আমাদের দয়ালু মনটা হঠাৎ করে হারিয়ে যায়। তখন কিন্তু সেই সামাজিক বেড়াজাল, নিয়মকানুন, যত রকমের কুসংস্কার এগুলো যে মন আবদ্ধ করে রেখেছে সেটাই প্রকাশ পেয়ে যায়। এটাই বড় অদ্ভুত। তো যাই হোক, জল তুলে নিয়ে দুই মহিলা যখন চলে গেল, গাঙ্গি গাছের ছায়া থেকে বেরিয়ে কুয়োর দিকে এগিয়ে এলো। কেউ নেই তখন ঠাকুরবাড়ির, মানে ঠাকুরবাড়ির মানে ওই ঠাকুরের ভেতর থেকে দরজা বন্ধ হয়ে গেল। যাক, এবার তারা ঘুমানোর প্রস্তুতি নেবে, নিশ্চিন্ত হলো গাঙ্গি, স্বস্তির নিঃশ্বাস ফেলল। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে করে, পায়ে কোনো আওয়াজ না হয়, এইভাবে সে কুয়োর কিনারা ধরে এগোতে লাগলো। মনে হলো যেন আর চিন্তা নেই, এবার সে জল নিয়ে যেতে পারবে, পানীয় জল। দড়িটার এক প্রান্ত কলসিটার গলায় পেঁচিয়ে দিল। সে ডান দিকে বাঁ দিকে সতর্ক হয়ে তাকাতে তাকাতে সে জল নেওয়ার জন্য ওই কলসিটা আস্তে আস্তে করে কুয়োর মধ্যে ঢোকাতে লাগলো, যেন কোনো আওয়াজ না হয়। মনে মনে ভাবছে, ধরা যদি পড়ি দয়া তো করবেই না। তারপরে সে তার দেবতাদের স্মরণ করছে, মনকে শক্ত করছে। এই করতে করতে কলসিটা কুয়োর মধ্যে নামিয়ে দিল। নিঃশব্দে আলতো করে জলে ডুবে গেল কলসিটা। তাড়াতাড়ি করে জল, মানে দড়ি টেনে তুলছে, কলসিটা উপরে চলে আসছে। এই সময়ে কলসিটা ধরার জন্য ঝুঁকে কুয়োর কিনারে যেই সে একটুখানি ঝুঁকে তুলতে গেল, তখনই হঠাৎ ঘরের দরজা খুলে গেল ওই বাড়ির। একটা সাংঘাতিক অবস্থা সেই মুহূর্তটা। দড়িটা তো গাঙ্গির হাত থেকে পড়েই গেল, আর কলসিটা সশব্দে কুয়োর মধ্যে পড়ে, জলের মধ্যে পড়ে সাংঘাতিক একটা আওয়াজ হলো চড়াত করে। সঙ্গে সঙ্গে ওখানে কে ওখানে, কে ওখানে বলে চিৎকার করতে করতে কুয়োর দিকে এগিয়ে যাচ্ছিল ওই ঠাকুরবাড়ির লোকেরা। আর গাঙ্গি তখন কুয়োর মাচা থেকে লাফিয়ে নেমে প্রচণ্ড বেগে ছুটছে ছুটছে ছুটছে ছুটতে ছুটতে সে বাড়ির দিকে চলেছে। কি আশ্চর্য, সামান্য একটু জলের জন্য এ কী বিড়ম্বনা গাঙ্গির!

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: গানটি শুনছিলাম আশিস গিরির গলায়, মাটি ফুড়ে জল সরে। তাই তো, মাটি ফুড়ে জল বেরিয়ে আসে একেবারে, সে তা প্রাকৃতিক একটা বিষয়, তা মানুষ পান করে। হ্যাঁ, পানের যোগ্য জল সেটি, পানীয় জল যাকে আমরা বলি। একেবারে গ্রামের দিকে, সেখানে এখন বিভিন্ন জায়গায় নিশ্চয়ই সে জলের বন্দোবস্ত তো আছেই, শহরের কথা ছেড়েই দিন, সেখানে তো নানান রকম সুবিধা। কিন্তু এই জল যখন গ্রামে মানুষের জল তার জীবন বাঁচায়, খুব স্বাভাবিক, এটা সবাই পাবে। অথচ কি অদ্ভুতভাবে আমাদের এই নানান রকমের ফারাক করে দেওয়া মানুষের মধ্যে, এইটা ভাবলেই না আমার খুব মানে মজা লাগে। দেখুন, সবারই সেই একই হিমোগ্লোবিন, সবারই রক্তের রং লাল, অথচ বাইরে থেকে কত রকমের ফারাক। মূলত ফারাক অর্থ, অর্থ মানে একেবারে টাকা পয়সা ধন সম্পদ, যা দিয়ে কি না কিছু মানুষ নিজেদের আলাদা করে রাখে, এবং তাদের সেই অর্থ তাদের ক্ষমতার উৎস, আর সেই ক্ষমতাকে বজায় রাখার জন্য তারা নানান রকমের সামাজিক নিয়ম বিধি ইত্যাদি প্রভৃতি সব তৈরি করে রেখেছেন। তারা সুখ সুবিধে এই সমস্তটুকু তারাই ভোগ করবেন বলে, এবং যে মানুষগুলো এই পরিস্থিতির শিকার তাদের নানান রকম নাম দেওয়া হয়, অথচ এই মানুষগুলো কেড়ে নিতে জানে না, তাদের মতন কোনো কিছু জোর করতে পারে না বলেই তারা দিনের পর দিন ওই রকম দরিদ্র অবস্থাতেই কিন্তু জীবন কাটিয়ে চলে। আর সেই কারণেই বংশ পরম্পরায় প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা অসহায় অবস্থার শিকার হয়, পারে না, চাইলেও তারা অনেক কিছুই করতে পারে না। তাদের মনের মধ্যে প্রতিবাদ জাগে, বিদ্রোহ জাগে, তারাও বলতে চায় যে না, আমরাও তোমাদের মতোই সমান। কিন্তু সামাজিক নানান রকম বিধিনিষেধ কিছুতেই এই সাম্য আনতে দেবে না। এই সমতা কখনোই দুজন মানুষের জীবনের যে